আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 30শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 21শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 6ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: ईरान के राष्ट्रपति आसिफ अली जरदारी की अनुचित टिप्पणियों को स्पष्ट रूप से खारिज कर दिया है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि भारत के आंतरिक मामलों पर टिप्पणी करने का उन्हें कोई अधिकार नहीं है। फीफा विश्व कप फुटबॉल में कल रात नीदरलैंड्स ने स्वीडन पर 5-1 से शानदार जीत दर्ज की। कल ही ब्राजील ने भी हैती पर 3-0 की आसान जीत दर्ज की। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलीगुड़ी अमृतवाणी तुम्हारे शत्रुदेर तुम्हरा ভালোবাসো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের ঘৃণা করে তাদের ভালো করো, যারা তোমাদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করে, তোমাদের নির্যাতন করে, তাদের জন্য প্রার্থনা করো, তবেই স্বর্গে রয়েছেন যিনি তোমাদের পরম পিতা, তাঁর সন্তান তোমরা হতে পারবে। ঈশ্বর তো তার সূর্যকে দিয়ে ভালো মন্দ সবার উপর কিরণ ছড়িয়ে দেন, তাঁর বর্ষণের করুণা ঝরে পড়ে ধার্মিক অধার্মিক উভয়েরই ওপর। অমৃতবাণীতে আজ শুনলেন পবিত্র বাইবেল থেকে পাঠ। শুরু হচ্ছে বন্দনা।

বন্দনায়। আজ শুনলেন শিল্পী অমর পালের গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। একটু পরেই 12তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে আজ যোগ দেবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

যোগী রোগ বিয়োগ, এই কথা আমরা তো প্রায় সকলেই জানি। যোগে রোগ বিয়োগ সম্ভব, কিন্তু যোগে জীবন যোগ, যোগে যোগে জীবন যোগ, সেটাই ভারতবর্ষ বহুকাল জানিয়ে আসছে, জানাবার চেষ্টা করছে সমগ্র বিশ্বকে। আর সেই উপলক্ষেই উদযাপন আন্তর্জাতিক যোগ দিবসের। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, যার উদযাপন উপলক্ষে এই মুহূর্তে কলকাতার দিকে, পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি সমগ্র ভারতবর্ষ এবং একই সঙ্গে বিশ্ববাসীরও। রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই আয়োজিত হতে চলেছে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানের ধারা বিবরণীতে আমাদের সঙ্গে যোগে যোগে যুক্ত থাকার জন্য।

সকল প্রজন্মের সুস্থতার উদযাপন এই যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর পালিত হচ্ছে ভারতের যা একান্ত নিজস্ব উদ্ভাবন, সুস্থ থাকার সেই বার্তা, সুস্থ থাকার সেই সংস্কৃতি, সুস্থ থাকার সেই যে এক প্রয়াস তাকে ছড়িয়ে দিতে, সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে সুস্থ থাকার এহেন চাবিকাঠিকে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস 2026, বার্ধক্যেও সুস্থ থাকার জন্য যোগ, এই হল এই বছরের থিম। শৈশব থেকে কৈশোর, যৌবন, এরপর মধ্যবয়স পার হয়ে বার্ধক্য, এই যে এক লম্বা যাত্রা আমাদের সকলের, কেউ আমরা তাকে এড়াতে পারি না, আসবেই। সময়ের দাবিতে এই প্রতিটি পর্ব আমাদের জীবনে আসবেই, সে আমরা বেশ জানি। কিন্তু জানি যেহেতু, তাই আমাদের জীবনের প্রতিটি পর্বে সুস্থ থাকা, সুন্দর থাকা, একটা সুন্দর জীবন যাপন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে যোগাভ্যাস। হাজার হাজার বছরের ভারতের এই যে সুস্থ থাকার

প্রয়াসে যোগাভ্যাসের উদ্যোগ তা এখন মানছেন সমগ্র বিশ্ববাসী। আর বার্ধক্যে যখন নানান রোগ জরা ব্যাধি এসে আমাদেরকে ক্রমশ আঁকড়ে ধরে, সেই সময়টাতে দাঁড়িয়ে আমরা কিভাবে পারব শেষ জীবনটাও সুস্থতায় মরে রাখতে? তাই বার্ধক্যেও সুস্থ থাকার যোগ, একে এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হিসেবে নির্বাচন করা হয়েছে। কলকাতার রেড রোড গত 7 দিন সেখানে সাজো সাজো রব, রেড রোড জুড়ে এই মুহূর্তে ব্যস্ততা, রেড রোড জুড়ে এই মুহূর্তে মানুষের ঢল। উৎসাহী মানুষ শুধুমাত্র কিছু দেখবেন বলে নন, অংশগ্রহণ করবেন বলে। রেড রোড জুড়ে এই মুহূর্তে তেমনি মানুষ শুধুমাত্র রেড রোডে কেন, রেড রোড মুখী কলকাতার রেড রোডের চারিপাশটা এই মুহূর্তে যোগাভ্যাসে যোগ দেওয়ার উদ্দেশ্যে আগত কত না মানুষের ভিড়। আমরা গতকালও দেখেছি বিকেলবেলায় কিভাবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের অসাধারণ প্রদর্শনী, মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট কাল সেজে উঠেছিল সে যোগের আলোয়। আর আজ যখন পূবাকাশ রাঙা করে সূর্য উদিত হল, সেই সময়টায় ভারতবর্ষের নিজস্ব উদ্ভাবনা তার আলো ছড়িয়ে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবছর কেন্দ্র সরকারের তরফ থেকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে পশ্চিমবঙ্গে। এভারই গর্বের কথা, পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে আজ আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। আর সেই উপলক্ষে এই মুহূর্তে সাজো সাজো রব সমগ্র রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে।

ভারতের সংস্কৃতি, তার যে নানান ধারা, সে সকল ধারাই কিন্তু আমাদের শিকড়কে প্রথিত করে রেখেছে ইতিহাসের সঙ্গে, ভবিষ্যতের সঙ্গে। সে সংস্কৃতির উদযাপন তার অবশ্যই একটি অঙ্গ। আজকের এই যোগ দিবস আর সেখানেই বাংলার তথা বাঙালির যে সাংস্কৃতিক ধারা, তারও প্রদর্শন হতে চলেছে। রেড রোডের পাশে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার একেবারে ঘরোয়া নৃত্য শিল্প ছৌ নাচ, যা বিশ্বের দরবারে সমাদৃত। সেই ছৌ নাচের যে শিল্পীরা, নৃত্যশিল্পীরা, তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগ উৎসাহী মানুষেরা, যারা যোগে যোগাযোগ স্থাপন করতে চলেছেন সমগ্র বিশ্ববাসীর সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই। তবে যারা রয়েছেন কলকাতা থেকে অনেক দূরে, যাদের পক্ষে সম্ভব নয় কলকাতায় এসে সরাসরি যোগ দেওয়ার এহেন অনুষ্ঠানে, তারা কি করবেন? নেহা থেকে ব্রাত্য না, ব্রাত্য কেউ নন। তাই আপনার কাছাকাছি কোনো স্থানে সরাসরি সম্প্রচারিত কলকাতার প্রধান এই যে ইভেন্ট, এর সঙ্গে কিন্তু আপনারাও যোগ করতেই পারেন, যোগ দিতেই পারেন। আপনার বাড়ি থেকে, ঘরে থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারেন। দেশব্যাপী স্বাস্থ্য, সুস্থতা এবং সামগ্রিক কুশলতার এই যে উদযাপন, সেখানে অংশগ্রহণ করার ডাক দিয়েছেন স্বয়ং

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি বলছেন, আপনারা যে যেখানে আছেন, নিজের কর্মস্থল, নিজের বাড়ি, সেখান থেকে সরাসরি ভার্চুয়ালি যোগ দিতে পারেন এই অনুষ্ঠানের সঙ্গে। আর একই সঙ্গে হর ঘর যোগা সেলফি, তাও কিন্তু আপনি তুলে সংযুক্ত করতে পারেন এই বিশাল আয়োজনের সঙ্গে। প্রধানমন্ত্রীর লাইভ শেষ সেশন চলাকালীন বাড়িতে আপনার পরিবারের যে যোগাভ্যাস তার ছবি তুলুন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো, ভিডিও বা রিল শেয়ার করতে পারেন। সঙ্গে রাখতেই পারেন হ্যাশট্যাগ হর ঘর যোগা সেলফির কথা।

ক্রমশ কলকাতা রেড রোডে সমাগম আরো আরো মানুষের, নানা জায়গা থেকে উৎসাহী মানুষেরা এসেছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাসে এসেছেন ছাত্রছাত্রীরা। অসাধারণ এক দীপ্তি তাদের চোখে মুখে, এ বড় কম কথা নয়। কিন্তু কারণ নতুন প্রজন্ম যদি সুস্থ হয়, সুস্থ হয় একটা গোটা সমাজ, আর সেই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যেই তো এমন আয়োজন ভারতের কেন্দ্র সরকারের। এই যে রেড রোডে আয়োজিত সুন্দর একখানি অনুষ্ঠান, রেড রোড গত কয়েকদিন ধরেই সেজে উঠছে, সেখানে বাংলা এবং বঙ্গ সংস্কৃতি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তার ছাপ। স্বামী বিবেকানন্দ, যিনি এই ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় হিন্দু ধর্মকে সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন, পৌঁছে দিয়েছিলেন প্রথম, আজ তার প্রতি শ্রদ্ধা সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে। একই সঙ্গে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী কালীমা, তারও আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুসজ্জিত একটা ডাব্লিউ, তাঁকেও সেজে উঠছে, সেজে উঠেছে ইতিমধ্যেই এই রেড রোড, যেখানে সাধারণ মানুষ, নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন এবং অবশ্যই কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ব্যস্ত, তো সবার ব্যস্ত, সবাই অত্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে চত্বর। কারণ রেড রোডের ঠিক সামনেই আমরা জানি লোকভবন, যেখানে গত রাত্রি বাস করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, সেখান থেকেই তিনি এসে পৌঁছবেন রেড রোডের এই যোগসভাস্থলে। তাই সমগ্র চত্বরকে মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। তবে এই নেহাতি একদিনের কাজ নয়, কিন্তু সারা বছর ব্যাপী যোগ আন্দোলনে পরিণত করতে চেয়েছেন ভারত সরকার ভারতের নিজস্ব যোগাভ্যাসকে। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা বছর ব্যাপী। যোগ 365, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, অসংক্রামক রোগের জন্য যোগ, যোগ পার্ক উদ্যোগ এবং 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি, এভাবে নানান কর্মসূচির মাধ্যমে ক্রমশ যোগে যুক্ত করা হয়েছে বহু মানুষকে। শুধুই যে তারা ভারতবাসী তা নন, অবশ্যই এই যে 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি বা আরও নানান ধরনের কর্মসূচি, তার মাধ্যমে কিন্তু অনলাইন অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বের যত মানুষ চেয়েছেন এই যোগাভ্যাসকে তাদের দৈনিক অভ্যাসের সঙ্গে যুক্ত করতে, তারা সকলেই ভারত সরকারের এই উদ্যোগের সুফল পেয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবস 2026 এ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, ভারতের চিরন্তন জ্ঞানের জাতীয় উদযাপন, স্বাস্থ্য সম্প্রীতি সামগ্রিক কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হতে চলেছে গত 12 বছরে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস।

পশ্চিমবঙ্গেও গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। আইসিসিআর এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলির যৌথ প্রচেষ্টায় এবছর বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে, এবারও কম কথা নয়। বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে এবছর। 210টিরও বেশি ভারতীয় মিশনের অংশগ্রহণ বিশ্বজুড়ে যোগের গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

0: লোকভবনে গত রাত্রে রাত্রিবাস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন তিনি। রেড রোডে ব্যস্ততা তুঙ্গে গাড়ির কনভয় চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সে গাড়ির কনভয় থেকে ক্রমশ পৌঁছে যাবেন মূল সভাস্থলে মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই বাংলার আমাদের পশ্চিমবঙ্গের নবগঠিত যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার বহু মন্ত্রী ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন তারা রেড রোডে। মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আজকের এই যোগ উদযাপন। ইতিমধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে প্রকাশ করা হয়েছে ডাক বিভাগের 12টি বিশেষ ফিলাটেলিক কভার, যা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব। শ্রী যাদব একই সঙ্গে এও বলেন যে আয়ুষ মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগ যোগ 365, এই সাফল্যের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন এর লক্ষ্য হল যোগকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। শ্রী যাদব আরো জানান 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 14 জুন আয়োজিত দেশব্যাপী, 14 জুনে সরাসরি যোগ স্টেশনে একসঙ্গে যোগ দিয়েছেন 4 লক্ষেরও বেশি মানুষ। হ্যাঁ, গত 14 জুন দেশব্যাপী এই সরাসরি এক যোগ স্টেশন যার আয়োজন করা হয়েছিল সেখানে 4 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন, যা নতুন এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে আমরা চোখ রাখব সরাসরি রেড রোডের যোগ সভাস্থলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পৌঁছে গিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।
1: Chief Minister of West Bengal, Shri Pratap Rao Jadhav Ji, Honorable Minister of State, Independent Charge, Ministry of Ayush, Government of India. Amader Mananiyo Pradhanmantri Nijer Jibon Shoilitei, Shei Shrinkhala Nishtha O Sangyamer Protipholon, Jar Protik Holo Jog Byam. Shasthokor, Shoktishali O Ayushman Bharat Gole Torar Khetre, মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিকে যা চমৎকারভাবে প্রতিফলিত করে।
0: এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোডের যে সভাস্থল, সেখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, উপস্থিত রয়েছেন সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদবজি, আর একই সঙ্গে সভাস্থলে কত না মানুষ এসে পৌঁছেছেন রেড রোডে তারা

0: भारत माता की बंदे समबेत सुनागरिक भद्रमंडली आमादेर मध्ये उपविष्ट हुएछेन विश्वेर सबचेये जनप्रिय नेता भारतवर्षेर यशस्वी प्रधानमंत्री एवं जार हाथ धरे सिटी अफ जय এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম যোগ বঙ্গে ফিরে এলো সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে এগারো কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে। কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগী প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস ভারতমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি?
1: ভারতের এই যে যোগ দিবস, যা এই মুহূর্তে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, সেই যোগ দিবসের উদযাপন অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মাননীয়

0: तब राष्ट्र भी अधिक सक्षम, अधिक समृद्ध और आत्मविश्वासी बनेगा। मैं इसके लिए मैं सबके लिए कामना करता हूं, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। इसी के साथ आप सभी को एक बार फिर अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद।
1: सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। সেই বার্তা হাজার বছরের পুরনো, যে বার্তা, যে বার্তা চিরন্তন, যে বার্তা শাশ্বত, সেই বার্তাকে আরও একবার দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে ছড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন উপলক্ষে রেড রোডে যে মহাসভার আয়োজন করা হয়েছে, যোগ প্রদর্শনের আয়োজন করা হয়েছে, সেখানে মানুষের উচ্ছ্বাস, মানুষের অভিবাদন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোড জুড়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে যোগাভ্যাস। যে যোগাভ্যাসে শুধুমাত্র রেড রোডে যারা উপস্থিত রয়েছেন তারাই নন, অনলাইনে জুড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ, ভারত তথা বিশ্বের নানা প্রান্তের মানুষেরা। যোগের মাধ্যমে এই যে যোগাযোগ, যোগের মাধ্যমে রোগমুক্তির যে এই পথ, সে পথ তো ভারত দেখিয়েছিল সমগ্র বিশ্ববাসীকে। আমরা সেই পথে যাত্রা আজ নয় হাজার বছর ধরে করছি, আর সমগ্র বিশ্ববাসী সেই পথে আমাদের সঙ্গে সহযাত্রী হয়ে উঠছেন ক্রমশ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, তার উদযাপন এবছর ভারত সরকারের তরফ থেকে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে। যে রেড রোড এই মুহূর্তে যোগাভ্যাসে উৎসাহী মানুষের ঢল, এই মুহূর্তে সেজে উঠেছে রেড রোড সাদা পোশাক আর যোগে সংযোগ, এই ভাবনা ক্রমশ ছড়িয়ে পড়ছে দিক থেকে দিগন্তরে। শুরু হতে চলেছে যোগাভ্যাস।
2: आंखों को बंद कीजिए, आलतो कोड़े दुटो चोख बंद करुन। अब हम एक स्वर में ओमकार का उच्चारण तीन बार करेंगे, उसके पश्चात प्रार्थना का प्रारंभ करेंगे। एबार आमरा समस्त स्वरे तीन बार ओमकारेर उच्चारण करबो एवं तारपरे प्रार्थना शुरू करबो।

0: যে কোনো দিকে, যেমন ডান দিকে এবং বাম দিকে। আগলা অভ্যাস বজ্রাসন কা করেঙ্গে, পরবর্তী অভ্যাস বজ্রাসন। জিসে ভি ঘুটনে মে দর্দ হে, আর্থ্রাইটিস হে, সার্জারি হুয়া হে, এসে ব্যক্তি সাবধানি কে সাথ ইসকা অভ্যাস করনা হে। আব হম শীতল দণ্ডাসন সে ধীরে ধীরে এক এক পেয়ার কো মোড়তে হুয়ে নিতম কে নিচে লেকে আইয়ে,
1: ধীরে ধীরে একটা একটা করে পা নিতম্বের কাছে ভাঁজ করুন।
0: এডিও কো বার আর ঘুটনে মিলে হুয়ে রহনা হে,
1: হাঁটু জোরো থাকবে এবং গোড়ালি বাইরের দিকে।
0: দোনো হাতো কো ঘুটনো পর স্থাপিত করে,
1: দুটো হাতকে হাঁটুর উপর স্থাপিত করুন।
0: সামান্য শ্বাস প্রশ্বাস সে থোড়ি দের ইস অবস্থা মে বনে রহিয়ে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখুন। আর ধীরে ধীরে আঁখো কো খোলিয়ে, আব হম অর্ধা উষ্ট্রাসন কা অভ্যাস করেঙ্গে বজ্রাসন কে সাথ।
1: পরবর্তী অভ্যাস উষ্ট্রাসন।
0: বজ্রাসন কে স্থিতি সে ধীরে ধীরে আপনে ঘুটনে পর কড়ে হো যাইয়ে,
1: হাঁটুর উপর দাঁড়িয়ে পড়ুন।
0: দোনো হাতো কো কমর কে পিছে রাখিয়ে,
1: দুটো হাতকে কোমরের পিছনে স্থাপিত করুন।
0: আর ধীরে ধীরে শ্বাস ভরতে হুয়ে সির আর গর্দন আর ছাতি কো, ছাতি কে উপরি ভাগ কো পিছে কি তরফ ঝুকাইয়ে,
1: শ্বাস নিতে নিতে শরীর কে পিছনের দিকে বাঁকান।
0: আর ইস অবস্থা মে সামান্য শ্বাস প্রশ্বাস কে সাথ থোড়ি দের বনে রহিয়ে,
1: স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখুন।
0: আর ধীরে ধীরে শ্বাস ছোড়তে হুয়ে সির গর্দন আর ছাতি কো সামান্য স্থিতি মে লেকে আইয়ে, পুনঃ বজ্রাসন মে বেঠ যাইয়ে,
1: বজ্রাসনে বসে পড়ুন।
0: আগলা অভ্যাস শশিকাসন কা অভ্যাস করেঙ্গে,
1: পরবর্তী অভ্যাস শশাকাসন।
0: বজ্রাসন কে স্থিতি সে দোনো ঘুটনো কো বাহার কি তরফ কোলিয়ে,
1: বজ্রাসন থেকে দুটো হাঁটুকে বাইরের দিকে খুলুন।
0: আর দোনো হাতো কো হাতিলিও কো ধরতি পর স্থাপিত করে,
1: দুটো হাতকে ফ্লোরেতে স্থাপিত করুন।
0: আর ধীরে ধীরে শ্বাস ছোড়তে হুয়ে হাতেলিও কো সরকাতে হুয়ে শরীর কো আগে কি ওর ঝুকাইয়ে,
1: শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাতকে স্লাইড করতে করতে নিয়ে যান।
0: নিতম কো এডিও পর টিকানে কা প্রয়াস,
1: নিতম্ব কে গোড়ালির সঙ্গে রাখার চেষ্টা।
0: টোড়ি ছাতি কো ধরতি পর স্থাপিত করে, আর সামান্য শ্বাস প্রশ্বাস পর ইস অবস্থা মে থোড়ি দের বনে রহিয়ে। আর ধীরে ধীরে শ্বাস ভরতে হুয়ে দোনো হাতো কো সরকাতে হুয়ে শরীর কে পাস লেকে আইয়ে, আর দোনো হাতো কো ঘুটনে পর স্থাপিত করে। আব হম ইহি সে উত্তান মন্ডুকাসন কা অভ্যাস করেঙ্গে,
1: পরবর্তী আসন উত্তান মন্ডুকাসন।
0: আর ধীরে ধীরে শ্বাস ভরতে হুয়ে দোনো হাতো কো সাইড মে সে বগল সে সির কে উপর লেকে যাইয়ে,
1: দুটো হাতকে সাইড থেকে উপরে নিয়ে যান।
0: এক এক করকে দায়ে হাত কো মোড়তে হুয়ে বায়ে কন্ধো পর, আর বায়ে হাত কো মোড়তে হুয়ে দায়ে কন্ধো পর স্থাপিত করে,
1: ডান হাতকে ভাঁজ করে বাম কাঁধে এবং বাম হাতকে ভাঁজ করে ডান কাঁধে রাখুন।
0: সামান্য শ্বাস প্রশ্বাস কে সাথ ইস অবস্থা মে থোড়ি দের বনে রহিয়ে। আর ধীরে ধীরে শ্বাস ছোড়তে হুয়ে দোনো হাতো কো উপর উঠাইয়ে, আর বগল মে সে নিচে কি তরফ লেকে আইয়ে, আর দোনো ঘুটনো কো জোড়িয়ে পুনঃ বজ্রাসন মে আইয়ে, আর দোনো পেরো কো এক এক করতে হুয়ে সামনে কি তরফ কিজিয়ে, আর শীতল দণ্ডাসন মে বিশ্রাম কিজিয়ে,
1: দুটো পাকে বাইরের দিকে ছড়িয়ে শিথিল দণ্ডাসনে বিশ্রাম করুন।
0: আব হম বক্রাসন কা অভ্যাস করেঙ্গে,
1: পরবর্তী অভ্যাস বক্রাসন।
0: শীতল দণ্ডাসন সে দণ্ডাসন মে আইয়ে, আর দোনো হাতো কো নিতম্ব কে পাস সির গর্দন কমর সিধা রাখে। আব ধীরে সে দায়ে পেয়ের কো মোড়িয়ে বায়ে পেয়ের কে ঘুটনে কে পাস রাখে,
1: ডান হাঁটু কে ভাঁজ করুন বাম পায়ের কাছে।
0: দায়ে হাত কো পিছে ধরতি পর স্থাপিত করে,
1: ডান হাত কে পিছনের দিকে স্থাপিত করুন।
0: বায়ে হাত কো দায়ে ঘুটনে কে উপর সে ঘুমাতে হুয়ে দায়ে পঞ্জে কে পাস রাখনে কা প্রয়াস, আর দায়ে পঞ্জো কো পকড়নে কা প্রয়াস,
1: বাম হাত দিয়ে উল্টো পা ধরার চেষ্টা করুন।
0: আর ধীরে ধীরে শ্বাস ছোড়তে হুয়ে সির গর্দন কো দায়ে তরফ মোড়িয়ে,
1: শ্বাস ছাড়তে ছাড়তে ঘাড় ডান দিকে ঘোরান।
0: আর স্থিতি মে সামান্য শ্বাস প্রশ্বাস কে সাথ থোড়ি দের বনে রহিয়ে,
1: স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সাথে এই অবস্থায় বজায় থাকুন।

0: उंगलियों को चेहरे और आंखों पर स्पर्श कीजिए और धीरे धीरे आंखों को पलकों को झपकाते हुए कोमलता से आंखों को खोलिए और हाथों को सामान्य स्थिति में लेके आइए। आप सभी का बहुत बहुत धन्यवाद। आपका दिन मंगलमय हो। धन्यवाद।
1: যোগের সঙ্গে যোগ, যোগের মাধ্যমে যোগ, এক অন্যরকম সকাল, এক অন্যরকম সময় মুহূর্ত, যা এই মুহূর্তে যার সাক্ষী রইলাম আমরা। সাক্ষী রইল টেলিভিশনের পর্দার মাধ্যমে, রেডিওর মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষেরা। যোগ প্রদর্শন, যোগাভ্যাস সমাপন রেড রোডের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি এতক্ষণ যোগাভ্যাসের মাধ্যমে ছিলেন মঞ্চে, সভাস্থলে তিনি ফিরে যাচ্ছেন। আর একই সঙ্গে এই যোগাভ্যাসের মাধ্যমে এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম প্রতিজ্ঞা, সুস্থ থাকার, সুস্থ রাখার, সে সবটা নিয়ে এক বুক একেবারে তাজা তরতাজা অক্সিজেন নিয়ে বহু মানুষ তারা ফেরার পথ ধরবেন, যারা আজ ভোর থেকে নানান জায়গা থেকে ক্রমশ এসে উপস্থিত হয়েছেন রেড রোডে। ভারত সরকারের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালনের যে প্রয়াস প্রতি বছর নেওয়া হয়, এবছর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে তার সেই সমারোহের শুভ আমরা যে প্রয়াস দেখলাম, ছড়িয়ে পড়ুক সেই পজিটিভ এনার্জি প্রত্যেকের মধ্যে। যা দেখলাম আজ, যা শিখলাম আজ, তা যেন আমরা আমাদের নিত্যাভ্যাসের মধ্যে রাখতে পারি। শেষ করছি আজ এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগে ঘটুক রোগমুক্তি।

এতক্ষণ কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের বাংলা ধারা বিবরণী শুনছিলেন। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে, পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে শুনলেন আকাশবাণী কলকাতা থেকে এই অনুষ্ঠানের রিলে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী কাবেরী গুপ্তা।

কাবেরী গুপ্তর কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ

0: ফাঁদে।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
4: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
3: পিজা পার্টি, ইয়ে! তোর কার্ড দে আর পিনটা বল।
4: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব। আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
3: বাই গার্লস, কোথায় যাচ্ছিস?
1: শুনলি না, নো শেয়ারিং।
4: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: এই মুহূর্তে যে সমস্ত শ্রোতা বন্ধু রয়েছেন রেডিও সেটের ওপারে, আমি জানি সবাই অপেক্ষা করছেন লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণীর জন্য। আর হ্যালো আকাশবাণী মানেই শ্রোতা বন্ধুদের পছন্দের হিন্দি ছায়াছবির গান আর সঙ্গে বিষয়ভিত্তিক কথা। তো আজকের বিষয়টা আগে বলেই দিই, স্বপ্নটাকে সত্যি করে তুলব মোরা তুলব। কীভাবে শ্রোতা বন্ধুরা জানান এই নম্বরে 9434076705। আবার বলি 9434076705। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে আমাদের প্রথম গানে যাবার। তবে তার আগে একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোন লাইনে, তিনি কি বলছেন একটু শুনি। নমস্কার, শুভ সকাল।
6: জি নমস্কার, মে রাকেশ বাত কর রহা হুঁ শিমলা সে।
5: আচ্ছা, শুভ সকাল, কেমন আছেন বলুন।
6: জি জি জি জি, তো আমি বেঙ্গলি থোড়ি সমঝ নি আতি, তো মে হিন্দি মে বোলনা চাহুঙ্গা।
5: হ্যাঁ বলুন।
6: জি, তো আজ কা জো হামে জেসে কি যোগ দিবস জো চল রহা হ্যায় হামারে দেশ মে।
5: হ্যাঁ হ্যাঁ,
6: তো মে ইয়ে কেনা চাহতা হুঁ কি হমে যোগ কো জো হ্যায় জো হ্যায় করনা চাহিয়ে, কি ইয়ে নেই কি হম 21 জুন কো যোগ করে, হমে 365 দিন তক জো হ্যায় হমে যোগ করনা চাহিয়ে, তাকি হামারা শরীর জো হ্যায় বিলকুল স্বস্থ রহে। কি যোগ জো হ্যায় হামারা সিরফ শরীর হি নেই, হামারা মানসিক রোগ ভি স্বস্থ রহতা হ্যায়, তো ইসলিয়ে হমে যোগ জো হ্যায় পর্যাপ্ত করনা চাহিয়ে। ইয়ে নেই কি হম তবি যোগ করে কি জব হম 21 জুন আতা হ্যায়, কি ইয়ে তো 365 দিন কে লিয়ে হামারে লিয়ে এক যোগ হ্যায়, ইয়ে সিরফ ত্যোহার ইয়ে ত্যোহার তক না রাখি কি ইয়ে ত্যোহার হ্যায় কি হম 21 জুন কো ইয়ে করনা হ্যায়, লেকিন 21 জুন কো ইয়ে ইসলিয়ে কর ইয়ে অন্তরাষ্ট্রীয় যোগ দিবস মনাযা গিয়া থা, ইসলিয়ে ইসকা নাম হ্যায় যোগ দিবস হ্যায়, লেকিন হমে 365 দিন করনা চাহিয়ে।
5: থ্যাংক ইউ।
6: জি জি, ধন্যবাদ।
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন একটু শুনি। নমস্কার, শুভ সকাল।
7: নমস্কার দিদি, শুভ সকাল।
5: শুভ সকাল। আর আজ কিন্তু বিষয় নিয়ে আলোচনা আমরা শুরু করে দিয়েছি, আজকের বিষয় হচ্ছে, শুনেছো নিশ্চয়ই?
7: হ্যাঁ, স্বপ্ন নিয়ে বলছেন।
5: হ্যাঁ, স্বপ্নটাকে সত্যি করে তুলব মোরা তুলব, কিভাবে? যদি স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্নকে সাকার করব কিভাবে?
7: আমি কলকাতা থেকে বলছি, সৌভিক সরকার দিদি। নমস্কার।
5: নমস্কার।
7: দেখুন, স্বপ্নগুলো প্রথমে আমাদের বড় বড় স্বপ্ন কখনোই দেখা উচিত নয়। প্রথমে ভেবে নিতে হবে যে ছোট ছোট স্বপ্ন, আমি যদি এখন থেকে যেই দেখি হ্যাঁ আমি বড় একটা গাড়ি কিনবো, তাহলে সেই স্বপ্নটা না সফল হতে গেলে অনেক সময় লাগবে, এবং যখন হয় না, স্বপ্নটা যখন বিফল হয়ে যায়, তখন আমরা না মনের মধ্যেই আস্তে আস্তে কেন মুচড়ে পড়ি। এই জন্য ছোট ছোট জিনিসটা আর কি, স্বপ্নগুলো আস্তে আস্তে ছোট ছোট ছোট বিন্দু বিন্দু স্বপ্ন আমাদের আগে দেখা উচিত, যে হ্যাঁ আমি আগে একটা ছোট্ট একটা গাড়ি কিনবো, তারপরে আস্তে আস্তে পথে আস্তে আস্তে এগোবো, তারপরে বড় বড় স্বপ্নগুলো আমাদের মতে দেখা উচিত। একটা কথা আছে, বিন্দু বিন্দু থেকে না সিন্ধু হয়।
5: একদম,
7: আমার মতে জিনিসটাই মেনে চলা উচিত, তাহলে আপনার স্বপ্নটা না পূরণ হয়। বড় যদি কোনো স্বপ্ন দেখি,
5: তার জন্য বড় মানসিকতা দরকার, বড় ভাবে যে কোনো জিনিসের জন্য, বড় আকারে যে কোনো জিনিসকে আমরা যদি ভাবতে শিখি, ভাবতে শিখলে তার পিছনে সেই মাত্রায় কিন্তু পরিশ্রম আছে।

0: হ্যাঁ আছে, একাগ্রতা, লেগে থাকতে হবে কাজেই। প্রথমে টুকরো টুকরো করে করলে ওই অভ্যেসটা তৈরি হয়ে যায়।
1: একদম, মানে আমরা অনেক সময় দেখি স্বপ্নটা যখন সফল হচ্ছে না, তাতে এগোচ্ছি, তখন না আমরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাই।
0: হুম, একদম,
1: যেমন বললেন যে বড় মানসিক কথা দরকার, মানে এবং লক্ষ্যটা স্থির রাখা দরকার
0: হুম,
1: আমাদের মনে, একগুঁয়ে এবং স্থির রেখে দেওয়া দরকার যে হ্যাঁ আমি একদিন না একদিন আমার যে স্বপ্নটা দেখেছি সেটা কিন্তু আমি সফল করবই। মানে জেদ, ভেতরের মধ্যে একটা জেদও থাকার সঙ্গে সঙ্গে দরকার যে না আমি পারবই, আমি যে স্বপ্নটা দেখেছি হয়তো আমার, আমি এককালে একটা ছোট্ট মতন একটা বাড়ি করব যে হ্যাঁ। কিন্তু ওই লক্ষ্য ভ্রষ্ট হয়ে আপনি যদি পথ থেকে সরে যান,
0: হুম,
1: আপনার তখন না আর কিছু করতে ইচ্ছা করবে না, মানে বিশ্বাস জিনিসটা কোথায় জানি উঠে যাবে তখন, না
0: একদম
1: আমার
0: একদম,
1: দ্বারা এটা হবে না, মানে নিজের উপর থেকে কোথায় জানি বিশ্বাসটা উঠে যাবে, না আমার দ্বারা হবে না আমি ছেড়ে দিই। আসলে ওই নিজের উপর বিশ্বাসটা প্রথমে আগে রাখা দরকার, একাগ্রতা, জেদ এবং নিষ্ঠাভাবে নিজের লক্ষ্যটা একদম স্থির রাখার জন্য। হ্যাঁ আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, হয়তো কয়েক বছর পর হয়তো হবে, সেটা 2 বছরে যেটা আপনি চেয়েছিলেন সেটা হয়তো 6 বছর 5 বছর পর হবে, কিন্তু হবে। এবং আপনার যখন লাস্ট একটা কথা বলবো, যেটা স্বপ্ন যখন পূরণ হবে না, আপনার নিজের দ্বারা নিচে একাগ্রতা এবং যারা ওই যে আপনি যখন স্বপ্নের বাড়িটা যখন দেখতে পারবেন বা গাড়িটা যখন 2 চাকার সাইকেলে যদি
0: একদম,
1: তুলতে, আপনার সেই স্বাদটা সত্যি বলতে গেলে সেই স্বাদ বলার মতন না, মানে
0: সাধ্য
1: অমৃতের মতন।
0: এবং মানে সাধ এবং সাধ্য পূরণ যখন হয়, আর স্বপ্ন পূরণের যে সেই যে ট্র্যাকটা, স্বপ্ন পূরণ হয় এবং স্বপ্ন দেখতে জানা, আমরা অনেক সময় কি হয় জীবন পথে চলতে চলতে স্বপ্ন দেখতে ভুলে যাই, কিন্তু যে যা হয়েছে হয়েছে, আর বোধহয় কিছু হবে না, কিন্তু স্বপ্ন দেখার এই মানসিকতাও থাকা দরকার।
1: একদম, ওই একটা আপনি আমার স্বপ্নের কথাই যখন হচ্ছে, এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল,
0: হুম,
1: স্বপ্ন এরকম না ঘুমিয়ে ঘুমিয়ে, স্বপ্ন এমন দেখো যে তোমাকে যেন না ঘুমাতে না দেয়।
0: একদম,
1: এই জিনিসটা কিন্তু আপনাকে আপনাকে মেনে চলা উচিত। বড় বড় মনীষীদের কথা আমরা শুধু মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত, এবং স্বপ্নটাকে এমন ভাবে দেখুন না যেন আপনাকে ঘুমাতে না দেয়। এবং আপনি আপনি যেমন বললেন দিদি, আপনি একাগ্রতা এবং জিনিসটা যেন একদম লক্ষ্য যেন স্থির থাকে,
0: হ্যাঁ
1: এই জিনিসটা আমি চাই যেন যেন থাকুক সবার মধ্যে, এটা
0: হ্যাঁ,
1: চাই।
0: খুব ভালো লাগলো শুনে। এবং এই স্বপ্ন সাকার করার লক্ষ্যে আজ আমরা, আমি নয় মানে ব্যক্তি আমি থেকে আমরা চলে যাব, মানে সকলের দিকে, মানে আমরা ব্যক্তি আমি থেকে, আমরা যখন এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে যাবে যে স্বপ্নটাকে আমরা সত্যি করে তুলবই তুলব, তখন কিন্তু যে কোনো স্বপ্ন সাকার হয়। অনেক অনেক ধন্যবাদ,
1: অবশ্যই, নমস্কার, নমস্কার।
0: নমস্কার। এই মুহূর্তে সময় হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবার, শুনে ফিরে আসছি।

0: এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, শুনে নেব তিনি কি বলছেন। মনে হচ্ছে, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় নিয়ে বলুন।
1: হ্যাঁ দেখুন, স্বপ্ন স্বপ্ন দেখতে হলে ছোট স্বপ্ন দেখাই ভালো।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আমি যে কাজটা করছি,
0: হুম
1: ছোট কাজ একটা করছি আমি,
0: হুম
1: সেই ছোট কাজটাকে আস্তে আস্তে বড় করে তোলার চেষ্টা করব, সেই স্বপ্ন আমাকে দেখতে হবে। যাতে আমি বড় হতে পারি এবং সমাজে সবাই শ্রেণীর স্থান পেতে পারি,
0: হ্যাঁ
1: এই কাজটা
0: কিন্তু
1: আমাকে করতে হবে।
0: হ্যাঁ কিন্তু ধরুন, সময়ের সাথে সাথে আমাদের স্বপ্ন কিন্তু বদলায়। আর ধরুন, আজকে 15 বছরে যে ছেলেটি স্বপ্ন দেখবে, আর আমরা যখন সেই স্বপ্ন দেখছি যখন 40 বছরে দাঁড়িয়ে বা 45 বছরে দাঁড়িয়ে, তখন কিন্তু স্বপ্নের রকম ভেদ হবে। কিন্তু সেই স্বপ্নকে পূরণ করবেন কিভাবে?
1: হ্যাঁ দেখুন, সেই কর্মকে মানে সেই স্বপ্নকে পূরণ করতে হবে কর্মের মাধ্যমে।
0: একদম।
1: কর্ম যদি আমি ভালো করি তো সেই স্বপ্ন কিন্তু আমার সবসময় পূরণ হবে। আমি আজকে একটা ছোট্ট টিনের বাড়িতে বাস করছি, আমার ইচ্ছা আছে একটা দালান বাড়ি করার, কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে হবে। আমার যখন আজ ধীরে ধীরে বয়স হবে, হ্যাঁ সেই বয়সের সাথে সাথে আমাকে কর্ম করি সেই কাজটা কিন্তু করতে হবে, তবে আমার সেই স্বপ্ন পূরণ হবে।
0: হ্যাঁ, এবং লেগে থাকতে হবে একাগ্রভাবে।
1: লেগে থাকতে হবে,
0: হ্যাঁ, যে
1: হ্যাঁ
0: কাজটা
1: চেষ্টা
0: আমি যা চাইছি, আমি স্বপ্ন দেখলেই শুধু হবে না,
1: হবে
0: স্বপ্নকে
1: না,
0: সাকার করবার জন্য সেই
1: আমাকে কর্ম করতে হবে,
0: হ্যাঁ কর্ম করতে হবে এবং তার পেছনে লেগে থাকতে হবে।
1: লেগে থাকতে হবে, তবেই
0: হ্যাঁ,
1: আমার স্বপ্ন সফল
0: তবেই
1: হবে।
0: স্বপ্ন সফল হবে। ধন্যবাদ।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর আজ কথা বলছি স্বপ্নটাকে সত্যি করে তুলবো, মোড়া তুলবো কিভাবে। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলে নেব। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: আচ্ছা, সবচেয়ে বড় কথা বলেন তো দিদি, দিদিভাই প্রতি রবিবার দিনকে না 1 ঘন্টা প্রোগ্রাম নেয় তো,
0: 45 মিনিট,
2: 45 মিনিট, এইটার মধ্যে না হিন্দি বাংলা দুইটা মিশিয়ে গান দিলে

0: না বেশি ভালো হয় আমার মনে হয়। আমি প্রধাননগর থেকে বলছি।
1: আচ্ছা আপনার নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, এই যে স্বপ্ন, আমার মোটামুটি যা স্বপ্ন, আমার এখন বয়স হয়ে গেছে, যা স্বপ্ন দেখে মোটামুটি হয়ে গেছে।
1: আচ্ছা
0: হ্যাঁ, এখন যেসব স্বপ্ন, এখন বয়স হয়েছে, এখন আমার প্রথম কথা হচ্ছে স্বপ্ন যারাই দেখুক তারা প্রতিষ্ঠিত মানুষ হোক। স্বপ্নটা হচ্ছে মেন হচ্ছে মানে একটা শিক্ষিত হ্যাঁ পরিবেশে ইয়ে করে স্বপ্ন দেখাটা ভালো।
1: হ্যাঁ, এবার আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি যে বয়সে দাঁড়িয়ে আছেন, সেই বয়সে দাঁড়িয়ে যে স্বপ্ন আপনি দেখবেন, সেই স্বপ্নকে আপনি সাকার করতে পারবেন কি না, সেটাও কিন্তু আপনার স্বপ্ন দেখার সময় একটু ভেবে রাখা ভালো।
0: এখন তো এখন বয়স হয়ে গেছে, হ্যাঁ তাও ভাবি আমার ছেলে মেয়ে নাতি নাতনিকে নিয়ে ভালোই আছে, ভাড়া করিতে থাকে অবশ্য।
1: আচ্ছা,
0: কিন্তু কোনো অসুবিধা নাই, যাই হোক কোনোদিন না কোনোদিন হবে, আগে চেষ্টা করেছিলাম হয়নি বাড়ি, তাই কোনো দুঃখ নাই।
1: মানে আর কোনো স্বপ্ন রয়েছে? একটা তো যেটা বললেন, আরেক আর কোনো স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে আপনি আগামী দিনগুলোতে চলতে চান?
0: আগামী দিনগুলোতে আমার একটা ছোট বাড়ি হয়ে এখন ভাড়া বাড়িতে এত বছর কাটালাম,
1: সেটা তো শুনেছি।
0: হ্যাঁ ওই একটা স্বপ্ন যে একটা বাড়ি থাকতে পারলে ভালো হয়,
1: ভালো হতো।
0: হ্যাঁ
1: মানে
0: ভালো
1: এই
0: হতো,
1: একটাই স্বপ্ন ছিল আপনার, আর কোনো স্বপ্ন নেই?
0: আর কোনো স্বপ্ন, যেগুলো স্বপ্ন ছিল সব পূরণ হয়ে গেছে,
1: পূরণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা,
0: পূরণ হয়ে গেছে।
1: একজন সামাজিক সামাজিকভাবে আপনি ছোট ছোট করে কোনো স্বপ্ন দেখেন, মানুষের জন্য কিছু করবেন বা এই ধরনের কোনো কিছু?
0: হ্যাঁ এইগুলো তো ইচ্ছে করে বুঝলেন,
1: আচ্ছা
0: যে কোনো সময় একটা অনাথ আশ্রমে গেলাম বা বৃদ্ধাশ্রমে গেলাম,
1: আচ্ছা
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: কিছু যাই হোক আমার সামর্থ্য মতন কিছু একটু দিলাম, হ্যাঁ এইগুলো আমার খুব শখ।
1: হ্যাঁ, তাহলে তো আপনার স্বপ্ন রয়েছেই, এই যে আপনি সামাজিক মানুষ হিসেবে আপনার স্বপ্ন রয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ স্বপ্ন মানুষের স্বপ্ন থাকাটা খুব ভালো, কিন্তু
1: জরুরি,
0: খুব জরুরি স্বপ্ন দেখা, আমি একা থাকবো খাবো এই জিনিসটা কিন্তু ভালো না।
1: একদম।
0: হ্যাঁ স্বপ্ন দেখা খুব ভালো, ছোট মতো একটা যান না আপনি কোনো জায়গায় ঘুরতে গেলে, সেখানে যদি গরিব বাচ্চাদের দেখেন কিছু একটু দেয়া করে নিজের মনে ভালো।
1: হুম হুম আসলে স্বপ্নগুলো আমরা দেখি কিন্তু মানে আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য, মানে এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো কিন্তু আমাদের ভালো রাখে, আমরা একটা চেষ্টায় থাকি। দেখবেন আপনি যখন চেষ্টা করবেন কিছু, তখন কিন্তু আপনার মধ্যে যে এনার্জিটা আসবে, যে শক্তিটা আপনি পাবেন, আপনি যদি ভাবেন আমার আর কোনো কিছু করার নেই, তাহলে কিন্তু আপনি সেই শক্তি বা এনার্জি পাবেন না।
0: না আমি হেরে যাব তাহলে তো,
1: একদম একদম
0: নিজের কাছে হেরে যাব, কেন হারবো না
1: একদম। তাহলে হ্যাঁ,
0: আমার কাছে হচ্ছে আমি হারবো না, আমার যা ক্ষমতা আছে
1: আমি সেটুকু নিয়েই কাজ করব,
0: এইটুকু নিয়ে নিয়ে থাকবো করবো। হ্যাঁ একটু যখন পারি একটু একটু দিয়ে ছুলে ভালো লাগে, যা ক্ষমতা আছে তাই করবো।
1: একদম তাই, ভীষণ ভালো লাগলো। এই যে ধরুন মানে আমরা ধরুন আমাদের ব্যক্তিগত কিছু ইচ্ছে পূরণের বা স্বপ্নের গল্প তো থাকেই, তার সঙ্গে সঙ্গে যদি কিছু সামাজিক ইচ্ছে পূরণের গল্পও থাকে তাহলে কিন্তু বেশ লাগে, তাই না?
0: সামাজিক ইচ্ছেটাই কিন্তু পূরণ করার সবার পক্ষে দরকার,
1: একদম।
0: অল্পের মধ্যেও হবে,
1: হ্যাঁ ছোট ছোট করে, ছোট ছোট করে,
0: ছোট ছোট করে
1: একদম
0: অল্পের মধ্যে করলেও হবে,
1: একদম।
0: যে আমি বেশি একেবারে করব সেই জিনিসটা কিন্তু দরকার নেই,
1: মানে ছোট ছোট করে করলেও কিন্তু কাজটা এক সময় আমরা যদি প্রত্যেকে করি, একটা সময় গিয়ে দেখা যাবে যে কাজটা কিন্তু অনেক বড় আকারে হয়েছে, যদিও শুরু করেছিলাম ছোটভাবে স্বপ্ন দেখাটাকে। ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ,
1: ধন্যবাদ, শুভ সকাল। আজ প্রথম যে শ্রোতাবন্ধু ফোন করেছিলেন শিমলা থেকে, আজ আন্তর্জাতিক যোগ দিবস, তো এই উপলক্ষে তিনি জানিয়েছেন যে আমরা প্রত্যেকে বিশেষ একটি দিনকে যোগ দিবস হিসাবে পালন না করে যদি প্রতিদিনের মধ্যে আমাদের এই জীবনচর্যার মধ্যে একে যদি আমরা যাপন করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে রোগমুক্ত থাকতে পারব। আর এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, তিনি কি বলছেন একটু শুনি। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ শুভ সকাল দিদিভাই, নমস্কার।
1: নমস্কার, কেমন আছেন?
2: হ্যাঁ দিদিভাই খুব ভালো আছি, সকাল থেকে মুড করে আছে।
1: আচ্ছা,
2: আর কালকে একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, আর সকাল থেকে আজকে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হয় না, মেঘ করে আছে, হয়তো মেঘ দেখছে। আর দিদিভাই
1: আজকের যে বিষয়, আজকের যে বিষয় সে নিয়ে একটু বলুন।
2: হ্যাঁ দিদিভাই দেখুন, আজকে তো আপনি দিয়েছেন আপনার, আমার ইচ্ছা পূরণ হয়েছে কিনা
1: না, স্বপ্নটাকে সত্যি করে তুলব, মোড়া তুলব। আপনার আপনার কাছে যে আপনার স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে আপনি কিভাবে পূরণ করবেন?
2: হ্যাঁ দিদিভাই দেখুন, আমার তো স্বপ্ন অনেক কিছু আছে, কিন্তু আমার গোপালের যা ইচ্ছা সেটাই হবে সব থেকে বড় ইচ্ছা। কারণ হ্যাঁ ওনাকে নিয়ে সঙ্গে করে চলছি, তো আমি আমি হয়তো আমার শখ আছে, কিন্তু যতক্ষণ না উপরওয়ালার আশীর্বাদ হবে ততক্ষণ কিন্তু সেই জায়গাটা আমি পৌঁছাতে পারবো না।
1: অবশ্যই।
2: হ্যাঁ তো সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, এটা তো একটা মানে প্রবাদ বাক্য আছে। তো সুখটা তো স্বপ্নের মধ্যে, আমরা যে স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে সেই সুখটা সব সময় লুকিয়ে আছে, কিন্তু সব সময় পূরণ হয় না, কিছু হয় কিছু হয় না। তো সেগুলো মানে উপরওয়ালার আশীর্বাদ না হলে কিন্তু সেই ইয়েগুলো হবে না।
1: তো হ্যাঁ, সংযোগ যাকে সংযোগ বলা হয়।
2: হ্যাঁ তো তবুও আমি দেখুন, মা এখনো আছেন, হ্যাঁ ওনার 78 বছর বয়স হয়ে গেল, তাকে নিয়ে সঙ্গে করে চলছি। বোন আছে, বোন বোন আছে, বোনকে নিয়ে এইসব নিয়ে আমি চলছি। দেখা যাক কত দূর আপনাদের আশীর্বাদ, হ্যাঁ মা বাবার আশীর্বাদ।
1: আপনি তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টায় রয়ে গেছেন।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বোনের, হ্যাঁ বোনের বোনের হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ তো সেই জায়গায় বোনকে আমার আর কি যতদূর পারি আর কি, সবটাই তো পুরো সম্ভব হবে না, তার মধ্যে যতটা হবে সেইটা আর কি চেষ্টা করে চলছি। আর আপনাদেরকেও সঙ্গে রেখেছি, এই যে আজকে যে স্বপ্ন, এই যে ফোনটা পাবো বলে আশা করিনি, এটাও কিন্তু একটা বিরাট স্বপ্ন দিদিভাই।
1: আসলে এমন অনেক সময় হয়, আমাদের অনেক শ্রোতা বন্ধুরা বলে থাকেন অনেকক্ষণ থেকে ফোন করছি কিন্তু ফোন পাচ্ছি না, তো এমন হয়তো হয়েছে অনেকে ফোন করেছেন তো সেই কারণে হয়তো তিনি ফোনটা পাচ্ছেন না, কিন্তু ধৈর্য ধরে থাকলে অবশ্যই তিনি ফোন পাবেন।
2: দেখেন দেখেন চেষ্টা করে যেতে হবে,
1: একদম
2: বিকল্প নেই। হ্যাঁ তো উপরওয়ালা বলেছে কর্ম করে যাও ফল তুমি পাবে, সেইটা দেখুন আমি কর্ম করেছি বলেই আপনার সাথে আমি আজকে কথা বলতে পারছি। যদি সেই জায়গাটা না করতাম আমি বিরক্ত হয়ে যেত, আর হচ্ছে না ছাড়ো, তাহলে ওইটা তো আর আপনি আপনার সাথে আমার কথা হতো না, আর ওই আজেবাজে
1: স্বপ্ন পূরণের আপনার, আপনি যে স্বপ্ন দেখছেন পরিবারকে নিয়ে সেই স্বপ্নের কথাও আমি আজকে শুনলাম। সেই জন্য এইবার যেটা বলতে হবে, আপনি কোথা থেকে বলছেন, জায়গার নাম বলতে হবে এবং আবার আপনার নামটা বলতে হবে।
2: হ্যাঁ দিদিভাই আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: একদম প্রবীর বাবু, আর আজকে খুব ভালো লাগলো যে আপনি যে বৃত্তে দাঁড়িয়ে আছেন তো সেই বৃত্তে দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার ভাবনাকে একটা সাকার রূপ দেওয়ার চেষ্টা করছেন। আপনার স্বপ্ন আপনার পরিবার, সেই পরিবারের প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আপনি দৃষ্টি রাখছেন, এই কাজটা কিন্তু অনেক বড়। প্রথমে আমরা কিন্তু সাংসারিক বৃত্তে থাকি, তারপরে সামাজিক বৃত্তে যাই। আপনি সামাজিক বৃত্তের দাঁড়িয়ে আগে আপনি সাংসারিক বৃত্তকে চেষ্টা করছেন যে সেই জায়গাগুলো দাঁড়িয়ে ঠিকঠাক করার।
2: হ্যাঁ দিদিভাই দেখুন আমার এক বন্ধু আছে অন্ধ, আপনাদের
1: হ্যাঁ হ্যাঁ
2: বিশ্বজিৎ রুদ, তাকেও সঙ্গে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যাতে সে আমার মানে চোখ দিয়ে যেন পুরো পৃথিবীটাকে মানে পারবো বলে মনে হয় না, কিন্তু চেষ্টা তো বিকল্প নেই দিদিভাই।
1: একদম একদম
2: চেষ্টাটা করে যাচ্ছি আমি,
1: তাহলে এই চেষ্টাটুকুই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন।
2: হ্যাঁ দিদিভাই,
1: হ্যাঁ হ্যাঁ
2: ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদিভাই।
1: আপনিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ কথা বলছিলাম স্বপ্নটাকে সত্যি করে তুলব, মোড়া তুলব কিভাবে? আপনি আপনার স্বপ্নকে নিয়ে কিভাবে ভাবেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য আপনি কিভাবে চেষ্টা করেন? এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন,

0: নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল দিদি। আমি কাওয়াখালী থেকে সুমিত্রা বলছি।
0: আচ্ছা, শুভ সকাল।
1: হ্যাঁ, সুমিত্রা মুখার্জি, মানে স্বপ্ন আপনাকে সত্যি খুব দেখতে হবে। কেন আমি আজকে বুঝতে পারলাম, স্বপ্ন যদি ছোট ছোট করে দেখি সত্যি পূরণ হয়। কিভাবে? আমি যখন ইয়ং বয়স, আমার ধরেন এখন 50-এর মতন হয়ে গেছে বয়স আমার এখন।
0: আচ্ছা,
1: আচ্ছা, আমি আগে মানে আরএসএস আরএসএস তো চিনেন ভালো করে, আরএসএস আমি আগে ই করতাম, ব্যায়াম করতাম, বুঝলেন,
0: আচ্ছা,
1: যোগা করতাম। একটা দুটো লোক হতো, বললে কি কিরে এটা লোক হয় না, বলে এটা তোমরা কি করছো, এগুলো এগুলো কি কোনোদিন বাস্তবে হয় ভালো মন্দ? আমাদের একটা স্যার ছিল, সেবক রোডে বাড়ি ছিল ওনার।
0: আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ, উনি এরকম লোক বাড়ি বাড়ি বাড়ি বাড়ি বলতো, আসো আসো
0: মানে
1: আসো।
0: উনি সচেতন ভাবে সচেতন ভাবে এটার প্রচার করেছেন, এইবার এই
1: হ্যাঁ,
0: জায়গায় আস্তে আস্তে সবাই
1: এই
0: বাড়তে শুরু করেছে।
1: জায়গাটায় আজকে আমি আমায় আমি আজকে চিন্তা করছি 6-6 লোক
0: তার কারণ
1: আজকে
0: মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আর আজ যে
1: হ্যাঁ
0: আমরা কথা বলছিলাম স্বপ্ন পূরণ নিয়ে, আপনার এমন কোন
1: হ্যাঁ
0: স্বপ্ন যে
1: হ্যাঁ
0: স্বপ্ন আপনি?
1: আমি এই যে বলছি, আমি এই যে ও মানে এটাই ব্যায়ামটা ট্যামটা গুলো করতাম করতাম,
0: হ্যাঁ,
1: লোকে আমাকে অনেক কিছু বলতো, কিন্তু আজকে আমার এই যে স্বপ্ন পূরণ হলো যে এত লোক লোক মানুষ ব্যায়াম করছে,
0: আচ্ছা, মানে আপনি
1: এইটাই হচ্ছে।
0: ভেবেছিলেন যে আমি যে যোগা করে আমার যে উপকার হচ্ছে, আমার যে স্বপ্ন পূরণ হয়েছে, আরো মানুষের সেই স্বপ্ন পূরণ হোক, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, এটাই
0: আচ্ছা,
1: মানে আমি ওইটাই আজকে টিভিতে দেখছি, আমি নিজেও আমি প্রত্যেকদিন নিজেও করি। আধ
0: আচ্ছা
1: ঘন্টা থেকে আমি করবো, আজ থেকে মনে করেন 20 বছর,
0: আচ্ছা,
1: আমি আরএসএসের সঙ্গে 20 বছর থেকে আমি আছি চুপচাপ, মানে যাই ই করি, মানে চলি ফিরি শুনি, এটা তো আরএসএস খুব গুপ্ত জিনিস।
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: এতে মানে আপনি এই যোগ করে আপনি ভালো আছেন, যোগ ব্যায়াম করে?
1: ভালো আছি
0: হ্যাঁ,
1: ভালো আছি। আর এই যে এইটাই আমি ভাবতাম যে আমাকে লোকে এরকম বলে, ঠাকুর আমার কি কোনোদিন স্বপ্ন পূরণ হবে, অনেক লোক করবে ব্যায়াম করে, আমরা দেখবো দাঁড়িয়ে।
0: ভালো লাগলো আপনার স্বপ্ন সাকার হয়েছে এবং
1: হ্যাঁ
0: আপনি নিয়মিত এই যোগ অভ্যাস করে যান। ভালো
1: হ্যাঁ
0: থাকার এবং সুস্থ থাকার চাবিকাঠি, ভালো থাকবেন।
1: ওকে, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: নমস্কার।
0: অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বপ্নটাকে সত্যি করে তুলবো, মোড়া তুলবো কিভাবে। এই যে স্বপ্ন, সুমিত্রা দেবী যেটা বললেন, তার যে স্বপ্ন ছিল যে যোগা মানুষের মধ্যে প্রবেশ করুক, সচেতনতা বাড়ুক, তো আজকে ওনার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর আরও যারা শ্রোতা বন্ধুরা জুড়ে ছিলেন হ্যালো আকাশবাণী, প্রত্যেকেই তাদের মতো করে, কেউ সাংসারিক বৃত্তে দাঁড়িয়ে, কেউ সামাজিক বৃত্তে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণের কথা বলেছেন। আর এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি বলছেন একটু শুনে নেব। নমস্কার,
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কেমন আছেন
2: এখন
0: বলুন।
2: চিন্তা করে এখন পেলাম আর কি।
0: হ্যাঁ,
2: আমি বলতে চাচ্ছি,
0: বলুন,
2: স্বপ্ন যেটা সেটা কখনো সীমিত হওয়া উচিত না, তাহলে তো স্বপ্নের বাস্তবে তো আমার থাকলো কি?
0: আচ্ছা,
2: স্বপ্নটা সবসময় বড় সড়ো হলে তারপরে টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্নটাই যদি ছোট হয় তাহলে আপনার বড় হওয়ার জায়গাটা থাকলো কোথায়?
0: আচ্ছা, হ্যাঁ,
2: স্বপ্নটা আকাশচুম্বী হতে হবে এবং আমাকে ছুটতে হবে, যত দূর পৌঁছাতে পারি জীবনে পৌঁছাবো। আর স্বপ্নটা মানুষের যেমন দিগন্ত রেখা,
0: হ্যাঁ,
2: যত উপরে উঠা যাবে
0: হুম,
2: দিগন্ত রেখাটা তত বড় হতে থাকবে।
0: একদম। আর
2: আমি
0: ভালো,
2: এক মিনিট
0: হ্যাঁ বলুন বলুন
2: এক
0: বলুন
2: মিনিট
0: বলুন।
2: আমি যখন প্রথম বাংলাদেশ থেকে এখানে আসি
0: হুম হুম
2: তখন মনে হতো খেয়ে বাঁচাটাই মনে হয় প্রথম স্বপ্ন। তারপরে হলো একটা আচ্ছাদন, আচ্ছাদন বলতে দু চারটে অ্যাসবেস্টাস হলেই মনে হলো বিশাল কিছু হয়ে গেল। তো আমি তখন প্রাইভেট পড়াতাম, সেই ছেলে পেলেরা আমাকে একটা জায়গা খাস জমিতে নিয়ে গেল, ওরাই কোথার থেকে কি জিনিসপত্র এনে ছোটখাটো একটা মুড়ি বাঁশের বেড়া দিয়ে একটা ঘর করে দিল,

0: বেশি যত্ন দেখছি না, সেটুকু এইটুকু মেনটেন করা
1: একদম। আর এই যে,
0: আর আমি যখন একটা ওই ছোটদের স্কুল শুরু করি, অনেকে আমাকে ঠাট্টা করে সহকর্মীরা বলতো পিপিলিকার পাখা ওঠে পরিবার তরে, তারা এখন সব গর্তে ঢুকে গেছে। আমি যেটা কয়েক এক মিনিট ধরো, আমি যেটা সে শুরু করেছিলাম 1991-এ, মানে এক দুজন করে 60 জন দিয়ে শুরু করেছিলাম বাচ্চা, সেটা প্রতি বছর 100 বেড়ে বেড়ে কোভিড এর আগে ওইটা 1200 হয়ে গিয়েছিল।
1: আচ্ছা,
0: সেইটা আবার কোভিড এর সময় কমে গিয়ে প্রায় 500-তে নেমে গিয়েছিল, সেইটা আবার উঠতে উঠতে এখন 900-তে উঠে দাঁড়িয়েছে। অতএব অবিচল থাকলে একদিন না একদিন সেই স্বপ্নটা পূরণ হয়।
1: আপনি এত সুন্দর বললেন, এবার ধরুন ওই যে আমরা যখন ধরুন রানার যে আর কি দৌড়ই আর কি ট্র্যাকে যে দৌড়ই, সে কিন্তু একটা বড় লক্ষ্য নিয়ে এগোয় যে আমি এতটা দৌড়বই, এই লক্ষ্যের মাঝখানে তার কিন্তু থামাথামি নেই, সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একদম। তো জীবনটা হচ্ছে আমাদের সেই রকম যে আমরা লক্ষ্যটাকে আমরা যেভাবে দেখছি, আমরা বড় করে যদি লক্ষ্যটাকে দেখি তাহলে আমাদের যে স্পিড সেটাও কিন্তু বাড়বে, উদ্যোগ ঠিক থাকবে, একদম
0: কোনোদিনই পাওয়া শেষ হয় না।
1: হ্যাঁ, কিন্তু স্বপ্ন থাকবে, স্বপ্ন আছে একদম, আর স্বপ্ন আছে বলেই কিন্তু স্বপ্ন সাকার করার জন্যই আমরা প্রত্যেকে লড়েও যাব। ভালো লাগলো, সুন্দর ব্যাখ্যা করেছেন, এভাবেই সঙ্গে থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার। আমরা প্রত্যেকের কথা তো শুনছি, উনি যে কথাটা বললেন সেই কথার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বড় স্বপ্ন দেখলে তার জন্য আমাদের বড় লক্ষ্য থাকে, এবং সেই তার জন্য যে আমাদের কাজের এনার্জি লেভেল সেটাও কিন্তু অনেকখানি বেশি থাকে। এই মুহূর্তে চলে যাব পরবর্তী গানে, তবে ছোট করে শুনে নি যে শ্রোতাবন্ধু ফোন করেছেন তিনি কি বলছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, বলবো না, তোমরা অনেক ছোট, স্নেহ বলছি। শোনো না, আমার খুব একটা স্বপ্ন ছিল।
1: আগে তো আপনার নামটা বলুন।
2: নিবেদিতা।
1: আচ্ছা, কোথা থেকে বলছেন?
2: শিলিগুড়ি।
1: শিলিগুড়ি থেকে, বলুন।
2: বলছি, আমার খুব স্বপ্ন ছিল যে একটু কোথাও গান করব বা কোথাও একটু সমাজ মাধ্যমে আসব, কিন্তু এমন কোনো গুণের অধিকারী নিয়ে জন্মাই নেই। তো শুধু ক্লাস 9-এ থাকতে একবার নটি পূজা করেছিলাম।
1: আচ্ছা,
2: কিন্তু এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা।
1: বাহ, শুনেও ভালো লাগছে। এবং এই যে ধরুন আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে এবং স্বপ্ন পূরণের রাস্তাটাকেও কিন্তু খুঁজে বার করছি, এটা কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের স্বপ্নটাকে নিয়ে এগিয়ে চলতে। ভালো লাগলো শুনে।
2: হ্যাঁ
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরের গানে যাওয়ার।

0: হীরা পান্না ছবি থেকে এই গানটি আপনারা শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন শুনে নি। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবার চেষ্টা করতে থাকুন। আজ আমরা কথা বলছিলাম, স্বপ্নটাকে সত্যি করে তুলব, মোরা তুলব। আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি, যখন সামাজিক বৃত্তে দাঁড়াই, সেই স্বপ্ন কিন্তু আলাদা হয়ে যায়। কাজেই আমাদের ব্যক্তিগত কিছু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকে, তার সঙ্গে সঙ্গে থাকে সামাজিক দায়বদ্ধতাও। যে সামাজিক মাধ্যমে দাঁড়িয়ে আমরা পরস্পর পরস্পরের হাত ধরি, পরস্পর পরস্পরের দিকে সহযোগিতা বা সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, এভাবেই কিন্তু সুস্থ সুন্দর সমাজ গড়ে ওঠে। তাই আমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করি আমাদের এই সম্পর্কগুলোকে, বা সম্পর্কের মধ্যে যে স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলোকে আমরা আজীবন লালন করি, তা নিয়ে চলতে। এই মুহূর্তে যাচ্ছি বিরতিতে। আমরা শুনে নেব একজন শিক্ষকের বক্তব্য।
2: অম্বালিকা দাস, শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। আজ 21শে জুন, অন্যান্য বিদ্যালয়ের মতন আমাদের বিদ্যালয়েও বিশ্ব যোগা দিবস পালিত হলো। সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ সকাল 6টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। বিভিন্ন ভঙ্গিমায় যোগাচর্চা করা হলো, যোগাসন করা হলো এবং ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। কয়েকজন শিক্ষক শিক্ষিকাগণও যোগাচর্চায় অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগাচর্চার উপকারিতার বিভিন্ন দিক তার বক্তব্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। ছাত্রছাত্রীদের খেলাধুলার সাথে সাথে নিয়মিত যোগচর্চা করারও উৎসাহ দেওয়া হয়, এমনকি কি বিদ্যালয়ের সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত করার কথাও চিন্তাভাবনা করা হয়। আগামী দিনে যোগাচর্চা আরও বৃহত্তর অংশরূপে সমাজে বিস্তার লাভ করবে, এই আশা রাখি। ধন্যবাদ।
0: আমরা শুনে নিলাম মূল্যবান এই বক্তব্যটি। আর আজকের মতো হ্যালো আকাশবাণী শেষ করব আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ।

0: कर्तव्य निभाया गया है वो सभी देशवासियों के लिए आज एक बहुत बड़ी प्रेरणा बन गया है।
1: কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ভারত ও বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হচ্ছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনসুলেট যোগ দিবসের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর রাষ্ট্রপতি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর 3টি জাহাজ দোনাগিরি, সংশোধক এবং অগ্রয়ের কমিশনিং বা নৌবহরে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতার গার্ডেনডিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জাহাজগুলি নির্মাণ করে। প্রধানমন্ত্রী এই উদ্যোগগুলির জন্য শুভেন্দু অধিকারী ও তাঁর দলকে অভিনন্দন জানান। শ্রী মোদী আশা প্রকাশ করেন যে পশ্চিমবঙ্গ তার প্রজ্ঞা, সৃজনশীলতা ও অদম্য মানসিকতা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করে যাবে এবং রাজ্যের মানুষ নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়ে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী 3টি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক আছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানন্মার হেরল্ড নামের 3টি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরও বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য দুদেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে ফের পরস্পরের মুখোমুখি হতে চলেছে। উল্লেখ্য, ইরান গতকালই জানিয়েছিল লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধ না হয় তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনুমোদন প্রত্যাহার করেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের গতকালের ঘোষণা

0: সাথে স্পষ্ট জানিয়েছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান যদি স্থায়ী চুক্তিতে স্বাক্ষর না করে, তবে সমস্ত জলপথে মার্কিন অবরোধের ব্যবস্থা করা হবে। শিক্ষায় নেতিবাচক প্রভাব এড়াতে নরওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। পাশাপাশি উচ্চস্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহারে বিধিনিষেধ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এআই ব্যবহারের ফলে ছোট ছোট শিশুদের পড়া লেখা ও গণিত শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি জানান, আগস্টের শেষ ভাগে শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজস্থানে যাত্রী সুবিধা বৃদ্ধি ও রেল নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি বিকানের রেলওয়ে স্টেশন থেকে লালগড় সাবরমতী এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর হেডগেওয়ারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করে দেশবাসীর মনে সবার আগে দেশ এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তুলেছিলেন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব MIFF 2026 আজ শেষ হচ্ছে। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেশন এবং এআই সিনেমার এই দ্বিবার্ষিক উৎসবটি গত 15ই জুন শুরু হয়েছিল। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এফের ম্যাচে তিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। গুয়াদালুপে স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডার কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গতরাতে গ্রুপ ইর ম্যাচে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপে আজ গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। খেলা শুরু 9:30। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় 12:30 লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। 3:30 গ্রুপ এইচের অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবু ভার্দের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনের নেতৃত্ব দেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 গ্রহণ করা হবে। খবর শেষ হলো। এরপরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীমন্ত।

সুপ্রভাত, আমি শ্রীমতী অম্বালিকা দাস, শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। আজ 21শে জুন

0: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এখন আমরা শুনব শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী অম্বালিকা দাসের কিছু কথা।
1: সুপ্রভাত, আমি শ্রীমতী অম্বালিকা দাস, শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা।

0: আজ 21শে জুন, অন্যান্য বিদ্যালয়ের মতন আমাদের বিদ্যালয়েও বিশ্ব যোগা দিবস পালিত হল। সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ সকাল 6টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। বিভিন্ন ভঙ্গিমায় যোগাচর্চা করা হলো, যোগাসন করা হলো এবং ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। কয়েকজন শিক্ষক শিক্ষিকাগণও যোগাচর্চায় অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগাচর্চার উপকারিতার বিভিন্ন দিক তার বক্তব্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। ছাত্রছাত্রীদের খেলাধুলার সাথে সাথে নিয়মিত যোগচর্চা করারও উৎসাহ দেওয়া হয়। এমনকি কি বিদ্যালয়ের সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত করার কথাও চিন্তাভাবনা করা হয়। আগামী দিনে যোগাচর্চা আরও বৃহত্তর অংশরূপে সমাজে বিস্তার লাভ করবে এই আশা রাখি। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী অম্বালিকা দাসের কিছু কথা।

0: আকাশবাণী শিলিগুড়ি। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকুলি নিয়ে আমি নবনীতা দিদি এসে গেছি তোমাদের কাছে। আর ঘড়ির কাঁটা বলছে 9:30 কিন্তু বেজে গেছে, আর আমি জানি আমার ছোট্ট বন্ধুরা অপেক্ষা করছে রেডিও সেটের ওপারে নবনীতা দিদির সাথে কথা বলবে বলে। বলতে বলতেই আমার ছোট্ট বন্ধু হাজির, কি বলে সে শুনে নি। বলো কে বলছো আর কোথা থেকে বলছো?
1: খেয়া বলছি।
0: খেয়া বলছো সাপটি বাড়ি থেকে?
1: হ্যাঁ।
0: বলো আজ কি শোনাবে খেয়া?
1: গান
0: গান শোনাবে, শোনাও শুনি।

আধার বিন্দাচর, নবনবীনের গাহিয়া গান, সজীব করিবে মহাশ্মশান। আমরা দানিব নূতন পান, বাহুত নবীন বন, চলে নজোয়ান শূন্যে পাতিয়া গান, মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙে ভাঙ আগল, চলে চলে চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উত্তরে ধরণিতল, অন্য পাতে তোদয়, চল চল চল।

0: চল চল চল চল চল চল চল চল চল চল। নমস্কার।
1: বেশ, তাহলে এই যে গানটি তুমি গাইলে, এটা কিন্তু কবিতা করেও

0: গাওয়া যায়। আমার ছোট্ট বন্ধু মনে হয় সেটা জানে, তাই না?
1: হুম
0: জানে, হ্যাঁ। আর এই যে নজরুল সঙ্গীতটি তুমি শোনালে, তো তুমি কি এই একটাই জানো না আরো কিছু কিছু জানো নজরুল গীতি?
1: জানি
0: আরো জানো? তাহলে সেগুলো তো শুনতে হবে। আজ তো শোনা হবে না, এর পরের দিন শুনবো, ঠিক আছে? আচ্ছা, কি করছিলে?
1: বই পড়ছি।
0: বই পড়ছো? বেশ তো, বই পড়তে থাকো তুমি। সাপটি বাড়ি থেকে খেয়া ফোন করেছিল আর শুনিয়ে দিল গান। আর আমি জানি আমার ছোট্ট বন্ধুরা যেটা ভালোবাসে সেটা হলো গান শুনতে, খুব ভালোবাসে। তাই তোমাদের জন্য থাকছে এখন প্রথম গানটি, তারপর ফিরে আসছি।

কি ছোট্ট বন্ধুরা! আদিত্য নারায়ণের কণ্ঠে গানটি কেমন লাগলো? আমি জানি খুব ভালো লেগেছে। আর আজ ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য গল্প করতে বসে গেছি আমি, নবনীতা দিদি। কি করতে হবে তোমাদের? টুক করে একটা ফোন করতে হবে। ফোন করে কথা বলে তুমি কিন্তু তোমার পছন্দের গান বা কবিতা আমাকে কিন্তু শোনাতেই পারো। তার জন্য যে নম্বরটা তোমাকে ফোন করতে হবে সেটা হচ্ছে 9434076705। আবার বলি, 9434076705। হ্যাঁ, এই নম্বরে ফোন করো আর আমাকে ঝটপট শুনিয়ে দাও তুমি কি শোনাতে চাও আমাকে, কবিতা না গান না গল্প বা ছড়া, যেটা খুশি তুমি কিন্তু শুনিয়ে দিতেই পারো, তাই না? আর এই মুহূর্তে তোমার জন্য রয়েছে আরও একটি গান।

এই গানটিও কিন্তু গেয়েছে আদিত্য নারায়ণ। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে আমি রয়েছি তোমাদের সাথে। আর এই মুহূর্তে একটা হাতির গপ্প শুনবে নাকি? গপ্প নয় কিন্তু, হাতির গপ্প হলেও এটা কিন্তু আসলে একটা ছোট্ট কবিতা। চলো শোনাই। জলদাপাড়ার হাতির গল্প নয়নতিকার কাছে শুনতে আসে কুট্টি মাসি ছুটির অবকাশে। কখন রাগে কোন হাতিটা কোনটা সুথুর রাগে, জলদাপাড়ার কোন হাতিটা কেবল রাত্রি জাগে। বেবাক জানে পুচকু মেয়েটা হাতির ইতিবৃত্ত, আধ বলিতে যখন বলে জুড়িয়ে যায় চিত্ত। কেমন করে জানিস রে তুই হাতির স্বভাব টভাব, জানতে চাইলে বলবো কেন, শটান দেবে জবাব। তো ছোট্ট বন্ধুদের জন্য ছিল এই হাতির গল্পটি। আর হাতির গল্প শুনতে শুনতে কিন্তু হাতির কবিতাই শুনে নিলে, তাই না? আর এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে পরের গানটি।

0: আমি জানি এই মুহূর্তে আমার ছোট্ট বন্ধুরা কি ভাবছ। আজ তো আন্তর্জাতিক যোগা দিবস, আমরা সবাই জানি। তাহলে সেই বিষয়ের উপর এখন একটা ছোট্ট বন্ধুর কিছু কথা শুনি।
1: আমি প্রাথমিক বালক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র জয়পাল বলছি। আমার রোল নাম্বার 31। প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মূল লক্ষ্য হল যোগের বহুবিধ উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যোগা দিবস এদেশে প্রথম শুরু করেছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 21 জুন 2015 সালে। প্রাথমিকভাবে ভারতে এই যোগা শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ একত্রিত হওয়া। যোগ ব্যায়াম মানুষের শরীর, মন এবং আত্মাকে সুস্থ ও শান্ত রাখতে সাহায্য করে। এটি ভারতের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী 5000 বছরের পুরনো অনুশীলন। যোগ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ যুজ থেকে, যার অর্থ যুক্ত করা বা এক করা।
0: দেখো, আমাদের এই ছোট্ট বন্ধুটি কিন্তু আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে ছোট্ট করে তার মনের কথা গুছিয়ে বলেছে। আমি জানি তোমাদের বেশ ভালোই লেগেছে, তাই না? আর তার আগে আমরা কি শুনেছিলাম? আমি জানি শুনেছিলাম হাতির গপ্প, তবে সেটা তো হাতির গপ্প ছিল না, ছিল হাতির কবিতা। আর এখন একটা গান তো শুনতেই হবে, তাই না? চলো গানটা শুনতে থাকো, আমি ফিরে আসছি তারপর।

0: আন্তর্জাতিক যোগা দিবস তো বটে। তাই ছোট্ট বন্ধুরা, তোমাদের কিন্তু ছোট থেকেই শুরু করে দিতে হবে যোগাভ্যাস। প্রতিদিন একটু একটু করে যোগ অভ্যেস করলে একদিন দেখবে তুমি সুস্থ থাকবে, নিরোগ থাকবে, তাই না? আর এই মুহূর্তে আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি থেকে এই স্কুলের ভাবনায় কিছু মুহূর্তকে তুলে ধরা।
1: গুড মর্নিং এভরিওয়ান। ফ্রম ডিপ ব্রেথস টু গ্রেট ইয়োগা পোজেস, আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি ডিড অ্যান অ্যামেজিং জব সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল ইয়োগা ডে টুডে। ইট ওয়াজ wonderful to see everyone out on the ground together, from our youngest students to our senior teachers. Everyone gave their best energy. A big thank you to our yoga teacher Mr. Asim Mondal for leading us so well. Thank you also to our school management and every single student and teacher who's joined into and make this morning so special. Yoga teaches us to stay fit, stay calm, and look after one and another. Let's keep this healthy and happy feeling with us every day, both inside the classroom and at home. Thank you.
0: এই মুহূর্তে আমরা শুনে নিলাম আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি থেকে তাদের ভাবনায় কিছু মুহূর্ত। আর ছোট্ট বন্ধুরা, আমাদের কিন্তু হাতে আর খুব বেশি সময় নেই। আর সব থেকে ভালো লাগে কি জানো তো, ছোট্ট বন্ধুরা যখন তাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেয়, তাদের কথা, তাদের গান, তাদের গল্প সব কিছু শুনতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি জানি এই মুহূর্তে ছোট্ট বন্ধুটি বসে রয়েছে রেডিও সেটের ওপারে আর শুনছে লাইভ ফোন ইন কলকাকলি। আর ওই যে বললাম, আর যেগুলো গানগুলো তোমরা শুনলে সবগুলোই কিন্তু আদিত্য নারায়ণের গাওয়া। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে যে যখন ছুটি পড়ে তখন আমার ছোট্ট বন্ধুরা কি করে আমি জানি। তখন পড়াটা কম, খেলাটা বেশি, না পড়াটা বেশি, খেলাটা কম, না তা কিন্তু নয়। আমার ছোট্ট বন্ধুরা কিন্তু জানে যে কোন সময় কোনটা করতে হয়, তাই তারা কিন্তু দিব্যি নিজের মতো করে নিজের কাজকর্মগুলোকে গুছিয়ে রাখে। আর তাই তো তারা সব কিছুর সঙ্গে থাকতে পারে। তারা যেমন পড়াশুনো করে তেমনি তারা গান গায়, তেমনি তারা খেলে, সব কিছু মিলেমিশে তারা কিন্তু বেশ আনন্দেই আছে। আর ছুটির দিনে তাদের ছুটো ছুটির তো অন্ত নেই। তো চলো, এই মুহূর্তে তোমাদের জন্য আরেকটি গান শোনাই।

এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।

ফিরে আসছি অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই। শুনবেন পিপলস মদ্য অন আকাশবাণী এর 32তম পর্ব। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পিপলস পদ্ম অন আকাশবাণী, শুনলেন পডকাস্ট সিরিজের 32তম পর্বের সম্প্রচার। আকাশবাণী শিলিগুড়ি। এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন, কিছু কথায় কিছু গানে। আজকের কিছু কথায় কিছু গানের বিষয় তো বলবো, তবে তার আগে প্রথম গানটি শুনে নেওয়া যাক।

কিছু কথায় কিছু গানে নিয়ে ফিরে এলাম লাইফোনিন এই অনুষ্ঠানে। আর আজকের প্রথম গানটি শিল্পী ছিলেন আশা ভোঁসলে। আজ কথা বলবো আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে। প্রতি বছর 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, এ তো আমরা সবাই জানি। তবে এবছর মূল থিম ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ।

সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই যে যোগে নিরাময়, যোগের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে একটা বয়সের পর নিজেকে সুস্থ এবং সচল রাখা, তা যোগে যুক্ত হয়ে আপনার জীবনে কি পরিবর্তন এলো, আজ শুনতে চাইব সে কথাই। চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গানে যাওয়ার আগে অবশ্যই বলে দিই যে নম্বরে ফোন করবেন 9434076705, আবার বলি 9434076705, এই নম্বরে কথা বলে অবশ্যই বলুন যোগাভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে আপনার দৈনন্দিন জীবনে কি পরিবর্তন আসছে। যোগে রোগ মুক্তি, এ কথাটা আপনার কাছে কতখানি প্রযোজ্য, শুনে নেব পরের গানটি।

সলিল চৌধুরীর সুরে এই গানটি আপনারা শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আজ কথা বলছিলাম আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে। যোগ আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার। যোগ মন ও দেহের, চিন্তা ও কর্মের একতাকে মূর্ত করে তোলে। এটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা আমাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য মূল্যবান। 2026-এর আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুস্থ বার্ধক্যের জন্য যোগ,

0: যার লক্ষ্য হল যোগকে দীর্ঘায়ু, সচলতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রসারের একটি উপায় হিসেবে তুলে ধরা। সুস্থ বার্ধক্যের জন্য যোগ। একটা বয়সের পর আমাদের শরীর এবং মন যখন ঠিকঠাক কাজ করে না, যখন এসে যায় মানসিক অবসাদ, শারীরিক বিভিন্ন প্রতিকূলতা, তখন কিন্তু এই প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠতে যোগ কিন্তু আপনাকে সচেতনভাবে সাহায্য করতে পারে। নিয়মিত যোগাভ্যাস থাকলে আপনি অনেক রোগের হাত থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, এই যোগাভ্যাস আপনাকে সুস্থ এবং সচল রাখবে। এই নিয়ে কথা তো চলতেই থাকবে, তবে এই মুহূর্তে ফোনে এসে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটুখানি শুনে নিই। শুভ সকাল।
1: হ্যাঁ, শুভ সকাল, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ,
1: সোমা গাঙ্গুলী।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ, যোগ ব্যায়াম করে শরীরকে সুস্থ ও সবল রাখে। যোগ ব্যায়াম শুধুমাত্র শরীরকে ভালো রাখে না, এর ফলে আধ্যাত্মিক ও মানসিক বিকাশ ঘটে।
0: আচ্ছা,
1: শরীর ও মন আরামদায়ক বলে মনে হয়।
0: আচ্ছা, মানে শারীরিক আরামও হয়, মানসিক আরামও হয়। মানে যোগ কি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করেছে? আপনি কি নিয়মিত যোগ করেন?
1: হ্যাঁ করি, ওই সকালবেলায় একটু, আমি বাইরে যাই না,
0: আচ্ছা
1: ঘরে বসেই করি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: বললাম।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাময় থাকুন। আমরা জানি যে যোগ আমাদের কিন্তু রোগমুক্ত করে, তাই এই সময়ে শুনে নিচ্ছি কিছু মূল্যবান কথা।
2: আমি দেবাশিস চক্রবর্তী, শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয়ের একজন সহশিক্ষক। আজ 21 জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমরা ছাত্র শিক্ষক সকলে সকাল সকাল বিদ্যালয়ে সমবেত হয়েছি। এই যোগা দিবস সম্বন্ধে আমি ছাত্রদের সামনে আজ দুই একটি কথা তুলে ধরেছি। হাজার হাজার বছর আগে ভারতে যোগ ব্যায়ামের সূচনা হয়েছিল। এটি একটি প্রাচীন ভারতীয় অনুশীলন যা আমাদের শরীর ও মনকে সংযুক্ত করে। যোগ শব্দের অর্থ মিলন। বিভিন্ন আসন ও প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যোগ আমাদের সুস্থ থাকতে, রোগ প্রতিরোধ করতে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি আমাদের মনোযোগ বাড়াতে ও শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করে। বিশ্বজুড়ে যোগব্যায়ামের শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং আমাদের প্রাচীন ভারতীয় যোগ সংস্কৃতি প্রতি সম্মান জানাতে জাতিসংঘ 2014 সালে 21 জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং এরপর থেকে প্রতি বছর এই 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে সর্বত্র পালন করা হয়ে থাকে। আমি আমাদের ছাত্রসহ সকলকে বলবো যেন সকলেই প্রতিদিন এই যোগা অনুশীলন করে এবং নিজেরাই নিজেদের সুস্থ, সবল ও স্বাভাবিক জীবন গড়ে তোলে। নমস্কার।
0: আমরা শুনে নিলাম যোগ নিয়ে কিছু মূল্যবান কথা। আসলে কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় হল যোগে রোগমুক্তি। আন্তর্জাতিক যোগ দিবসে আমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতন হবার চেষ্টা করছি। বহু মানুষ এই যোগাভ্যাস করে তারা কিন্তু নিজেদেরকে সুস্থ এবং নিরাময় রাখতে সক্ষম হয়েছেন। কাজেই সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে যদি যোগাভ্যাস করা যায়, তাহলে কিন্তু শরীরের সাথে মনেরও আরাম হয়।

আমাদের শ্রোতা বন্ধু তো তেমনই বললেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, গান শুনে ফিরে আসছি, তারপর কথা হবে বন্ধুদের সঙ্গে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনে ফিরে এলেম। আর এই মুহূর্তে আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে, এই অনুষ্ঠানে আজ কথা বলছি আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে। আসলে একটা বয়সের পরে যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকেরই শারীরিক সুস্থতা খুব দরকার। মানসিক সুস্থতা তো অবশ্যই, তবে শারীরিক সুস্থতার জন্য যে নিয়মিত যত্ন প্রয়োজন, সেই নিয়মিত যত্নের মধ্যে প্রথম এবং প্রধান হল যোগাভ্যাস। নিয়মিত যোগাভ্যাসে যে সমস্ত রোগগুলো আমাদের সেরে যায় এবং দীর্ঘদিন সুস্থ এবং সবল থাকার জন্য যে আমাদের অভ্যেসগুলো গড়ে ওঠে, সেই অভ্যেসগুলো কিন্তু আমাদের অনেকাংশে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আরও একটি সুচারু মন্তব্যে।

জিএসএফপি স্কুলে পড়ে, আজকে ওদের এই যোগাসনের কর্মকাণ্ড দেখে আমার খুব ভালো লাগলো। সারা বছর ধরে যদি এরকম যোগাসনের অভ্যাস করে তাহলে খুব ভালো হবে।

0: আজকে তো বিশেষ দিন একটা, এই দিনটা কি করে আসলো যোগ দিবসটা, এই যে 21শে জুন, অর্থাৎ আষাঢ় মাসের আমাদের যে 7-ই 7 তারিখ পরে, কোনোবারে 6 তারিখও পরে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ, তো এই যে আমাদের পৃথিবীটা মানে আজ থেকে কিন্তু আবার ছোট দিন হবে। হ্যাঁ, মানে সব থেকে বড় দিন আজকে অ্যাকচুয়ালি। সেই দিনটাকে ঘোষণা করা হয়েছে যে যোগ দিবস। হ্যাঁ, তো এই আমরা তো এই যে প্রতিদিনের আমরা তো কর্মব্যস্ততা, যে সেরকম যোগ দিবস যোগ পালন করতে পারি না। হ্যাঁ, শুধু পালন করি আমরা কর্মক্ষেত্রে। মানে এই এই মাত্র আমি যে কাজে যাচ্ছি সেটাও মানে কৃষি কাজ। হ্যাঁ, এটা একটা কায়িক মানে পরিশ্রম হচ্ছে শরীরের, মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হচ্ছে সবকিছু। তো এইভাবে আমরা চলি কিন্তু আমি কমসে কম।
1: হ্যাঁ, এবং একটা বয়সের পরে এবছর যেটাকে আমরা ধরেছি যে আমাদের এই যে আমরা সুস্থ থাকব, মানে বার্ধক্যের আমরা কিভাবে সুস্থ থাকব, আমাদের 2026-এর কিন্তু এই বিশেষ একটা ভাবনা রয়েছে।
0: হ্যাঁ, যারা বয়স্ক প্রবীণরা, এখন তো প্রত্যেকেরই দেখি যে কিছু না কিছু বিষ বেদনা লেগে আছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে আমি একটু চাই যে আপনাদের খাওয়াগুলো একটু নিয়মিত খেতে হবে। মানে অধিক আহার করা যাবে না, আর অধিক নিদ্রাও যাবে না। মানে দিনের বেলা কম ঘুমাতে হবে, রাত্রে বেলা ঘুমাতে হবে, আর যেটা খাওয়ার মানে আধা ঘন্টা পরে ঘুমাতে যেতে হবে, আর বেশি রাত করে সেটাকে মানে যে আমরা
1: এটা হচ্ছে সুস্থ একটি রুটিন, দৈনন্দিন একটা রুটিন যেগুলো মানলে ভালো থাকা যায়, যেটা আপনি বলছেন আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, ওইগুলো যেরকম আমি করি তাতে কেন আমাদের শরীর ক্লান্ত হয়, কেন আবার ঘুমটা বেশি হয়, তাহলে মনটাও আবার ফুর্তি থাকে। এগুলো কাজ করতে হয়। এই যে কিছু কিছু ব্যক্তির শুনি যে ঘুম আসে না, তাদের আহারও খেতে পারে না ঠিক মতো, এই জন্য আমাদের কিছু যেগুলো খাওয়ার সেগুলো খাবো আমরা ঠিক মতো টাইমে। হ্যাঁ, আমার অ টাইম করে খাওয়া যাবে না, আবার অ টাইম করে ঘোরাঘুরি করা যাবে না একদম। আর যে এই বয়স্ক ব্যক্তিরা কিন্তু ওই হাঁটুর ব্যথা আর কোমরে ব্যথায় কিন্তু বেশি ভুক্ত হচ্ছে এই এই সময়। তো আমি বলবো,
1: হ্যাঁ বলুন,
0: কিছু মানে আমাদের টোটকা জাতীয় জিনিস আছে, আমাদের যে ঘরোয়া টোটকা গুলো সেগুলো আমাদের করতে হবে। শুধু ওই ওষুধ খেলে চলবে না কিন্তু, আবার যে আমার ব্যথা উঠলো, হ্যাঁ, সেই আবার দোকানে চলে গেলাম নাড়ু মুড়ির মতো ওষুধ কিনে আনলাম খেলাম, সেটা কিন্তু করলে হবে না।
1: সেই জন্যই সুস্থ বার্ধক্যের জন্য কিন্তু আমাদের যোগকে আমাদের জীবনে জুড়ে ফেলতে হবে। যখনই যোগ আমাদের জীবনের সঙ্গে জুড়ে যাবে, তখন কিন্তু আমরা মানে আস্তে আস্তে আমাদের কিন্তু ওই ভালো লাগাটা তৈরি হবে, এবং শারীরিকভাবে যে আমরা সচল থাকার যে ব্যাপারটা, একটা বয়সের পর মানুষের তো বিভিন্ন পেশিগুলো শিথিল হতে থাকে, তো কাজেই সেই সময় যদি আমাদের যোগের অভ্যেস থাকে, তাহলে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু সুস্থ থাকতে পারবো, এবং সুস্থ এবং নিরোগ থাকতে পারবো দীর্ঘ জীবন। ভালো থাকবেন, ভালো লাগলো শুনে।
0: এগুলো মেনে চললেই আমরা সুস্থ থাকবো। ঠিক আছে, আরো শ্রোতা বন্ধুরা কথা বলুক।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ভালো থাকবেন। হ্যাঁ,
0: ঠিক আছে, ধন্যবাদ
1: ধন্যবাদ। আসলে এই অভ্যেসটা তো আমাদের আস্তে আস্তে গড়ে তুলতে হবে। যখনই আমরা অভ্যেসটাকে ধীরে ধীরে গড়ে তুলব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা সুস্থ ভাবনার জন্ম নেবে, আর সেই সময় থেকে আমরা যেটা করতে পারব, সেই সময় থেকে কিন্তু আমরা সচেতন হতে পারব। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদিভাই।
1: হ্যাঁ
2: দিদিভাই, আজকে এখন দোকান নিয়ে বলছেন, সকালে তো ইয়ে তো দিদিভাই, আমি পূর্ব বর্ধমান থেকে প্রবীর কুমার মন্ডল দিদি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন।
2: হ্যাঁ দিদিভাই, দেখুন যোগা তো করা খুব ভালো, এবং যোগা হচ্ছে এমন একটা জিনিস

0: শরীরের কিছু কিছু মানে উপসংহ রোগ আর কি, সেগুলো কিন্তু ভালো করে। যেমনি কোনো মাথা ব্যথা যদি আপনার হয়, তখন অনুলোম বিলোম করলে এবং কপালভাতি করলে কিন্তু আপনার মাথা ব্যথাটা কমবে। এবং পেটের পেটের যদি পেট ধীশ হয়ে থাকে, তাহলে আপনার অনুলোম বিলোম করতে হবে। তো এই যোগাগুলো যদি আপনার সত্যি করেই করা যায়, এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেমনি আমি বিকালবেলায় সাইকেল নিয়ে 10-12 কিলোমিটার ঘুরে আসি, তো এটাতে আমার অনেকটা ইয়ে হয়। তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা ঘরে বসে আর কি করি। তো সেই জায়গা থেকে মানে যোগা অভ্যাসটা খুব দরকার। এবং আজ যে 21 জুন এই যোগা মানে দিবস, এটা সত্যিই যোগা দিবসটা পালন করা প্রত্যেক দিনই ভালো, একদিন করলে হবে না দিদি ভাই।
1: একদম,
0: হ্যাঁ
1: নিয়মিত
0: হ্যাঁ,
1: যে কোনো জিনিসেরই গুরুত্ব রয়েছে।
0: 100 বার 100 বার দিদি ভাই। এবং গুরুত্বটা আমরা যদি দিয়ে রাখি নিজেদের শরীরের জন্য, তাহলে কিন্তু আমার একার জন্য নয়, আবার পার্শ্ববর্তী এলাকার কিছু কিছু লোককে নিয়েও। আমাদের একটা ক্লাব আছে দিদি ভাই,
1: আচ্ছা,
0: ওই ক্লাবে আর কি প্রত্যেক দিন মানে আমাদের সিনিয়র সিটিজেন লোক আর কি সব আর কি থাকি, ওখানে যোগা হয়। আর কিছু কিছু ছোট বাচ্চারাও আছে, মানে 8 থেকে 80 ওই জায়গায় সবাই মিলে আর কি হয়। গোটা 10-12-15টা লোক হয় একটা মন্দিরে, সেই মন্দিরে হয়, এবং খুব ভাল লাগে দিদি ভাই। হ্যাঁ, এ তুই এটা পাচ্ছিস না, তুই এটা কর, এইভাবে এই যে আনন্দটা সত্যি করে ভাগ করে নিলে খুব ভাল লাগে আর কি দিদি ভাই।
1: আচ্ছা
0: হ্যাঁ
1: আচ্ছা, ভালো লাগলো শুনে। এই
0: হ্যাঁ
1: যে আমাদের প্রচেষ্টা এটা জারি থাকুক
0: হ্যাঁ
1: এবং আমরা সকলেই রোগমুক্ত থাকি, এটাই আমাদের
0: হ্যাঁ
1: প্রার্থনা।
0: আজকে আজকে দিদি ভাই আপনার মিউজিক দিবস, সেটার জন্য একটা ভালো রকম গান শুনিয়ে
1: হ্যাঁ,
0: দিলেন।
1: নিশ্চয়ই
0: হ্যাঁ
1: নিশ্চয়ই থাকবে থাকবে।
0: হ্যাঁ দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বললাম
1: হ্যাঁ
0: দিদি
1: হ্যাঁ
0: ভাই।
1: ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ফিরে এলাম, আর এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, তার সঙ্গে একটু কথা বলে নেব। কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নমস্কার।
1: নমস্কার ম্যাম,
0: হ্যাঁ বলুন।
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: দিদি ভাই, আপনারা দুজন রয়েছেন নাকি আজকে?
0: হ্যাঁ, এক্ষুনি আলাপ হবে আমাদের, আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পাঞ্চালি, আমি ওকেও একটু ডেকে নিচ্ছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি ভাই দুজনকে নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, নমস্কার বিশ্বজিৎ বাবু।
0: হ্যাঁ বলুন।
1: দিদি, হ্যাঁ আজকে তো দিবস, পিতৃ দিবস। আজকে 3 রকম দিবস বটে, তা যে দিবসগুলোর মধ্যে একটা দিবসকেই উপলক্ষ করে কথা বলছি। যেমন যোগা দিবস যেটা, সেটা যতদিন যখন ছিল তখন কিন্তু
2: আপনার বোধহয় কোনো কারণে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, কথাগুলো কেটে যাচ্ছে বিশ্বজিৎ বাবু।
1: হ্যাঁ দেখুন দিদি ভাই, এবার শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ এখন পরিষ্কার।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: দিদি ভাই, যোগা অভ্যাস যদি আজও অব্দি থাকতো তাহলে চলার পথে অনেকটা সহযোগিতা হতো, কেননা মানুষের বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কালচারের মধ্যে থাকলে পরে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হয় না। আর বিগত দিনে যেটা ছিল, ভোর 4:30-4:30 বাজলে পরে আমাদের সমস্ত ওই যোগাভ্যাসের জন্য টিচার থাকতেন এখানকার, টিচার

0: ভাবে চলছিল, কিন্তু এই মুহূর্তে সেই হরি তোমার ডাকবার আমি সময় পেলাম কই। এখন কিন্তু ওই অভ্যাসটা এখন এই চলে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সমস্ত যোগাভ্যাসের কথা বলছেন উনি সেগুলো শুনছি, এইভাবেই দিন কাটাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং এই বছর আমাদের যেটা থিম রয়েছে, কাজেই মানে সুস্থ বার্ধক্য খুব জরুরি আর কি। যাই হোক, হ্যাঁ, কাজেই আমরা সুস্থ বার্ধক্যের জন্যই কিন্তু আমরা পরিপূর্ণ যোগাভ্যাস কিন্তু করব। ভালো লাগলো, সঙ্গে থাকুন।
0: ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ বলো, এবার পাঞ্চালি, জল শহর থেকে এসছো,
2: হ্যাঁ,
1: আর এই যে বৃষ্টির মধ্যে দিয়ে আসা, বৃষ্টি কি পড়ছিল তখন?
2: প্রচণ্ড বৃষ্টি,
1: প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এসেছে। আর আজকে তো একটা বিশেষ একটা দিন,
2: হ্যাঁ।
1: তো এই বিশেষ দিনকে নিয়ে তোমার বিশেষ ভাবনা কি?
2: দেখো, আমাদের মূল মন্ত্রই তো সর্বে ভবন্তু সুখিনাঃ সর্বে সন্তু নিরাময়াঃ। প্রত্যেকের সুস্থতাই কিন্তু আমাদের একান্তভাবে কাম্য। সুস্থ শরীরের জন্য কিন্তু যোগের অভ্যাস ভীষণ প্রয়োজন। যেটা কিছুক্ষণ আগে আমাদের একজন শ্রোতা বন্ধু বললেন যে বয়সের জন্য হয়তো পারছি না, কিন্তু না, বার্ধক্যের যোগ আলাদা, যৌবনের যোগা অভ্যাস আলাদা, কৈশোরের যোগা অভ্যাস আলাদা, কিন্তু সবারই কিন্তু প্রয়োজন যোগের।
1: হ্যাঁ, প্রয়োজন বাড়ছে বলেই কিন্তু মানুষ সচেতন হচ্ছেন।
2: একদম,
1: দেখো, যদি যে জিনিস আমাদের প্রয়োজন নেই, সেই জিনিস কিন্তু আমরা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারি
2: না, না
1: তো তখন তাকেই ধরি যখন আমাদের সেটার প্রতি একটা, মানে সেটার জন্য আমাদের একটা চাহিদা তৈরি হয়।
2: অবশ্যই,
1: এই মুহূর্তে কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছে গেছি।
2: শুধু কিন্তু ওষুধে সুস্থ থাকা যায় না।
1: হুম,
2: সুস্থ মানে আসলে ব্যাপারটা কি বলতো, রোগ হওয়ার আগে তাকে নির্মূল করতে হবে, অসুখের আগেই তাকে নির্মূল করে দিতে হবে, যাতে অসুখ কোনো দানা বাঁধতে না পারে আমাদের শরীরে।
1: হ্যাঁ,
2: এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
1: একদম একদম। আর এই মুহূর্তে আজকে বিশেষ দিন নিয়ে আমরা বিভিন্ন সুধীজনের বিভিন্ন কথা শুনছি, তো ফোনটা কি আগে নিয়ে নিই?
2: হ্যাঁ, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সাথে,
1: কথা বলে তারপর। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল। আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
3: আমি ভালো আছি, ভালো আছি বলছি পরিচয় দাস।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
3: আচ্ছা, ভালো হলো গান চালান।
1: হ্যাঁ, নিশ্চয়ই আপনার জন্য।
2: ওনার এই একটাই দাবি কিন্তু প্রতিদিন, ভালো ভালো গান শুনতে চান উনি।
1: সেই সেই, ঠিক আছে, ভালো থাকুন। তো যেটা বলছিলাম, আমরা বরং কিছু কথা শুনে নি।
2: হ্যাঁ হ্যাঁ,
4: নমস্কার, আমি সুলগ্না সরকার, নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা সকলে বিদ্যালয় প্রাঙ্গণে যোগ অভ্যাস করছি। ভীষণ ভালো লাগছে, কারণ যোগ অভ্যাসের মধ্যে দিয়ে তো শরীর ও মনের মধ্যে একটা যোগ সাধন হয়, আত্মিক উন্নতি হয়। আসলে বর্তমানের এই ফাস্ট পেস লাইফে এই যোগ সাধন, শরীর ও মন ইমোশনের কন্ট্রোলটা ভীষণ দরকার। আর আমাদের ছাত্রীরা যদি ছোট বয়স থেকে দৈনন্দিন জীবনের একটা অঙ্গ করে নিতে পারে যোগ অভ্যাসকে, তাহলে তাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। তাই এই বিশেষ দিনটা উদযাপন করে ভীষণ ভালো লাগছে।
2: নবনীতা,
1: হ্যাঁ,
2: দেখো উনি যে কথাটা বললেন, আজ যোগাভ্যাস করে খুব ভালো লাগছে। তুমি ফিরে যাও তো তোমার শৈশবে, তখন কিন্তু আমরা প্রত্যেক দিন যখন বিদ্যালয়ে যেতাম, আমরা অপেক্ষা করে থাকতাম কোন পিরিয়ডের জন্য, সে পিরিয়ডে কিন্তু খেলার ক্লাস রয়েছে, তাই কি না?
1: একদমই।
2: হ্যাঁ, সে যোগা করাক, পিটি করাক, যাই করাক,
1: মানে ওটা ছুটি ছুটি ব্যাপার ছিল,
2: ওটাই আমাদের একটা রিক্রিয়েশন ছিল। তখন মোবাইল ছিল না, এত ওটিটি প্ল্যাটফর্ম ছিল না, কিছু ছিল না, কিন্তু ওই যে পড়ার ফাঁকে টিফিন পিরিয়ড আর খেলার পিরিয়ড,
1: অবকাশ যাপন বলতে আমরা কিন্তু স্কুলে,
2: হ্যাঁ,
1: বুঝতাম হচ্ছে সেই
2: সেই খেলার পিরিয়ড, এবং সেই যোগাভ্যাসের ফলশ্রুতি হয়তো

0: আমরা অনেকটা পথ কিন্তু হয়তো বিনা ঔষধে ভালোভাবে পার করে আসতে পেরেছি।
1: একদম। তো আমাদের তো কথা চলতেই থাকবে,
0: হ্যাঁ
1: পরের গানে যাই।
0: হ্যাঁ হ্যাঁ, গান শুনে নিই।

0: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুনে নিই আরও কিছু বিশিষ্ট ব্যক্তিদের অভিমত।
1: আমি শিলিগুড়ি নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণা দাশদত্ত। আমরা আজকে সকাল সকাল বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে যোগাভ্যাস করব, পাশাপাশি প্রাত্যহিক জীবনে যোগের গুরুত্ব এবং ভূমিকা সম্বন্ধে ছাত্রীদের জানাব। কারণ এই যোগের মাধ্যমেই আমরা শরীর মন আত্মার যে একটা একই সূত্রে বেঁধে আগামী দিনে তার যে সুদূর প্রসারী একটা এফেক্ট রয়েছে, এটা আমরা বাচ্চাদের মধ্যে প্রচার করব।
2: সুস্থ দেহে সুস্থ মন থাকতে পারে, আর সুস্থ মনই

0: প্রকৃত শিক্ষা ও আধুনিক সমাজ গঠনের মূল মন্ত্র নিহিত থাকে। আজ বিশ্ব যোগা দিবসে আমাদের স্কুল মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীদের নিয়ে যোগা প্রদর্শন এবং যোগা সচেতনতা শিবির। আমি শ্রী বাপ্পাদিত্য রায়, এই স্কুলের শিক্ষা বিজ্ঞানের সহকারী শিক্ষক।
1: আমি এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী একাংশী রায়। আজ 21 জুন বিশ্ব যোগা দিবসে সুস্থ থাকার অঙ্গীকার গ্রহণ করলাম। শিক্ষক শিক্ষিকারা সমস্ত শিক্ষার্থীদের সাথে যোগাসন প্রদর্শন করলেন এবং আমাদের বোঝালেন আজকের দিনটির উপযোগিতা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব। তাই স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে হয়,
2: যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র বিশ্বকেই জয় করতে পারে। যোগ সেই আত্মজয়ের পথ।
1: সবাই ভালো থাকবেন,
0: সুস্থ থাকবেন। নমস্কার।
3: আজ আন্তর্জাতিক যোগা দিবসে কিছু কথায় কিছু গানেতে আমরা গানের সাথে সাথে শুনে নিলাম আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন বিশিষ্ট মানুষের মতামত, এবং তার সাথে জুড়ে গিয়েছিলেন আমাদের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিতভাবে তাদের মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করেন। আজ এখানেই ইতি টানতে হচ্ছে, কারণ আমাদের হাতে আর সময় নেই। কিছু কথায় কিছু গানেতে উপস্থিত ছিলাম আজ আমি পাঞ্চালী, এবং আমার সাথে উপস্থিত ছিল নবনীতা। আজ এখানেই শেষ করছি কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যোগে রোগ মুক্তে। আজ শুনবেন প্রথম পর্ব।

0: কথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ যেখানে তুমি পরম সত্তা, ঈশ্বর সমগ্র বিশ্বের সঙ্গে মিলনের আনন্দে বিরাজ করো, সেখানে আমিও তোমার সঙ্গে যুক্ত হতে চাই। আসলে এত সুন্দর কথার মধ্য দিয়ে আমরা যে শব্দটি পাই যোগ, আর যোগ নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমে সমস্ত শ্রোতা বন্ধুদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যোগাতে রোগ মুক্তি, এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ অপু উকিল, অর্থাৎ অপু ভৌমিক, যাকে আমরা অপুরানী উকিল বলি সবাই চিনি, সেই অপু ভৌমিক আমাদের স্টুডিওতে উপস্থিত। তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার।
0: আসলে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সত্যি খুব ভালো লাগছে যে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আপনার কাছ থেকে বিভিন্ন মতামত, বিভিন্ন যোগ সম্পর্কে নানান কথা আমরা শুনব এবং শ্রোতা বন্ধুরা শুনবে। তাই বিশেষ এই অনুষ্ঠানে অপু উকিলকে বা অপু ভৌমিককে আমরা আরও একবার স্বাগত জানাই। আন্তর্জাতিক যোগা দিবস অপুদেবী 21 জুন, স্বাভাবিকভাবে এই দিবস সম্পর্কে একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু জানান।
1: হ্যাঁ, নমস্কার আকাশবাণীর সকল শ্রোতা বন্ধুদের। আর এত সুন্দর একটা ইভেন্ট আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি, যেটা এই সময়ে খুবই প্রাসঙ্গিক।
0: একদম ঠিক,
1: সবসময়ই আমরা সুস্থ থাকার চেষ্টা করি, বাট এখন যেন রোগ শোক যেন চারদিক থেকে মানুষকে বেশি ঘিরে ধরে ফেলেছে,
0: বেশি করে আমরা আরো রোগে জরাজীর্ণ এবং রোগে।
1: হ্যাঁ, আমরা এখন কোনো কথা বলতে গেলেই সবার আগে বাড়িতে এও অসুস্থ, এও অসুস্থ, এইগুলো নিয়ে আমরা যেন বেশি আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।
0: একদম ঠিক।
1: তো যোগা দিবস হচ্ছে 21 জুন, যেদিন উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন, এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আমাদের প্রাচীন ঋষি মুনিরা এই যোগার প্রবর্তন করেছেন, তার মধ্যে আদি যোগী মহাদেব, দেবাদিদেব মহাদেব হচ্ছেন আদি যোগী। তো উনি সাতজন ওনার শিষ্য, মানে সাতজন ঋষিকে যোগ সম্পর্কে জ্ঞান দান করেছিলেন এবং পরবর্তীতে তারা এই যোগকে পৃথিবীর কল্যাণে ছড়িয়ে দিয়েছিলেন।
0: একদম ঠিক।
1: সে যে মাহাত্ম্য সেটা অনুভব করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি 2014 সালে, এটা সবাই জানেন যদিও তবু একটু ছোট করে বলে দিচ্ছি, জাতিসংঘে উনি উত্থাপন করেছিলেন এই দিনটিকেই যোগ দিবস হিসেবে পালন করার জন্য। তো 2015 থেকেই পালিত হচ্ছে এবং দিনে দিনে সেটি খুব বাড়ছে মানুষের মধ্যে,
0: বহু দেশেই কিন্তু এখন
1: 178টা দেশ পালন করছে, এখন মেবি আরো বেড়েছে, কারণ এটাকে সবাই এই জন্য মেনে নিয়েছে, কারণ স্বাস্থ্য যে সম্পদ,
0: একদম ঠিক,
1: সেটা সবাই উপলব্ধি করতে পারছে। কারণ আমি প্রায় 20-22 বছর ধরে এই লাইনে আছি, এত উন্মাদনা, এত ভালো থাকার চেষ্টা। হ্যাঁ, তার মধ্যে কিছু মানুষের অজুহাত থাকে যদিও, সেটা তো থাকে, সেটা অন্য দিক, কিন্তু সেই উন্মাদনা এখন যেভাবে আমি লক্ষ্য করছি, মানে গত করোনার পর থেকে, সেটা কিন্তু আগে ছিল না।
0: একদম,
1: মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং প্রচার বাড়ছে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, মানুষ এত প্রচার এখন, যার জন্য মানুষ অনেক এই যোগের ছায়াতলে আসছে। তো যোগ শব্দটি যে অর্থ মিলন, এক্ষেত্রে আমরা অনেকটাই এখন সফল।
0: এটা কি শরীর মন আত্মার সঙ্গে একটা যোগ, তাই তো?
1: মানে
0: সংস্কৃতে যুজ শব্দের অর্থই তো যোগ, এবং সেক্ষেত্রে এটা ওই শরীর মন আত্মার একটা মিলনীকরণ বা একত্রীকরণ, এবং মনটাকে যেন একটি আলাদা ভাবে আমাদের আনন্দ দেয় এবং উদার করে তোলে।
1: হ্যাঁ, তবে এতটা কঠিন না গিয়ে সহজভাবে যদি আমরা বলি যে শরীরের সাথে মনের যে একটা একাত্মতা, আত্মার সাথে পরমাত্মা, সেটা অনেক বৃহৎ অর্থে, কিন্তু মানে আমরা ছোট অর্থে যদি বুঝি, শরীরের সাথে মন কি করে কানেক্ট করব? কারণ আমাদের এই যে শরীর, আমরা এখানে বসে আছি, একটু চুপ করে বসলে আমরা অনেক দিকে আমাদের মন
0: দৌড়াচ্ছে,
1: তো সেটার সাথে মনটাকে কি করে আমরা কানেক্ট করব?
0: একদম ঠিক।
1: এই জন্যই সংস্কৃত যুজ ধাতু থেকে যুজ অর্থাৎ মিলন,
2: মিলন যোগ,
1: যোগ এই কথাটি এসেছে।
2: আচ্ছা, আমরা তাহলে মোটামুটি একটা ইতিহাস পেলাম ছোট্ট করে, আমরা উপদেবীর কাছ থেকে জানবার চেষ্টা করলাম, তিনি সুন্দরভাবে আমাদের জানালেন। তবে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে আমরা আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান যোগাতে রোগ মুক্তি এই শিরোনামে আলোচনা করছি। আমরা এবারে প্রশ্নে চলে আসি যে আমরা কিভাবে প্রতিদিনকার যে আমাদের রুটিন আছে সেই রুটিনের মধ্যে থেকেও, বাড়িতে তো প্রচুর সাংসারিক কাজকর্ম সকলেরই থাকে, তার মধ্যে একটু সময় বের করে যদি আমরা বিভিন্ন ধরনের যোগগুলো বা ব্যায়ামগুলো করি তাহলে কিভাবে রোগ মুক্তি হতে পারে সেই বিষয়ে আমরা চলে আসি। আচ্ছা উপদেবী, আমরা একটু জানতে চাইছি যে অনেকেই বলে থাকে যে ঘরে অনেক কাজ করি এতেই যোগ ব্যায়াম হয়ে যায়, তো এই কথাটার কি কোনো বাস্তবতা ভিত্তি রয়েছে?
1: একদমই না, কাজ করলে শরীর চর্চা কিছুটা হয়, শরীরটা মুভ করছে, ঘর মুছছে, কাপড় কাচছে, কিন্তু তার সাথে কিন্তু মনের সংযোগটা থাকে না। কিন্তু আপনি যদি আসন করতে বসেন, আপনি যখন যোগাসন করবেন আপনাকে বাধ্য, আপনি বাধ্য, কারণ আপনি শরীরকে যখন আকৃতি দেবেন, আসনটা কি, আসনটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা পর্যায়, তো আমরা সেখানে কি করি, শরীরকে বিভিন্ন রকম আকৃতি দেই, তো স্থির সুখাসন মানে স্থির ভাবে সুখে অধিষ্ঠান, তো সেই ক্ষেত্রে এটার মধ্যে আপনাকে মাইন্ড মানে মন কানেক্ট করতেই হবে, কিন্তু সেটা আপনি ঘরে গৃহস্থালি হাউস হোল্ড ওয়ার্কে সেটা হয়।
2: আচ্ছা আচ্ছা, এটা আমরা উত্তরটা পেলাম। আর দৈনিক কতক্ষণ আমরা এই যোগাসন আমরা করতে পারি বা করা দরকার বলে আপনি মনে করেন?
1: খুব ভালো প্রশ্ন, কারণ অনেকে দেখা যাচ্ছে 2-3 ঘন্টাও করছে, কোনো দরকার নেই। আপনি যদি রেগুলার করেন আপনাকে 30-40 মিনিটস করলেই এনাফ, আর আপনি উইকলি 5 ডেজও যদি 30 মিনিটস করে করেন।
2: এটা কি কোনো সময় আছে যে সকাল বা বিকাল বা দুপুর বা রাত্রি?
1: অ্যাকচুয়ালি হ্যাঁ, খুব সুন্দর, এটাও খুব ভালো প্রশ্ন। অনেকে বলে আমি সকালে উঠতে পারি না এই জন্য আমি যোগা করি না, এগুলো এখন বলা যাবে না, এই জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগে একটা সময় ছিল মানুষ তাড়াতাড়ি শুতো, তাড়াতাড়ি উঠতো, এখন বিভিন্ন কাজকর্মে মানুষ তো অনেক লেট নাইটে শোয়, সে সকালে উঠতে পারবে না, এটাই স্বাভাবিক, আর ঘুমটাও তো অনেক দরকারি, তো সেই ক্ষেত্রে আপনি যখন ঘুম থেকে উঠবেন সেটাই আপনার জন্য সকাল। আপনাকে ব্রাহ্ম মুহূর্তে বা সেই সূর্য উদয়ের আগে আপনাকে ওঠার কোনো দরকার নেই। সাপোজ আপনি 9টায় উঠলেন, আপনি 10টা থেকে আসন করুন, কোনো অসুবিধা নেই। আপনি সকালে পারছেন না,

0: আপনি বিকেলে করুন, সন্ধ্যায় করুন, ইভেন আপনি রাতে শুতে যাওয়ার 2 ঘন্টা আগেও আপনি করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে খাবারের ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
1: এরকম ভাবে খাবারের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো, মানে যদি আমি রাতে 9টায় যদি করি তাহলে আমাদের খাবারটা কখন খেতে হবে?
0: খাবারটা আপনাকে ভারী খাবার খেলে অন্তত 3 থেকে 3.5 ঘন্টা আগে আপনাকে ভারী খাবার খেতে হবে। তারপরে একদম যে খালি পেটে যোগা করতে হয় সেটাও এখন আমরা বলি না, কারণ কেউ কেউ ধরেন আপনার সুগার আছে, সে খালি পেটে তার ক্যালোরি লেস হতে গিয়ে সে সুগার ফল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি হালকা কিছু খেয়ে যোগা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে স্টমাক যদি ফুল থাকে, কোনো কোনো আসন এবং প্রাণায়াম অনেক ভয়ঙ্কর হতে পারে, ক্ষতির কারণ হতে পারে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সেগুলো আসবো এক এক করে। এবারে আসি যে আমরা ধরে নিই বয়স্কদের ক্ষেত্র থেকে, তো বয়স্কদের জন্য কি ধরনের যোগাসন আপনি সাজেশন করেন?
0: বা এটাও আমাদের এবারে যে থিম তার সাথে অনেকটা মিলে যাচ্ছে। এবারে
1: থিমটা একটু বলুন, থিমটা এবারে।
0: এবারে থিমটা খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে, ইয়োগা ফর হেলদি এজিং। অর্থাৎ আপনি এইজ আপনার হবে, আপনি সেই এইজে কি করে হেলদি থাকবেন?
1: আচ্ছা,
0: আমাদের কি হয় যে একটা বয়সে গিয়ে আমাদের বয়স্ক যারা আছেন, আমাদের গুরুজনরা 70 পার হতেই তখন মনে হয় কেমন যেন আমাদের আর কোনো কর্ম নেই, আমরা এখন মৃত্যুর জন্য, হ্যাঁ মৃত্যুর জন্য বসে আছি যে কবে মারা যাব। আমার কথা হচ্ছে আপনি লাস্ট দিন অবধি সক্রিয়ভাবে চলাফেরার মাধ্যমে আপনি বাঁচুন, আর প্রত্যেকটা দিনকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিন যে আমি আজ একটা দিন পেয়েছি, এই দিনটা আমি ভালোভাবে বাঁচব। আর সেটাকে আপনার এই উইলিং পাওয়ারটাকে একমাত্র যোগা প্রাণায়ামই দিতে পারে,
1: আপনাকে শক্তি দিতে পারে।
0: হ্যাঁ, সেই শক্তিটা দিতে পারে, কারণ এটাও আমাদের গীতায় আছে উল্লেখ যে সাংখ্যম সমম জ্ঞানম নাস্তি, অর্থাৎ সাংখ্য যোগ যেটা তার মতো জ্ঞান নাই, আর ইয়োগম সমম বলম নাস্তি, যোগার মতো আর বল নেই। তো একমাত্র যোগাই সেই বলটা, মানসিক জোরটা দিতে পারে।
1: তাহলে বয়স্কদের জন্য কি ধরনের যোগাসন দরকার, মানে কি কি, এখানে একটা নাম যদি বলেন বা কি ধরনের পদ্ধতিগুলো আছে?
0: আমি একদম পদ্ধতি সহ বলে দিচ্ছি। প্রথমত বয়স্করা খুব ডিসব্যালেন্স হয়ে যায় এই বয়সে, তারা কি হয় ব্যালেন্স ফল করে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, স্লিপ করে যায় বা ব্যালেন্সটা রাখতে পারবে না। সেই জন্য আপনারা সকালবেলা যখনই করবেন আর কি, পায়ের আঙ্গুলের উপর হিলটা উঠিয়ে, গোড়ালিটা উঠিয়ে যতটা পারবেন হাতটা উঁচু করে উঠবেন, এটাকে বলে তারাসন। প্রয়োজনে আপনারা ইউটিউব দেখে নিতে পারেন, দেখবেন তারাসন পরিষ্কার লেখা আছে। এইটা আপনার সকল অস্থি সন্ধি, আমাদের শরীরে যত জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের জন্য কাজ করবে, এবং এটাতে আপনার ব্যালেন্স বাড়বে। তারপরে বৃক্ষাসন আছে।
1: বৃক্ষাসনটা কি পদ্ধতি?
0: বৃক্ষাসনটা হচ্ছে আপনি একদম বৃক্ষের মতো একটা পা তুলে, মানে ওয়ান লেগ ব্যালেন্স, আপনি একদম, যেহেতু আপনি কম্পিটিশনে যাবেন না,
1: ওটাকে হিলের উপরে হবে না, নরমাল,
0: এটা নরমাল পায়ের পাতার উপরে একটা পা,
1: আচ্ছা,
0: অন্য পায়ের সাথে জড়িয়ে মানে ছুঁয়ে টাচ করেও রাখতে পারেন, বা এমনিতে শুধু পাটা তুলেও আপনি দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে প্রথম দিকে আপনাদের যদি অসুবিধা হয়, আপনারা একটু ওয়াল বা কোনো একটা সাপোর্ট নিয়ে করবেন, ধীরে ধীরে আপনি পাটা ছেড়ে দিবেন,
1: আচ্ছা,
0: এটা করবেন। আর হচ্ছে ব্যালেন্সের মধ্যে এ দুটুই করবেন, যারা একটু বেশি বয়স্ক, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। আর এছাড়া ব্রিদিং এক্সারসাইজ খুব, যেমন এখন সবাই আপনারা মোটামুটি জানেন ব্যাপারগুলো, কপালভাতি, অনুলোম বিলোম, ভস্তিকা। ভস্তিকা প্রাণায়াম এত সুন্দর একটা প্রাণায়াম যেটা লাংস ভালো রাখে, হার্ট ভালো রাখে।
1: ওটা কিভাবে করবে?
0: এটা হচ্ছে আপনি হাতটা মাথার উপরে শ্বাস নিয়ে উঠাবে,
1: হাতটা মাথার উপরে শ্বাস নিয়ে উঠাবে,
0: দু হাত মাথার উপরে শ্বাস নিয়ে উঠাবে, আর মুখ ভরে ফু দিয়ে হাতটাকে নিচে নামিয়ে দিবে, চেষ্টা আপ ডাউন করবে, হাত উঠা নামার সাথে সাথে চেষ্টাও আপ ডাউন করবে, নাক দিয়ে শ্বাসটা নেবে, আর মুখের মানে বডি ভেতরের থেকে প্রেসার দিয়ে ফু করে শ্বাসটা ছাড়বে।
1: আচ্ছা, এটা এটা এটা যদি আমরা আরো একবার একটু শুনি নি, আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, বয়স্ক শ্রোতা বন্ধুরা তো অনেকে শুনছে, তো আপনি এটাকে আরো একবার যদি একটু সুন্দর করে বলেন।
0: হ্যাঁ, আবারও বলছি, আপনারা কোথাও একটা আরামদায়ক স্থানে বসবেন, সে চেয়ারে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা নিচে হাঁটু ভাঁজ করে বসতে অসুবিধা হয়, আপনারা চেয়ারে বসবেন, শ্বাস নিয়ে দুটো হাত কান বরাবর উঠিয়ে দিবেন,
1: আচ্ছা,
0: আর শ্বাস ছেড়ে ফু দিয়ে হাতটা নিচে নামিয়ে দিবেন। এটা আপনি 20 বার করবেন, শ্বাস কিন্তু ধরে রাখবেন না। বয়স্কদের কাছে আমার অনুরোধ, কুম্ভক বলে এটাকে, কারণ এই বয়সে কিছু না কিছু হার্ট ব্লকেজ থাকে,
1: আচ্ছা,
0: এটা আপনার জন্য অসুবিধা হতে পারে। আপনি শ্বাস নেবেন, নিতে নিতে হাত উঠিয়ে শ্বাস ফু দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে ঝাটকা দিয়ে নামিয়ে দিবেন, তার সাথে চেষ্টা আপ ডাউন হবে,
1: আচ্ছা,
0: এটা খুব উপকার। আর এই সময় কি হয়, খুব একটা মানসিক চাপ থাকে, কেননা ওনারা কর্মজীবনে এত

0: ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্স থাকে না ওই বয়সে গিয়ে, তো ওনারা নিজেদেরকে ওই সময়টা ভাবেন যে আমার বোধহয় আর সংসারে প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো যে আপনার গুরুত্ব আপনার কাছে, প্রত্যেকটা বয়স হচ্ছে একটা সংখ্যা। আপনি 70 ইয়ার্স 80 ইয়ার্স আপনার গুরুত্ব আর কেউ না দিক, কিন্তু আপনি দেবেন, কারণ আপনাকে শেষ পর্যন্ত লড়তে হবে, আপনাকে সেই শরীর সেই মন আপনাকে তৈরি রাখতে হবে, কারো বোঝা হবেন না। আজকাল মানুষ এত ব্যস্ত, এই বোঝা যেন না হতে হয় সেই জন্যই আমরা সবসময় পরামর্শ করি মুভমেন্ট করেন, চলাই জীবন।
1: একদম ঠিক। আচ্ছা, আমরা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য আমরা তিনটে মোটামুটি ব্যায়াম বা যোগার সম্পর্কে জানতে পারলাম অপু উকিলের কাছ থেকে, বা অপু দেবী যিনি আমাদের আজকে যোগাসন বিশেষজ্ঞ হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত অপু ভৌমিক, তার কাছ থেকে আমরা জানলাম। এবারে আমরা পরের একটু যাই, যে আমরা তো শিশুদের দিকে খুব একটা ধ্যান দিই না, এবং শিশুদের অনেক সময় অনেক রকম অসুবিধাও দেখা দেয়, যেমন লম্বা হওয়ার জন্য মায়েরা বা অভিভাবকরা নানান ধরনের চিন্তা করে থাকে খুব, যে আমার ছেলেটা লম্বা হচ্ছে না বা আমার মেয়েটি লম্বা হচ্ছে না, এর কোনো সলিউশন আছে কিনা? তো সেক্ষেত্রে যোগাসনে কি এই ধরনের কোনো রকম পদ্ধতি আছে?
0: খুব সুন্দর প্রশ্ন এটাও। বৃদ্ধ থেকে আমরা বাচ্চাদের চলে গেলাম, কারণ একটা পর্যায়ে গিয়ে বৃদ্ধ আর বাচ্চা একই হয়ে যায়। তো এখন আসলে আমরা বাবা মারা এত ব্যস্ত সোশ্যাল জগতে, বেশি মানে যতটা সময় পাই ওটাও আমরা মোবাইলের মধ্যেই বেশিরভাগ সময় কাটায় দেখি, বাচ্চাদের দিকে আসলে আমরা ইগনোরই করি, বা একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখা হয়। ওরা তো নড়াচড়াই করে না, ওদের মুভমেন্ট হচ্ছে ওরা খেতে খেতে টিভি দেখে, মোবাইল টিপতে টিপতে ওদের খাওয়ানো হয়, তারপরে একটা ভারী ব্যাগ দিয়ে,
1: ভালো দিক
0: না একদমই না, ভারী একটা ব্যাগ দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য আমি ক্লাসে অনেক মানে বাড়িতে যাই, দেখি যে বাচ্চাদের স্পিচ ডিলে, কথা বলছে না কথা বলছে না, একটা কমন প্রবলেম হয়ে যাচ্ছে এখন, কারণ আমরা সময় দিচ্ছি না। সেক্ষেত্রে বাচ্চারা যদি নাড়াচাড়া না করে, ওদের গ্রোথ প্লেটগুলো এই জন্য বাড়তে হয় না, বড় হতে চায় না, লম্বা হতে চায় না, বা যারা লম্বা হয় কিছুটা হরমোনাল ব্যাপার থাকে, কিন্তু লম্বা হওয়ার দুই একটা খুব ভালো আসন যেটা কিছুটা হলেও কাজ করবে, পুরোটা করবে আমি বলবো না, কিন্তু কিছুটা হলেও কাজ করবে। একটা হচ্ছে পোশ্চার, সব সময় বাচ্চারা যখন বসবে দাঁড়াবে সঠিক পোশ্চারে তাদেরকে দাঁড়ানো বসানোটা শিখাতে হবে, পিঠটা মেরুদণ্ড সবসময় সোজা থাকবে। কারণ কি, আমরা মাধ্যাকর্ষণ জনিত কারণেই হোক বা যেভাবে হোক, আমরা কিন্তু ঝুঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকে, একটু একটু বসলাম একটু পরে একা একা বডিটা যেন একটু এরকম হয়ে যায়, একটু কুঁজো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক করতে হবে যে তোমার পোশ্চার ঠিক রাখো, সঠিকভাবে বসো। আর একটা তিনটা আসন বলবো, বাচ্চারা বাচ্চাদের মায়েরা বাবারা ভালো করে শুনবেন, ওদেরকে করাবেন, এটার জন্য মানে সেরকম বিশেষজ্ঞের কাছেও পাঠানোর দরকার নেই। দুটো পা লম্বা করে বাচ্চাটাকে বসাবেন, হাতটা শ্বাস নিয়ে কানের পেছন অবধি যাবে দু হাত, শ্বাস ছাড়তে ছাড়তে বাচ্চাকে বলবেন যে পায়ের আঙ্গুলটা ধরতে, বুড়ো আঙ্গুলটা,
1: মানে ও বসেই করছে, এটা
0: বসেই করছে, এটা দাঁড়িয়েও করা যায়, মানে দাঁড়িয়ে এটাকে বলে পদহস্তাসনা, আর বসে যখন করে তখন সেম আসনটার নাম হয়ে যায় পশ্চিমোত্তানাসনা, তো দাঁড়িয়েও করতে পারে। তো সেক্ষেত্রে হাতটা যখন ছেড়ে ছেড়ে যখন নিচের দিকে নামবে, কতটা ও ক্লোজ হতে পারে, মানে হাঁটুতে নাকটা লাগবে, কপালটা লাগবে, এটা আস্তে মানে একদিনে হবে না, একটু ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে হবে। এই একটা আসন, ওইটা দাঁড়িয়ে করলে, এটা দুটো হয়ে গেল একই জিনিস। তারপর আছে আপনার উষ্ট্রাসন, ওটা হচ্ছে বজ্রাসন, মানে পা মুড়িয়ে বসা, দুটো পা হাঁটুর উপরে মানে হাঁটু ভাঁজ করে বসলো, বসে হাঁটুর উপর দাঁড়িয়ে গেল, তারপর পেছন দিক থেকে মানে হাতটা উঠিয়ে দুটো হিল দুই হাতে টাচ করবে, এইটা লম্বা হওয়ার জন্য খুব ভালো আসন। আর চক্রাসন তো বাচ্চারা খুব ভালোবাসে, আমরাও ছোটবেলায় কত করেছি, কিন্তু তখন আসন টাসনগুলো তো আমরা বুঝে করতাম না, কিন্তু এখন এর বাচ্চারা করতে পারে না, কারণ ওদেরকে সেই মুভমেন্টের ওরা সুযোগই পায় না, মাঠ নাই ঘাট নাই বা সারাদিন পড়াশোনা। তো ওই আসনগুলো যদি করে, ওদের শুধু লম্বা হবে তা না, ওদের যে মনসংযোগ পড়াশোনার প্রতি ওটা বাড়বে, কেননা একটা আসন করতে গেলে ও জানে আমাকে এই প্রক্রিয়ায় আসনটা করতে হবে, তখন ও শরীরের সাথে মনের যোগ,
1: আচ্ছা, যখন আমরা শিশুদের কথাই এলাম, তাহলে অনেক সময় তো আমরা লক্ষ্য করি বা অনেকের কাছ থেকে আমরা শুনতে পাই বা জানতে পারি যে আমার শিশু ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। তো এই চঞ্চলতা দূর করবার কি কোনো যোগাসন আছে যদি আপনি আমাদের বলেন?
0: খুব, এটাও খুব কমন, খুব ভালো প্রশ্ন, আমার কাছে এরকম প্রায়ই আসে।
1: আচ্ছা,
0: তো ফার্স্ট আমি বলবো যে বাচ্চারা চঞ্চল হবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু আছে যে ছাড়িয়ে যায় তাদেরকে। হ্যাঁ, তারা কি হয়, তার জন্য একটা ব্যাপার হচ্ছে কি, ওরা মা বাবার থেকে সেরকম সঙ্গটাও পায় না, বন্ধু বান্ধবও কম, ফ্ল্যাটের বন্দি জীবন। তো সেই জন্য যোগাটা আরো বেশি দরকার। কেননা আমি যখন বাচ্চাটাকে বলবো তুমি একটা ব্যালেন্স করো, ব্যালেন্সের অনেক আসন আছে, হ্যাঁ, যেমন নটরাজ আসন, তারপর বৃক্ষাসন, তারাসন, তারপরে গরুর আসন, তারপরে পদহস্তাসন, উত্থিত পদহস্তাসন, এরকম অনেক বকাসন, কাকাসন, ময়ূর আসন, সব ব্যালেন্স আসন। আমি তো বাচ্চাদের খুব এই জন্য করাই, যেহেতু পশু পাখির নামের সাথে আসনগুলো মিলে, ওরা যখন একটা আসন করতে গিয়ে ওকে দেখে যে আমি একটা বকাসন করছি, আমাকে বকের মতোই লাগছে, খুব ইন্টারেস্ট পায়। তো ওদেরকে ওই দিকটায় যদি আমরা মানে এনগেজড করতে পারি, দেন ওদের চঞ্চলতা এমনিতেই কমে যাবে, ওরা ক্রিয়েটিভ কাজে বিজি থাকবে।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো। আমরা রয়েছি আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান যোগাতে রোগ মুক্তি, আলোচনায় রয়েছেন বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ অপু ভৌমিক। আমরা এরপরে চলে আসি নারীদের ক্ষেত্রে। আমরা খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করি যে এটা অনেকের মধ্যেই কথিত আছে যে মেয়েদের মেনোপজে যোগ, এটা বিষয়টা একটু বলুন।
0: এটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। কারণ বেজে গেলে আমাদের মহিলাদের মধ্যে বিভিন্ন রকম শারীরিক একটা চেঞ্জেস আসে, হরমোনাল চেঞ্জেস। এই সময় হঠাৎ হট ফ্ল্যাশ হচ্ছে, এই গরম, এই ঠান্ডা, একটা খিটখিটে মেজাজ। হ্যাঁ, তো এই সময় ইস্ট্রোজেন, প্রোজেস্টোজেন যে হরমোন আছে না, হরমোনের ডিসব্যালেন্স এইগুলো হয়। তো এই সময়টা যদি যোগ শুরু করা যায়, এত উপকার এটার, মানে সে এই অবস্থাটা কাটিয়ে তো উঠবেই। এই ফ্যামিলির লোকেরা কিন্তু এগুলো বুঝবে না যে আমার মা বা আমার স্ত্রী হঠাৎ এত রেগে যাচ্ছে কেন, কেমন যেন হয়ে যাচ্ছে, আগে এমন ছিল না, খিটখিট খিটখিট করে,
1: কিন্তু
0: হ্যাঁ এটা হরমোনাল ডিস্টারবেন্স। ওটা ওই এই ব্যাপারটা কেউ এখনো বুঝবে না, এত এখনো আমাদের সমাজ ব্যবস্থা এতটা উন্নত হয়নি যে মায়েদের দিকে মেয়েদের দিকে, হ্যাঁ দিচ্ছে কিন্তু এতটা এখনো না। সেক্ষেত্রে মায়েদের বলছি, আপনারা নিজেদের খেয়াল নিন, একটা সুস্থ মা মানে একটা সুস্থ পরিবার। আপনি ভালো থাকলে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। সেজন্য মেনোপেজে যাওয়ার বা প্রি মেনোপেজ বা পোস্ট মেনোপেজ যেটাই হোক, মানে আপনার ধরেন শুরু হয়ে গেছে বা সে এখন চলছে, সেই অবস্থায় কি হয়, আমাদের হাড়ের উপর খুব চাপ পড়ে, হাড় ক্ষয় হয়, চুল পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি
1: কি ধরনের ব্যায়াম যোগা করেন?
0: সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আপনি শারীরিক আপনার প্রবলেম অনুযায়ী তো করবেন, ধরুন ওর কোমর ব্যথা আছে, ভুজাঙ্গাসন করবেন, হ্যাঁ ফ্রোজেন শোল্ডার আছে তো গোমুখ আসন করবেন। তারপর কোমর ব্যথা থাকলে আরেকটা আছে আপনার, এটাকে আমরা বলি মর্কট আসন, তারপরে আছে সেতু বন্ধন আসন, তারপরে পবন মুক্তাসন। এই কয়টা করলে কোমর ব্যথা কোনোদিনও হবে না।
1: আচ্ছা, আসনের নামগুলো এটার সঙ্গে কোমর ব্যথারও
0: পেয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ রিলেটেডগুলো বলে দিচ্ছি, কারণ এই বয়সে এগুলো হবেই, হাঁটু ব্যথা। তো সেই সাথে প্রাণায়াম, প্রাণায়ামটা দেখুন, প্রাণায়ামটা এত সুন্দর একটা জিনিস, মানে প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণরূপী যে আমাদের শ্বাসবায়ু সেটাকে বিস্তার করতে হবে, বড় করতে হবে। হ্যাঁ, যেমন শ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, শ্বাস তো আমরা এমনিতেও সারাদিন নিচ্ছি ছাড়ছি, ঘুমের মধ্যেও নিচ্ছি ছাড়ছি, সেটা কিন্তু প্রাণায়াম হচ্ছে না। যখন আমি এটা ফোকাস করছি, আমার মন সংযোগ করছি, তখন সেটা প্রাণায়াম হচ্ছে। তো কি হয়, প্রাণায়ামে শরীর মন শিথিল হয়, প্রচুর অক্সিজেন ভেতরে যায়।
1: আচ্ছা,
0: তাতে কি হয়, আমাদের কোষগুলো ভালো হয়, আমাদের পজিটিভ একটা থিংকিং ভেতরে ঢুকে যে আমাকে এগুলো ফেস করতে হবে। আমি জানি এটা একটা মানে প্রক্রিয়া, এটা হচ্ছে জীবনের একটা সুন্দর এরিয়া হবেই। তো আমরা সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য মানসিক জোর বাড়াতে হবে, আর প্রাণায়াম যোগা এই আপনাকে এই মানসিক শক্তিটা দেবে।
1: এটা
0: খুব একটা ধারণা আছে, আমার স্টুডেন্টরা ওরকম ফাঁকি মারার জন্য বলবে যে পিরিয়ড হয়েছে, যোগা করা যাবে না। কিন্তু আমি যেহেতু একজন মেয়ে, আমারও পিরিয়ড হয়, হয়েছে, আমি তো 22 বছর ধরে এই লাইনে আছি, আমি কিন্তু নিয়মিত, আমি কিচ্ছু ছাড়িনি, আমি করে গেছি। আর কারণ আমি মনে করি আমাদের সর্দি কাশি যেরকম একটা শারীরিক প্রক্রিয়া বা একটা অসুস্থতা, ওটাও একটা এরকম ব্যাপার। তবে হ্যাঁ, ভারী টানাটানি সময়
1: চলবে না,
0: চলবে না। আর হচ্ছে পেটে চাপ দিয়ে, যেমন কপালভাতি 2-5 মিনিট আমরা করি, কিন্তু এটা আধা ঘন্টা ধরে কপালভাতি করছি, সেটা করা যাবে না।
1: কপালভাতি যোগাটা একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলে দেন।
0: হ্যাঁ, মহর্ষি পতঞ্জলির যোগ দর্শনে যতগুলো প্রাণায়াম আছে, আমরা যাই যে সমস্ত প্রাণায়ামের উল্লেখ পাই, তার মধ্যে সব থেকে যদি কার্যকরী ভালো একটা প্রাণায়াম হয়ে থাকে, সেটা হচ্ছে কপালভাতি।
1: আচ্ছা, এটা পদ্ধতিটা একটু যদি বলেন।

0: হ্যাঁ, এটা পিঠটা সোজা করে বসবেন,
1: হুম
0: বসে আমরা যেমন মুখ দিয়ে ফুঁদেই
1: হুম
0: সেই ফুটা নাক দিয়ে দিতে হবে।
1: নাক দিয়ে,
0: আর সব থেকে মজার ব্যাপার হলো, শুধু আমরা শ্বাস ছাড়বো, নেওয়াটা অটোফিল,
1: আচ্ছা
0: একা একা ফিল হয়ে যাবে, নিতে
1: আচ্ছা
0: হবে না,
1: আচ্ছা,
0: শুধু শ্বাস ছাড়বো। আমি একটু আওয়াজটা
1: হ্যাঁ একটু
0: দিই,
1: একটু,
0: বন্ধুরা
1: হ্যাঁ
0: বুঝতে
1: হ্যাঁ বুঝতে
0: পারবে,
1: পারবে, হ্যাঁ
0: যেমন আমি সোজা পিঠটা সোজা করে,
1: হুম
0: এই।
1: আচ্ছা,
0: তবে এটার তিনটা,
1: এটা এটা কভার করতে হবে,
0: হ্যাঁ, এটা প্রথমে আমরা সবাইকে মানে 3 মিনিট 5 মিনিটের তো মিনিমাম করতে হয়, কিন্তু ভুলেও কেউ শুরুতেই 3 মিনিট 5 মিনিট করবে না। আজকে 50টা করলো, কালকে 100টা করলো, এভাবে
1: এভাবে আস্তে
0: বাড়াবে।
1: আস্তে বাড়াবে।
0: হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট যদি কেউ করতে পারে,
1: হুম
0: আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে
1: হুম
0: তার জন্য এটা ধন্বন্তরি। যেমন
1: আচ্ছা,
0: আমাদের বাইরে একটা হাতের কোথাও অঙ্গ কেটে গেল, পুড়ে গেল, তো আমরা সেখানে কিছু মলম মালিশ এগুলো করতে পারি, বাট আমাদের ইন্টারনাল অর্গানগুলো তো আমরা কিছু করতে পারি না। ওটার জন্য এত ভালো কাজ করে, গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে আমাদের স্টমাক রিলেটেড অল অর্গানের জন্য কাজ করে।
1: এই কপালভাতি,
0: হ্যাঁ, ইভেন ফেস, কপাল ভাতি, অর্থাৎ কপাল উজ্জ্বল। তার মানে কি
1: আচ্ছা
0: কপাল উজ্জ্বল? মানে দুই দিকে নেওয়া যায়, একটা
1: আচ্ছা
0: হচ্ছে
1: আচ্ছা আচ্ছা
0: ফিজিক্যালি দেখতে সুন্দর,
1: আচ্ছা
0: আর এটা হচ্ছে ভাগ্য, মানে
1: আচ্ছা
0: নিরোগ।
1: আচ্ছা, বা খুব সুন্দরভাবে আমরা কপালভাতি এই যোগাটা সম্পর্কে জানলাম এবং তার পদ্ধতিতে মানে প্র্যাকটিক্যালও কিছু উনি করে দেখালেন। শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনারা একটু মনোযোগ সহকারে অবশ্যই শুনছেন আমরা জানি, তবুও এই পদ্ধতিগুলো এই ব্যায়ামগুলো মাঝে মাঝে আমরা একটু ওনার কাছ থেকে জানবার চেষ্টা করবো, উনি প্র্যাকটিক্যালি সেটা একটু করে দেখাবেন। আমরা এবারে আসছি যে যেহেতু কোমরের ব্যথা আমরা একটু আগে আপনি বলছিলেন যে এটা তো খুব কমন একটা রোগ, তার সঙ্গে কিন্তু আরেকটি জিনিস খুব দেখা যায় যে ব্যাক পেন।
0: হ্যাঁ
1: ব্যাক পেনটাতে অনেক মানুষ কিন্তু কাতর হয়ে যাচ্ছে, মানে কাতরাচ্ছে, মানে
0: বিশেষ করে
1: যন্ত্রণা
0: ছেলেরা যারা
1: ছেলেরা
0: অফিস করে,
1: একদম,
0: হ্যাঁ
1: এবং বিশেষ করে কম্পিউটারে কাজ করবার সময় এই ঝুঁকে যাওয়া, বাড়িতে এসে সেই মানে এই ব্যাক পেনে যন্ত্রণায় ভুগছেন, তো এটার পরিত্রাণের কোনো উপায় আছে কিনা বা কি পদ্ধতি কি ব্যায়াম বা যোগা আছে একটু প্র্যাকটিক্যালি যদি আমাদের করে দেখান।
0: একদম খুব সুন্দর উপায় আছে, 100% ভালো থাকবে।
1: কিরকম?
0: দেখুন, যারা অফিস করে তারা 8 ঘন্টা 6 ঘন্টা, অনেকে আছে শুধু বসেই থাকতে
1: বসেই
0: হয়।
1: থাকে,
0: ফার্স্টে আপনি এটা একটা আপনার ঘড়িতে একটা অ্যালার্ম সেট করুন, যে প্রতি 1 ঘন্টা মানে 45 থেকে 1 ঘন্টার মধ্যে আমি একবার উঠব, অনলি 2 মিনিটসের জন্য। এটা উঠতেই পারে, কেউ ওয়াশরুমে গেলেও 2 মিনিট লেগে যায়।
1: আচ্ছা,
0: সে উঠে মাঝে মাঝে শরীরটাকে ব্যাক বেন্ড করবে, অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বডিটা যতটা পেছন দিকে ঝুঁকানো যায় পা সোজা রেখে,
1: আচ্ছা,
0: এটা করে নেবে 4-5 বার প্রতি ঘন্টায়। এটা যদি 2-3 বারও করে, সে 50% রিল্যাক্স হয়ে যাবে।
1: মানে এটা অফিসে কাজ করতে করতে,
0: হ্যাঁ, এটা অফিস যোগার জন্য বলছি, এটা সব
1: আচ্ছা,
0: থেকে। আর হচ্ছে মানে যখন একটু সুযোগ পাবে অফিস ছাড়া, সেটা হচ্ছে আমরা বলি মার্জাসনা, খুব প্রচলিত বলা হয় কাউ ক্যাট, অর্থাৎ ছোটবেলায় যে আমরা ঘোড়া সাজতো বাবারা, আমরা পিঠে বসতাম, সেই পোস্টারে যার ব্যাক পেন সে থাকবে ঘোড়া সাজার মতো করে, শ্বাসটাকে নিয়ে সে উপরের দিকে তাকাবে যতটা পারবে, পশুর মতো হতে হবে, ঘোড়ার মতো, ঘোড়া সাজার মতো,
1: এটাকে মেঝেতে রাখবে,
0: হ্যাঁ, মেঝেতে দুইটা হাঁটু গেড়ে, দুটো হাঁটু মেঝেতে থাকবে, দুটো হাত মেঝেতে থাকবে, শ্বাস নিয়ে উপরের দিকে তাকাবে,
1: আচ্ছা,
0: যতটা পারবে, পিঠটা তখন নিচু হয়ে যাবে, আর শ্বাস ছেড়ে পিঠটাকে উঁচু করতে থাকবে, মাথাটা তখন নিচু হবে, জাস্ট এই একটা ব্যাপার, আর কিছু না।
1: আচ্ছা,
0: এটাকে বলে মার্জাসনা। আপনাদের যদি এতটুকু উপকারে আসে আসনগুলো, আমরা খুব খুশি হব।
1: একদম ঠিক,
0: আমি যতটা পারছি আপনাদের বুঝাচ্ছি। এটা যদি মানে দিনে অন্তত সকাল বিকালে না পারলেও একবেলাও যদি 10 সেট করে করেন, কতটা টাইম লাগবে? 5 মিনিটও লাগবে না,
1: একদম ঠিক,
0: খুব ভালো থাকবেন।
1: একদম ঠিক, খুব ভালো একটা যোগা সম্পর্কে আমরা জানতে পারলাম, খুব ভালো ভালো কথা শুনছিলাম, কিন্তু যদিও সময় আমাদের জানান দিচ্ছে যে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, ঘড়ির কাঁটা বলছে যে আর নয় আর নয়, এবার আমাদের বিদায় নিতে হবে। তো আমরা শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগাতে রোগ মুক্তি এই শিরোনামে আমরা রয়েছি। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ অপু ভৌমিক, যাকে আমরা অপুরানী উকিল বলি জানি বা চিনি। তো অপুদেবী, আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানটা আমরা শেষ করছি, যেহেতু সময় একদমই নেই, আরও অনেক কিছু জানবার আছে, অনেক কিছু আপনার কাছ থেকে আমাদের শিখবার আছে, আমাদের পরবর্তী পর্বে অর্থাৎ আমরা দ্বিতীয় পর্বে এই অনুষ্ঠান মানে আপনার পরবর্তী কথাগুলো আমরা শুনব। আজকে প্রথম পর্বে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগাতে রোগ মুক্তি এই শিরোনামে আজ আমাদের সঙ্গে ছিলেন যোগা বিশেষজ্ঞ অপু ভৌমিক, তাকে আমরা অনেক অভিনন্দন জানিয়ে আজকের প্রথম পর্ব এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আপনারা শুনবেন আগামী 1 জুলাই রাত 9:30 সময়। সবাই শুনুন আমাদের বিশেষ অনুষ্ঠান যোগাতে রোগ মুক্তি। আজ এই পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যোগে রোগ মুক্তি। অনুষ্ঠানটি সংযোজনায় ছিলেন শান্তনু আচার্য, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: Occasion of World Allergy Week, today we have Dr. Sabyasachi Barik, ENT Raiganj Medical College and Hospital from Raiganj. So doctor, can allergic rhinitis lead to more serious issues if left untreated?
4: Allergic rhinitis is a major health problem. There is often a saying that there is no wheeze without a sneeze. This means that allergic rhinitis may be a forerunner of bronchial asthma or COPD or some lung diseases if they are left untreated. It may also cause fluid accumulation in ear leading to impairment of hearing or conductive hearing impairment, which is also called as otitis media with effusion.
3: Issued in public interest by Sun Pharma.
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।
0: শুনবেন অনুষ্ঠান প্রান্তিক। আজ প্রান্তিক অনুষ্ঠানে আকাশবাণী স্টুডিওতে উপস্থিত আছেন উত্তরবঙ্গের 3 কন্যা, শ্রেয়সী ঘটক, মুক্তা দাস, শম্পা সোমবোলা। আমাদের 3 কন্যা 3 রত্নই বটে। আমি ওনাদের পরিচয় করিয়ে দিই। এনারা 3 জনেই কবিতা লেখেন, কবিতা পাঠ করেন, ছোট গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, গল্প লেখেন। সাহিত্য জগতের সঙ্গে এদের 3 জনেরই ওতপ্রোত সম্বন্ধ রয়েছে। আমি প্রথমে কথা বলে নেব শ্রেয়সী ঘটকের সঙ্গে। আপনি তো কবিতা লেখেন, তো আপনি প্রথমে আপনার স্বরচিত কবিতা একটি পাঠ করে শোনান আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
5: নমস্কার সবাইকে, আমি আমার রচিত একটি কবিতা শোনাচ্ছি। যদিও আমি কবিতা লিখি কিন্তু বলতে খুব একটা ভালো পারি না, তবুও চেষ্টা করছি। কবিতার নাম খোলা চিঠি। গত কয়েকদিন ধরে খুব কেঁদেছি, কোনো কারণ ছাড়াই, কিংবা হয়তো সেই সব কারণে বহুবার যেগুলো বলে হালকা করতে চেয়েছি নিজেকে। আসলে কি জানো, কষ্ট জিনিসটা শুধুই নিজের। তোমাকে বুঝতে চেয়েছি, অনেকটা বুঝলেও পুরোটা তো পারিনি, সেই না বোঝাটুকুই হয়তো চোখের জল হয়ে যায়। এই দেখো না, আজ অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গিয়েছে আমাদের মধ্যে। আমি কেমন আছি সে কথা জানতেও পারবে না তুমি। তুমি একা আছো জেনে পৌঁছাতে পারবো না তোমার মনে। তাই তো খোলা আকাশে পাগলা হাওয়ায় উড়িয়ে দিলাম আমার এই খোলা চিঠি, শুধু এই আশায় যদি কখনো পেয়ে যায় তোমার ঠিকানা। ধন্যবাদ।
0: আপনার এই কবিতাটি খুব সুন্দর। আপনি অনেক কিছু ব্যক্ত করেছেন এই কবিতায়। এই যে লিখেছেন অভিমানের কথা, খোলা চিঠির কথা, খোলা আকাশের কথা, আমাকে একটু আপনার জগৎ নিয়ে একটুখানি বলুন যে এই যে লেখার অনুপ্রেরণা আপনি কবে থেকে পাচ্ছেন বা কিভাবে পেয়েছেন লেখার অনুপ্রেরণা, কবে থেকে লিখতে শুরু করলেন?
5: আমি অ্যাকচুয়ালি প্রথমেই বলি যে আমি যৌথ ফ্যামিলি থেকে আছি, আমার যৌথ পরিবার আজকের দিনও, এটা আমি খুব গর্বের সঙ্গে বলি। আমার বাড়িতে আমি জন্মের পর থেকেই, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই দেখছি যে আমার বাবা মা, দাদা দিদি এবং কাকা কাকারা, পিসিরা সবাই পড়াশোনা নিয়েই যুক্ত, বাড়িতে গল্পের বইয়ের পড়ার চল।

0: আমার অ্যাকচুয়ালি মানে লেখাটা শুরু হয় মাধ্যমিক পরীক্ষার পর থেকে, কারণ তার আগে অবধি আমি স্পোর্টস নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি যোগাসন করেছি, ক্যারাটে শিখেছি, আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট এবং যোগাসনে আমি স্টেট লেভেল অবধি কম্পিট করেছি।
1: আচ্ছা,
0: ডিস্ট্রিক্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আনফর্চুনেটলি মাধ্যমিকের পরে আমি কমার্স নিই, কমার্স এখানে নাইট কলেজ ছাড়া তখন ছিল না, যে কারণে আমার এই স্পোর্টস থেকে সরে আসি। সরে আসার পর বই পড়ার যে নেশাটা ছিলই, বরাবরই ছিল, তারপরে একদিন মনে হলো দেখি না লিখতে পারি।
1: মানে এটা স্পোর্টস থেকে সরে আসেন মানে সেই সময় উপযুক্ত পরিকাঠামো বা সময় আপনি পাননি?
0: একদমই সেটাই ঘটনা। সময়টাও যেরকম প্রবলেম ছিল একটা, আর সেই সময় পরিকাঠামোটাও এত সুযোগ সুবিধা সেই সময় ছিল না। আর যোগাসন নিয়ে এইখানে উত্তরবঙ্গে যেটা আমি দেখেছি সেই সময় সেরকম কোনো শোরগোলও ছিল না। তো যাই হোক, সেখান থেকে সরে আসার পরে আমি যখন আমি কলেজে পড়ি, আমার 11-12 কলেজেই, কলেজে যখন আমি পড়ি তখন থেকে আমি লেখা আস্তে আস্তে শুরু করি। এবং সেই সময় আজকের মতন এত সুযোগ তো ছিল না, ওয়েব ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন এই সময় এত কিছু ছিল না। এখানে বলে রাখি, আমার ঠাকুরদা ঈশ্বর বিজয়চন্দ্র ঘটক, উনি শিলিগুড়ির ওপর একটা বই লিখেছিলেন, শিলিগুড়ির ইতিকথা। তো কোথাও না কোথাও লেখার একটা অনুপ্রেরণা আমি বাড়ির থেকেই পেয়েছিলাম। উত্তরবঙ্গে দু একটা কবি লেখা আমার বেরিয়েছিল। আমাদের পরিবারের আজকের ডেটে, আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, আমাদের পরিবারের আমার দিদি, আমার যিনি দিদি শাশ্বতী ঘটক, উনি, ওনারও একটি বই বেরিয়েছে একক গল্পের বই। আমার ছোট বোন, আমার ছোট কাকার মেয়ে, সেও রবীন্দ্রভারতী থেকে কবিতা নিয়েই পড়াশোনা করেছে, এখন সে শেখাচ্ছে। তো কোথাও না কোথাও একটা সাংস্কৃতিক জগতের সঙ্গে আমাদের যোগসূত্র ছিল। তো লেখার অভ্যেসটা কি হলো কি, আমি যখন খুব কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, ভালো লাগতো না, সেই সময়টাকে আমি সেই যে কষ্ট দুঃখ এই জিনিসগুলোকে আমি লেখার মাধ্যমে প্রকাশ করতাম। এই করতে করতে যখন লেখা শুরু করলাম, আস্তে আস্তে লেখার, আমি ওই দিদিমণির সঙ্গে, আমার যে দিদিমণির কথা বললাম রিঙ্কু ব্যানার্জি, ওনার সাথে যোগাযোগ করতাম, ওনাকে পড়াতাম, দেখাতাম যে এটা, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন আমার লেখাটাকে আরও উন্নত করতে। তারপরে আস্তে আস্তে চলছিল, লেখালেখিও চলছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য মাঝখানে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কোথাও কুড়ে কুড়ে খেত লেখার ইয়েটা, খিদে একটা ছিল। পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়া এত উন্নত হলো, আস্তে আস্তে ফেসবুক, ফেসবুক থেকে বলাকা গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় এবং সেখানে সবার লেখা পড়ে আবার কোথায় যেন সেই লেখার তাগিদটা চারা দিয়ে উঠল এবং আমি আবার লিখতে শুরু করলাম। তো এখনও ব্যাস এইভাবেই চলছে।
1: আপনার এই মুহূর্তে কতগুলো কবিতার বই আপনি লিখেছেন বা কোথায় কোথায় আপনার প্রকাশ পেয়েছে একটু যদি, এই যে বইমেলা?
0: বইমেলায় সেরকমভাবে লিখিত, মানে প্রিন্টেড মিডিয়া যেটা, সেটাতে আমার কোনো লেখা এই মুহূর্তে এখনও অবধি প্রকাশ পায়নি। কিন্তু হ্যাঁ, ওয়েব ম্যাগাজিন যেগুলো রয়েছে, বেশ কিছু ওয়েব ম্যাগাজিনে আমার লেখা বেরিয়েছে। এবং এখানে একটু ছোট্ট করে বলে রাখি, একজন খুব বিখ্যাত লেখক, উনি ব্যক্তিগতভাবে আমার লেখার প্রশংসা করেছে, ওনার ভালো লেগেছে বলে হয়তো, এবং উনি আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন যে লেখাটাকে কন্টিনিউ করে যেতে। দুর্ভাগ্যবশত তিনি আর নেই এখন আমাদের মাঝখানে। তো অনেকেই আমাকে উৎসাহ দিয়েছে, কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, কখনো আমি নিজের লেখা বের করব, প্রকাশ করব, এটা কখনো এখনো অবধি আমার মাথায় চাড়া দেয়নি। আমি লিখি আমার নিজের ভালো লাগে তাই জন্য লিখতে।
1: এই যে ওয়েব ম্যাগাজিন বললেন, এটা তো আমাদের এখন তো সবার হাতে ফোন, এবং এটা মনে হয় আপনি লেখক হিসেবে কি বলবেন বা কবি হিসেবে কি বলবেন, এটা অনেকটা সহজ হয়ে গেছে না মানুষের কাছে, পাঠকের কাছে পৌঁছানো?
0: হ্যাঁ অবশ্যই, এটা দেখুন, যে কোনো জিনিসেরই ভালো খারাপ রয়েছে। একটা জিনিস হয় কি, আমরা যখন প্রিন্টেড মিডিয়া নিয়ে পড়াশোনা করতাম, আমাদের সময় তো এত কিছু ছিল না, আমাদের সময় আমরা ছাপা বই পড়তাম। তো বইটা পড়লে যে এফেক্টটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি, যে এফেক্টটা আমার মাথায় হয় বা মনে হয় একটা লেখা পড়ে, সেটা যেরকমই লেখা হোক না কেন, আমার কেন জানি মনে হয় ওয়েব ম্যাগাজিনে সেই জিনিসটা আমরা মিস করি, ব্যক্তিগতভাবে আমি মিস করি। কোথাও ভালো লাগছে না, আমি টুক করে উড়িয়ে চলে দিলাম। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা, এটা একটা নেগেটিভ দিক। পজিটিভ দিক এটা বলবো যে অনেক লেখা, অনেক নামি অনামি লেখা, যেগুলো আমাদেরকে মানে তাদের কাছে পৌঁছাতে বা সেই লেখাগুলোর কাছে পৌঁছাতে আমাদের সাহায্য করে, যে যেটা আমরা হয়তো সবার পক্ষে তো প্রিন্ট করা সম্ভব নয়।

0: সবার বই যে ছাপবে এমন কথা নেই, কিন্তু ওয়েব ম্যাগাজিনের মাধ্যমে আমরা একটা বৃহত্তর গোষ্ঠীর কাছে পৌঁছতে পারি, লেখক লেখিকাদের কাছে পৌঁছতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, বা যারা স্বনামধন্য রয়েছেন তারা আমাদেরকে, আমাদের মতন অনামীদেরকে উৎসাহ দিতে পারেন, যাতে আমরা এটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি।
1: মানুষের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে।
0: একদম, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।
1: আপনি তো খেলা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, খেলা নিয়ে কোনো কবিতা লিখেছেন? একটু পাঠ করে শোনান।
0: না, এখনো পর্যন্ত আমি খেলা নিয়ে কিছু লিখিনি। অ্যাকচুয়ালি আমার লেখার যেটা প্যাটার্ন আছে, আমি জানি না এটা সবার কাছে হাস্যকরও হতে পারে, আমার যখন মন খারাপ হয় আমি তখন লিখি, আমি সবসময় লিখতে পারি না। লেখাটা আমার মন থেকে আসে, আমি লিখতে হবে বলে লিখি এরকম কোনোদিনও আজ পর্যন্ত হয়নি। আমি, আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি লিখি, তখন যে ফিলিংসটা আসে আমি সেটাই ব্যক্ত করি।
1: মানে অনেকে কাঁদে মন খারাপ হলে, আপনার কান্নার মধ্যে আপনার হাতে দিয়ে মুক্ত ঝরে পড়ে লেখার।
0: ধন্যবাদ, কিন্তু আমি চেষ্টা করি যে শব্দের মাধ্যমে নিজের কষ্টটাকে বহিঃপ্রকাশ করা, আমি কাঁদতে পারি না।
1: শ্রেয়সী খটকের সঙ্গে কথা বলছিলাম আমরা, ওনার কবিতাও শুনলাম, ওনার মনের ইচ্ছে অনিচ্ছে অভিব্যক্তিগুলো আমাদের সামনে ফুটে উঠল। আমি আরেকজনের সঙ্গে কথা বলে নেব, উনিও আমাদের শিলিগুড়িতে, উনিও আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িরই কন্যা, শম্পা সোম বুলা। আপনাকেও বলছি, আপনার সঙ্গে কথা বলার আগে আপনার একটি স্বরচিত ছোট গল্প বা কবিতা, আপনি একটা কবিতা পাঠ করে শোনান।
2: নমস্কার সকলকে। আমার লেখা স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্নের ফেরিওয়ালার কাছে কিনতে চেয়েছিলাম এক টুকরো রঙিন স্বপ্ন। আচ্ছা ফেরিওয়ালা, তোমার কাছে আছে নাকি সুখের স্বপ্ন দুঃখের স্বপ্ন? যাদের কাছে সুখ নেই তাদের কিনে দেব মুঠো মুঠো সুখ স্বপ্ন, বিনি পয়সায় চাই না তোমার কাছ থেকে। বলো তুমি এর জন্য মূল্য কত নেবে? ফেরিওয়ালা, তুমি হয়তো চাও না দুঃখের স্বপ্নগুলো বিক্রি করতে আমার কাছে। তুমি হয়তো মনে মনে ভাবছ দুঃখের স্বপ্নগুলো আমি হয়তো কিনতেই চাই না। এই ধরনের ভাবা তোমার একদম ভুল। দুঃখকে যদি না কিনি তবে সুখকে চিনব কেমন করে? তবেই না হবে চিরন্তন প্রথা পরিবর্তনের যোগবিয়োগ।
1: তাই তো, অনেক সত্যি কথা। দুঃখ যদি আমরা না পাই তাহলে সুখের অনুভূতিটা আমরা পাবো কী করে? যে কতটা মধুর সেই অনুভূতিটাই আমরা পাবো না। আপনার সঙ্গে কথা বলি, মুক্তা দাস আপনার নাম, আপনার বাড়ি কোথায়?
2: না আমি,
1: আচ্ছা হ্যাঁ সরি, আপনার নাম, হ্যাঁ আপনার সঙ্গে কথা বলি, আপনার নাম শম্পা সোম বোলা, আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি শিলিগুড়ির বাবুপাড়ায়, আমি বাবুপাড়ায় থাকি। আর মূলত আসলে আমি উত্তরবঙ্গের কন্যা বলি কেন, যেহেতু আমি ৩০ বছর আমি উত্তরবঙ্গেতে আছি। আমি দক্ষিণবঙ্গের মেয়ে এবং আমি দুর্গাপুরের মেয়ে।
1: আচ্ছা, গৃহবধূ হচ্ছে উত্তরবঙ্গে?
2: উত্তরবঙ্গে।
1: আচ্ছা, সাংসারিক জীবন কত বছরের আপনার?
2: প্রায় ৪৩ বছর।
1: ৪৩ বছর। আর আপনি লেখা সঙ্গে যে কবিতা লিখছেন, ছোট গল্প লিখছেন, কতদিন ধরে লেখার সঙ্গে?
2: এটা ছোটোর থেকেই অনুপ্রেরণা হচ্ছে আমার মা, আর আমার দিদা লেখা লিখতেন, এবং আমার মা হচ্ছে সবসময় অনুপ্রেরণা দিতেন যে যখনই কোনো কিছু মন, ওই যে উনি বললেন যে মন খারাপের ব্যাপারটা, আমারও তাই, যখনই মন খারাপ হতো মা বলতেন যাও একটা কিছু লিখে ফেলো, ওই করে করেই লিখতে শেখা। তো যাই হোক, এখনো পর্যন্ত লিখে যাচ্ছি। আর আমাদের প্রত্যেকবার উত্তরবঙ্গ বইমেলায় আমাদের একটি বই বেরোয়, সেটা হচ্ছে চুপ কথা। আর বিশেষ করে ধন্যবাদ যে বলাকা গোষ্ঠীর সাথে আমি যুক্ত, এবং রত্নাগর আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, সেই কারণে অনেকটা হয়তো এগিয়ে আসতে পেরেছি।
1: হ্যাঁ, কারোর অনুপ্রেরণারা তো সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। তো আপনি বলুন, এই যে প্রথম কবিতা আপনার, সেটা কি মনে আছে কি লিখেছিলেন প্রথম কবিতা ছোটবেলায়?
2: আসলে এখনো পর্যন্ত আমি মনে হয় 100-এর উপরে কবিতা লিখেছি, তো ওর জন্য এখন মনে করতে পারবো না কোন কবিতাটা আগে লিখেছিলাম। হয়তো ডায়েরি দেখলে, ঘাটলে, নাড়লে ঘাটলে দেখতে পারবো যে কোন কবিতাটা আমার প্রথম বেরিয়েছিল।
1: আপনার এতগুলো তো লেখা, আপনার সবচেয়ে প্রিয় কবিতা কোনটা, যেটা লিখে আপনি তৃপ্তি পেয়েছেন অনেক বেশি বা ভালো লেগেছে, বারবার পাতা উল্টে দেখেন আপনি?
2: আমার,
1: আপনার তো অনেক লেখা, অনেক কবিতা লিখেছেন, তো আপনার সবচেয়ে প্রিয় কবিতা কোনটা, যেটা লেখার পর আপনার মনে একটা খুব তৃপ্তি হয়েছে বা বারবার করে সেটা খুলে পাতা উল্টে দেখেন এখনো পর্যন্ত বহু বছর পর, সেটা নিয়ে একটু বলি শুনি, সেই কবিতাটাও শুনি এবং সেই কবিতা নিয়ে একটুখানি যদি বলেন।
2: আমার একটি কবিতা আছে, শেষ অভিযান, সেটা হচ্ছে আমার দাদার মেয়ের মৃত্যুর পরে, যেটা আমি খুব অনুভব করেছিলাম।
1: আচ্ছা।
2: যে এরকম অনেকেরই ঘরে ঘরে অনেক কন্যা হারিয়ে গেছে, তো সেই বেদনাটা আমাকে বড্ড নাড়া দিয়েছিল, তো তার উপরে লেখা আমার একটি কবিতা, শেষ অভিযান। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 4, ডাগর ডাকুর চোখে ভারী আবদার তার, মেলায় নিয়ে যেতে হবে, নাগরদোলায় চড়তে হবে, পুতুল চুড়ি খেলনা বাটি কিনতে হবে রকমারি। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 9, ব্যাগ ঝুলিয়ে সবার সাথে স্কুলে যেতে হয়, বান্ধবী আর স্কুলের পড়া, দিদিমণি শাসন করা। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 16, ধীরে ধীরে জগৎটাকে একটু চেনা হলো, রঙিন কাপড় রঙিন শাড়ি নতুন চুরির আওয়াজখানি। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 22, পাকা দেখা গায়ে হলুদ নানান লোকজন, শ্বশুরবাড়ি বাপের বাড়ি বিষণ্ণতা ভীষণ, মন খারাপের মাঝখানে বিষণ্ণতা তখন। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 23, শ্বশুরবাড়ির অত্যাচারে করে না কো নালিশ, অবশেষে নন্দিনীর বড্ড অভিমান, সহ্য করে চলে যাওয়া শেষ অভিযান। এটা তার, তাকে নিয়ে, মানে তাকে শ্বশুরবাড়ির থেকে,
1: আপনার দাদার মেয়ে,
2: আমার দাদার মেয়ে।
1: ওহো, এটা তো আমাদের সমাজের একটা খুব কালো দিক, অন্ধকার দিক, যে আমরা টেকনোলজিক্যালি এত উন্নত হয়েও আজ পর্যন্ত মেয়েরা কিন্তু অত্যাচারিত হচ্ছে এবং এভাবে নিজেদের জীবন শেষ হয়ে যাচ্ছে মেয়েদের। আপনার মনে নন্দিনী যে কতটা জায়গা করে রয়েছে, আপনার এখন আপনার আমাদের সঙ্গে কথা বলছেন, কবিতাটা পাঠ করতে করতে একদম চোখ ছলছল করছে। নন্দিনী কিন্তু হারিয়ে যায়নি, আপনার মনে আছে, আপনার এই লেখাটা হয়তো অনেকের কাছে প্রতিবাদের মতন একটা হয়ে থাকবে, আমরা যারা বাবা মা, মেয়ের মা, অনেকটা এটা আমাদের কাছেও খুব মর্মাহত একটা ব্যাপার। যাই হোক, একটু ভারাক্রান্ত হয়ে গেল মনটা আমাদের, নন্দিনী মতন আর যেন কোনো মেয়েকে এভাবে জ্বলে হারিয়ে যেতে না হয় সেটা বলবো। এবার আর কোনো কবিতা?
2: যখন লকডাউন হয়েছিল সেই সময় কিছু কারণে আমি স্টেশনে গেছিলাম, স্টেশনে সেই সময় দেখছিলাম যে অনেক চাওয়ালা হতাশা হয়ে বসে আছে এবং তাদের কাছে কেউ চাও খেতে চাইছে না, কিন্তু তাদের তো বিক্রি করতে হবে, নাহলে তাদের সাংসারিক আয়টা বন্ধ হয়ে আছে। একজন চাওয়ালাকে দেখে আমার মনটা বড় কেঁদে উঠেছিল, তো তখন আমার মনে হয়েছিল যে একে নিয়ে আমি কিছু লিখব। তো কবিতাটির নাম হতাশা। সব হারিয়েছি আমি, ট্রেন আসলেই দৌড়ে যেতাম, চিৎকার করে বলতাম এই চা গরম চা, ট্রেনের জানলার ফাঁক দিয়ে আসতো ডাক, এই চাওয়ালা ওই চাওয়ালা। একটা ট্রেন, দুটো ট্রেন, অনেক অনেক ট্রেন, আজ আর আমায় কেউ ডাকে না। হাতে কেটলি অনেক চায়ের গ্লাস, অপেক্ষা খালি এই চাওয়ালার ডাক। সব হারিয়েছি আমি, এখন কেউ চা খেলে জিজ্ঞাসা করে চাটা গরম তো, গ্লাসগুলো স্যানিটাইজ, অত শক্ত ইংরাজি বুঝতে পারি না বাপু, শুধু নিচু হয়ে বলি হ্যাঁ বাবু আছে তো ধোয়া, দু একবার চিন্তা করে বলে না থাক। সব হারিয়েছি আমি, আজও সেই আছে স্টেশন, আছে প্ল্যাটফর্ম, আছে দীর্ঘ প্রতীক্ষা, কবে হবে ট্রেনের আনাগোনা, একবার খালি শুনতে চাই এই চাওয়ালা দাও এক কাপ গরম চা, অপলক দৃষ্টিতে শূন্যতার মাঝে কেবলই চেয়ে থাকা। ওকে দেখে

0: মনটা কেঁদে উঠেছিল।
1: সত্যি তো করোনার সময়টা খুব বিভীষিকার মতন ছিল আমাদের, আমরা কখনো মনে হয় ভুলে যেতেই পারবো না। আমাদের যারা, আমরা এই জেনারেশনটা, আমরা এই করোনার মধ্যে দিয়ে যারা, আমরা এখন কথা বলে নেব আরেকজন কবি, মুক্তা দাস।
0: নমস্কার।
1: নমস্কার। আপনারও কবিতা দিয়েই আপনার পরিচয়টা শুরু হোক, আপনার একটা স্বরচিত কবিতা।
0: চিরভাস্বর, বৈশাখের শেষ পূর্ণ লগ্নে এসেছিলে ভবের কাণ্ডারি, কালের প্রবাহে বয়ে চলেছে আজও তোমার সোনার তরি। তুমি আমার কাছে জীবন্ত দেবতা, বেদ উপনিষদ গীতা, তুমি আমার বিশ্ব প্রকৃতি, সুরের লহরিতে গাথা। আনন্দ উৎসবে ডাকি তোমায়, শোক দুঃখে কাছে টানি, পূজা প্রেম স্বদেশ প্রকৃতিতে অমর গীত বিতানখানি। গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ তোমার সোনার ফসল, নাটক কাব্যনাট্য নাট্যকাব্য যেন রঙিন শতদল। চিনিয়েছ সীমাতে অসীম রূপ, সহজ সুন্দর মৃত্যুকে, তোমার বাণী যে চরম সত্য জীবনের পথবাকে। অমর সৃষ্টিতে তুমি জীবিত, নেই তোমার প্রয়াণ, চির সমুজ্জ্বল তুমি রবি, করছি আলোর অমৃত পান। আমি জন্মসূত্রে শিলিগুড়িতে থাকতাম, এখন আমার বিয়ে হয়েছে জলপাইগুড়িতে, ওখানেই লেখাপড়া, শিলিগুড়িতেই লেখাপড়া, ওখানেই কলেজ।
1: আচ্ছা,
0: আমি কবিতা লেখা শুরু করি 7-8 থেকে। তো তখন কাঁচা হাতের লেখা, তখন অত আগ্রহ ছিল না, লিখেছি। তারপরে শুরু হয় 11 থেকে, তারপরে আস্তে আস্তে লিখে যাই লিখে যাই, কবিতাতে নেশা পেয়ে গেছিল। কিন্তু বিয়ের পর আবার সেটা থেমে যায়। তারপরে কিন্তু আমার লেখাটা থেমে গেল, কিছু লিখি কিন্তু ওই ম্যাগাজিনে বা রিটেল ম্যাগাজিনে এসব ছাপা হয় না, কিন্তু আমার ডায়েরিতে বন্দি হয়ে থাকে। তো
1: মানে লিখতে
0: লিখতো, হ্যাঁ
1: আপনি জানতেন?
0: আমি জানতাম, মানে প্রকাশ আমার আর হতো না, ঠিক আছে। তারপর এই 2-3 বছর 4 বছর হলো আমি এই মোবাইলের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে পত্রিকার সঙ্গে যুক্ত হই, এবং তখন আবার লেখা শুরু করি।
1: তার মানে করোনার পর থেকে লেখা?
0: হ্যাঁ, করোনার পর থেকে লেখা শুরু করি। এবং আরেকটা আগ্রহ আমার মেয়ে, আমি বলবো 100 বার, তো মেয়ে একদিন আমাকে অনলাইনে আমার একটা জিনিস আসে, তো তখন তার বাবার ঠিকানায় আসে, মানে আমার কি আর বাবার ঠিকানা। তখন আমার মেয়ে বলছে, ক্লাস 7-এ পড়ে তখন মেয়ে, তখন মেয়ে বলছে, মা বাবার ঠিকানা আসছে, তুমি বাবার পরিচয় পাচ্ছ, তোমার পরিচয় কোথায়?
1: মেয়ে বলেছে।
0: তখন থেকে আমার মনে হলো, তা আমার তো পরিচয় ঘটতে হবে, তখন থেকেই শুরু করলাম আমি আবার নতুন করে তৈরি হওয়া।
1: মায়েরা মেয়েদের অনুপ্রেরণা দেয়, কিন্তু এখানে যে আপনার ছোট্ট মেয়ের মনে একটা প্রশ্ন জেগেছিল এবং তাতে আপনি সেই,
0: তখন আমার মনে হলো না, আমাকে এগোতে হবে, আমাকে সব সমস্ত কিছুর মধ্যে থেকে আমাকে এগোতে হবে। তখন থেকে শুরু হলো আমার লেখা, লেখা বলাকা পরিবারের সঙ্গে যুক্ত হলো। সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে আমাকে রত্নাদি, রত্নাদি সত্যি যেভাবে উদ্বুদ্ধ করেছেন, তো ওনার উদ্বুদ্ধেই আমি আরও এগিয়ে গেছি।
1: হ্যাঁ সত্যি তো, এটা আমাদের কাছেও মানে একটা শিক্ষা,
0: শিক্ষা
1: আমাদের শ্রোতারা যারা শুনছেন, তারা যেসব মহিলারা শুনছেন, শুধু ভাবেন যে কি করব
0: কি করব কি করব।
1: আমাদের, আমরা পড়াশুনো জানি, কিন্তু অনেকটা সময় আমরা সংসারে আমরা দিয়ে থাকি, আমাদের সংসারই তো সব মেয়েদের, কিন্তু তাদের গুণ আছে। আপনাদের তিনজন কন্যা, আমি বলছি যে আপনারা যে বাংলা সাহিত্য জগতে আপনাদের কত বড় অবদান যে রেখে গেলেন, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে, আপনাদের নাম কিন্তু থেকে যাবে, কখনো ওয়েব ম্যাগাজিনের মধ্যে, কখনো কবিতার বইয়ের মধ্যে, পরবর্তী প্রজন্মের কাছে আপনারা অনেক বড় উপহার দিয়ে গেলেন বাংলা সাহিত্যে।
0: ধন্যবাদ। আমি একটা পাঠ করে শোনাচ্ছি, তোমার আমন্ত্রণে। তোমার কাছ থেকে একরাশ টাটকা ভালোবাসা নিয়ে ঘরে ফিরে যাই, কিছুদিন না যেতেই তোমার বিরহে মনটা আকুল হয়ে ওঠে, আবার তোমার টানে ফিরে আসি। এখানে কোনো বাধা নেই, নিয়ম নেই, সকাল থেকে কোনো কাজের একঘেয়েমি নেই, শুধু তোমার আর আমার অনুভবের খেলা, অপরূপ মায়াবী রূপ তোমার।

0: প্রতিটা দিন, প্রতিটা আবহাওয়া খুবই অচেনা, খুবই নতুন। এই দেখলাম তোমার রোদ ঝলমলে রূপ, আবার পরক্ষণেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে সামনে উপস্থিত। আবার আমাকে ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজাতেও ছাড়লে না, এত দুষ্টুমি তোমার। এজন্য তো তোমার প্রেমে বারবার পড়তে ইচ্ছে করে। মনের ভিতরে হতাশা, ক্লান্তি, সব কষ্ট নিয়ে যখন তোমার সামনে দাঁড়াই, তখন মনে হয় তুমি আমায় বুঝতে পারো, আমায় কোলে টেনে নাও, তোমার স্নিগ্ধ পরশে ফিরিয়ে দাও অপার শান্তি, এক নিমেষে ভুলিয়ে দাও আমার বহু দূরে ফেলে আসা নীরের কথা, যেখানে মিষ্টি মায়ার বাঁধন আলিঙ্গন করে রাখে। হিমেল বাতাসে স্বাগতমে যখন তোমায় দেখি, তখন মনে হয় এক নির্জন অপরূপ স্বর্গে এসে দাঁড়িয়েছি। চারিদিকে শুধু তোমার বিচিত্র রূপ আর মেঘের খেলা, রোদ বৃষ্টি আলো ছায়ার মায়াবী পরিবেশে তোমার বলে যাওয়া গল্প যেন নিয়ে যায় রূপকথার এক জগতে। তোমার মায়ার চাবিকাঠি চলার ছন্দকে বন্দি করে রাখতে চায়। আলো আধারি পাইন গাছের ফাঁকে ফাঁকে খেলতে থাকি লুকোচুরি, আঁকাবাঁকা পদ বেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে হারিয়ে যায় আপন মনের মাধুরী মিশিয়ে। তুমি কি সেই নীল পাহাড় যার উপরে শুভ্র কাঞ্চনজঙ্ঘা খিলখিলিয়ে হাসে, দেখার সাথে সাথেই বুকের ভিতরে ছলকে ওঠে সূর্যের আলোয় হীরক জ্যোতি জ্বলে? সত্যিই তুমি অনন্যা, অতুলনীয়া। মৌসুমি ফুলের বাহার, পাখির মিষ্টি কলতান, তারই সাথে পাহাড়ি পোষ্যদের আদুরে আপ্যায়ন মনকে উদার করে তোলে। ক্ষণিকের অতিথির জন্য তোমার আপ্রাণ উজাড় করা ভালোবাসা সত্যিই মন কেড়ে নেয়। তাই তো তোমার নিমন্ত্রণে বারবার সারা জাগিয়ে ছুটে যাই আমি, আর গেয়ে উঠি জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন, নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। ধন্য হলো মানব জীবন।
1: এতক্ষণ আপনারা শুনছিলেন অনুষ্ঠান প্রান্তিক। আজ এই প্রান্তিক অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত শ্রেয়সী ঘটক, মুক্তা দাস, শম্পা শম্বুলা, এরা নিজেদের দক্ষতায়, নিজেদের লেখনীতে বাংলা সাহিত্য জগতে নিজেদের অবদান রেখে গেছে। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার।
3: নমস্কার।
4: শুনলেন প্রান্তিক, উপস্থাপনায় সোমা দাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে নাটক চতুরঙ্গ। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা গীতা গাঙ্গুলী।

আমার নাম শ্রীবিলাস, শচেশ নামটিকে উল্টিয়ে বিশ্রী বলে ডাকত। ডায়েরি লেখা আমার বহুদিনের অভ্যাস। পাড়াগাঁ থেকে কলকাতায় যখন পড়তে আসি তখনই আমার সঙ্গে শচীশের পরিচয় হয়, ক্রমে বন্ধুত্ব গাঢ় হয়। জগমোহন মল্লিক শচীশের জ্যাঠামশাই, নামজাদা নাস্তিক, ইংরেজি ভাষায় অসাধারণ পাণ্ডিত্য তাঁর। কেউ তাকে বাংলার মেকলে, কেউ বা জনসন বলত। জ্যাঠামশাই যে শুধু নাস্তিক ছিলেন তা নয়, তার নাস্তিকতার প্রধান অঙ্গ লোকের ভালো করা। এই জ্যাঠামশাইয়ের চেলা ছিল শচীশ, পরে আমি। জগমোহনের ছোট ভাই হরিমোহন, শচীশের পিতা, এসব বরদাস্ত করতে পারতেন না। একদিন সবাই দেখল যে বাড়ির যে মহলে জ্যাঠামশাই থাকেন সেখানে বিরাট ভোজের আয়োজন।

0: এই যে দাদা, এসব কি, এসব তুমি কি শুরু করেছো? তুমি নয় নাস্তিক মানুষ, কিন্তু আমাদের কথাটাও তো ভাববে।
1: কি হলো সেটা এখনো বলনি।
0: হবে আর কি, তুমি এসব বাজে লোকগুলোকে লাই দিচ্ছ কেন বলতে পারো?
1: সে তো তুমি বুঝবে না হরিমোহন, প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধন।
0: এই সুখ সাধনে তোমার গরজটা কি বলতে পারো? তাছাড়া সম্পত্তি পৈতৃক তুমি এভাবে নয় ছয় করতে পারো না?
1: হ্যাঁ পারি, তুমি পেট মোটা পুরুত পাড়ার পেছনে যে টাকা খরচ করেছো, আমার খরচের মাত্রা সেই পর্যন্ত উঠুক, তখন তোমার সঙ্গে একটা বোঝাপড়া করা যাবে।
0: তার মানে
1: তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিচ্ছ, তাতে যখন আমি কিছু বলি না, তখন আমার ঠাকুরের ভোগ আমি একদিন দেব, তাতে তুমি বাধা দিও না হরিমোহন।
0: এইসব নিচু জাতির লোকেরা তোমার দেবতা?
1: হ্যাঁ হ্যাঁ, এই এরাই আমার দেবতা। এদের এক আশ্চর্য ক্ষমতা আছে যা তোমাদের দেবতার নেই, এরা সামনে খাবার পেলে সেটা অনায়াসে হাতে তুলে খেয়ে ফেলে। তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডেকেছি, আমি সেই আশ্চর্য রহস্য দেখতে ভালোবাসি।
0: ভালোই হলো দাদা, কথাটা তোমাকে আমার জানানো প্রয়োজন ছিল। আমাদের সংসার চলে দেবত্র সম্পত্তি রায়, কিন্তু তোমার এই বিধর্মীর আচরণে তুমি ওই দেবত্র সম্পত্তি দাবি করতে পারো না, তাই বাধ্য হয়ে আমাকে মানে মানে আমার মনে হয় ভাগাভাগি হয়ে যাওয়াই ভালো।
2: এও ভালোই হলো জ্যাঠামশাই, আমি পাকাপাকিভাবে তোমার হলাম।
0: তাই বা কেন, ভিন্ন হলাম বলে দাদাকে দুমুঠো অন্ন আমি দেবো না এমন কথা ভাবছো কেন শচীশ? আর দাদা, তোমাকেও বলি, নিজের কথা ভেবে সারা জীবন তুমি শচীশকে আটকে রাখবে? হাজার হোক, শচীশ আমার ছেলে।
1: আমি শচীশকে আটকে? ও গুড বাই শচীশ।

0: জ্যাঠামশাই, জ্যাঠামশাই।
1: আরে শচীশ, খবর কি বলো?
0: জ্যাঠামশাই, আমি যে বাড়িতে পড়াই তাদের পাশের বাড়ির একটি মেয়ে বড় বিপদে পড়েছে, মেয়েটিকে উদ্ধার করা দরকার।
1: বিপদে যখন পড়েছে তখন উদ্ধার অবশ্যই করা দরকার।
0: হয়েছে কি, ওই মেয়েটি তার বিধবা মায়ের সঙ্গে মামার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে মেয়েটির মামা তো ভাইগুলো একটিও ভালো নয়, সেই সুযোগ নিয়ে তাদের এক বন্ধু ননিবালাকে, ননিবালা মেয়েটার নাম ননিবালা, ভাগিয়ে নিয়ে যায়। আর কদিন ধরে ননির উপর খুব অত্যাচার করে।
1: মানে মেয়েটি,
0: মানে মেয়েটি সন্তান সম্ভবা এই অবস্থায় একেবারে পথে বসেছে।
1: তুমি মেয়েটিকে না এনে আগে ওই পাষণ্ডটাকে আমার কাছে ধরে নিয়ে এসো, ওকে শায়েস্তা করা দরকার।
0: কিন্তু জ্যাঠামশাই,
1: এতে চিন্তা করার কি আছে, এখানে নিয়ে এসো মেয়েটিকে।
0: আমি নিয়ে এসেছি জ্যাঠামশাই, এসো এসো। আমার জ্যাঠামশাই,
1: এসো আমার মা, এসো। বাইরে দাঁড়িয়ে কেন, মায়ের স্থান কি বাইরে হয়? শচীশ, মেয়েটি আজ যে লজ্জা বহন করছে সে যে আমার লজ্জা, তোমার লজ্জা। আমার কাছে তুমি কোনো লজ্জা করো না মা। জানো মা, আমাকে স্কুলের ছেলেরা পাগলা জগাই বলতো, আজও আমি সেই পাগলই আছি। দেখছো তো আমার ঘরের স্ত্রী, যাক তুমি এসেছো, এবার আমার ঘরের স্ত্রী ফিরবে আর পাগলা জগাইও মানুষের মতো মানুষ হয়ে উঠবে।

0: কি হলো মা, তোমায় আজ এত মলিন দেখছি কেন? কি হয়েছে মা?
1: কিছু হয়নি বাবা।
0: তা বললে আমি মানবো কেন মা? সত্যি করে বলো তো আমায়, আজ পিসিমা এসে অনেক কথা শুনিয়ে গেল, জানি মা।
1: না বাবা, আমার জন্য তোমার কত সহ্য করতে হচ্ছে। উনি তো বলেই গেলেন পাপ বিদায় করে দিতে, তুমি কেন এ পাপের বোঝা বইছো বাবা?
0: ওরে পাগলি, ওরা ধার্মিক, ওরা এমন কথা বলতে পারে?
1: কেন বাবা, তুমি ভগবান মানো না?
0: ভগবান, ঈশ্বর? না মা, আমি না ঈশ্বরে বিশ্বাস করি
1: না না, ঈশ্বর কি বাবা?
0: তাই তো তোমাকে বোঝাই কেমন করে। আচ্ছা, তোমার কি মনে হয় ঈশ্বর আছেন?
1: হ্যাঁ, নিশ্চয়ই আছেন।
0: বেশ, তাহলে আমরা যা বলি যা করি সব ঈশ্বরের ইচ্ছায়, তাই তো?
1: তাই তো।
0: তবে মানুষের ভালো মন্দ সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, আমাদের বুদ্ধি বিবেচনা সুখ দুঃখ সব ঈশ্বর দিয়েছেন।
1: হ্যাঁ তো, তিনি তো দিয়েছেন।
0: তাহলে আমার বুদ্ধি তিনি দিয়েছেন? আমার বুদ্ধি বলছে ঈশ্বর নাই, তাহলে ঈশ্বরই বলছেন তিনি নাই?
1: তুমি যে কি বলছো বাবা, আমি আর কিছুই বুঝতে পারছি না।
0: তোমার এসব না বুঝলেও চলবে মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই খুব ভালো মা।
1: আমি আবার কি ভালো বুঝি বাবা?
0: কেন, রন্ধন বিদ্যা তুমি বেশ ভালোভাবেই আয়ত্ত করেছো।
1: সত্যি বাবা, রান্নার লোক চলে যাবার পর আমার খুব ভয় হয়েছিল, যদি যদি তুমি আমার হাতে
0: হাতে না খাও। হ্যাঁ।

0: তাহলে শেষ পর্যন্ত জ্যাঠামশায় আশ্রয়ে। তবে রে, আজ তোরই একদিন কি আমারই একদিন।
1: পুরন্দর, বেরো বেরো আমার ঘর থেকে বেরো, যদি না যাস তো আমি পুলিশ ডাকবো। বেরো, বেরিয়ে যা।
0: আচ্ছা, আমিও একবার দেখে নেব।
1: শচীশ, শচীশ!
2: কি জ্যাঠামশাই, এ কি কি হলো ননির?
1: যাও একটু জল নিয়ে এসো, অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শুয়ে থাকো একটু, কোনো চিন্তা নেই, এই তো আমরা আছি।
2: কি ব্যাপার জ্যাঠামশাই?
1: শচীশ, তুমি আমায় মিথ্যে বলেছ তা বলবো না, তবে বুঝতে পারছি পরিষ্কারভাবে সবটুকু জানাওনি। পুরন্দর কি ননির পূর্ব পরিচিত?
2: হ্যাঁ জ্যাঠামশাই, তোমায় বললে তুমি রেগে যেতে, আমি সবই জানতাম। ননির এই অবস্থা দাদাই করেছে, তোমার এখানে নিয়ে আসার কারণও দাদা। ননিকে যেখানেই রাখি না কেন, দাদার হাত থেকে ওকে আমি উদ্ধার করতে পারতাম না, তাই তাই তোমার এখানে এনে তুললাম। এছাড়া কোনো উপায় ছিল না জ্যাঠামশাই।
1: পুরন্দর ব্যাপারটা জানতে পেরেছে,
2: তাই তো দেখতে পাচ্ছি।
1: জানো মা, মা গো, এখন কেমন মনে হচ্ছে, উঠতে পারবে?
3: হ্যাঁ বাবা, পারবো।
1: ওঠো ওঠো, নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম করো।

0: শচীশ চলো, ননিকে নিয়ে পশ্চিমে কোথাও চলে যাই। যেরকম উৎপাত শুরু হয়েছে ওকে বোধহয় রক্ষা করতে পারবো না।
1: তাই বা কেন, তুমি যেখানেই যাও উৎপাত তোমার পেছন পেছন যাবে।
0: তবে উপায়
1: উপায় উপায় আছে জ্যাঠামশাই।
0: কি?
1: আমি ননিকে বিয়ে করব।
0: বিয়ে করবে?
1: হ্যাঁ
0: শচীশ, শচীশ!

বিয়ের কথা যখন পাকাপাকি ঠিক হয়ে গিয়েছে, তখন জ্যাঠামশাই সতীশকে ডেকে বললেন, বিয়ের আগে ননির সঙ্গে নিরালায় কথা বলা দরকার, দুজনের মন জানাজানি দরকার। তিনি দিন ঠিক করে নিজে পছন্দ করে চুমকি দেওয়া বেনারসি ওড়না এনে ননির হাতে দিলেন।

0: সেই দিনে সন্ধ্যের সময় এক বন্ধুর বাড়ি থেকে লোক ছুটে গিয়ে জ্যাঠামশাইকে ডেকে আনলেন। তিনি এসে দেখলেন বিছানার উপর ননির দেহ পড়ে আছে। তিনি যে জামা কাপড় দিয়েছিলেন সেগুলোই পরা, আর শিয়রের কাছে শচীশ দাঁড়িয়ে, হাতে একখানি চিঠি।
1: বাবা, পারিলাম না, আমাকে মাফ করো। তোমার কথা ভাবিয়া এতদিন আমি প্রাণপণে চেষ্টা করিয়াছি, কিন্তু তাকে যে আজও ভুলিতে পারি নাই। তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম। পাপিষ্ঠা
0: পাপিষ্ঠা।

যে বছর কলকাতা শহরে প্লেগ দেখা দিল সে বছরের কথা। পাড়ায় প্লেগ দেখা দিয়েছে, ডাক্তার দেখালে পাছে হাসপাতালে ধরে নিয়ে যায়, তাই কেউ ডাক্তার দেখাতে রাজি নয়। জ্যাঠামশাই আমাদের নিয়ে নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসালেন। আমাদের হাসপাতালে প্রথম রোগী বাঁচল না, দ্বিতীয় রোগী স্বয়ং জ্যাঠামশাই, তিনি বাঁচলেন না। মৃত্যুর আগে শচীশকে ডেকে তিনি বললেন, যদি শ্রাদ্ধ করার শখ থাকে বাপের করো।

ধুয়ে প্রদীপ নিভলে তার আলো যেমন হঠাৎ চলে যায়। জ্যাঠামশাই মৃত্যুর পর শচীশ তেমনি করে কোথায় যে হারিয়ে গেল জানতেই পারলাম না। দু বছর ধরে শচীশের কোনো খবর পেলাম না। শেষ পর্যন্ত শুনলাম লীলানন্দ স্বামী নামে এক সন্ন্যাসীর সঙ্গে নাকি বেশি বেশি ঘুরে বেড়াচ্ছে। অবশেষে গ্রামে

0: আরে বিশ্রী, তুই শচীশ? শচীশ, তোমার কি ব্যাপার? 2 বছর ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর তুমি সন্ন্যাসী আখড়ায়।
1: হ্যাঁ, আমি তো এখন ওই আশ্রমে আছি।
0: তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার ভিন্নতি কেন?

0: সংসারে যারা সবল, যাদের দিয়ে জীবনের কোনো কারবার চলে না, সেই নেকি টাকাগুলো বৈরাগীর চোখে ত্যাগের ভান করে।
1: বেশি বেশি তুই তুই ঠিকই বলেছ, সেদিনে কথাগুলো মূল্য ছিল, প্রয়োজন ছিল।
0: আজ তার প্রয়োজন ফুরিয়েছে বলতে চাও? শোনো শচীশ, যার কিছুমাত্র যোগ্যতা আছে তার সংসার ত্যাগের কিছু

0: আর উপায় থাকে না। শুকনো পাতা যখন গাছ থেকে ঝরে পড়ে তাকে শুধু আবর্জনাই বলে। তুমি জানো যে দলের সবাই এ নিয়ে ঠাট্টা করছে? কি তুমি হাসছ?
1: হাসির কথাই তো, ওরা তো বরাবরই বলে এসেছে আমার মধ্যে বস্তু কিছু নেই, শুধু একটা ফাঁকা ভাবুকতা। ওদের কথা বাদ দাও, তোমার কথা বলো তো।
2: শচীশ,
1: গুরুদেব আমার বন্ধু শ্রীবিলাস।
2: আচ্ছা, নাম শুনেছি তোমার কাছে, খুব ভালো হলো তুমি এসেছো। শচীশ, একটা কথা, তুমি তো জানো আমার শিষ্য শিবতোষ তার সব সম্পত্তি আমাদের আশ্রমকে দান করে গেছে। সবাই ইচ্ছা প্রকাশ করছে আশ্রম সেখানেই পাকাপোক্ত ভাবে গড়ে তুলি।
1: শিবতোষের বিধবা স্ত্রী
2: দামিনী, তার ভার তো আমারই ওপরে দিয়ে গেছে, সে যাবে কোথায় বলো?
1: আপনি যা স্থির করবেন তাই হবে গুরুদেব।
2: তোমার বন্ধুকে নিয়ে চলো শচীশ। কি যাবে নাকি? তুমি তো বিদ্যের জাহাজ, তা বাবা ডুবুরি মুক্ত তোলার জন্যে সমুদ্রের তলায় ডুব মারে বটে, কিন্তু হাঁপ ছাড়াবার জন্যে ওপরে তাকে উঠে আসতেই হয়। বাঁচতে যদি চাও তবে বিদ্যে সমুদ্রের তলা থেকে উঠে আসতে হয় যে। প্রেম চাঁদ রায় চাঁদ বৃত্তি পেয়েছ, কিন্তু তার নিবৃত্তিটা একবার দেখো। যাকে এসেছ যখন দুদিন থাকবে তো নিশ্চয়ই বন্ধুর কাছে। আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলো শচীশ।
0: শচীশ, জন্মকাল থেকে তুমি মুক্তির মধ্যে মানুষ, আজ তুমি একই বন্ধনে নিজেকে জড়ালে। জ্যাঠামশাইয়ের মৃত্যু কি এত বড় মৃত্যু?
1: নিশ্চয়ই, জ্যাঠামশাই যখন বেঁচে ছিলেন তখন জীবনের কাজের ক্ষেত্রে আমাকে মুক্তি দিয়েছিলেন। ছোট ছেলে যেমন মুক্তি পায় খেলার আঙিনায়, জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর তিনি আমাকে মুক্তি দিয়েছেন রসের সমুদ্রে। ছোট ছেলে যেমন মুক্তি পায় মায়ের কোলে, সেই মুক্তিটা ভোগ করেছি। তবে এটাই বা ছাড়ি কেন বলো? তুমি কি জানো অভিশ্রী, এই দুটো ব্যাপারই জ্যাঠামশাইয়ের কাণ্ড, এ তুমি নিশ্চয়ই চেনো।
0: না না না, যাই বলো, এই পাটে পানে হাওয়া করা এই সমস্ত উপসর্গ জ্যাঠামশাইয়ের ছিল না। মুক্তির চেহারা এটা নয় শচীশ।
1: দুটো এক হলে তফাত আছে, সেটা ছিল এই ডালার ওপরকার মুক্তি, আর এই যে রসের সমুদ্র ভাই।
0: ঘরের মধ্যে অবিশ্রাম ভক্তির ঢেউ উঠছে, কত দূর থেকে কত লোক এসে গুরুর শরণ নিচ্ছে, আর দামিনী বিনা চেষ্টায় সেই সৌভাগ্য অর্জন করেও দিন রাত অপমান করে তাকে সরিয়ে রাখছে। স্বামীজি হেসে বলেন,
2: যার জোর আছে ভগবান তারই সঙ্গে লড়াই করতে ভালোবাসেন। একদিন এ যখন হার মানবে তখন এর মুখে আর কথা থাকবে না শ্রীবিলাস। যা অঘটন তা ঘটবে, এবং সেইটে দেখার জন্যই দামিনী বিধাতার উপলক্ষ হয়ে আছে, ও বেচারার দোষ নেই।
0: ভক্তিহীনতার শেষ দণ্ড নিয়ে দামিনী আমাদের মাঝেই থেকে গেল। ননিবালার মধ্যে শচীশ নারীর এক বিশ্বরূপ দেখেছিল, অপবিত্রের কলঙ্ক সে নারী নিজের মধ্যে গ্রহণ করেছিল, আর দামিনীর মধ্যে শচীশ আর এক বিশ্বরূপ দেখল। সে নারী মৃত্যুর কেহ নয়, সে জীবন রসের রসিক। সন্ন্যাসীকে সে ঘরে স্থান দিতে নারাজ, উত্তরে হাওয়াকে সিকি পয়সা খাজনা দেবে না বলেই পণ করে সে বসে আছে।

0: মনে। এই নাও।
1: হ্যাঁ রে, তখন কি বলছি ওদের? তোকে না বলেছি পাড়ার বৌঝিরা এলে বেশি মাখামাখি করে।

0: আমি আবার কখন মাখামাখি করতে গেলুম? ওরাই তো হাঁড়ির খবর না নিলে তো ওদের ঘুম হয় না। তুমি কি করছো, কি করো, কি খাও, ওই শুরু হলো তোর। তুমি জানো না বৌদিমণি, বাবা ঠাকুরকে তো জিজ্ঞেস করে কবে তুমি ঠাকুরকে বলেছো থিয়েটার দেখতে গিয়েছিলে, তাই নিয়ে কত কথা। তা তোমায় বলি, তুমি আবার কবে থিয়েটার দেখতে গেছো? আমি তো হাঁ করে রইলুম।
1: না রে, আমার খুব মজা লাগে, দেখিস না ওদের মুখ কেমন হয়ে যায়। হ্যাঁ রে বামি, এই বামি ওরা কোথায়? শচীশবাবু, শ্রীবিলাসবাবু?
0: শচীশবাবুর কথা আর বলো না, কোনো কিছু ঠিক নেই, না আছে সময় মতো খাওয়া, না আছে চান করা।
1: চুপ করবি? তোর কাছে কে এসব জানতে চাইছে?
0: উমা, তুমি তো বললে তাই আমি।
1: শ্রীবিলাসবাবু আসছেন, আমি যাই। ও শ্রীবিলাসবাবু, তোমাদের গুরু সেবা শেষ হলো নাকি এখনো ছুটি হয়নি?
2: আমি চলে এলাম, শচীশ এখনো আছে। এত রসের তরঙ্গ আমার সয় না দামিনী, মনে হয় ছুটে পালাই। স্বামীজি বলছিলেন কদিনের জন্য যাবেন কোথাও, তা আমিও ভাবছি যাবো তার সঙ্গে।
1: শচীশবাবু?
2: ও তো যাবেই।
1: হ্যাঁ, প্রত্যেক বছরই স্বামীজি একবার করে বাইরে যান, আমি সেই কটা দিন মাসিমার কাছে থাকি।
2: এবারেও নিশ্চয়ই সেরকম একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন?
1: না, এবারে আমিও যাব তোমাদের সঙ্গে।
2: তা কেমন করে হয়, শুনেছি সে খুব কষ্টের পথ।
1: তা যতই হোক, তোমরা যদি পারো আমিও পারবো। তুমি বসো, আমি আসছি।
2: হায় শচীশ, দক্ষিণের হাওয়া এসে যে চারিদিক লণ্ডভণ্ড করে দিল, কিছুই দেখবো না বললে তো চোখ বুঝে থাকতে হয়। দামিনী যে ক্রমশ স্থির সৌদামিনী হয়ে উঠছে তা তুমি বুঝলে না?

গুরুদেব আমাদের নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে আমরা গ্রামের মন্দিরের কাছে এক শিষ্য বাড়ির দোতলায় আশ্রয় নিয়েছি। আজকাল দামিনীকে বড় একটা দেখা যায় না, সে আমাদের রেঁধে বেড়ে দেয় বটে, কিন্তু পারতপক্ষে দেখা দেয় না। দামিনীর কাজে এখন ক্লান্তি দেখতে পাই, ভুল হয়, কাজের মধ্যে তার সেই সহজ শ্রী আর দেখা যায় না। দামিনীর ভ্রুর মধ্যে কদিন হতে একটি ভ্রুকুটি কালো হয়ে উঠেছে, আর গুরুজি আবার তাকে

0: ভগবান মৃগয়ায় বেরিয়েছেন, হরিণীও পালিয়ে বেড়াচ্ছে, খেলা বেশ জমে উঠেছে। কিন্তু অবোধ হরিণী জানে না তাকেও মরতে হবে। মানুষের মাটির বাসার দিকেই টান বেশি শ্রীবিলাস, আকাশের দিকে নয়। কিন্তু প্রকৃতিকে তো অস্বীকার করা যায় না।
1: যায় না বলেই তো তার আয়োজন। তার নামের মিষ্টি গন্ধটা কি বৃথা যাবে শ্রীবিলাস? দেখবে ভ্রমর এসে বসবেই তাতে। বামি বামি, দামিনীকে একটু পাঠিয়ে দাও তো।
2: বৌদিমণি, বৌদিমণি তো একটা চিল নিয়ে বসে আছে।
1: চিল?
2: ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। শ্রীবিলাস বাবু, বড় মুশকিলে পড়েছি।
3: কি হলো?
2: আমার একটা খাঁচা এনে দেবে তো? একটা চিল রাখবো।
3: চিল?
2: হ্যাঁ,
3: বেজি তো একটা আছে, আবার একটা চিল না ধরলে চলছিল না।
2: ধরলাম মানে? ভালোই মনে করেছো, ওই বেজির জন্য একটা ঝুড়ি চাই। বড় উৎপাত করে রাতে, ওকে চাপা দিয়ে রাখতে হবে।
3: আর কি কি চাই তোমার?

0: লিস্ট তৈরি করে ফেলো।
1: বিশ্রী,
0: ও দামিনী, দামিনী তুমি গুরুজির কাছে আজকাল বসো না কেন?
2: কেন, আমাকে তোমাদের কিসের প্রয়োজন?
0: প্রয়োজন আমাদের কিছু না, কিন্তু তোমার তো আছে।
2: কে বললে আছে? কিছু না, কোনো প্রয়োজন নেই।
0: দেখো, তোমার মন খুব অশান্ত, যদি যদি শান্তি পেতে চাও।
2: তোমরা আমাকে শান্তি দেবে? দিন রাত্রির মনের মধ্যে ঢেউ তুলে তুলে তো নিজেই পাগল হয়ে আছো, তোমার নিজের শান্তি আছে? জোর হাত করি তোমায় শচীশবাবু, রক্ষা করো আমাকে। আমি শান্তিতেই ছিলাম, শান্তিতেই আছি, আর শান্তিতেই থাকবো।
0: তুমি ঠিকই বলেছো দামিনী, ওপর থেকে ঢেউ দেখছো বটে, কিন্তু একটু ভেতরে ডুব দিয়ে দেখলে দেখবে সব শান্ত।
2: দোহাই তোমাদের, আমাকে আর ডুব দিতে বলো না।
0: শ্রীবিলাস, তুমি আসবে নাকি?
2: না শ্রীবিলাস বাবু, বললাম যে তোমার জন্য মিষ্টি আনছি, আমি নিজের হাতে তৈরি করেছি, আমি এক্ষুনি আসছি।
0: বিশ্রী, আমি ভেবে দেখলাম দামিনী আমাদের মধ্যে থাকা চলবে না।
3: কেন?
0: প্রকৃতির সংসর্গ আমাদের ছাড়তে হবে।
3: তা যদি সত্য হয় তবে বুঝবো যে আমাদের সাধনার মধ্যে কত ভুল আছে। তুমি যাকে প্রকৃতি বলছ সেটা তো একটা প্রকৃত জিনিস, তুমি তাকে বাদ দিলেও সংসার থেকে তা বাদ পড়ে না।
0: ন্যায় তর্ক রাখো তো, স্পষ্টই দেখতে পাচ্ছি মেয়েরা প্রকৃতির চর। চৈতন্যকে আবিষ্ট করতে না পারলে প্রকৃতি কাজ হাসিল করতে পারে না, তাই প্রকৃতির এই দূতিগুলোকে যেমন করে পারা যায় এড়িয়ে চলা উচিত।
3: কিন্তু প্রকৃতির বিশ্বজোড়া ফাঁদ তো আর আমি পাতিনি, তাই সেটাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে চলবো এমন জায়গা তো আমি দেখি না। দেখো, আমার মনে হয় শচীশ সমস্যাটা তা নয়, স্রোতটাকে বাদ দিয়ে জীবন তৈরি চালাতে হবে তা তো আর হয় না, বরং সমস্যাটা এই যে তৈরি কি হলে ডুববে না, আর সেই জন্যই তো হালের দরকার।
0: কিন্তু তোমরা তো গুরু মানো না, গুরুই আমাদের সেই হাল। সাধনাকে নিজের মতো গড়তে চাও গড়ো, শেষকালে কিন্তু মরবে।
2: শ্রীবিলাস বাবু, কই?
0: দামিনী, একটা কথা আছে, দাঁড়াও।
3: আমি যাই।
0: না থাকো দামিনী, আমরা যে প্রয়োজনে গুরুজির কাছে এসেছি তুমি তো সে প্রয়োজনে আসোনি।
2: না।
0: তবে কেন তুমি ভক্তদের মাঝে আছো?
2: কেন আছি?
0: হ্যাঁ,
2: আমি কি সাধ করে আছি? তোমাদের ভক্তরা যে এই ভক্তিহীনাকে ভক্তির গারদে পায়ে বেড়ি দিয়ে রেখেছে, তোমরা কি আর আমার কোনো রাস্তা রেখেছো?
0: ঠিক আছে, আমরা ঠিক করছি, তুমি যদি কোনো আত্মীয়ার কাছে গিয়ে থাকো তবে তার খরচপত্র আমরা দেব।
2: তোমরা ঠিক করেছো?
0: হুম।
2: আমি ঠিক করিনি।
0: কেন? এতে তোমার অসুবিধে কি?
2: তোমাদের এক ভক্ত আমার এক রকম ব্যবস্থা করবে, আবার অন্য একজন আরেক রকম ব্যবস্থা করবে, মাঝখানে আমি কি তোমাদের 10-25 ঘুটি? আমাকে তোমাদের ভালো লাগবে বলে নিজের ইচ্ছে আমি তোমাদের মধ্যে আসিনি, আমাকে তোমাদের ভালো লাগছে না বলে তোমাদের ইচ্ছে আমি নড়বও না।

0: এই যে দামিনী মা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বসো বসো এখানে।
1: বলুন
0: মা। এবারে আমাদের কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই তুমি যদি তোমার মাসিমার কাছে গিয়ে থাকো তো ভালো হয়।
1: সে আমার পক্ষে সম্ভব নয়।
0: কেন?
1: আমি পারবো না, কারণ তিনি আমার আপন মাসিমা নন। তার কিসের দায় যে তিনি আমাকে রাখবেন?
0: আহা, দায়ের প্রশ্ন আসছে কেন মা? আমরা তোমার সব খরচ দেব।
1: দায় কি কেবল খরচের? তাছাড়া আমাকে দেখাশোনার ভার তার উপরে নেই।
0: আমি কি চিরদিন তোমাকে আমার সঙ্গে রাখবো?
1: এর জবাব কি আমার দেবার কথা?
0: বেশ, আমি যদি মরে যাই তাহলে তখন তুমি কোথায় যাবে মা?
1: এ কথা ভাবার ভার তো আমার উপর নেই। আমি এই বুঝি যে আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আমার বাড়ি নেই, আমার আমার কিছুই নেই, আর সেই জন্যেই আমার ভারটা বড় বেশি। তবে সে ভার আপনি সাধ করে নিয়েছেন, এ ভার আপনি অন্যের ঘাড়ে চাপাতে পারেন না। শ্রীবিলাস বাবু, তোমায় যে বই আনতে বলেছিলাম।
2: হ্যাঁ, এই তো আমার হাতেই আছে।
0: দেখি দেখি, কি বই? এই বই কিসের জন্য? এর মধ্যে কোনো সাত্বিকতার গন্ধ তো পাচ্ছি না।
2: আগে একটু ভালো করে যদি দেখেন তো সত্যের গন্ধ।
0: তাই নাকি? থাক তাহলে, একবার ভালো করেই দেখবো।
1: তা কি করে হয়, বইটা যে আমি পড়বো?
0: এ বই তোমার পড়ার যোগ্য নয় মা।
1: আপনি বুঝলেন কি করে?
0: তুমি বা বুঝবে কি করে?
1: আমি আগে একবার পড়েছি।
0: তবে আর প্রয়োজন কি?
1: আপনার কোনো প্রয়োজনে কোথাও আটকায় না, আর আমার বুঝি কিছুতে প্রয়োজন থাকতে নেই।
0: আমি সন্ন্যাসী, তা তো তুমি জানো মা।
1: আমি সন্ন্যাসিনী নই তা তো আপনি জানেন। বইটা দিন।
0: ওম তৎসৎ।
2: আজ কদিন হল শচীশ গুরুজির অনুমতি নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে গেছে। শচীশ আমায় ঈর্ষা করে। ও বুঝল না দামিনী এবং আমার মধ্যে কোনো আড়াল নেই, আর ওই আড়ালটাই দামিনী এবং শচীশের মধ্যে আছে বলেই আমি শচীশকে ঈর্ষা করি। ইদানীং দামিনী আমাকে আর কোনো কাজেই ডাকে না, বেশিরভাগ সময় ঘরে থাকে, আর সে ঘরের দরজাও বন্ধ।
3: দামিনী, দামিনী!
2: শচীশ ফিরে এসেছে।
3: দামিনী, দামিনী! এই যে দামিনী, আমারই ভুল দামিনী, তুমি আমার মাফ করো।
1: কি বলছো তুমি?
3: তোমাকে তোমাকে আমি চলে যেতে বলেছিলাম, সত্যি আমার আমার খুব ভুল হয়েছে।
1: এসব এসব কি বলছো তুমি? তুমি এমন দেখাচ্ছে কেন?
3: আমাদের সাধনার সুবিধের জন্য তোমাকে ইচ্ছে মতো রাখতে বা ছাড়তে পারি না। এত বড় অপরাধের কথা আমি আর কখনো মনে আনবো না রানী, আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু কিন্তু তোমার কাছে আমার একটু অনুরোধ আছে, সেটা তোমাকে রাখতেই হবে।
1: আমাকে হুকুম করো তুমি।
3: আমাদের সঙ্গে তুমি যোগ দাও, অমন করে তফাত হয়ে থেকো না।
1: তাই যোগ দেব, আমি আর কোনো অপরাধ করব না। তোমার পায়ে মাথা রেখে বলছি, আমি কোনো অপরাধ করব না। দেখো আমি আর কোনো অপরাধ

0: পাথর আবার গড়ল। দামিনীর যে অসহ্য দীপ্তি ছিল তার আলোটুকু রইল, তাপ রইল না। গুরুজিকে দামিনী মেনে নিতে পারেনি, কিন্তু এখন মানিয়ে নিল মাত্র। গুরুজি যখন শচীশকে কিছু আজ্ঞা করেন, দামিনী চায় সে কাজ করে দিতে। সবসময় তা সম্ভবও হতো না, কিন্তু শচীশ যা ভেবেছিল তার কিছুই হল না। সে দামিনীকে যত দেখে তার ভাবের ঘোর ততই ভেঙে যায়। একদিন শচীশ সমস্ত দর্শন, বিজ্ঞান, রস, তত্ত্ব সবকিছুর আরোক বানিয়ে আমাকে শোনাচ্ছিল, এমন সময় দামিনী এলো।
1: তোমরা শুনেছ আমাদের কীর্তনিয়া নবীন স্ত্রী বিষ খেয়েছে?
2: নবীনের স্ত্রী কেন, কি হয়েছিল?
0: হ্যাঁ, শুনেছি নবীন তার শ্যালীকে বিয়ে করেছে। নবীনের স্ত্রী সেই বিয়ে জোর করে দিয়েছে, অথচ বিয়ে দিয়ে নিজেই আত্মহত্যা করল। আশ্চর্য
1: না, রসের রাক্ষসী তাকে মেরেছে।
2: দামিনী,
1: আমি তোমাকেই প্রভু বলে মানি। প্রভু আমাকে বুঝিয়ে দাও তো, তোমরা দিন রাত যা নিয়ে আছো তাতে পৃথিবীর

0: হয় না। তোমাদের গুরু তোমাদের যে পথে চালাচ্ছেন সে পথে ধৈর্য নেই, শান্তি নেই। এই যে মেয়েটা মরল, সেও তো রসের রাক্ষসী তাকে মারল। প্রভু, জোর হাত করে বলি, ওই রাক্ষসের কাছে আমাকে বলে দিও না, আমাকে বাঁচাও। যদি কেউ আমাকে বাঁচাতে পারে তো সে তুমি। তুমি
1: বলো, বলো আমি কি করতে পারি।
0: তুমি আমার গুরু হও, আমি আর কাউকে মানব না। তুমি আমাকে এমন কিছু মন্ত্র দাও যাই সমস্ত চেয়ে অনেক উপরের জিনিস। দোহাই তোমার, আমার দেবতাকে তুমি আমার সঙ্গে মজিও না।
1: তাই হবে।
0: তুমি আমার গুরু, আমার সকল অপরাধ

0: দামিনী, ওকে নিয়ে লোকে তো বলবেই, কাগজে তো লেখালেখি হবেই, এ তুমি আটকাবে কেমন করে? চিরটা কালই তো এমন ধারা, একদিন জাত মানত না, ধর্ম মানত না, জোর গলায় বলতো। আর তারপর তারপর তো তুমি নিজের চোখেই দেখলে, আমি যে আমি শ্রীবিলাস জ্যাঠামশায়ের চেলা, পাখিতেই পর্যন্ত লীলানন্দ স্বামীর পা টিপিয়েছে, আর এখন তো দেখছো সেই গুরু থেকেই বিচ্ছিন্ন।
1: এ তো আমি আর চোখে দেখতে পাচ্ছি না শ্রীবিলাস বাবু, স্নান নেই, খাওয়া নেই, চেহারা কি হয়েছে দেখেছ?
2: আমি
1: যাই।
2: আমি নদীর পাড়ে দিয়েছিলাম, যেন সেখানে কোনো কোনো ডাকের কোনো সাড়া নেই, কোনো কোনো প্রশ্নের কোনো জবাব নেই, বিরাট একটা সীমানা হারা শূন্যতা, পায়ের তলায় কেবল কেবল একটা না পড়ে আছে, তার তার না আছে শব্দ, না আছে গতি, কোথাও কোনো রং নেই, এমনকি এমনকি মাটির রংটাও গেরুয়া নয়। শুনছো বিশ্রি? শুনছি,
0: কিন্তু আমার একটা কথা ছিল।
2: বলো
0: শচীশ, এতদিন তো গুরুর প্রসাদ পেয়েই কাটালে, পৃথিবীতে মানুষকে বাস করতে গেলে ঘর তৈরি করতে হয়, তাকে রক্ষা করতে হয়, লীলানন্দ স্বামীর সঙ্গ এ সমস্ত তো পাট চুকিয়ে দিয়েছ, এবারে এবারে একটা তো ব্যবস্থা করতে হয়।
2: কি ব্যবস্থার কথা বলছ?
0: কি ব্যবস্থার কথা বলছি, লীলানন্দ স্বামীর আশ্রয় তো আমরা আর নেই, তো তাই বলছি চলো এবার কলকাতায় ফিরে যাই।
2: মিশ্রী, একদিন বুদ্ধির উপর ভর করেছিলাম, জানো, দেখলাম সেখানে জীবনের সব ভার হয় না, আরেকদিন আরেকদিন রসের উপর ভর করলাম, দেখলাম সেখানে তল বলে জিনিসটাই নেই, বুদ্ধি আমার নিজের, রস হচ্ছে তাই, নিজের উপরে তো নিজে দাঁড়ানো চলে না।
0: তাহলে কি করবে বলো?
2: বরং বরং তোমরা দুজনে যাও, আমি একলাই থাকব। একটা কিনারা যেন পেয়েছি, এখন যদি তার দিশা হারাই তবে আর হয়তো খুঁজেই পাব না।
0: শচীশ, আমি একটা কথা বলি।
2: বল।
0: বোধহয় তোমার একজন গুরুর দরকার, তাহলে তোমার সাধনা সহজ হবে।
2: চুপ করো, চুপ করো বিশ্রী, চুপ করো। সহজকে সহজকে কিসের দরকার বলো? ফাঁকি সহজ, সত্য কঠিন।
0: তাই তো সত্যকে পাবার জন্যই পথ দেখাবার একজনের প্রয়োজন।
2: ঠিক সে কথা, কিন্তু কিন্তু আমার অন্তর্যামী, আমার অন্তর্যামী কেবল আমার পথ দিয়েই আনাগোনা করেন, গুরুর পথ দিয়ে শুধু গুরুর আঙিনাতেই যাওয়া যায়। আজ আমি স্পষ্ট বুঝেছি, স্বধর্ম নিধানং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ কথাটার অর্থ কি। আর সব জিনিস পরের হাত থেকে নেওয়া যায় বুঝলে বিশ্রী, কিন্তু ধর্ম, ধর্ম যদি নিজের না হয় তবে তা মারে, বাঁচায় না।
0: যে কবি সে মনের ভেতর থেকেই কবিতা পায়, আর যে কবি নয় সে অন্যের কাছ থেকে কবিতা নেয়।
2: আমি কবি।
0: ব্যাস, তবে তো চুকেই গেল।
2: কি চাই?

0: খাবারই নিচ্ছি।
1: খাবো না,
0: অনেক দেরি।
1: না,
0: আমি না হয় একটু বসি, তুমি আর একটু পরে।
1: কেন কেন কেন আমাকে তুমি
0: চলে গেল?
1: দামিনী
0: খেলো না, কিচ্ছু খেলো না।
1: দামিনী, শচীশের শরীরের জন্য তুমি এত ভাবো কেন?
0: আর কিসের জন্য আমি ভাবতে পারি বলো? আর সব ভাবনা তো নিজেই ভাবছে। আমি কি তার কিছু বুঝি, না আমি তার কিছু করতে পারি?
1: দেখো, মানুষের মনে যখন অত্যন্ত জোরে একটা কিছুতে গিয়ে ঠেকে, তখন আপনি তার সমস্ত শরীরের প্রয়োজনটা কমে যায়। তুমি দেখতে পাও না শচীশ এখন কত স্থির হয়ে বসেছে, মনের ভেতর ভেতর একটা লড়াই চালিয়ে যাচ্ছে। ওর মুখ দেখলে কেমন যেন ভয় করে।
2: দামিনী, বিশ্রী
1: বিশ্রী দামিনী, আমি আমি না আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। যে মুখে তিনি আমার দিকে আসছেন, আমি যদি সেই মুখে চলতে থাকি, তবে তার কাছ থেকে আমি দূরে চলে যাব। আমি আমি ঠিক উল্টো মুখে চললে তবেই তো মিলন হবে।
3: হিসেব মতো তো সেটাই ঠিক, কিন্তু ব্যাপারটা কি বলতো?
1: হ্যাঁ, বলছি বলছি, তিনি রূপ ভালোবাসেন, তাই তিনি রূপের দিকেই নেমে আসেন। কিন্তু আমরা দেখো শুধু রূপ নিয়ে বাঁচি না, তাই অরূপের দিকে ছুটি। তিনি মুক্ত, তাই তার লীলা বন্ধনে আমরা বদ্ধ, তাই আমাদের আনন্দ মুক্তিতে। এই কথাটা বুঝি না বলেই তো আমাদের এত দুঃখ। দামিনী, দামিনী, তুমি বুঝতে পারছো না, গান যে করে সে আনন্দের দিক থেকে রাগিনীর দিকে যায়, আর গান যে শোনে সে রাগিনীর দিক থেকে আনন্দের দিকে আসে। আমি আমি সেই গান শুনতে শুনতে হঠাৎ সব বুঝলাম, যেন যেন এতদিন এতদিন তাকে নিজের মতো করে বানাতে গিয়েই ঠকেছি। ওগো আমার প্রলয়, চিরকাল ধরে তোমার মধ্যে আমি আমাকে চুরমার করতে থাকব। বন্ধন আমার নয় বলেই কোনো বন্ধনকে ধরে রাখতে পারলাম না। আরে বন্ধন তোমার বলেই তুমিও কোনো কালেই সৃষ্টির বাঁধন ছাড়াতে পারলে না। থাকো থাকো, আমার রূপ নিয়ে তুমি থাকো, আমি তোমার অরূপের মধ্যে ডুব দেব। অসীম অসীম তুমি।

0: ঝড় বৃষ্টি মাথায় করে তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে? ঘরে চলো, তুমি দুটি পায়ে পড়ি, ঘরে চলো।
1: তুমি বারবার করে আসতামনি,
0: তোমার কাছে কোনো অপরাধ তো করিনি, তবে কেন আমাকে এমন করে শাস্তি দাও? ঠিক আছে, তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিও, কিন্তু এখন ঘরে চলো।
1: যাকে আমি খুঁজছি তাকে আমার বড় দরকার, আর কিছু আমার দরকার নেই। এটা তুমি বোঝো না কেন? তুমি আমার দয়া করো, দয়া করো, তুমি এখান থেকে চলে যাও।
0: বেশ, আগে তুমি ঘরে চলো।

0: বিলাসবাবু, তুমি আমার একটা কাজ করবে?
1: বলো।
0: আমাকে কলকাতায় দিয়ে এসো।
1: কলকাতায়? তো কলকাতায় কোথায় যাবে? মাসিমার কাছে?
0: আমার বদনামটার কথা ভাবছো না সে বিলাসবাবু? মাসিমা আমাকে রাখবেন কেন?
1: তাহলে তাহলে কি ভাইদের কাছে গিয়ে উঠবে?
0: না, তারা বড় গরিব।
1: তবে তবে তুমি কোথায় গিয়ে উঠবে?
0: ভাবছি নীলানন্দ স্বামীর কাছে।
1: স্বামীজি? স্বামীজিকে তোমায় নেবেন?
0: খুশি হয়ে নেবেন?
1: একটা পথ আছে, যদি অভয় দাও তো বলি।
0: বলো না শুনি।
1: যদি যদি আমার মতো মানুষকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব হয় তবে।
0: ও কি কথা বলছো শ্রীবিলাস বাবু, তুমি কি পাগল হয়েছ?
1: মনে করো না পাগল হয়েছি। পাগল হলে অনেক কঠিন কথার সহজে মীমাংসা করা যায়, অনেক বাজে কথা এড়িয়ে চলা যায়।
0: বাজে কথা? কাকে তুমি বলো বাজে কথা?
1: এই ধরো লোকে কি বলবে?
0: তাহলে আসল কথা তুমি কাকে বলো?
1: আমাকে বিয়ে করলে তোমার কি দশা হবে?
0: এইটাই যদি তোমার আসল কথা হয় তবে আমি নিশ্চিন্ত। শ্রীবিলাস বাবু, আমার যা দশা তার চাইতে আর কি খারাপ হবে বলো? এখন কি জানো, একটু ঠাঁই, এমনকি একটু পাশ ফিরতে পারলেও বোধহয় বাঁচি।
1: দামিনী, আমি সংসারের অত্যন্ত সাধারণ মানুষদের মধ্যে একজন, এমনকি তার চেয়েও বোধহয় কম, অতি তুচ্ছ। আমাকে বিয়ে করাও যা, না করাও তাই, তাই তোমার ভাবনার কিছু নেই।
0: তুমি যদি সাধারণ মানুষ হতে তবে কিছুই ভাবতাম না। তুমি তো আমাকে জানো।
1: তুমি তো আমাকে জানো।

0: অনেক নদী পর্বতে সমুদ্র তীরে দামিনীর পাশে পাশে ফিরিয়াছি। সঙ্গে সঙ্গে খোল করতালের ঝড়ে রসের তানে বাতাসে আগুন লাগিয়াছে, কিন্তু কলিকাতার এই গলিতে একই হইল। ঘেঁষাঘেঁষি ওই বাড়িগুলো চারিদিকে যেন পারিজাতের ফুলের মতো ফুটিয়া উঠিল। বিধাতা তাঁর বাহাদুরি দেখাইলেন বটে। এই শহরটাই যে বৃন্দাবন, আর এই প্রাণপণ খাটুনিটাই যে বাঁশির তান, এই কথাটাকে ঠিক সুরে বলিতে পারি এমন কবিত্ব শক্তি আমার নাই। আমি কাজের সুবিধার জন্য কিছু ঠাকুর চাকর রেখেছিলাম, দামিনী যথারীতি সবাইকে ছাড়িয়ে দিল, কিন্তু এত খাটুনি তার পক্ষে সম্ভব ছিল না। দামিনী অসুস্থ হয়ে পড়ল। দামিনী, তুমি কিছুতেই হার মানবে না আমার কাছে, পণ করে বসে আছো না?
1: হার তোমার কাছে? কেউ কোনোদিন জিতেও তোমার কাছে জিততে পারে না, তা কি তুমি জানো না?
0: তুমি বুকে একটা ব্যথা নিয়ে বেড়াচ্ছ, কোনোদিন আমাকে জানতে দিলে না। কেন তুমি আমাকে বলোনি এই ব্যথাটার কথা?
1: বলিনি, কাউকে বলিনি, কেমন করে বলি এই ব্যথা? আমার গোপন ঐশ্বর্য, আমার পরশমণি, এই যৌতুক নিয়ে তবে তো আমি তোমার কাছে আসি।

0: পেরেছি, নইলে আমি কি তোমার যোগ্য?
1: দামিনী, দামিনী তুমি,
0: না না, আজ আমি বলতে দাও, সেই প্রথম ধাক্কাটা আমার জীবনে কি করে এলো সেদিনের কথা আমার খুব মনে পড়ে। সমুদ্রের ধারে বালির ওপরে আমরা তিনজন বসে, তুমি, শচীশবাবু, আমি আর ছিলেন স্বামীজি। স্বামীজি গান গাইছিলেন, দেখা তোমার হোক বা না হোক তাহার লাগি করব না শোক। খনিক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকিয়ে লোকে সে আমায় যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল সেই কলি দুটো। সেদিন সেদিন আমাদের ফিরে যাওয়া হলো না, যে যেখানে পারল শুয়ে পড়ল। তারপর বার বার আমার অন্তরাত্মা সেই চরণ দুটির জন্যে উন্মুখ হয়ে উঠল। আমি গিয়ে লুটিয়ে পড়লাম তার পায়ে। শচীশবাবু, তোমার সেই যৌতুক বুকে করে নিয়ে আমি ফিরলাম। কেমন করে বলি আমার সেই গোপন ঐশ্বর্যের কথা?
1: শচীশের ডায়েরি থেকে আমি জেনেছি, এতদিন বলিনি, আজও বলতে পারলাম না। শচীশ তার ডায়েরিতে লিখেছিল, গুহার মধ্যে অনেকগুলি কামরা আছে, তাহার মধ্যে একটিতে কম্বল পাতিয়া শুইলাম।
2: সেই গুহার অন্ধকারটা যেন একটা কালো জন্তুর মতো, তার ভিজা নিঃশ্বাস যেন আমার গায়ে লাগিতেছে। আমার মনে হইল সে যেন আদিমকালের প্রথম সৃষ্টির প্রথম জন্তু। তার চোখ নাই, কান নাই, কেবল একটা মস্ত ক্ষুধা আছে। সে অনন্তকাল এই গুহার মধ্যে বন্দী, সে নিঃশব্দে কাঁদে। মনে হইল সেই আদিম জন্তুটা আমাকে তার লালাসিক্ত কবলের মধ্যে পুরিয়াছে। এক সময় সেই তন্দ্রাবেশের ঘোরে আমার পায়ের কাছে প্রথমে একটা ঘন নিঃশ্বাস অনুভব করিলাম, ভয়ে আমার শরীর হিম হইয়া গেল। সেই আদিম জন্তুটা তারপরে কিসে আমার পা জড়াইয়া ধরিল? প্রথমে ভাবিলাম কোনো একটা বুনো জন্তু, কিন্তু তাদের গায়ে তো রোঁয়া আছে, এর রোঁয়া নাই। আমার সমস্ত শরীর যেন কুঞ্চিত হইয়া উঠিল, ভয়ে ঘৃণায় আমার কণ্ঠ রোধ হইয়া গেল। আমি দুই পা দিয়া তাহাকে ঠেলিতে লাগিলাম, মনে হইল সে আমার পায়ের উপর মুখ রাখিয়াছে। আমি পা ছড়িয়া ছড়িয়া তাকে লাথি মারিলাম। প্রথমে ভাবিয়াছিলাম তার গায়ে রোঁয়া নাই, কিন্তু হঠাৎ অনুভব করিলাম আমার পায়ের উপর এক রাশি কেশর আসিয়া পড়িয়াছে। ধড়ফড় করিয়া উঠিয়া বসিলাম। অন্ধকারে কে চলিয়া গেল? একটা কি যেন শব্দ শুনিলাম, সে কি চাপা কান্না?
0: আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম, কেবল একটা ধাক্কার অপেক্ষা ছিল আমার। সেই তুমি, আর এই তুমির মাঝখানে ওটা কেবল একটা ঘোর ছিল।
1: দামিনী, দামিনী কেমন করে তোমার ঘোর ভেঙেছিল আমি জানতে চাই না তো। এই তুমি আমার কাছে এসেছো, তাতেই তো আমি ভরে গিয়েছি। তোমার ছোঁয়ায় এই সামান্য মানুষটা এক মুহূর্তে অসামান্য হয়ে উঠেছে।
0: তোমায় আমি কি বা দিতে পারলাম?
1: তুমি জানো না তাই অমন কথা বলছো। আচ্ছা দামিনী, ডাক্তাররাও যখন বলছে হাওয়া বদলের প্রয়োজন,

0: চলো কোথাও যাই।
1: সেই ভালো, আমি যেখান থেকে এই ব্যথা নিয়ে এসেছি সেখানেই চলো, সেখানে তো হাওয়ার অভাব নেই।

0: আবার মাঘের পূর্ণিমা ফাল্গুনে পড়ল। অশ্রুর বেদনায় জোয়ারে ভরা সমুদ্র ফুলে ফুলে উঠছে। সেই দিনই দামিনী আমার পায়ের ধুলো নিয়ে বলল,
1: জন্মান্তরে আবার যেন তোমাকে পাই।
0: দামিনী,

আমি সন্ন্যাসী নই, শুনেছি গৃহীরাও কখনো কখনো বৈরাগ্যের কথা বলে, তা হবে তারা কেবলমাত্র গৃহী, তারা হারায় তাদের গৃহিণীকে। আমি তো গৃহী হবার সময়ই পেলাম না, সুখ নিশ্চয় আশা করেছিলাম, কিন্তু সুখ দাবি করার অধিকার রাখি না। আমি দামিনীকে বিয়েতে রাজি করিয়েছিলাম, কোনো রাঙা চেরির ঘোমটার নিচে শাহানা রাগিনীর তানেতে আমাদের শুভ দৃষ্টি হয়নি, তাই আমি যাকে কাছে পেলাম সে গৃহিণী হল না, মায়াও হল না, সে সত্যিই রইল, সে শেষ পর্যন্ত

এতক্ষণ শুনলেন নাটক চতুরঙ্গ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা গীতা গাঙ্গুলি, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। NTA ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কী করতে হবে আর কী করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তোঁ নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
0: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনরিড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টি মডেল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেমকে সশক্ত বানা রাহা হ্যায়। ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহোঁ কা আধুনিকীকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কনেক্টিভিটি বনা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিস্সা হ্যায়।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। তেসরা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর দুটোয়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: নিট আজ পুনঃ পরীক্ষা হোনে যা রা হ্যায়, মেরা পুরা ভরোসা হ্যায় এনটিএ কে উপর, ভারত কি সভি রাজ্য সরকারোঁ কে উপর, জিলা প্রশাসন কে উপর, ভারত কি শিক্ষা জগত কে উপর, বিশেষ করকে ভারত কি বিদ্যার্থীয় কে উপর। আজ লগভগ 22,00,000 বিদ্যার্থী নিট মে বৈঠনে বালে হ্যায়, নির্ভয় হোকে বৈঠে, চিন্তা মুক্ত হোকে বৈঠে, আপ নিশ্চিত রূপ মে আচ্ছা করোগে, বিদ্যার্থীয় কো মেরা ইয়ে অনেক অনেক শুভেচ্ছা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3-4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার, প্রধানমন্ত্রী বলেছেন যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম, এই মূল ভাবনাকে সামনে রেখে আজ ভারত তথা সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে এই যোগব্যায়াম উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে সকালের এই যোগাভ্যাসে সামিল হন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 21 জুন পৃথিবীর কিছু অংশে দীর্ঘতম দিন হিসেবে পরিচিত হলেও আজ যোগব্যায়ামকে উপলক্ষ করে এটি বিশ্বের বৃহত্তম সামাজিক উদযাপনের দিনে পরিণত হয়েছে।
1: 21 জুন কা এ দিন পৃথিবী কে কুছ ভূভাগ পর সাল মে সবসে লম্বি অবধি কা দিন হোতা হ্যায়। আর আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কে কারণ 21 জুন কা এ দিন বিশ্বকে সবসে বড়ে সামূহিক উৎসব কা দিন ভি বন গয়া হ্যায়।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। যোগ দিবসের জন্য সারা রাজ্যে 2,50,000-এরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানান তিনি।
2: যে আন্তর্জাতিক যোগ দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে।
0: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ইসকনের সন্ন্যাসী ভক্ত মন্দির কর্মী সমবেতভাবে সেখানে যোগ দিবসে অংশ নেন। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায়পল্লী জাগরণ ক্লাবের সদস্যরাও বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগচর্চায় সামিল হন। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ চারারোপণ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা ESI এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া সহ প্রায় 5 শতাধিক মানুষ। পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে বিপুল জনসমাগমে পালিত হয় যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
3: এ তিনো পোত ভারত কে তিন মহত্বপূর্ণ সংকল্প কে ভি প্রতীক হ্যায়। ইনকা নির্মাণ ভারত মে হুয়া হ্যায়, ইনকি ডিজাইন ভারত মে তৈয়ার হুই হ্যায়, ইনকে নির্মাণ মে ভারতীয় উদ্যোগো কি প্রতিভা লগি হ্যায়, অর ইয়েহি নয়ে ভারত কি সবসে বড়ি তাকত হ্যায়।
0: পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, বালি সিন্ডিকেট চালানো, ভয় দেখানো, হুমকির অভিযোগ রয়েছে। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করেছে রায়না থানার পুলিশ। অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহসভাপতি জাহান উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি আদায় করা সহ একাধিক অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দোমোহনি আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে

0: এই উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসটি লরির পিছনে ধাক্কা মারে আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 40-50 কিলোমিটার মেঘে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, হলুদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী অপর্ণা বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পী অপর্ণা বর্মন, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু করছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। আজ আন্তর্জাতিক যোগ দিবস। সুপ্রাচীন বৈদিক সভ্যতা প্রসিদ্ধ ষড়দর্শনের উৎস, গৌতমের ন্যায় দর্শন, কণাদের বৈশেষিক দর্শন, কপিলের সাংখ্য দর্শন, পতঞ্জলির পাতঞ্জল বা যোগ দর্শন, জৈমিনীর পূর্ব মীমাংসা, ব্যাসের উত্তর মীমাংসা, এদের অন্যতম মহর্ষি পতঞ্জলির পাতঞ্জল বা যোগ দর্শন। তবে তিনি যোগ শাস্ত্রের সূচক নন, হিরণ্যগর্ভ প্রথম যোগ শাস্ত্রের প্রচলন করেন। তাকে চর্চা ও চর্যার মাধ্যমে দর্শনের পর্যায়ে প্রণীত করেন ঋষি পতঞ্জলি। যোগসিদ্ধির অষ্টাঙ্গ বিধি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। বর্তমানে যোগ এসে সীমাবদ্ধ হয়েছে মূলত আসন ও প্রাণায়ামে। শারীরিক অভ্যাস মুখ্যত দার্শনিক চর্চা সীমিত রয়েছে তাত্ত্বিক মহলে। শারীরিক সক্ষমতা ও ফলস্বরূপ মানসিক একাগ্রতা অর্জিত হলেও যোগ শাস্ত্রের সম্পূর্ণ উপযোগিতা গ্রহণের সমাজ তাই এখনও কিছুটা হলেও অক্ষম। কালো মেঘ কেটে যাক, ঐতিহ্যশালী সত্যানুসন্ধানী বৈদিক সংস্কৃতির আলোক দ্যুতি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা প্রদান করুক। আন্তর্জাতিক যোগ দিবসে এটাই প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। শ্রোতা বন্ধুরা, অনেক কঠিন শব্দ বলে ফেললাম, তাই না? আসুন, প্রতিদিনের মতো আজও আমরা আমাদের মনোভাব বিনিময় করি। আজকের বিষয়, যোগ অভ্যাস কি আবার ফিরে আসছে? সচেতনতা বাড়াতে হবে জনসমাজে। ফোন করুন এই নম্বরে 9434076705। তবে শুরুতে শুনে নিই একটি গান। কলঙ্কিনী ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলেজির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, ফোন করুন এই নম্বরে 9434076705। আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশনে। আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগ আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার। যোগ মন ও দেহের, চিন্তা ও কর্মের একতাকে মূর্ত করে তোলে। এটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা আমাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য মূল্যবান। 2026-এর আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যে বিশেষ ভাবনা রয়েছে তা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ, যার লক্ষ্য হল যোগকে দীর্ঘায়ু, সচলতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা প্রসারের একটি উপায় হিসেবে তুলে ধরা। চলে যাই আমরা পরের গানে। কথা থেকে মাঝে মাঝে কিন্তু আমরা এভাবে ফিরে যাব সুরের জগতে। ত্রয়ী ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোসলেজির কণ্ঠে।

0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়ে রয়েছেন আমাদের সাথে, দেখছি কে আছে। নমস্কার।
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: নমস্কার সঙ্গীতা দেবী। আজকের আন্তর্জাতিক যোগ দিবস, তো সে নিয়ে আমাদের আজকের বিষয় রেখেছি, যোগ অভ্যাস কি আবার ফিরে আসছে, সচেতনতা বাড়াতে হবে জনমানসে, এ নিয়ে বলুন।
1: আচ্ছা, আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগ এক প্রাচীন সাধনা। যোগ করলে দেহ ও মন সুস্থ থাকে, বার্ধক্যজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তারপর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আর মানসিক স্বাস্থ্য ভালো হয়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: নিয়মিত করা উচিত। আর এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগাভ্যাস কেন্দ্র গড়ে উঠেছে,
0: হ্যাঁ,
1: মানুষেরাও যোগ অভ্যাস করছেন, এই পুরনো পদ্ধতি আবার ফিরে এসেছে।
0: হ্যাঁ, আশা করছি সমাজের তাতে উন্নতি হবে। এবং সত্যি কথা বলতে কি সঙ্গীতা দেবী, যে আমাদের যেটা হারিয়ে গিয়েছিল এটা তো আমাদের ঋত গৌরব। প্রাচীন মুনি ঋষিরা সারা বিশ্বকে, আমাদেরই মুনি ঋষিরাও কিন্তু পথ দেখিয়েছেন যোগ অভ্যাসের দিকে, তাই তো? সেখানে আবার আমরা ফিরে যাচ্ছি, এটা সত্যি আমাদের খুব গর্বের এবং আনন্দের। হ্যাঁ হ্যাঁ, সাথে থাকবেন আমাদের, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে আপনাদের, ভীষণ অনুষ্ঠান মানে পরিচালনা ভীষণই ভালো লাগে আমার, আর গানগুলো ভালো হচ্ছে।
0: অনেক ধন্যবাদ আপনাকে। এই যোগ দিবস উপলক্ষে আমাদেরকে আরও কিছু মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়ে পাঠিয়েছেন, শুনে নেই তাদের প্রতিক্রিয়া।
2: আমি শিলিগুড়ি নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণা দাসদত্ত। আমরা আজকে সকাল সকাল বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে যোগাভ্যাস করব, পাশাপাশি প্রাত্যহিক জীবনে যোগের গুরুত্ব এবং ভূমিকা সম্বন্ধে ছাত্রীদের জানাব, কারণ এই যোগের মাধ্যমেই আমরা শরীর মন আত্মার যে একটা একই সূত্রে বেঁধে আগামী দিনে তার যে সুদূরপ্রসারী একটা এফেক্ট রয়েছে, এটা আমরা বাচ্চাদের মধ্যে প্রচার করব।
3: আমার নাম শ্রাবন্তী সাহা, আমি নেতাজি জিএসএফপি স্কুলে পড়ি। আজকে যোগাসনটা করে আমার খুব ভালো লেগেছে এবং আনন্দ লেগেছে।
4: নমস্কার, আমি তুতুল রায়, আমি নেতাজি জিএসএফপি স্কুলের একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী। আজকে বিশ্ব যোগা দিবসে যোগা করে খুব ভালো লেগেছে এবং আমরা সকলে মিলে অনেক আনন্দ করেছি।
5: আমি শিলিগুড়ি নেতাজি জিএসএফপি স্কুলের ছাত্রী প্রেরণা সরকার। বিশ্ব যোগা দিবসে যোগা অভ্যেস করে আমার খুব ভালো লেগেছে এবং খুব আনন্দ করেছি। নমস্কার, আমি শিলিগুড়ি নেতাজি জিএসএফপি স্কুল এর ছাত্রী তৃষা অধিকারী। বিশ্ব যোগা দিবসে যোগা অভ্যাস করে আমাদের খুব ভালো লেগেছে এবং খুব আনন্দ করেছি। নমস্কার।
6: নমস্কার, আমি সুলগ্না সরকার, নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা সকলে বিদ্যালয় প্রাঙ্গণে যোগ অভ্যাস করছি, ভীষণ ভালো লাগছে, কারণ যোগ অভ্যাসের মধ্যে দিয়ে তো শরীর ও মনের মধ্যে একটা যোগ সাধন হয়, আত্মিক উন্নতি হয়। আসলে বর্তমানের এই ফার্স্ট ফেজ লাইফে এই যোগ সাধন শরীর ও মন ইমোশনের কন্ট্রোলটা ভীষণ দরকার, আর আমাদের ছাত্রীরা যদি ছোট বয়স থেকে দৈনন্দিন জীবনের একটা অঙ্গ করে নিতে পারে যোগ অভ্যাসকে, তাহলে তাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। তাই এই বিশেষ দিনটা উদযাপন করে ভীষণ ভালো লাগছে।
7: আমার মেয়ে নহনা সরকার নেতাজি জিএসএফপি স্কুলে পড়ে। আজকে ওদের এই যোগাসনের কর্মকাণ্ড দেখে আমার খুব ভালো লাগলো, সারা বছর ধরে যদি এরকম যোগাসনের অভ্যাস করে তাহলে খুব ভালো হবে।
0: শুনলাম একটি বিদ্যালয়ের শিক্ষিকা, সে বিদ্যালয়ের ছাত্রীরা, এমনকি অভিভাবকেরাও কতটা গর্বিত, কতটা উচ্ছ্বসিত আজ এই যোগা দিবস পালনের মাধ্যমে। শুনে নি এই ফাঁকে আরও একটি গান। শ্রোতা বন্ধুরা ফোন করুন এই নম্বরে 9434076705। শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারে শুনব আনন্দ আশ্রম ছায়াছবির গান।

0: আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশনে। 2026-এর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ, অর্থাৎ যে ভুল প্রচলিত তথ্য আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলছিল, বার্ধক্য মানে জড়তা, বার্ধক্য মানে দৈন্যতা, বার্ধক্য মানে ব্যাধি, তার থেকে বোধহয় মুক্তির পথ আমাদের সামনে উদ্ঘাটিত হচ্ছে। বার্ধক্যেও নতুন করে বাঁচা যায়, বার্ধক্যেও সুস্থভাবে বেঁচে থাকা যায়, বার্ধক্যেও সচল সক্ষম থাকা যায়। কাজের প্রকৃতি বদল হতে পারে, কাজের ধরন বদল হতে পারে, তাই বলে বার্ধক্য মানে একটি হারিয়ে যাওয়া জীবন নয়। বার্ধক্য মানে জীবনের একটি নতুন পর্বের নতুন স্বাদ। তার মধ্যেও তো রয়েছে জীবনের অনেক আনন্দ। সেই বার্ধক্যে অনেক সময় আমরা দেখতে পাই মর্নিং ওয়াক করতে গিয়ে বার্ধক্যের বন্ধুরা একত্রিত হয়ে যোগাসন করছেন, প্রাণায়াম করছেন, তাতেও তো অনেক মনের শান্তি। আজকাল যে নানারকম মানসিক রোগের উদ্রেক হচ্ছে, হ্যাঁ সত্যি শারীরিক থেকে বোধহয় মানসিক ব্যাধিতে এখন মানুষ অনেক বেশি জর্জরিত। আমাকে হয়তো অনেকে বলবেন যে বর্তমান সমাজে তো সত্যি প্রচুর সমস্যা। হ্যাঁ সমস্যা তো আছেই, সমস্যাকে অতিক্রম করার নামই তো জীবন। সমস্যার কথা বলা আমাদের জীবনের কাজ নয়, সমস্যাকে কী করে পার করলাম, কী করে অতিক্রম করলাম, অর্থাৎ পজিটিভ লাইফ, পজিটিভিটি ইন লাইফ, পজিটিভ এনার্জি ইন লাইফ, এটাই আমাদের জীবন। এবারে পরের গানটি কিন্তু শুনব হিন্দি ছায়াছবির গানের থেকে, মোহাব্বতে ছায়াছবির গান লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ এবং সহশিল্পীদের কণ্ঠে।
1: এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ও মরতি থি, নজরে ঝুকা কে শর্মা কে গলিও সে গুজরতি থি, চোরি চোরি চুপকে চুপকে চিঠিয়া লিখা করতি থি, কুছ কহনা থা শায়দ উসকো, জানে কিসসে ডরতি থি, জব ভি মিলতি থি মুঝসে মুঝসে পুছা করতি থি, প্যার কেসে হোতা হ্যায়, ইয়ে প্যার কেসে হোতা হ্যায়, অর মে সিরফ ইয়েহি কহ পাতা থা।

0: আজকের এই যোগ দিবস উপলক্ষে আরও কিছু প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনে নিই তার মধ্যে একটি।
1: সুপ্রভাত, আমি সোমা দাস, শিলিগুড়ি জংশনের পাতি কলোনি স্থিত কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষিকা। আজ আন্তর্জাতিক যোগা দিবস অর্থাৎ 21 জুন, যা বিশ্বব্যাপী মহাধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে এবং আমার বিদ্যালয়েও সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সকলে সম্মিলিতভাবে মহা সমারোহে কিন্তু আমরা যোগ দিবস পালন করি। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাব দেন 177টা দেশ হ্যাঁ বলায় 2015 সাল থেকে 21 জুন বিশ্ব যোগ দিবস পালন করা হয়। তা আমাদের সকলেরই জানা, যোগ মানে শরীর মন ও আত্মার মিলন, আর 21 জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, সামার সলস্টাইস। যোগ মানে তাই সূর্যের সাথেও মিলন। যোগ হলো শারীরিক ও মানসিক, সামাজিক ও আত্মিক ইত্যাদি নানা দিকের জটিলতা দূর করার সহায়ক ভূমিকার নাম। বিশ্বজুড়ে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। নিয়মিত যোগাভ্যাস শরীরকে সুস্থ, নমনীয় ও শক্তিশালী করে তোলে, পাশাপাশি এটি মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি কমাতে সাহায্য করে। বর্তমান ব্যস্ত জীবনে যোগব্যায়াম মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। প্রতিদিন অল্প সময় করে যোগাভ্যাস করলে মন শান্ত থাকে, একাগ্রতা বৃদ্ধি পায় এবং জীবনের ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য আমাদের সকলেরই নিয়মিত যোগাভ্যাস করা উচিত। আর আমরা সকলেই জানি এবছর যোগার থিম ইয়োগা ফর হেলদি এজিং, মানে শুধু বয়স বাড়ানো নয়, সুস্থভাবে বয়স বাড়ানো। কারণ UNFPA এর মতে 2050 সালে ভারতের বয়স্ক জনসংখ্যা 347 মিলিয়ন হবে, তাই বয়স্কদের স্বাধীন ও সক্রিয় রাখতে যোগকে হাতিয়ার করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, আয়ু বাড়ছে তাই সুস্থভাবে বয়স বাড়ানো শেখা জরুরি। তাই যোগের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
0: শুনলাম আমরা আরও একটি প্রতিক্রিয়া, খুব সুন্দর প্রতিক্রিয়া। এর থেকে প্রমাণিত যে বিশ্ব যোগ দিবসে সবার মধ্যে কিন্তু ফিরে আসছে জনসচেতনতা, যেটা আজ ছিল আমাদের মনপুরা জংশনের বিষয়। আজ তাহলে এখানে ইতি টানছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশনের। সাথে থাকবেন, পাশে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি। শুরু করছি যুব অনুষ্ঠান।

0: আজকের দিনে আমরা সবাই কোনো না কোনোভাবে ছুটে চলেছি, পড়াশোনা, কাজ, দায়িত্ব আর নানা ব্যস্ততার মাঝে অনেক সময় নিজের জন্য একটু সময় যেন বের করা হয় না। অথচ সুস্থ শরীর আর শান্ত মন ছাড়া জীবনের কোনো সাফল্যই পূর্ণতা পায় না, আর সেই কারণেই যোগের গুরুত্ব আজ আরও বেশি। যোগ বা যোগা এমন একটা চর্চা যা আমাদের শুধু শরীরকে নয়, মনকেও শক্তিশালী করে। এটি আমাদের শেখায় ভারসাম্য, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের মূল্য। প্রযুক্তি নির্ভর এই ব্যস্ত সময়েও যোগ আমাদের ফিরে নিয়ে যায় নিজের কাছে, নিজের ভেতরের শান্তির কাছে। আজ যোগ দিবস, আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে, এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে। আমরা আমাদের মাঝে পেয়েছি একজন যোগা ইনস্ট্রাক্টরকে, তার নাম সমীরণ কার্জি। সমীরণ, তোমাকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে, বলো কেমন আছো?
1: ধন্যবাদ ম্যাডাম, আমি যোগার নিয়ম মেনে চলি, তার জন্য আমি আপাতত সুস্থ আছি।
0: তুমি সুস্থ থাকো এবং সকলেই সুস্থ থাকুক এটাই আশা করব। আজকে তো যোগা ডে বা যোগ দিবস, তো এই দিনটি নিয়ে তুমি কি বলতে চাও?
1: যোগা দিবস একটি খুব বিশ্বজুড়ে একটি প্রচলিত দিবস হয়ে চলে, যেটি পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। শুধু এটি এখন ইন্ডিয়াতে প্রচলিত নেই, পুরো বিশ্বেতে এই দিবসটি পালিত করা হয়। স্বয়ং গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই এই দিবসকে পালন করতে সাহায্য করে। এই দিবসে অনেক কাহিনী আছে। 21 জুন যোগা দিবসে শুধু আমরা একদিনই শুধু যে এসে যোগা ট্রাই করি এটা না, এখানে আমি বলবো যে এটা রেগুলার প্রচলিত দিবস হিসাবে পালন করা হোক। এটাতে কী হবে, তাতে নিজের শরীরের স্বাস্থ্য অনেক ভালো থাকবে, প্লাস নিজের লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু খুব ভালো থাকবে।
0: একেবারেই তাই। আচ্ছা, যোগ বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু যদি আমাদের বুঝিয়ে বলো।
1: যোগ বলতে শুধু আমরা শরীর চর্চাকে বুঝি, কিন্তু যোগের গুরুত্ব অনেক বেশি আছে, যা আমাদের শরীর, শ্বাস এবং মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়। ঠিক আছে, তো যোগ মানে শুধু আসন নয়, এটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, যা আমাদের জীবনযাপন চলতে, লাইফস্টাইলকে এবং পরিবেশের সাথে মিলে ঝুলে থাকতে সাহায্য করে।
0: একেবারেই তাই। আচ্ছা, এখন তো সমীরণ অনেকেই বলে যে স্ট্রেসে আছি, এই স্ট্রেস কথাটা আমরা সকলের মুখেই প্রায় শুনি, বেশিরভাগ তরুণদের কাছ থেকে শোনা যায়। তো তোমার অভিজ্ঞতায় যোগ কি সত্যি মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে?
1: হ্যাঁ, একদম এটা সত্যি কথা যে যোগ চাপ কমাতে সাহায্য করে। কীভাবে, আমি অ্যাজ এ 5 ইয়ার থেকে যোগা ইনস্ট্রাক্টর।
0: আচ্ছা,
1: ঠিক আছে, আমি যোগা ক্লাস করাই, তো আমি যখন দেখি যে আমার স্টুডেন্টরা ক্লাসে ঢুকার আগে আমাকে বলে যে স্যার আজকে আমি বহুত স্ট্রেসে আছি, অ্যান্ড যোগা করার পরে তাদের মুখে যে একটা আলাদা ধরনের স্মাইল আমি দেখতে পাই, যে পজিটিভনেসটা, যে মনে হয় যে তার ক্লান্তনেসটি সব যোগার মাধ্যমে চলে গেছে। তো আমি এটা বলবো, যোগা থেকে তুমি যদি রেগুলার যোগাসন এবং প্রাণায়াম করো তো স্ট্রেস কমাতে অনেক সাহায্য করে এবং লাইফে সঠিক ডিসিশন নিতে অনেক সাহায্য করে।
0: আচ্ছা, প্রতিদিন কতক্ষণ যোগব্যায়াম করলে তার উপকার পাওয়া যায়? মানে মানুষ তো খুবই ব্যস্ত এখনকার সময়, নিজের জন্য কতটা সময় দিতে হবে তার জন্য?
1: বেশিরভাগ সবাই বলে যে যোগাসন শুধু 1 ঘন্টা করলেই লাভ পাওয়া যায়, এটা একটু ভুল কথা। আমি যেটা মনে করি, রেগুলার যদি তুমি 15-20 মিনিটও করো তাও অনেকটাই পরিবর্তন লাইফে নিয়ে আসে। তো এটা দরকার, কিন্তু তোমাকে জীবনযাপনে বাঁচতে গেলে বা তোমাকে লাইফস্টাইলকে পরিবর্তন করতে গেলে রেগুলার তোমাকে 15-20 মিনিটও যদি তুমি মন দিয়ে যোগাসন করো তো ওটা তো লাইফে অনেক পরিবর্তন নিয়ে আসবে।
0: আচ্ছা, তাহলে শুধুমাত্র এই একটি দিন যোগ করলেই তো হবে না, মানে আজকে যেহেতু যোগা ডে, নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে। তো নিয়মিত অভ্যাস গড়ে তোলার জন্য কিভাবে মানুষ নিজেকে উৎসাহিত করবে, তোমার কি মনে হয়?
1: যোগাকে শুধু জোরজবস্তি করে যোগা করলে হবে না, যোগাকে ভালোবাসতে হবে।
0: ভালোবাসতে হবে,
1: তাই তো? তো এখন তুমি যোগাকে ভালোবাসবে, তুমি রেগুলার যদি 5 মিনিটও করে করো তাও তোমার ধীরে ধীরে দেখবে তোমার এই যোগার প্রতি ইন্টারেস্ট বাড়ছে। ঠিক আছে, তোমার নিজে নিজেই মনে হবে যে আর একটু ট্রাই করি, আর একটু কিছু নতুন শিখি। এবার ধীরে ধীরে করতে করতে এটি তুমি 1 ঘন্টা বা 45 মিনিট করলে তো এইভাবে তোমার লাইফে অনেক পরিবর্তন আসবে এবং যোগাসনের প্রতি যে ইন্টারেস্টটা হবে এটা তুমি শিখতে পারবে। আর আমি যেটা বলি, যোগাসনকে লাইফে নিয়ে আসতে গেলে তোমাকে যোগাসনের ব্যাপারে পড়তে হবে, তোমাকে দেখতে হবে, পডকাস্ট দেখো, তুমি ভিডিও দেখো, তাহলে তোমার যোগার প্রতি যে ইন্টারেস্টনেস আরও বাড়বে। এটা তো তোমাকে নিজেকেও যোগা শেখার জন্য ইচ্ছা করবে এবং লাইফে পরিবর্তন করতে অনেক হেল্প করবে।
0: আচ্ছা, তাহলে খেলাধুলো যেমন জরুরি, তেমন কি শিশুদের জীবনে যোগব্যায়ামটাও জরুরি একইভাবে?
1: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিশুদের জন্য যোগাসন খুব একটি গুরুত্বপূর্ণ, কারণ এখনকার লাইফস্টাইলে দেখা যায় যে একটি স্কুলের একটি বাচ্চাকে স্কুলের থেকে এবং বাড়ির ফ্যামিলির থেকে বা আদার্স কোনো কিছু থেকে বহুত প্রেশার পড়ে, চাপ পড়ে, ঠিক আছে, পড়াশোনার চাপ বা খেলাধুলার চাপ, নানান ধরনের চাপ থাকে তার উপর। তো যোগাসন করলে তার মানসিকতা ডেভেলপ হয়, আত্মনির্ভরশীল হয় এবং শরীরের ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হয়। এবং তুমি যোগা বা প্রাণায়াম বা যে নর্মাল যোগা করেও তুমি তোমার বাচ্চাদেরকে পরিবর্তন করতে পারো বা তাদের মানসিকতা ডেভেলপ করতে পারো।
0: আচ্ছা, শিশুদের কথাটা তো আমরা জানলাম, এবারে আসি তরুণ তরুণীদের কথায়। যেহেতু এটা যুবদের অনুষ্ঠান, তাই যুবদের জন্য কিছু জানা দরকার আমার মনে হয়। কারণ কি, আজকের এই তরুণ প্রজন্মের সবাই মোবাইল নির্ভর, তো সেক্ষেত্রে যোগ ব্যায়াম কতটা প্রয়োজন তাদের জীবনে?
1: তো এখনকার লাইফস্টাইলে আমাদের স্ক্রিন টাইমটা অনেক বেড়ে গেছে রিলসের জন্য, ঠিক আছে। তো আমরা মোবাইল দেখতে দেখতে 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা, অথচ 4-5 ঘন্টা কীভাবে চলে যায় আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো সেইভাবে মোবাইল দেখতে দেখতে অনেক সময় কি হয়, আমাদের পজিশন এত খারাপভাবে বসি, তার জন্য আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন স্পন্ডেলাইটিস, ফ্রোজেন শোল্ডার, ব্যাক পেন, সাইটিক পেন, এ ধরনের নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো এটার জন্য আমাদেরকে যোগাসন খুবই জরুরি। এটি একটি জাস্ট থেরাপি হিসাবে নেই, এটি আমাদের লাইফে ডেলি লাইফ হিসাবে নেওয়া উচিত, তাতে আমাদের লাইফে পরিবর্তন আসবে এবং আমাদের যে নানান ধরনের সমস্যা আছে তার সম্মুখীন হতে হবে না।
0: হ্যাঁ, এবং আমার মনে হয় যোগা করলে তরুণ তরুণীদের মধ্যে এই মোবাইল অ্যাডিকশনটাও হয়তো কমে যায়। হ্যাঁ,
1: অ্যাডিকশন হবে ব্যাপার কি, যখন আমরা মোবাইল ছেড়ে অন্য কিছুর দিকে অন্য কিছু ট্রাই করব, তাতে কি আমাদের ইচ্ছা শক্তিটা অন্যদিকে ট্রান্সফার হবে। তো ওটাতে কি হবে, আমাদের যোগাসনের প্রতি যে ইন্টারেস্টটা বাড়বে, তো ধীরে ধীরে মোবাইল থেকে একটু একটু করে সময়টা কমতে থাকবে। তখনকার মনে হবে যে এই জিনিসটা আমরা করি, এই যোগাসনটা ট্রাই করি বা এইভাবে জিনিসটা বুঝি বা শিখি, তো এই জিনিসটা ধীরে ধীরে যোগাসন থেকে কমবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই তাই। আচ্ছা, আমরা অনেকেই বলি যে শরীরকে শুধুমাত্র যোগা ভালো রাখে না, মনটাকেও ভালো রাখে, মানে সুস্থ রাখে। তো দুটোর মধ্যে সম্পর্কটা একটু যদি বুঝিয়ে বলো তাহলে ভালো হয়।
1: আসলে যখন আমাদের শরীর খারাপ হয় তার সাথে সাথে আমাদের মনের ক্লান্ত নষ্টও চলে আসে, এবং মন যদি খারাপ থাকে তো শরীরের টাইটনেসও চলে আসে, তো দুটোর সাথে জড়িত থাকে। তো আমাদেরকে মেনলি যখন আমরা যোগা করব, তার শুধু শরীর নয় তার সাথে সাথে মনকেও ধ্যান দেওয়া হয়। তো যোগাসনের মাধ্যমে শরীর এবং মন দুটি আমাদের কন্ট্রোলে থাকে। তো আমরা সমাজে যে প্রবলেমের সম্মুখীন হই তা থেকে আমরা কি করে বাঁচবো তা আমরা শিখতে পারি যোগা থেকে।
0: নিশ্চয়ই তাই। আচ্ছা, এবারে তোমার কাছে আমার একটা ছোট প্রশ্ন থাকবে যে তুমি কত বছর বয়স থেকে যোগা করছো?
1: আমি বিগত 12-15 বছর বয়স থেকে যোগা করছি। তার আগে আমি ক্যারাটেতে শিখছিলাম, ক্যারাটেতে আমি অ্যাজ এ ব্ল্যাক বেল্ট আছি। তো আমি ক্যারাটের থ্রু তারপরে আমি যোগাতে আসি, কেন ক্যারাটেতে একটা অ্যাগ্রেসিভ মাইন্ড থাকার কারণে আমার লাইফস্টাইলটা একটু অ্যাগ্রেসিভনেস ছিল। তো যখন আমরা যোগাতে, যখন আমি যোগাকে পড়লাম, যোগাকে বুঝলাম, তখন আমার লাইফে অনেক কিছু পরিবর্তন হলো, যেমন মানসিকতা শান্ত, বডি কন্ট্রোলনেস, বিহেভিয়ার, তো নানান ধরনের যে ছোট ছোট জিনিস আছে যেটা আমাকে পরিবর্তন করতে শিখিয়েছে যোগা।
0: আচ্ছা, তো তুমি নিজের লাইফেও চেঞ্জেস দেখতে পেয়েছো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো অ্যাজ আ যোগা ইনস্ট্রাক্টর তুমি কত বছর ধরে রয়েছো?
1: যোগা ইনস্ট্রাক্টর আমি অলমোস্ট 5 বছর হয়ে গেছে।
0: আচ্ছা, বাহ। তাহলে যারা তোমার স্টুডেন্ট রয়েছে তারা কি কি সমস্যা নিয়ে তোমার কাছে আসে? নানান বয়সের মানুষরাই তো আসে তোমার কাছে।
1: ফার্স্ট তো মেইনলি যোগা, প্রথমে আমরা ভাবি যে এটা একটা স্ট্রেচিং, ঠিক আছে। তো বেশিরভাগ যারা বডি স্টিফ হয়ে যায়, নানান ধরনের মাসেল ক্র্যাম্পস আসে, তো এই সম্বন্ধে সম্মুখীন হতে হয়, তাদেরকে বডি ফ্লেক্সিবিলিটি করতে হয়, তার জন্য যোগা ওরা শিখে। এবং নানা ধরনের মানসিক স্ট্রেসের যদি ধরতে গেলে, যেমন

0: তারা প্যানিক আছে, কোনো ধরনের ভয় পাচ্ছে ভিতর থেকে, কোনো মাইন্ডটা ঠিক মতন কন্ট্রোল হচ্ছে না, মানে অ্যাগ্রেসিভনেস চলে আসে বডিতে। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে আমাদের আমার কাছে আসে পেশেন্ট, এবং যদি এজ বেশি হতে পারে, যেমন 49 থেকে শুরু করে বেশিরভাগ মহিলা আমার কাছে যোগা শিখে, তো তাদের কারণ একটাই, তাদের কারণ 90% ব্যাক পেন বা সাইটিক পেন বা অর্থোরাইজিসের সমস্যা নেই, এবং ভেরুকোসের জন্য তারা অনেক ধরনের সম্মুখীন হয়, তার জন্য ওরা যোগা করে, যাদের নিজের যে ধরনের সমস্যা তাদের ফেস করতে হচ্ছে তাদের থেকে রিলিফ হয়, তার জন্য যোগা শিখে। আর তাছাড়াও যদি আরও দেখা যায় অনেকে স্পোর্টস, যদি যোগাকে লাইভ বানাতে হয় তো স্পোর্টস হিসাবে যোগাকে দেখে, যাতে আমরা তারা এই যোগা নিয়ে যাতে পরবর্তী সময়ে অনেক ডেভেলপ হতে পারে, নিজের একাডেমি খুলতে পারে, এবং নিজেকেও ডেভেলপের সাথে সাথে পরিবেশকেও যাতে ডেভেলপ করতে পারে, সামাজিকে যদি কাজ করতে পারে যোগা নিয়ে, তার সেই পরিস্থিতি তো মানুষ আছে আমাদের কাছে শিখতে।
1: আচ্ছা আচ্ছা, কখনো যারা যোগা করেনি লাইফে, তো তারা ফার্স্ট স্টেপটা কিভাবে নেয় তোমার কি মনে হয়? মানে তোমার তো স্টুডেন্ট রয়েছে এতজন, তো কেন তারা যোগাতে ভর্তি হয় বা কি ভেবে ভর্তি হয় সেটা একটু যদি বলো।
0: যদি যোগা প্রথম শুরু করতে হয় তো আমি যেটা মনে করি খুব সহজ অ্যান্ড সরল থেকে যোগা শুরু করা উচিত। প্রথম দিন যে একদম হার্ড আসন বা এইসব জিনিস করা নাই উচিত, কারণ তাতে অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। তো প্রথমে স্ট্রেচিং, কয়েকটি আসন, যেমন বজ্রাসন, বাটারফ্লাই, ভুজঙ্গ আসন, পর্বতাসন, এইসব ছোটো ছোটো আসনকে কারো কোনো শিক্ষকের গাইডেন্সে এইসব ছোটো ছোটো আসনগুলোকে প্রথম প্র্যাকটিস করা উচিত, এবং পরবর্তী সময়ে যদি আরও শিখতে হয় বা গ্রো করতে হয় তাহলে যোগার অনেকগুলি বই আছে, যেমন পতঞ্জলি যোগ দর্শন বা যোগা আসনের বই আছে, সেগুলিকে পড়ে এবং শিখে ট্রাই করা উচিত। আর আমি যেটা বলবো, প্রথমে একদম আধা ঘন্টা বা এক ঘন্টা করার দরকার নেই, প্রথমে 5-10 মিনিট করো এবং ধীরে ধীরে এই স্টেপটাকে বাড়িয়ে যাও, কিন্তু প্রত্যেক দিন ট্রাই করো যাতে যোগা আসনটা করার।
1: আচ্ছা, একেবারেই তাই। আচ্ছা, প্রাণায়াম নিয়ে তো অনেক কথাই শোনা যায়, তাহলে সাধারণ মানুষের জীবনে প্রাণায়াম কতটা ঠিক গুরুত্বপূর্ণ সেটা একটু যদি বিস্তারিতভাবে বলো আমাদের।
0: প্রাণায়াম বলতে প্রথম আমরা শুনতে পারি যে প্রাণায়াম বলতে শ্বাস, তো আমাদের শ্বাসের উপরে যে কন্ট্রোলনেসটা আছে তাকে প্রাণায়াম বলা হয়। আমাদের লাইফস্টাইলে আমরা প্রত্যেকটা ব্যক্তি শ্বাস প্রশ্বাস করছি, ঠিক আছে, কিন্তু এটাকে সঠিকভাবে ধ্যান দিচ্ছি না। এখনও আমরা শ্বাস নিচ্ছি কিন্তু এই জিনিস শ্বাসের উপরে ফোকাস করছে না। তো যখন আমরা এই শ্বাসের উপরে ফোকাস নিয়ে আসবো, কনসিয়াসনেস নিয়ে আসবো এই শ্বাসের প্রতি, সেটি প্রাণায়ামের মধ্যে চলে আসে। আর এই প্রাণায়ামের থ্রুতে আমাদের নানান ধরনের সমস্যা থেকে সম্মুখীন বাঁচতে সুবিধা হয়, যেমন ফুসফুসের কোনো ধরনের সমস্যা বা হার্টের ব্লাড ঠিক মতন চলাচল না করলে তার থেকে রিলিফ পাওয়া যায়, যেমন সঠিক পরিমাণে যদি অক্সিজেন প্রোভাইড আমাদের বডিতে হয় প্রাণায়ামের থ্রুতে, তো আমাদের নানান ধরনের অর্গ্যানস যে আছে সেই অর্গ্যানসে সঠিক পরিমাণে ব্লাড প্রবাহিত হয় এবং নানান রোগের থেকে মুক্ত পাওয়া যায়।
1: আচ্ছা বেশ, আজকের সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের যোগব্যায়াম শেখায় ভিডিওতে আমরা দেখি, তো সেগুলো দেখে কি নিজে নিজে করাটা ঠিক নাকি যোগা ইনস্ট্রাক্টরের কাছে গিয়ে শেখাটা ঠিক?
0: এখনকার যেহেতু সোশ্যাল মিডিয়ার জামানা, তো হ্যাঁ, এটা একদিকে পজিটিভ নিউজও বলা যায়, একদিকে নেগেটিভ নিউজও বলা যায়।
1: আচ্ছা,
0: সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই যোগাতে জয়েন হয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যে নতুন নতুন যোগা করছে, পোজ দেখছে, নতুন আসন দেখে নিজেকেও বলছে না আমিও ট্রাই করি, তো এটাতে অনেকেই যোগাতে আসছে, জয়েন হচ্ছে, ঠিক আছে, একদিকে ভালো। বাট আরেকটা কি, প্রথমে যে অনেক ধরনের আসন ট্রাই করছে তার জন্য অনেক ধরনের পেন বা অনেক ধরনের প্রবলেম আমাদের শরীরে আসছে, ঠিক আছে, সেই সব দিক দিয়ে তোমাকে প্রথমে গাইডেন্স নিতে হবে, সঠিক শিক্ষকের কাছে যেতে হবে, ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, কিছু কিছু দিকে তোমার সোশ্যাল মিডিয়া হেল্প করে, এটা বলবো না যে করে না, কারণ তার থেকে অনেকেই অনেক কিছু শিকার আছে আমাদেরকে, ঠিক আছে, তো সেই সব জিনিসকে ভালো ফলো করে এবং সঠিক গাইডেন্সের থ্রুতে তুমি যদি যোগা করো তো এটা খুব ভালো হবে।
1: আচ্ছা আচ্ছা, মানে যোগা যারা একবার শিখে গেছেন তাদের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকমের পোজগুলো শেখা ভালো, কিন্তু যারা প্রথম শুরু করছেন তাদের জন্য হয়তো অতটা ভালো না।
0: হ্যাঁ, অতটা ভালো নেই, বাট তুমি দেখে যদি ছোট ছোট বা রিল্যাক্সেশন আসন থাকে সেটি ট্রাই করতে পারো, এটা ভালো বডির জন্য। বাট তোমাকে তুমি অন্য থ্রুতে তুমি দেখবে না আমি এটাও ট্রাই করবো এই আসনটি, তো এটা যদি সঠিকভাবে ব্যালেন্সিং অ্যালাইনমেন্ট ফলো না করো তো এটা তো তোমাকে অত পেন

0: হতে পারে বা পরবর্তী সময় কোনো ক্র্যাম্পস আসতে পারে, মাসেল ড্যামেজ হতে পারে, তো সেই সব ক্ষেত্রে তোমাকে সঠিক গাইডেন্স নেওয়াটাই ভালো। বেসিক্যালি তুমি ছোট থেকে আসনগুলি করো, নর্মাল আসন, সেগুলি ঠিক আছে।
1: আচ্ছা, তাহলে সকালে যোগব্যায়াম করা ভালো নাকি সন্ধেবেলা?
0: আজকাল ডেলি লাইফে আমি যেটা বলতে চাই, আমরা খুব ব্যস্ত,
1: একদম,
0: তো তার জন্য সকালে বা বিকালে এটা কোনো পার্থক্য নেই, সকালেও করা যায় বিকালেও করা যায়। বাট হ্যাঁ, এই জিনিসটা ফলো করবা, বেশিরভাগ ক্ষেত্রে সকালে ভালো, কারণ তখন সকালে যদি যোগাসন করো তো সারা দিনটা আমাদের রিল্যাক্সেশনের মধ্যে থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে। বাট তোমার যদি সকালে টাইম না হয় তো তুমি বিকালেও ট্রাই করতে পারো, তাতে কি তোমার যে রেগুলার একটা এক্সারসাইজনেসটা থাকবে বডিতে, সেটি পরাপর চলে আসবে, তাতে তোমার শরীরটাও সুস্থ থাকবে এবং বডিও ফিট থাকবে। আর খালি পেটে সবসময় যোগাসন করা, অনেকেই বলে যে খালি পেটে যোগাসন করা উচিত, আমি বলবো মিনিমাম 2 ঘন্টা বা 1 ঘন্টা পরে, খাওয়ার পরেও যদি যোগাসন করা যায় কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু খাওয়ার পরে যদি তুমি যোগাসন করো, তারা নানান ধরনের সম্মুখীন হতে হয়, যেমন নানান ধরনের আসন করতে গেলে তখন পেটে চাপ লাগতে পারে বা শর্ট অস্বস্তি ফিল হবে। হ্যাঁ, মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম বলে থাকে, 2 ঘন্টা পরে তুমি যোগাসন করলে অনেকটা বডি রিল্যাক্স থাকে।
1: আচ্ছা আচ্ছা, এবারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি তোমার কাছে রাখতে চাইব, যার উত্তরটা আমার মনে হয় সবারই জানা দরকার, সেটা হলো কি কি যোগ ব্যায়াম বা কি কি যোগ আসন রয়েছে, সেটা একটু যদি আমাদের বলো।
0: যদি আমি সহজ ভাষায় বুঝি যোগাসনকে, তো প্রথমে যোগাসনের মধ্যে প্রাণায়াম বা আসন মেন করে, ঠিক আছে। তার সাথে সাথে কিছু কিছু ধরনের মুদ্রা আছে এবং এমন নানান ধরনের আসন আছে যা আমাদের বডিকে অনেক ধরনের ফ্রি করতে সাহায্য করে। যেমন আমি কয়েকটি আসনের কথা বলি, যেমন ভুজাঙ্গ আসন, পর্বত আসন, শীর্ষ আসন, সর্বাঙ্গ আসন, আঞ্জনী আসন, পশ্চিমোক্ত আসন, এই ধরনের নানান ব্যায়াম আছে যার মাধ্যমে আমাদের বডিতে অনেক ধরনের যে অসুস্থতা ফিল হয় বা অনেক ধরনের সমস্যা আছে তা সলভ করতে সাহায্য করে এবং বডিকে ফ্রি করতে সাহায্য করে।
1: আচ্ছা, কি কি ডায়েট মেনটেন করতে হয় যারা যোগ ব্যায়াম করে থাকেন, তাদের জন্য কি কি ডায়েট, তোমার কি মনে হয়, মানে তুমি কি রুটিনটা ফলো করো?
0: ডায়েট বলতে গেলে বেশ কিছু এক্সট্রা আমরা এফোর্ট দেওয়া দরকার নেই, আমরা নর্মাল যা খাই তাই খাওয়া উচিত। বাট হ্যাঁ, কিছু কিছু নিউট্রিশনগুলোকে ফলো করা উচিত যা আমাদের বডিতে পরিমাণ মতন পৌঁছায় না, যেমন নানা যেমন ভিটামিন, জিঙ্কস, আয়রন, এগুলো যদি ঠিক মতন না পৌঁছায় তো বডিতে অনেক ধরনের সমস্যা হতে হয়। তার জন্য কিছু কিছু আইটেম আমাদের অ্যাড করতে হয়, যেমন সকালবেলা উঠে খালি পেটে আমাদের গরম জল খাওয়া উচিত মালাশুনে বসে, তাতে পেটের যে সমস্যাগুলি তা হয় না, অনেকটা ক্লিয়ার হয়। তারপরে যোগাসন করে নর্মাল স্নান করে, তারপরে আমাদের যে ভারী খাবার খাওয়া উচিত, যেমন রাইস খেলাম, ব্রাউন রাইস খেতে পারি, ওটাতে বডিতে অনেক ভালো, নানান ধরনের সবজি, যেমন সময় হিসাবে যে সবজি বেশি উৎপন্ন হয় সেই সবজিকে খাওয়া উচিত, তাতে কি হয় সেই সবজির যে প্রোটিনটা বেশি পাওয়া যায় সেই সময়ের, এবং ফ্রুট খাওয়া উচিত সকালে। আর দুপুরে তুমি হালকা খেলে, স্ন্যাক্স বা নর্মাল খেলে, কিন্তু চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি তোমার রাতের খাওয়াটা খাওয়া যায় তত ভালো, কেন রাতে আমাদের বডি রেস্টে চলে যায়, তখনকাও যদি তুমি খাবার দাও তো বডিতে রেস্ট হবে না এবং সারাদিন তোমার টায়ার্ডনেসটা থাকবে। চেষ্টা করবে 7টা থেকে 8টা এবং কি 6টা থেকে 7টা মধ্যে খাওয়া উচিত। আমাদের যোগী নিয়মে বলা হয় যে সূর্য ডুবার আগে আমাদেরকে খেয়ে নেওয়া উচিত, কিন্তু আমাদের ডেলি লাইফ হিসাবে এত কাজকর্ম ব্যস্ত থাকে তো সেটা হয়ে ওঠে না, তার জন্য চেষ্টা করবে যে 8টা থেকে 7টার মাঝে খেয়ে নেওয়া উচিত হালকা, যেমন ডালিয়া, খিচুড়ি, হালকা খাবার যেটা আমাদের বডিতে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, বেশি সময় নেয় না, সেসব জিনিস রাতে খাওয়া উচিত। আর সকালবেলা তুমি ভারী খাবার খেতে পারো যোগাসনের পরে, তখন যেহেতু তোমার বডি অলরেডি হাফ হয়ে গেছে বা টাইটনেস হয়ে গেছে, তখন তো প্রোটিন রিকভারির জন্য তোমাকে ভারী খাবার খেয়ে নিতে পারো।
1: আচ্ছা, তাহলে কি যোগা আমাদের ওয়েট গেইন বা ওয়েট লস করার জন্য অনেকটা সাহায্য করে?
0: হ্যাঁ, একদম অবশ্যই যোগা আমাদের ওয়েট গেইন এবং ওয়েট লস করতেও অনেক সাহায্য করে। তোমার যদি বেশি ওয়েট হয়ে থাকে, তোমাকে সঠিক পরিমাণে যদি যৌগিক নিয়ম মেনে চলো, তো তোমার যোগার থ্রুতে অনেক ওয়েট কমে যাবে। তুমি যদি অনেক পাতলাও হয়ে থাকো বা অনেক পাতলা হালকা হয়ে থাকে বডি, তো সেসব ক্ষেত্রেও যোগাসন করে বা সঠিক খাওয়ার নিয়ম মেনে চললে তোমার বডি ঠিক হয়ে যাবে।
1: আচ্ছা, যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য কি ধরনের ব্যায়াম তোমরা সাজেস্ট করে থাকো?
0: ওয়েট লসের ক্ষেত্রে মিনিমাম তোমাকে আমরা যেটা বলি সূর্য নমস্কার খুব প্রচলিত, এটা বিশ্বজুড়ে করা হয়।
1: আচ্ছা,
0: সূর্য নমস্কারের থ্রুতে তুমি তোমার ওয়েট লসকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারো। তোমার একটি সূর্য নমস্কার তোমার

0: ক্যালোরিসের মতন বান হয়। তো যোগ সূর্য নমস্কার খুব দরকার, এবং তাছাড়াও অনেক আসন আছে যেমন মাউন্ট পর্বত আসনা, অধমুখ আসন, সর্বাঙ্গ আসন, এইসব আসনের থ্রুতেও তুমি ওয়েট লস করতে পারো।
1: আচ্ছা, আর ওয়েট গেইন করার ক্ষেত্রে কী কী আসন রয়েছে?
0: ওয়েট গেইনের ক্ষেত্রেও তুমি আসন করতে পারো, বাট তোমাকে দেখতে হবে প্রোটিন যাতে তোমার বডিতে ঠিক মতন থাকে, তোমার নিউট্রিশনটাকে বেশি ফলো করতে হবে, তাহলে তুমি আসনের থ্রুতেও তুমি ওয়েট গেইন করতে পারো। মেনলি যোগা থ্রুতে তুমি ওয়েট লস বা ওয়েট গেইন এমন কোনো ব্যাপার না, তোমার বডিকে একটি নর্মাল ফেসে নিয়ে আসবে, যেটা বেশিও পাতলা না বেশিও মোটা না, নর্মাল পজিশন।
1: আচ্ছা আচ্ছা, এবারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে আমি করব সেটা হলো, যোগ ব্যায়াম কি আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে অনেক ক্ষেত্রে?
0: হ্যাঁ, এটা একদম অবশ্যই, যোগব্যায়াম আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও অনেক সাহায্য করে। নানা দিক দিয়ে দেখা গেছে যে যারা যোগা আসন করে তারা নানান সমস্যাতে ফেস প্রবলেমের সাথে ফেস করলেও তারা ওই সিচুয়েশনে নিজেকে কী করে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে, তো ওটা দেখা গেছে। এবং এই বাচ্চাদের ক্ষেত্রে অনেক দেখা গেছে যারা যোগাসন করে বা নানান ধরনের স্পোর্টস করে তাদের মানসিকতা নর্মাল বাচ্চাদের থেকে একটু ডেভেলপ হয়।
1: আচ্ছা,
0: তো থেকে এই থেকে বোঝা যায় যোগাসন শুধু আমাদের শুধু বডিকে নিয়ন্ত্রণ করে না, আমাদের মানসিকতাকেও ডেভেলপ করতে সাহায্য করে।
1: আচ্ছা, আর অ্যাগ্রেসিভনেসটাকেও অনেকটাই কমিয়ে দেয়।
0: হ্যাঁ, অ্যাগ্রেসিভনেসকেও কমিয়ে দেয়, যেহেতু আমরা শ্বাস প্রশ্বাসের উপরে আসন করি, যেমন প্রত্যেকটা আসনের থ্রুতেও শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখে, তো তাতে কি হয় আমাদের বডি যে টায়ার্ডনেস বা বডি যে অস্বস্তিকর ওটাকেও ধীরে ধীরে করে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তাতে কি হয় আমরা যেসব সিচুয়েশন অ্যাগ্রেসিভনেস হয়ে যাওয়ার কথা সেসব ক্ষেত্রেও আমরা রিল্যাক্সেশন থাকার চেষ্টা করি।
1: একেবারেই তাই। আচ্ছা, মানুষ যোগ ব্যায়াম করতে গেলে কোন ভুলটা বেশি করে?
0: মানুষ যোগ ব্যায়াম করতে গেলে বেসিক্যালি আমরা সঠিক গাইডেন্স না পাওয়ার কারণে বেশি ওভার এক্সারসাইজ করে থাকি বা বেশি প্রেশার নিয়ে নিই, তো এইসব ক্ষেত্রে কি হয় বেশি আসনের বা বেশি পায়ে বা হাতে টান লাগার কারণে নানা ধরনের পেন হতে পারে পরে, ঠিক আছে, ক্র্যাম্পসের সমস্যা আসতে পারে বা ব্যথা হতে পারে, তো এই ধরনের সম্মুখীন হতে হয়। তার ক্ষেত্রে আমি আগে বলবো যে কোনো আসন করার আগে তার সেই আসনের অ্যালাইনমেন্টটা ভালো মতন শিখে নেওয়া উচিত, এবং সেটি কী করে করতে হয় স্টেপ বাই স্টেপ ওটা ফলো করা উচিত, তাতে তোমার যে ধরনের সমস্যা হতে পারে পরবর্তী সেটা না হওয়ার চান্স একদমই কমে যায়।
1: আচ্ছা আচ্ছা, অনেকেই প্রোটিন যে নেয় সেটা প্যাকেটের প্রোটিনকে আজকাল বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাইবে? মানে নর্মাল ওয়েতে যেমন ধরো ডিম, চিকেন, এসব থেকেও তো আমরা প্রোটিন পাই, সেক্ষেত্রে তোমার কি মতামত?
0: ব্যাপারটা হলো আজকাল লাইফস্টাইলে আমরা ঠিক মতন খাওয়া দাওয়া করতে সময় করতে চাই না, তো তার জন্য সঠিক নিউট্রিয়েন্ট যে প্রোটিনগুলো আমাদের বডিতে দরকার সেগুলো আমরা খাওয়ার থ্রুতে পাই না, তো তাই তার জন্য বেশি প্রোটিনের সেল হয়ে থাকে, যাতে আমাদের ওই সময়টা বেঁচে যায় এবং অত কিছু নিয়ে না আসতে হয়, ডাইরেক্ট ওই প্রোটিনের থ্রুতে আমরা নিউট্রিয়েন্টস বা নানান ধরনের ম্যাগনেশিয়াম, আয়রন এইসব জিনিস আমরা কনজিউম করে থাকি। কিন্তু আমি যেটা বলবো, যারা প্রোটিন বানাচ্ছে তারা কি সঠিক মতন প্রোটিন দিচ্ছে কি না সেটা দেখা উচিত, কেন তাতে কি হচ্ছে যদি ওরা ঠিক মতন প্রোটিন না দিয়ে থাকে তো সেই জিনিসগুলো আমরা আমরা কনজিউম করছি, আমরা খাচ্ছি, তো সেইটি সাইড এফেক্টও অনেক ধরনের হতে পারে। আমি দেখেছি আমার অনেক বন্ধু আছে যারা প্রোটিন নিয়ে থাকে, তাদের বডি সম্ভবত জিম করার বা এক্সারসাইজ করার সময় তো ফিট থাকে, কিন্তু যখন জিম ছেড়ে দেয় তো মানে খুব তাড়াতাড়ি বেলি ফ্যাট চলে আসে, লাইফস্টাইলে অনেক ধরনের সম্মুখীন হয়, মানসিকতা বেড়ে যায়, চাপ হয়ে যায়, কারণ যে প্রোটিনতে একবারে পেতো তারা তা পরবর্তী ছেড়ে দেওয়ার পরে সেই প্রোটিনটা নিচ্ছে না, তার জন্য এই ধরনের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আমি যে বলবো যে প্রোটিনের থেকে নেওয়া প্রোটিন নেওয়া ভালো, কিন্তু তোমাকে সঠিক প্রোটিন পাউডার দেখে নেওয়া উচিত, যে প্রোটিনটিকে সঠিকভাবে নেওয়া উচিত তার রিভিউ চেক করা উচিত, এবং সেটি কোথার থেকে আসছে কীভাবে আসছে ওটা একবার ভালো মতন দেখে নেওয়া উচিত, তারপরে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি নিতে পারো। কিন্তু আমি রিকমেন্ড করবো যদি প্রোটিন পাউডার না নিয়ে তুমি যদি তোমার কিছুটা সময় যদি সারাদিনের সময় বার করে তুমি নিজেই প্রোটিন পাউডারটা বানাও, যেমন ছোলা আছে, আমাদের খাদ্যের মধ্যে অনেক ধরনের প্রোটিন পাওয়া যায় যেটা যদি আমরা একটু খুঁজে থাকি তাহলে আমরা এইসব নিউট্রিয়েন্টসগুলোকে আমরা এই খাবার থেকেও পেয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে একটু সময় দিয়ে তুমি যদি সেই প্রোটিন পাউডারগুলিকে বানাতে পারো কলা বা তোমার নানা ধরনের ছোলা বা ডিম এসব থেকে মিক্স করে বা নানা ধরনের খেজুর এসব থেকে যদি মিক্স করে তুমি ড্রাই করে রোজ খেতে পারো তো প্রোটিন পাউডারের দরকার পড়বে না।
1: তাহলে

0: চাতুর শরবত খাওয়াটাও বোধহয় ভালো।
1: হ্যাঁ, চাতুর শরবত খাওয়া ভালো, যারা ফ্যাট লস করতে চায় তাদের ক্ষেত্রে চাতুর না খাওয়া উচিত, কারণ তাতে ফ্যাটটি গেইন তাড়াতাড়ি হয়। তাদের জন্য অন্য অন্য খাওয়া উচিত, যেমন কলা খেতে পারে, ডিম খেতে পারে, ঠিক আছে, এইসব খেতে পারে। কিন্তু যারা ফ্যাট লস করবে তাদের জন্য ছাতুটা না খাওয়া উচিত, এবং নর্মালি যারা এক্সারসাইজ করবে তাদের জন্য খুব উপকার ছাতু।
0: আচ্ছা, জিমের কথাটা যখন উঠলই তখন আমাদের একটু বলো যে জিম তুমি বেশি প্রেফার করো নাকি ইয়োগা, কোনটা?
1: আমি যেটা মনে করি যে অ্যাজ এ আমি ইয়োগাও করেছি, ইয়োগাও করছি, আগেও আমি জিম করেছি, এবং জিমের মধ্যে গিয়েও আমি ইয়োগা করেছি, দুটি একই পথে আছে, একই জিনিস। খালি তোমার ইয়োগাতে তোমার বডি, শ্বাস এবং মনের উপর কন্ট্রোল নিশ্চয়ের দিকে বেশি ধ্যান দেওয়া যায়, জিমে শুধু আমার ব্যায়ামের দিকে বেশি ধ্যান দেওয়া হয়। তো তুমি যদি ইয়োগা করতে না পারছো, তুমি জিম করছো, তো ওটাতে তোমার খারাপই কোথায়? তোমার বডি অলরেডি তোমার আসনের মধ্যেই দিয়ে আছে। হ্যাঁ, তুমি সঠিক পরিমাণে যদি ভালো মতন জিম করে থাকো, তোমার বডিতে ওটি প্রভাব, ভালো প্রভাবই পড়বে। তো ইয়োগা বা জিম দুটো আলাদা নয়। হ্যাঁ, দুটি এক্সারসাইজ আলাদা হতে পারে, দুটি আলাদা আলাদা ব্যায়াম হতে পারে, কিন্তু তুমি যদি জিমের মধ্যেও ভালো মতন করে থাকো, তো ওটাও তোমার লাইফে অনেক প্রভাব পড়বে, ভালো থাকবে।
0: আচ্ছা, তো তুমি বললে যে তুমি জিমও আগে করেছো এবং ইয়োগা তো করোই তুমি, তাহলে তুমি কি কি ডায়েট ফলো করো? মানে তোমার সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি স্টেপ ফলো করো বা কি কি ডায়েট নিয়ে থাকো একটু যদি আমাদের বলো, তাহলে আমার মনে হয় আমাদের বন্ধুরাও একটু উৎসাহিত হবে।
1: আমি কার্ডিও করি বেশি, ঠিক আছে, জিমে, সাথে সাথে আমি ইয়োগাসনও প্র্যাকটিস করি। তো দুটি মেনটেন করার জন্য আমার যে বডিতে প্রোটিনের দরকার পড়ে সেটি একটু নর্মাল থেকে বেশি পড়ে। তো তার জন্য আমাকে সকালবেলা উঠে প্রথমে পেটকে পরিষ্কার রাখার জন্য গরম জল খেতে হয়, তারপরে সানটান করে এক্সারসাইজ করার পর আমি ছোলার দিকে বেশি ধ্যান দিই। আমি ছোটবেলার ছোলা বেশি খেয়ে থাকি, কেন আমাদের ছোলা খুব আমাদের কার্বোহাইড্রেটকে দিতে অনেক সাহায্য করে। হ্যাঁ, তো আমি ছোলা সাথে সাথে তার সাথে সাথে কাজু বাদাম রাতে ভিজে রাখি, সেগুলি সকালে উঠে খাই নি। এবং এক্সারসাইজের পরে আমি কলা খাই, কলা বানানা শেক খাই, দুটি কলা থাকে, তার মধ্যে একটু খেজুর থাকে, একটু মধু দিই, তার সাথে একটু ছাতু দিয়ে দিই মেশিনের মধ্যে মিক্সি করে, তারপরে ওটা একটু দুধ দিয়ে মেখে গুলিয়ে তারপরে খেয়ে নি। ওটাতে আমার যে যে প্রোটিন নেওয়ার যে কম থাকে বডিতে সেটি আমাকে রিকভারি করে দেয়। হ্যাঁ, তো আমাকে এক্সট্রা কোনো প্রোটিন নেওয়ার দরকার পড়ে না। তার সাথে আমার সকালে 11টা-12টার সময় খাবার খেয়ে নিই, বা তারও আগে খেয়ে নিই, 10টার মধ্যে খাবার খেয়ে নিই, রাইস খেয়ে নিলাম, রাইসের সাথে একটু ডাল, আমি ডাল বেশি খাই ছোটবেলা থেকে, ডালের সাথে সাথে তোমার একটু আমি তেলের জিনিস একদম কমই খাওয়া শুরু করি, আমি কমই খাই তেলের জিনিস, আমি চেষ্টা করি কম মশলা দেওয়া খাবারই খাই, যেমন কোনো ধরনের, যেমন নর্মালি আলু তরকারি হোক, যেগুলাতে কম যাতে মশলা দেওয়া হয় ওইভাবেই খেতে হয়। এবং তারপরে আমি দুপুরে হালকা কিছু খেয়ে নিলাম, স্যুপ বানিয়ে খেয়ে নিতে পারি হালকা কিছু, ঠিক আছে। অ্যাজ এ আমি অ্যাজ এ ভেজিটেরিয়ান আমি চিকেন খাই না, আন্ডাও খাই না, তো আমাকে প্রোটিন নিতে গেলে এই রাইস, সবজি, ফল এসব থেকে বেশি খাওয়া খাই। এবং রাতে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি খেয়ে নেওয়ার, যেমন রাতে আমি 6টা থেকে 7টার মধ্যে ডালিয়ে খেয়ে নিলাম, তার সাথে সাথে হালকা হালকা তরকারি, যেমন ছোলার তরকারি বা তোমার পনির হালকা, যেগুলোতে ডাইজেস্ট করতে খুব তাড়াতাড়ি হবে, ওই সব খাবারই রাতেবেলা খাই আমি।
0: অসংখ্য ধন্যবাদ সুমিরন তোমাকে, তুমি এত সুন্দর করে আজকের এই দিনটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করলে এবং আমাদের জন্য সময় বের করলে। বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই পর্বটি খুব খুব ভালো লাগলো। আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো পর্বে অন্য কোনো সুন্দর বিষয় নিয়ে। আজকের মতো বিদায় বন্ধুরা, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, শরীর চর্চা করতে থাকো, এবং অবশ্যই প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।
2: শেষ হলো যুব অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা চক্রবর্তী, আকাশবাণী শিলিগুড়ি, বিজ্ঞাপন বিরতি।
3: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
4: অন্য ফাঁদে।
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: Hey girls, congratulations,
8: আজ তো পার্টি চাই,
9: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
10: আইডিয়া, এখানেই পার্টি করা যাক,
11: পিজা পার্টি,
12: ইয়ে।
13: তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
14: আমার কার্ডের ডিটেলস
15: আমি নিজেই ফিড করব।
16: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
17: বাই গার্লস,
18: কোথায় যাচ্ছিস?
19: শুনলি না? নো শেয়ারিং।
20: RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। কৃষি নির্ভর আমাদের দেশ ভারতবর্ষ। একসময় ভারতের কৃষি ছিল প্রকৃতির খেয়ালের উপর অনেকটাই নির্ভরশীল। সীমিত সেচ, প্রযুক্তির অভাব এবং বাজারের নানা প্রতিবন্ধকতার মধ্যে কৃষককে সংগ্রাম করে এগিয়ে যেতে হতো। কিন্তু সময়ের প্রবাহে প্রযুক্তি, অবকাঠামো ও সরকারি উদ্যোগের সমন্বয়ে আজ ভারতীয় কৃষি এক নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। স্বাধীনতার পর ভারতীয় কৃষিতে যে বিপুল বিকাশ আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়েই রয়েছে আজকের আলোচনা, ১২ বছরে কৃষির বিকাশ। আজ শুনবেন এর প্রথম পর্ব। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অরুণ কুমার শীট, ইনি মুখ্য বিজ্ঞানী কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর গবেষণা কেন্দ্র জলপাইগুড়ি। নমস্কার ডক্টর শীট।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় ১২ বছরে কৃষির বিকাশ, অর্থাৎ এই যে স্বাধীনতার পর কৃষির যে বিকাশ দিনে দিনে হয়েছে, সেই বিকাশ নিয়েই আজকের আলোচনা। তো এক্ষেত্রে আমরা প্রথমেই জানতে চাইছি যে স্বাধীনতার আগে এই কৃষিকাজের যে পরিস্থিতিটা ছিল সেটা কীরকম, মানে আমরা ইতিহাসটা না জানলে তো বর্তমানের যে উন্নতিটা সেটা কিন্তু বুঝতে পারবো না।
1: ঠিকই বলেছেন আপনি। আমরা দেখি স্বাধীনতার আগের মুহূর্ত যদি দেখি, সেগুলোতে আমাদের কৃষিকাজ অতটা উন্নত হয়নি যতটা হওয়া দরকার ছিল। কারণ কি, সেই সময় যে ধরনের প্রজাতিগুলো চাষবাস করা হতো সেগুলো সাধারণত দেশি প্রজাতি ছিল। এবং আমরা যদি পরিসংখ্যান দেখি যে ১৯৪৭-৪৮ সালে টোটাল ফুড গ্রেন প্রোডাকশান ভারতবর্ষ যদি দেখে সেটা হচ্ছে ৬৬ মিলিয়ন টনস। কিন্তু বর্তমান যদি আমরা দেখি ২০২৫-২৬ যদি আমরা দেখি, সেটা পৌঁছেছে এখন ৩৭৬.৫৬ মিলিয়ন টনসে পৌঁছেছে। অর্থাৎ এই যে বিশাল বড় একটা গ্যাপ বা ডিফারেন্স যেটা দেখা যাচ্ছে, সেই ডিফারেন্সটা শুধুমাত্র যে চাষবাস করে হয়েছে তা নয়, তার সঙ্গে বিভিন্ন উন্নত প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে তবে কি আজকে আমরা এই জায়গাতে পৌঁছতে পেরেছি। আমাদের বর্তমান যে মানসিকতা সেটাতে হচ্ছে যে ভারতবর্ষ সমস্ত দিক থেকে আত্মনির্ভর হবে, এবং যে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে টার্গেট রয়েছে ২০৪৭ সাল, অর্থাৎ ১০০ বছর স্বাধীনতার পূর্তি উপলক্ষে এমন জায়গায় ভারতবর্ষকে দাঁড় করানো যাতে ভারতবর্ষ কারোর উপর নির্ভর থাকবে না এবং নিজে স্বনির্ভর হয়ে তার যে জনসংখ্যা রয়েছে তাদের প্রয়োজনীয় যে সমস্ত উপাদান দরকার সেগুলোকে যোগান দেবে। আমরা যদি দেখি যে ধীরে ধীরে অগ্রগতি যেরকম হয়েছে, তার কারণ হচ্ছে কি, স্বাধীনতার পরে ভারতবর্ষের ভারতরত্ন ডক্টর MS স্বামীনাথন এবং ICR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের প্রথম ডাইরেক্টর জেনারেল যে প্রচেষ্টা নিয়েছিলেন সেটা হচ্ছে প্রথম সবুজ বিপ্লব। সেই সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল ১৯৬০-এর দশকে যে আমাদের যে প্রথাগত পদ্ধতিতে চাষবাস হচ্ছে এবং যে ধরনের প্রজাতিগুলো, দেশীয় প্রজাতিগুলো যাদের ফলন ক্ষমতা অনেকটা কম, সেইখান থেকে আমরা বেরিয়ে এসে যদি আমরা অধিক ফলনশীল প্রজাতি যদি আমরা ডেভেলপ করতে পারি এবং সেটা যদি আমরা চাষবাস করতে পারি, তাহলে সেই সময় যে উৎপাদন ছিল তার থেকে অনেক বেশি উৎপাদনটা কিন্তু করা সম্ভব হবে। সেই জায়গা থেকে যে আমরা যদি দেখি যে ধান এবং গমের যেগুলো ডুয়ার্ফ, অর্থাৎ বেঁটে করা যে জিনগুলো রয়েছে, সেই সমস্ত এবং কিছু ভ্যারাইটি অন্য যে সমস্ত দেশে ছিল সেখান থেকে আনিয়ে আমাদের দেশে যে সমস্ত প্রজাতিগুলো রয়েছে তাদের সঙ্গে ক্রস ঘটিয়ে এবং সেখানে যে সংকর প্রজাতিগুলো ডেভেলপ করা হয়েছে সেখানে কিন্তু শর্ট হাইটের এবং তার সঙ্গে অধিক ফলনশীল, এবং তার সঙ্গে সঙ্গে অধিক ফলনশীল প্রজাতির ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে যে বেশি ফলন পেতে গেলে কিন্তু আমাদেরকে বেশি মাত্রায় মৌল উপাদান হচ্ছে সরবরাহ করতে হবে, মাটিতে দিতে হবে। এবং সেখানেও তিনি যেগুলো করেছিলেন যে ইউরিয়া, ফসফেট, পটাশ যে তিনটি মূল উপাদান সেগুলোও কিন্তু উৎপাদনটাকে বাড়িয়ে এবং তার সঙ্গে সঙ্গে যেটা শর্টেজ ছিল সেটা বাইরের দেশ থেকে আমদানি করিয়ে ভারতবর্ষের কৃষিকাজের সঙ্গে সেটাকে

0: মাধ্যমেই কিন্তু আজকের দিনে কৃষিকাজটা অনেকটা উন্নত হয়েছে। তো এই যে স্বাধীনতার পর কৃষি বিকাশের ক্ষেত্রে যে প্রকল্পগুলো চালু হয়েছিল, যেটা হয়তো এই উন্নতির জন্য কিন্তু একটা প্রধান কারণ আমরা বলতে পারি, তো সেই প্রকল্পগুলো যদি একটু আপনি বলেন।
1: বর্তমান আমাদের যা দেখা যাচ্ছে যে টোটাল ফুড গ্রেন প্রোডাকশান, অর্থাৎ দানা জাতীয় শস্য যেগুলো হচ্ছে তার উৎপাদন প্রায় 376.56 মিলিয়ন টনস, এবং যদি আমরা হর্টিকালচারাল ক্রপসের ক্ষেত্রে দেখি তার উৎপাদন প্রায় 377.78 মিলিয়ন টনস। অর্থাৎ এটা অ্যাচিভ করা তখনই সম্ভব যখন আমরা উন্নত প্রযুক্তি, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যে সমস্ত উন্নত প্রযুক্তি কাজে লাগালে উৎপাদনশীলতা বাড়ে সেইগুলো যেরকম অ্যাডপ্ট করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের আমরা যদি কৃষি জিনিসটা দেখি তাহলে এখানে স্মল ফার্মার্স এবং মার্জিনাল ফার্মার্সের সংখ্যা কিন্তু বেশি। অনেক সময় দেখা গেছে যে এখনও পর্যন্ত অনেক কৃষক বন্ধুরা কিন্তু তারা আর্থিক অনটনের জন্য কিন্তু তারা সেই দেশীয় প্রযুক্তিগুলোকেই বা দেশীয় যে সমস্ত ভ্যারাইটি রয়েছে সেগুলোতেই চাষাবাদ করছেন, কিন্তু তাতে দেখা যাচ্ছে কি যে উৎপাদনটা অনেকটা কমে যাচ্ছে। তার মেন কারণ হচ্ছে কি তাদের আর্থিক সমস্যা থাকার জন্যই কিন্তু তারা উন্নত প্রযুক্তিগুলোকে নিতে পারছেন না। তো সেই জায়গাতে, কারণ কি যে কোনো সরকার দেশে থাকুক না কেন, যারা সরকার চালাবেন তাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের কৃষিতে যাতে উন্নত হয়, কৃষিতে যাতে উন্নতি ঘটানো হয় সেই চেষ্টাই থাকবে, এবং যারা উন্নত প্রযুক্তিগুলোকে নিতে পারছে না আর্থিক সচ্ছলতার কারণে, জাস্ট তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। এক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক লোন নয়, তার সঙ্গে সঙ্গে ভারত সরকারের অনেক স্কিম রয়েছে যেখানে একটু সাবসিডি দিয়ে, অর্থাৎ তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে কিন্তু তাদেরকে একটু হেল্প করা, যাতে আমাদের ভারতবর্ষের টোটাল উৎপাদন যাতে বাড়তে পারে সেই দিকে চেষ্টা করা। এই জায়গাতে যদি আমরা দেখি তাহলে সেখানে আছে যেটা এখন যেটা চলছে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল এবং অয়েল সিড, এটা 2024-25 থেকে শুরু করে 2030-31 পর্যন্ত এবং চলেছে। এখানে মেইন জিনিস যেটা রয়েছে যে ভারত সরকার এই মিশনের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অ্যালট করেছেন, এবং সারা ভারতবর্ষের যে সমস্ত জায়গাতে তৈলবীজ উৎপাদন করা হয়ে থাকে সেই সমস্ত জায়গার উপর কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যে তাদের এরিয়া মানে এক্সপেনশন থেকে শুরু করে যাতে উৎপাদন বাড়ানো যায় সেদিকে চেষ্টা করছেন। এখানে মেইন জায়গা যেটা হচ্ছে যে বিভিন্ন রকমের অয়েল সিড প্রোডাকশন হয় আমাদের বিভিন্ন রাজ্যে, সেক্ষেত্রে যেটা করা হয়ে থাকে যে কৃষক যারা হয়তো আগে তৈলবীজ উৎপাদন করতেন না, তারা কিন্তু ইচ্ছুক কিন্তু তাদের কাছে সে ধরনের কার্যসাধক জ্ঞান নেই, সেজন্য প্রথম অবস্থায় কি যে কৃষকটা প্রথমে রেজিস্ট্রেশন করাবেন, তার সঙ্গে সঙ্গে তার পরবর্তী সময়ে সেই সমস্ত কৃষকদের আগে ট্রেনিং দেওয়া, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণের মাধ্যমে তার যে নলেজ, অর্থাৎ কীভাবে তৈলবীজ উৎপাদন করতে হবে অধিক উন্নত প্রযুক্তির মাধ্যমে, এবং উৎপাদনটাকে আরও বাড়ানোর জন্য যে যে ধরনের প্রযুক্তিগুলো প্রয়োগ করা দরকার সেই সমস্ত প্রযুক্তিগুলো সম্বন্ধে যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু তাদেরকে সবার আগে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ দেওয়ার পরে আরেকটা জিনিসের সঙ্গে পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সবার আগে যেটা করতে হবে মাটির স্বাস্থ্য, অর্থাৎ সয়েল হেলথ কার্ড, অর্থাৎ আমি যে জমিতে তৈলবীজ চাষ করতে যাচ্ছি সেই জায়গাটাতে তার মাটির গুণাগুণ কী রয়েছে না রয়েছে সেটা দেখা, এবং তার পরবর্তী সময় এইগুলো হওয়ার পরে তখন দপ্তরের মাধ্যমে এটা কিন্তু তাদেরকে সিড হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, এবং সেই সিডগুলো তারা কিন্তু নিজেদের জমিতে সেটাকে লাগিয়ে পরবর্তীকালে সেখানে, কারণ কি একটা জিনিস সবার আগে দরকার যে আমরা কোনো কিছু দিয়ে দিলাম, হয়তো এমন কাউকে দিলাম সে কোনো একটা ফসলের চাষ পদ্ধতি সে কিন্তু তার ধারণা নেই কীভাবে চাষ করতে হবে না করতে হবে, তাহলে তাকে যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উৎপাদনটা কিন্তু সেই পর্যায়ে পৌঁছবে না যতটা আমাদের আশা ছিল। তো সেই জন্য সবার আগে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু তাকে হচ্ছে গিয়ে নলেজেবল করে তোলা, এবং সেখান থেকে পরবর্তী সময় সে সেটাকে কাজে লাগিয়ে ভালো রকমভাবে চাষ পদ্ধতি করে সেটাকে সে তার যে টোটাল উৎপাদন সেটা কিন্তু বাড়াতে পারবে। তো এই যে মিশন যেটা রয়েছে যে সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে সেই প্রচেষ্টা তখনই সফল হবে যখন এর মাঝখানে যে সমস্ত মেকানিজম রয়েছে সেই মেকানিজম এবং তার সঙ্গে যারা করবেন তারা যদি সঙ্গে থাকে সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু এই মিশন সাকসেসফুল হবে, এবং এখনও হচ্ছে, কারণ কি কৃষকরা এখন অনেক বেশি সচেতন, তারা যে সমস্ত উন্নত প্রযুক্তি রয়েছে সেগুলোকে অ্যাডপ্ট করার জন্য সবসময় তৈরি থাকেন, শুধু তাদের কাছে পৌঁছানো এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা এবং সেটাকে তারা কাজে লাগাচ্ছে। এছাড়া রয়েছে যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশনাল মিশন, এটার মাধ্যমে অনেক ধান রয়েছে, গম রয়েছে, পালস রয়েছে, অর্থাৎ ডাল জাতীয় শস্য রয়েছে, তার সঙ্গে বড় দানার যে সমস্ত দানা শস্য রয়েছে, যেমন হচ্ছে ভুট্টা এবং বার্লি রয়েছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে কয়েকদিন আগে, যেটা একটা ইন্টারন্যাশনাল ইয়ার ফর মিলেট যেটা ছিল, শ্রী অন্ন, এটা রয়েছে। তার সঙ্গে রয়েছে কমার্শিয়াল ক্রপস, এবং তার সঙ্গে আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সিডস অ্যান্ড প্ল্যান্টিং মেটেরিয়াল। এগুলো হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি আর নিউট্রিশনাল মিশনের আন্ডারে আসে এই জায়গাগুলোতে।

0: এটাতে মেইন জিনিস যেটা হচ্ছে যে ধান যেরকম রয়েছে, ধানের ক্ষেত্রে অধিক ফলনশীল প্রজাতি যেগুলো রয়েছে সেই প্রজাতিগুলোকে চাষিদের কাছে পৌঁছানো। কারণ কি, ভারতের কৃষি অনুসন্ধান পরিষদের বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, তারা যেরকম প্রতিনিয়ত তাদের চিরন্তন প্রয়াসের মাধ্যমে তারা প্রায় প্রতি বছর বেশ কিছু উন্নত ফলনশীল প্রজাতি ডেভেলপ করা হচ্ছে। শুধু তাই নয়, এখন যেহেতু আমরা বলছি যে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটা বলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ভ্যারাইটি হয়তো যেটা একটা পার্টিকুলার জায়গাতে ভালো ফলন দিত, সেটা এই ক্লাইমেটের পরিবর্তনের জন্য কিন্তু সেটা হয়তো সেখানে ভালো ফলন দিচ্ছে না। তাহলে আমাদের বিজ্ঞানীরা যেটা করছেন সেটা হচ্ছে যে ক্লাইমেট স্পেসিফিক অর্থাৎ ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপ ভ্যারাইটিগুলোকে ডেভেলপ করা, যাতে চেঞ্জড ক্লাইমেটের সঙ্গে সঙ্গে আমরা যাতে আগে থেকে তৈরি থাকতে পারি যে এইরকম ক্লাইমেট যদি আসে তাহলে আমার জন্য কিন্তু ভ্যারাইটি রেডি হয়ে রয়েছে, তখন সেই ক্লাইমেটে সেই ভ্যারাইটিটাকে সেখানে এসে ইন্ট্রোডিউস করা। শুধু একটা জায়গা যে মোটিভেশন যেটা বললাম, এই কারণে যে কৃষককে মোটিভেট করা হচ্ছে সব থেকে কষ্টকর কাজ যেটা, কারণ কি তারা যে পদ্ধতিতে চাষ করছে যেটাকে নিয়ে চলছে সেই জিনিসটা নিয়ে কিন্তু তারা থাকতে চায়। কিন্তু আমাদের যেটা কাজ রয়েছে তাদেরকে মোটিভেট করানো প্রশিক্ষণের মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে অথবা FLD OFT-র মাধ্যমে সেটাকে, অর্থাৎ তিনি যে প্রযুক্তিটাকে করছেন সেটার পাশাপাশি যেটা উন্নত প্রযুক্তি যেটা রয়েছে পাশাপাশি দুটোকে গ্রো করানো হয়, সেখানে দেখানো যে আপনি যেটা করছেন সেটার আর এটার কি রেজাল্ট আছে। এটার রেজাল্ট যদি ভালো হয় তখন সেখানে একটা ফিল্ড সেমিনার করা হয়ে থাকে, অর্থাৎ আশেপাশে যে সমস্ত কৃষকেরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা সেমিনার ক্রিয়েট করা হয় এবং তাদেরকে দেখানো, অর্থাৎ চোখে দেখানো যে, কারণ কি আমরা যেটা দেখি যে দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে সেটাকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করি, তো সেই জায়গাটাতে যে তাদের ফিল্ডের মধ্যেই একটা ক্রপ সেমিনার বা ফিল্ড সেমিনার করা হয়ে থাকে, যেটা কৃষক যে প্রযুক্তিটা আগে থেকে অ্যাডপ্ট করেছিল সেটার পাশাপাশি যে প্রযুক্তিটা আমরা অ্যাডপ্ট করতে চাইছি দুটোকে একসঙ্গে গ্রো করানো হয়ে থাকে, এবং সেখানে আমাদের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি বেটার হলে তখন সেটাকে তারা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা এরকম একটা মাধ্যমে। তো এই জায়গাটাতে রয়েছে, এবং তার সঙ্গে যেটা রয়েছে শুধুমাত্র এটা ধান নয়, গম রয়েছে তার সঙ্গে ভুট্টা রয়েছে। আমরা যদি নর্থ বেঙ্গলের কন্ডিশন দেখি, 3-4 বছর আগে কিন্তু ভুট্টা চাষ হতো না, কিন্তু এখন কিন্তু ভুট্টা চাষ হচ্ছে। অর্থাৎ নর্থ বেঙ্গলের ক্লাইমেটিক কন্ডিশনের জন্য সুইটেবল মেজ ভ্যারাইটি সেটা কিন্তু ডেভেলপ হয়েছে, এবং সেটা চাষিদের যখন দেওয়া হয়েছে তারা সেটাকে গ্রো করে সেখান থেকে কিন্তু উপকৃত হচ্ছে সেই জায়গাটাতে। আরেকটা জিনিস হচ্ছে শ্রীঅন্ন এমন একটা, এটা হচ্ছে কি মিলেট জাতীয় ক্রপস ফসল যেটা, কারণ কি এর আগে যেটা আমাদের প্রোপাগান্ডা ছিল যে মিলেট চাষ করাটা দরকার এবং তার উপকারিতা কী আছে না আছে, কারণ আমরা যদি দেখি যে আমাদের বৃষ্টিপাতের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা যারা অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে ছোটোবেলায় যে ধরনের বৃষ্টিপাতের ইন্টেন্সিটি ছিল এখন কিন্তু সে বৃষ্টিপাত নেই। অনেক সময় দেখা যায় যে হয়তো 1-2 মাস পরে দেখা যাবে যে টোটালটা ড্রাই হয়ে আছে এবং কৃষকদের ক্ষেত্রে পাট পচানোর ক্ষেত্রে সম্ভব হয়, অর্থাৎ সম্ভাবনা রয়েছে যে জায়গাটাতে আগে প্রচুর বৃষ্টিপাত হতো হয়তো কিছুদিন পরে সেই জায়গাতে বৃষ্টিপাত নাও হতে পারে। তাহলে যেখানে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য যে ধরনের ফসলের চাষ হতো, যে ধরনের টেকনোলজি অ্যাডপ্ট করা হতো, সেগুলো হয়তো সেই সময়টা সুইটেবল হবে না, কারণ তার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকা দরকার। সেজন্য মিলেট যেটা রয়েছে, মিলেট হচ্ছে কি যে কম বৃষ্টিপাতে কম সয়াল ময়েশ্চারে এই মিলেটটাকে খুব সুন্দরভাবে চাষ করা যায়। এটা এমন একটা ক্রপ যেটা হচ্ছে কি গ্লুটেন কন্টেন্ট যেরকম কম থাকে, সেরকম ডাইজেস্টেবল ফাইবার সেটাকে যা অনেকটা বেশি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কী হয় যেহেতু পুয়ার ম্যানেজমেন্ট কন্ডিশনে কিন্তু এটা ভালো পারফর্ম করছে। সুতরাং যদি আমাদের রাইস প্রোডাকশন ড্রাস্টিক্যালি যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কমেও যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু তৈরি যে এই ধরনের যে মিলেট জাতীয় যে সমস্ত বাজরা জোয়ার থেকে শুরু করে বা ফক্সটেল মিলেট এই ধরনের ফসলগুলোকে কিন্তু আমরা যদি চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের কমসে কম ফুড সিকিউরিটির দিকে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিত থাকতে পারবো সেই জায়গাটাতে। তো সেই জন্য ভারত সরকার, এবং শুধু তাই নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে, কারণ মিলেট মেনলি যেটা লার্জ স্কেল কালটিভেশন হয়ে থাকে সেটা আফ্রিকান কান্ট্রিতে, কারণ যেহেতু ড্রাই বেল্ট এরিয়াতে যেহেতু বৃষ্টিপাত কম হয়ে থাকে কিছু কিছু জায়গায়, তো সেই জন্য আমরাও তৈরি যে যদি বৃষ্টিপাত যদি এরকম হঠাৎ করে যদি বা কোনো সময় যদি কমতে কমতে একদম কমে যায় তাহলে কিন্তু আমরা আমাদের ফুড সিকিউরিটির জন্য আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, কিন্তু আমাদের হাতে টেকনোলজি রয়েছে, আমাদের হাতে ফসল রয়েছে, সেই ফসলগুলোকে কৃষকদের কাছে পৌঁছে দিলে তারা কিন্তু সেটাকে চাষবাস করে সেটা থেকে কিন্তু আমরা উৎপাদনশীলতাকে ঠিক রাখতে পারবো সেই জায়গাটাতে। এছাড়া রয়েছে কমার্শিয়াল ক্রপসের ক্ষেত্রে, যেমন যেটা রয়েছে সেটা এবারকার বাজেটে যেটা সবথেকে বেশি এমফাসিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি নারকেল, তার সঙ্গে কোকো এবং কাজু, এগুলো সব কমার্শিয়াল ক্রপস, তার সঙ্গে জুট রয়েছে, চা রয়েছে, কফি রয়েছে, এগুলো সব রয়েছে। তো সুতরাং এই সমস্ত কমার্শিয়াল ক্রপসের উপর, কারণ কি এগুলো যদিও এসেন্সিয়াল অতটা নয় কিন্তু দরকার আমাদের ক্ষেত্রে, কারণ কি আমরা যদি দেখি যে এই সমস্ত ক্রপ যেগুলো কমার্শিয়াল ক্রপস হয়েছে সেগুলোকে আমরা এক্সপোর্ট করে কিন্তু আমরা ফরেন এক্সচেঞ্জ আর্নিং কিন্তু আমরা অনেকটা করতে পারি, যেটা আজকের দিনে যদি আমরা দাঁড়াই 2025 সালে প্রায় $51 billion আমরা কিন্তু আর্ন করতে পেরেছি আমাদের এগ্রিকালচারাল প্রডিউসগুলোকে সেল করে। তার মধ্যে মেন যেটা রয়েছে সেটা যে কমার্শিয়াল ক্রপসটা বেশি মাত্রায় রয়েছে, তো সুতরাং সেগুলোর উপরেও কিন্তু একটা যথেষ্ট ভালো স্কিম রয়েছে। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এবং সবথেকে দরকার এবং প্রেজেন্ট ডের যেটা সবথেকে দরকার সেটা হচ্ছে গিয়ে গুড কোয়ালিটি সিড এবং তার সঙ্গে গুড কোয়ালিটি প্ল্যান্টিং মেটেরিয়ালস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ কি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ তার সঙ্গে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি বা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে কিন্তু তার একটা করে উইংস থাকে যেখানে সিড টেকনোলজি অ্যান্ড সিড প্রোডাকশন ইউনিট, অর্থাৎ মেন উদ্দেশ্য হচ্ছে কি কৃষকের কাছে গুড কোয়ালিটি সিডস যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে সেটাই হচ্ছে গিয়ে চাষের খরচাটা অনেকটা কমে দেয় এবং ফলনটাকে অনেকটা সুনিশ্চিত করে। কারণ কি আমাদের বিএসসি এগ্রিকালচারের ফার্স্ট ইয়ারে একটা ফার্স্ট যে অ্যাগ্রোনমিতে যে লাইনটা পড়ানো হয় সেটা হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন তুমি বুনবে সেরকম তুমি হচ্ছে গিয়ে ফসল সংগ্রহ করবে। এবং সিড এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সিডের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেটা তার গ্রোথ যেরকম ভালো থাকবে সেটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেরকম ভালো থাকবে এবং কৃষককে সে কিন্তু অনেক বেশি ফলন দিতে পারবে। এবং শুধুমাত্র সিড নয় তার সঙ্গে যেগুলো প্ল্যান্টিং মেটেরিয়াল ইন দ্য সেন্স যেরকম কাটিংস বাডিং এগুলো কিন্তু অনেক জায়গায় চলছে বা এইভাবে চলছে। এবং তার সঙ্গে আমাদের এখন দেখি যে আলুর ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভাইরাসের একটা বিশাল বড় আক্রমণ থাকে এবং তার সঙ্গে লেড ব্লাইটের প্রবলেম থাকে যেগুলো সিড বোর্ন, অর্থাৎ সিড পটেটো থেকে সেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ডিসিমিনেট করে। তো এখন যেটা চলছে ইন্টারন্যাশনাল পটেটো রিসার্চের সঙ্গে কোলাবোরেটিভ ওয়ার্কস যেটা চলছে যে যে সমস্ত জায়গাতে পটেটো কালটিভেশন ভালো করে হয়ে থাকে সেখানে ভাইরাস ফ্রি প্ল্যান্টিং মেটেরিয়াল থ্রু টিস্যু কালচারের মাধ্যমে সেটা গ্রো করা হচ্ছে এবং সেখান থেকে কৃষকদের কাছে গুড কোয়ালিটি ভাইরাস ফ্রি প্যাথোজেন ফ্রি সিড টিউবার পৌঁছে দেওয়ার একটা প্রয়াস চলছে। এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে সবার আগে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে যে ফার্মার্সটা ইচ্ছুক তার আগে সবার আগে রেজিস্ট্রেশন দরকার, তারপরে প্রশিক্ষণ দরকার, তারপরে যেটা রয়েছে তাদেরকে মিনি কিটে রাখা আছে সেটাকে একটা প্যাকেট দেওয়া হয়। সেই প্যাকেটের মধ্যে কী কী থাকে, এক হচ্ছে গুড কোয়ালিটি সিডস থাকে অথবা প্ল্যান্টিং মেটেরিয়ালস থাকবে, তার সঙ্গে কিছু বায়োকন্ট্রোল এজেন্টস বা বায়ো ফার্টিলাইজার, অর্থাৎ যেগুলো ওই পার্টিকুলার যে মিনিকিটের মধ্যে যে জিনিসটা রয়েছে অর্থাৎ যে ফসলটা রয়েছে বা সিডসটা রয়েছে সেইটাকে গ্রো করতে গেলে কোন কোন ধরনের ইনপুটসের দরকার সেই জিনিসগুলো ওই প্যাকেটের মধ্যে থাকে। এবং যেহেতু সিডসটাকে সাপ্লাই করা হচ্ছে তার মানে ধরে নিতে হবে এটা গুড কোয়ালিটি সিড মেটেরিয়াল, ডিজিজ ফ্রি, প্যাথোজেন্স ফ্রি, সুতরাং সেটা যখন কৃষক সেটাকে কীভাবে লাগাতে হবে এবং পরবর্তীকালে পরিচর্যা কী করতে হবে সেই রকম যদি প্রশিক্ষিত হন তাহলে কিন্তু পরবর্তীকালে ওটা তারা ওটাকে অ্যাডপ্ট করে কিন্তু উৎপাদনটাকে অনেকটা বাড়াতে পারবে সেই জায়গাটাতে।
1: একদম ঠিক। এই যে দীর্ঘ সময় ধরে কৃষির যে পর্যালোচনা চলছে এবং তার ফলাফল তো আপনি বললেন যে ট্রেনিং থেকে শুরু করে উন্নত মানের সিড প্রোডাকশান এবং কীভাবে চাষ করবে কৃষক ভাইরা সেই ট্রেনিংগুলো যখন তারা পাবেন এবং সুন্দর একটা মাধ্যম দিয়ে যদি তাদের চাষবাসটা হয় তবে কিন্তু তাদের ফলনটাও ভালো হবে এবং তাদের আর্থিক যে উন্নতি সেটাও কিন্তু হবে। তো এক্ষেত্রে প্রধান প্রধান যে প্রকল্পগুলো আমাদের ভারত সরকার আমাদের কৃষক ভাইদের জন্য অনুমোদিত করেছেন সেগুলো যদি একটু আপনি বলেন।
0: দেখেন এগুলো যেগুলো বললাম এগুলো প্রকল্পের মধ্যে আছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে মিশন সন আত্মনির্ভরতা ইন পালসেস, অর্থাৎ ডাল জাতীয় শস্য যেগুলো রয়েছে। কারণ কয়েকদিন আগে আমাদের ডাইরেক্টর জেনারেল ডক্টর এম এল জাট উনি বলেছিলেন যে আমরা বর্তমান 2047 সালে যে ধানের প্রোডাকশানের যে টার্গেট সেই টার্গেট কিন্তু এখন আমরা অ্যাচিভ করে ফেলেছি, আমরা অর্জন করে ফেলেছি। এবং সেটা সম্ভব হয়েছে যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউট এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তাদের যে সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা রয়েছেন তাদের নিরন্তর প্রয়াসে এবং তাদের প্রচেষ্টায় কিন্তু এমন কিছু উন্নত ফলনশীল প্রজাতি ডেভেলপ করা হয়েছে যেগুলো চাষিরা অ্যাডপ্ট করে সেখান থেকে কিন্তু 2047 সালের টার্গেট কিন্তু আজকের দিনে কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলেছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ল্যাকুনা রয়ে গেছে, যেমন পালসের ক্ষেত্রে বা অয়েল সিড প্রোডাকশান। অয়েল সিডের ক্ষেত্রে যেটা বললাম ন্যাশনাল মিশন অফ অয়েল সিডস এবং মানে অয়েল সিড ক্রপস রয়েছে সেটা যেরকম রয়েছে সেরকম পালসের ক্ষেত্রেও, কারণ কি আমরা জানি প্রোটিন আমাদের একটা শরীরের একটা এসেন্সিয়াল কম্পোনেন্ট যেটা আমাদের শরীরের ডেভেলপমেন্টের জন্য দরকার এবং সেটা ডাল জাতীয় শস্য থেকেই কিন্তু বেশি মাত্রায় আসে। তো সেই জায়গাতে যদি আমরা দেখি তাহলে পালসের উপরে কিন্তু বেশি এম্ফাসাইজ দেওয়া শুরু হয়েছে এবং তার জন্য একটা মিশন চলছে আপ টু 2031 সাল পর্যন্ত চলবে এবং ভারত সরকার প্রায় 11,440 কোটি টাকা এই ক্ষেত্রে অ্যালট করেছেন। এবং সেক্ষেত্রে IIPR যেটা ইনস্টিটিউট রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ এবং তার সঙ্গে আরও অন্যান্য ইনস্টিটিউট যারা পালসের উপর কাজ করছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যে এইরকম কিছু কৃষকদের কাছে অধিক ফলনশীল প্রজাতিগুলিকে পৌঁছে দেওয়া সেই জায়গাটাতে। এছাড়া যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফার্ম মেকানাইজেশন। অর্থাৎ আমরা যদি দেখি যে স্বাধীনতার সময় বা তার আগে আমাদের গরু দিয়ে লাঙল চাষ করা হতো, তারপর পাওয়ার টিলার থেকে শুরু করে

0: ক্যাটাগরিগুলো চলে এলো এবং এখনও পর্যন্ত চলছে। যে ফার্ম মেকানাইজেশন এগ্রিকালচার একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট, কারণ কি যদি আমরা চাষের খরচা কমাতে চাই তাহলে কিন্তু আমাদের ফার্ম মেকানাইজেশন দরকার। শুধুমাত্র যে এখন যদি আমরা দেখি, যদি আমি ধানের ক্ষেত্রে দেখি, ধানের ক্ষেত্রে যেরকমভাবে ল্যান্ড প্রিপারেশন, জমি তৈরি থেকে শুরু করে ট্রান্সপ্ল্যান্টার, অর্থাৎ হিউম্যান রিসোর্স দরকার নেই, মেশিন কিন্তু সেটাকে হচ্ছে গিয়ে রোপণ করতে পারছে। তারপরে এরপরে যেটা চলেছে ড্রোন, অর্থাৎ আমার ধান গাছে পোকা লেগেছে কি রোগ লেগেছে আমি ড্রোন চালিয়ে দিলাম, ড্রোন নিজে যাচাই করবে যে আদৌ কী ধরনের রোগ লেগেছে কি লাগেনি, পোকা লেগেছে কি লাগেনি, সেখানে এস্টিমেট করবে যে কতটা ইন্টেন্সিটি রয়েছে, সেই অনুযায়ী প্রোগ্রামিং করার পর তার সেখানে কেমিক্যালস দিয়ে দিলে সে যে জায়গাটাতে রোগ বা পোকা লেগেছে সেই জায়গাটাতে স্প্রে করে চলে আসবে। অর্থাৎ মেইন জিনিস হচ্ছে যে হিউম্যান রিসোর্স ডিপেন্ডেন্সিটা আমরা কমাতে পেরেছি এই সমস্ত জায়গাতে। এবং তার সঙ্গে যদি আমরা দেখি প্যাডি হারভেস্টার, হুইট হারভেস্টার, তারপর হচ্ছে গিয়ে থ্রেশার, উইনোয়ার, সব ধরনের কিছু চলে আসছে। অর্থাৎ একটা মেশিন জাস্ট মাঠে থাকবে এবং জমি তৈরি করা থেকে শুরু করে রোপণ তৈরি করা, তার সঙ্গে সঙ্গে ধান কাটা এবং তার সঙ্গে ধান ঝাড়াই, সব একসঙ্গে করে চলে আসতে।
1: এতে কিন্তু সময় এবং
0: সময় অনেকটা কম লাগছে, প্লাস অনেক সময় দেখা গেলো যে মাঠে ধান যখন কাটা হবে তখন দেখা গেলো ধানের মাঠে জল, সেক্ষেত্রে কিন্তু হিউম্যান লেবার যাওয়ার পক্ষে অসুবিধা থাকে। কারণ মেশিন চললো, মেশিন একদম পুরো হারভেস্ট করে চলে এলো, এবং সেটা একদম শুধু হারভেস্ট নয়, সেখান থেকে ধান ঝাড়াই থেকে শুরু করে বস্তাবন্দি থেকে শুরু করে সব কিছু করে চলে আসতে যে জায়গাটাতে। কিন্তু সমস্যা একটা জায়গাতে, সেটা হচ্ছে কি যে আমাদের দেশে, এটা বলছিলাম যে স্মল ফার্মার্স এবং মার্জিনাল ফার্মার্সের সংখ্যা কিন্তু অনেকটা বেশি, সেক্ষেত্রে একজন কৃষকের পক্ষে সম্ভব নয় যে তার কাছে সেই পরিমাণ তার রিসোর্স নেই যাতে সে নিজে থেকে পারচেস করে করতে পারে। স্মল ইকুইপমেন্টস বা স্মল ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার সেগুলো হয়তো পারচেস করলো, কিন্তু যখন আমরা প্যাডি হারভেস্টার থ্রেশারের কথা বলবো সেক্ষেত্রে তার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে যেটা করা হয়েছে যেটা হচ্ছে কাস্টম হায়ারিং সার্ভিসেস, অর্থাৎ কোনো একটা এপিসি বা এপিও, তারা হয়তো দেখা গেলো ব্যাংক লোন নিয়ে তারা একটা কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করলো, তারা বিভিন্ন ধরনের মেশিনারিজ তারা পারচেস করলো, অন পেমেন্ট বেসিস তারা ফার্মার্সকে হেল্প করলো। কারণ কি এটা ইন্ডিভিজুয়াল ফার্মার্সের ক্ষেত্রে হয়তো সময় যেহেতু একটা ক্যাপিটালের ব্যাপার থাকে, এবং সেক্ষেত্রে ব্যাংক লোনের ক্ষেত্রে যখন যাবে তখন সেক্ষেত্রে তার গ্যারেন্টার দরকার, তার সলভেন্সি থাকা দরকার, সেক্ষেত্রে তার পক্ষে সম্ভব না। কিন্তু যখন এপিসি যখন থাকবে, এপিসি কিন্তু তাদের যে সলভেন্সি রয়েছে সেই বেসিসে কিন্তু তারা সেটাকে প্রোকিওর করতে পারে এবং সেটাকে তারা অন পেমেন্ট বেসিস ফার্মার্সদেরকে ইউজ করাতে পারে সেই জায়গাটাতে। এরকম রয়েছে। তার সঙ্গে যেটা হয়েছে কি যে স্টেক হোল্ডার যদি কাজ যারা, কারণ কি একজন কৃষক সে জানে না কিছু করতে পারে, সেটাকে এপিসির মেম্বার যারা রয়েছে বা ডাইরেক্টর যারা রয়েছে তারা যদি কোনো একটা মেশিনারিজকে ডেমনস্ট্রেট করে ফার্মার্সদের মধ্যে, তাহলে হয়তো প্রথম প্রথম সে করলো, সেটাকে দেখলো, তারপর দেখার পর বলে ঠিক আছে আমার সলভেন্সি আছে আমি নিজে পারচেস করে নিলাম। যদি তার ল্যান্ড হোল্ডিং বেশি থাকে, কারণ কি সেটা হায়ার করতে গেলেও তো তাকে পেমেন্ট করতে হচ্ছে, তার নিজস্ব যদি থাকে সে সেটাকে করতে হবে। সুতরাং কীভাবে মেশিনটাকে রান করাতে হবে, তার মেনটেন্স কী আছে না আছে, সেইগুলো যদি জানা থাকে সেগুলো কিন্তু ডেমনস্ট্রেট করা হয়ে থাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কৃষির বিকাশের লক্ষ্যে যে বিভিন্ন রকম সরকারি প্রকল্প রয়েছে সেগুলো নিয়ে কিছুটা জানলাম। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ নয়, চলবে আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। আপনারা সঙ্গে থাকুন। আসরে আসার জন্য ডক্টর শীত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ১২ বছরে কৃষির বিকাশ এর প্রথম পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর অরুণ কুমার শীত, ইনি মুখ্য বিজ্ঞানী, কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা, মোহিতনগর গবেষণা কেন্দ্র, জলপাইগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারই শুনবেন লোকগীতি, শিল্পী দীনেন্দ্র চৌধুরী। আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: শেষ হল গ্রামেগঞ্জে উপস্থাপনায় আইভিতে আকাশবাণী শিলিগুড়ি কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবরে বলা হয়েছে যে আজ ভারী বর্ষণ যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তা হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। কোনো কোনো জায়গায় বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটারেরও অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার কয়েকটি জায়গায়। এছাড়া 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘণ্টা 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে তা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গার ওপর দিয়ে আগামী 24 ঘণ্টায়। শুনলেন কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবর আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: Allergy Week. Today we have Dr. Sabyasachi Barik, ENT Raiganj Medical College and Hospital from Raiganj. So doctor, can allergic rhinitis lead to more serious issues if left untreated?
2: Allergic rhinitis is a major health problem. There is often a saying that there is no wheeze without a sneeze. This means that allergic rhinitis may be a forerunner of bronchial asthma or COPD or some lung diseases if they are left untreated. It may also cause fluid accumulation in ear leading to impairment of hearing or conductive hearing impairment, which is also called as otitis media with effusion.
1: Issued in public interest by Sun Pharma.

0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, শুরু হচ্ছে উত্তরণ।
1: শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আড্ডো আবারও একবার হাজির হয়েছি শিলিগুড়ির সুভাষপল্লিতে। আর এখানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে আমরা পেয়েছি, শুনে নেব তারই কথা, তারই মুখ থেকে, তার অজানা তথ্য, তার জীবনের স্ট্রাগল, পিরিয়ড কী কী কেটেছে সমস্তটাই জেনে নেবো তারই কাছ থেকে। নমস্কার, আপনার নাম?
2: নমস্কার, আমার নাম পপি সাহা পাঞ্জা।
1: আচ্ছা, আপনি বলুন, আপনার বাড়ি কোথায় ছিল? আপনি কি জন্ম থেকেই আপনার এরকম সমস্যা?
2: একেবারেই জন্ম থেকে না, কিন্তু যখন আমার বয়স 2.5 বছর তখন প্রথমে পেটের সমস্যা হয়েছিল। তারপর তো ভিটামিন এ কমে যায় খুব বেশি দিন হলে এই সমস্যাটা।
1: আচ্ছা, পেটে কি সমস্যা হয়েছিল?
2: মানে ডায়রিয়া, সাদা মশা, এইগুলো ছোটবেলায় যেগুলো হয় সেটা দীর্ঘস্থায়ী হয়েছিল। তারপর ডাক্তারও বুঝতে পারিনি, অনেকটা ছোট ছিলাম, এমন কিছু একটা ঔষধ দিয়েছিল, চোখটা একেবারেই খারাপ হয়ে গেছে। আর তখনকার দিনের বাবা মা সেরকম কোনো স্টেপ নেননি বা তেমন কিছু আর করা যায়নি। তখন থেকে আমি দৃষ্টিহীন, মোটামুটি বছর 3-এক বয়স তখন থেকে আমি দৃষ্টিহীন শুনেছি সবার কাছে আর কি।
1: আচ্ছা, এই যে ছোটবেলায় আপনি দেখতে পেতেন পরিষ্কার,
2: হ্যাঁ,
1: এরপরে আপনি দেখতে আর পেলেন না, এই যে জায়গাটা, এই জায়গাটা কিরকম ছিল? হঠাৎ করে আলো থেকে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে আর আলো পাচ্ছেন না, সেটা তো একটা বিশাল বড় খামতি। সেটা কাটিয়ে উঠলেন কি করে, বা আপনার কি হয়েছিল সেই সময়টা?
2: আমার ঠিক সেই সময়টা মনে পড়ে না, একেবারে সকাল, তো খুব ছোট ছিলাম। তারপরে 2.5 বছরে তো অসুস্থ হয়ে গেলাম বিছানায় তখন থেকে। তারপর বড় হয়ে আমি শুনেছি যে আমি নাকি ছোটবেলায় একেবারে ফিট ছিলাম, খুব রেস্টলেস ছিলাম, আমার বড় দিদিরা বলে। আমি তো অনেকটা ছোট বাড়িতে, আমার ছোট একজন, বাকি সবাই বড়, তো ওরা বলে। আমার ঠিক একদম শিশুকালটা মনে নেই ওই সময়টা, অসুখের আগের সময়।
1: আচ্ছা আচ্ছা, মানে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন ওই কি পেটের সমস্যার জন্য?
2: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা, তো তারপরে হচ্ছে যে আপনারা ক ভাই বোন তাহলে?
2: আমরা 5 ভাই বোন, আমার বড় 4 জন আছে আর ছোট একটা ভাই। আমি ভীষণ আদরের আর কি।
1: আদরের ঠিকই, কিন্তু এই সমস্যার জন্য কি কি সমস্যা হলো আপনার জীবনে, সমস্যা হলো আর কি?
2: হ্যাঁ, তো আমাকে ছোটবেলায় ভাই বোনরা সবাই স্কুলে যেতে শুরু করলো, আমারও সেটাই ইচ্ছা, বাড়ির সামনে যেমন থাকে সবারই বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ওখানে ছুটে ছুটে যেতাম ওদের সাথে, হাত ধরে সবার সাথে একটু পড়াশোনা করতাম। তখন বাবা তো খোঁজ করতে লাগলো যে কে কোথায় স্পেশালি কিছু শেখানো যায়, যেহেতু বাবা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চাকরি করতেন, ওনার একটা ইচ্ছে ছিল যে আমার এই মেয়েটাকেও আমি কিছু শেখাবো।
1: মানে বাবা কি করতেন?
2: বাবা ওখানে চাকরি করতেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। একদিন এক দাদা এলেন কুচবিহার এনএলসি স্কুল ফর দ্য ব্লাইন্ড, ওখানে পড়াশোনা করতেন দাদা, তো সেখানে এমএ করতে এলেন ইউনিভার্সিটিতে। তখন সবাই ওই দাদাকে জিজ্ঞেস করলো, জীবনচন্দ্র, আজ উনি নেই অবশ্য, তিনি স্বর্গীয়। ওই দাদা তখন বললেন যে এইভাবে পড়াশোনা করতে হয়, আমাকে ওখানে ভর্তি করে দেওয়া হলো। খুব অল্প বয়স তখন, দাদা বাড়ি এসে দেখলো ছোট্ট মেয়ে, তারপরে ভর্তি করে দিল। তারপর তো ধীরে ধীরে বড় হয়েছে। সমস্যা আমার জীবনে খুবই ছোটবেলাটা খুব টাফ না, কেননা আমি খুব ছোট বয়সেই হস্টেল পেয়ে গেছি, আর যখন আমার জ্ঞানের বিকাশ হচ্ছে সেই সাথে সাথে আমার সমস্ত কিছুই পেয়েছি, এটা আমার প্রতি ঈশ্বরের কৃপা আর কি। শুধু একটাই খারাপ লাগতো যে বাড়ি থেকে বেশ অনেকটা দূরে কুচবিহার, বাবা সবসময় যেতে পারতেন না, কখন হয়তো টাকা পাঠিয়ে দিতেন, চিঠিতে যোগাযোগ রাখতেন, কম যেতে।
1: কিন্তু চিঠিটাও তো মানে নিজে পড়তে পারতেন,
2: চিঠি রিড করে দেওয়ার জন্য তো হোস্টেলে ছিল অনেকেই, যারা চক্ষুষ্মান তারা রিড করতেন, চিঠিটা পড়ে দিতেন, শুনতাম, ওইভাবেই যোগাযোগ থাকতো। তখনকার দিনে তো ফোন খুব একটা ছিল না, অনেক দিন আগের কথা।
1: হ্যাঁ, তো আপনার এখন কত বয়স?
2: এখন তো আমি চলে যাচ্ছি প্রায় 50-এর দিকে।
1: আচ্ছা,
2: অনেকটা বয়স, তো অনেক দিন আগের কথা। তারপর স্কুলে বড় হলাম, ওখানেও সবারই খুব কাছে ছিলাম, ভীষণ আদর যত্নে বড় হয়েছি এনএলসি স্কুল ফর দ্য ব্লাইন্ড কুচবিহারে, ওখানে তো পড়াশোনা করলাম, তেমন খুব কঠিন হয়নি। একটা একটু কঠিন বিষয় ছিল যেটা পড়াশোনাটা খুব সহজ নয়, ইঙ্কের বইগুলোকে ব্রেলে করে নিতে হয়, তার জন্য রিডার প্রয়োজন হয়, পরীক্ষার সময় রাইটার খুঁজতে বেরোতে হতো। যখন জেনারেল স্কুলে গেলাম ক্লাস 8 পর্যন্ত তো ব্রেলে পড়াশোনা করলাম, তখন কোনো খুব একটা সমস্যা না, কিন্তু যখন জেনারেল স্কুলে ভর্তি করে দিল কুচবিহারের সিস্টার নিবেদিতা গার্লস, তারপর সুনীতি একাডেমি গার্লস, ওগুলোতে তখন আমাদের একটু ট্যাপ ছিল কি রাইটার জোগাড় করতে হতো।
1: ও, ক্লাস 8 পর্যন্তই কি ব্রেলে পড়াশোনা করা যায়?
2: এটুকু আমাদের, মানে আমাদের সময় এটুকুই ছিল।
1: আচ্ছা,
2: এখন কিছু কিছু স্কুল আছে যারা 12 পর্যন্ত ক্লাস করায়, কিন্তু বোর্ডের যে এক্সামগুলো সেগুলো বাইরে গিয়ে সবাইকেই দিতে হয়। আমি এনআইভিএইচও এটাই দেখেছি যে ওরা স্কুলে ক্লাস করে কিন্তু পরীক্ষা বাইরে গিয়ে দেয়। গানের কিছুটা কোর্স করেছি, তবে আমার যেন মনে হয় আমি গান খুব একটা ভালো পারি না, এটাই মনে হয় বলে আমি খুব একটা গান করি না, খুবই কম করি কোথাও প্রয়োজন হলে, তাছাড়া আবৃত্তি করি বেশিরভাগ। আর আমার হাজবেন্ড তো ভালো লেখেন, হয়তো ওনার লেখাগুলো মাঝে মাঝে আবৃত্তি করি, এছাড়া অন্যান্য লেখকদের কবিতাগুলো আবৃত্তি করি। এই তো, আর সেই সঙ্গে আমার কাজ তো আছে, যেটা আমার প্রফেশন সেটা আছে।
1: কি প্রফেশন?
2: প্রফেশন হচ্ছে আমি সর্বশিক্ষা মিশনের একজন কর্মী দীর্ঘদিন ধরে। 2005-এর নভেম্বর এই কাজটা আমি পেয়েছি। আর আমি তো শিলিগুড়িতে থাকি, কাজ করি এখান থেকে অনেকটা দূর, ঘন্টা দুয়েকের রাস্তা বিধাননগর সাইকেল। সেখানে যত সরকারি জেনারেল স্কুল আছে সেখানে এখন বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে তারা পড়াশোনা করে, তাদের পড়াশোনাটা যাতে একটু সহজভাবে করতে পারে, যাতে স্পেশাল স্কুলে না গিয়ে জেনারেল স্কুলেই পড়লো, বাড়ি গেল মায়ের কাছেই থাকলো, এভাবে যাতে তারা পড়াশোনা করতে পারে, এই জন্য সর্বশিক্ষার প্রজেক্ট একটা চলছে, সেখানে আমি কাজ করি তাদের যতভাবে সম্ভব সহযোগিতা করা। তারপর বিশেষ যে টেকনিক রয়েছে পড়াশোনার জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, সেগুলো শেখানো, তাদের কী প্রয়োজন রয়েছে সুবিধাজনকভাবে পড়াশোনাটা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সেগুলো দেওয়া সর্বশিক্ষা মিশনের কাছ থেকে নিয়ে এই কাজগুলো করি। পুরো বিধাননগর সার্কেলটাতে আমাকে কাজ করতে হয়, কখনো এসকর্ট পেলাম তো কাউকে নিলাম সাথে, আর যখন পেলাম না একাই করলাম, কখনো সহকর্মীদের সহযোগিতা নিয়ে নিই, এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি আর কি।
1: বেশ, তাহলে আপনি যে কাজ করছেন সর্বশিক্ষা মিশনে, ছেলে এবং মেয়েদের মধ্যে একটা প্রতিবন্ধকতা থাকে, প্রতিবন্ধকতা বলছি মানে তা না, মানে একটা সমস্যা থাকে কি, মেয়েদের শারীরিক দিক দিয়ে আমরা কিন্তু ছেলেদের থেকেও অনেক বেশি শক্তিমান, আমাদের মনে হয় যেটা, কারণ কি আমরা অনেক কিছু সমস্যা কাটিয়ে আমাদেরকে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনার আরও একটা সমস্যা রয়েছে, তো সেই রকম যে মেয়েদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে কি সেরকম অর্থে কিছু বাধা হয়ে দাঁড়ায়নি?
2: প্রথম প্রথম তো হয় যখন কিছু শুরু করি, যখন কাজে জয়েন করি সর্বশিক্ষাতে, প্রথম আমি কুচবিহারে পেয়েছিলাম দিনহাটা এরিয়া, সেখানকার যে কোনেটা ছিলেন সেই দিদি, উনি মহিলা ছিলেন, তো উনি বলেন তুমি এত কম বয়সে এইসব বর্ডার এরিয়াতে কাজ করবে, যেহেতু বাংলাদেশ কাছে, তো তুমি এখানে করতে পারবে না, শিলিগুড়ি চলে যাবে। তো প্রথমেই ওখানে পাশ করলাম ইন্টারভিউতে, কিন্তু ওখানে আমাকে করতে দেওয়া হলো না, শুধুমাত্র মেয়ে আর দৃষ্টিহীনতা একটা কারণ, আর বয়সটা কম ছিল। বললো যে কখনো যদি তুমি কোথাও হারিয়ে যাও আমি খুঁজে পাবো না।
1: হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই হয় তুমি তো মেয়ে বলে এটা হচ্ছে না, এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে তাহলে আরো বেশি বেশি করে বাধা হয়ে দাঁড়িয়েছে,
2: দৃষ্টিহীনতার জন্য আরো বেশি বাধা। তারপরে শিলিগুড়িতে অবশ্য হলো, খুব সহজ ভাবে হয়ে গেল কাজটা। হয় অনেক সময় ভয় পাই যখন গ্রামাঞ্চলে যাই ফাঁকা জায়গায়, হয়তো আমার এসকর্ট যে থাকে সে তো জেন্টস থাকে না, মেয়েদেরকে নিয়ে সাধারণত, এবার দুটো মেয়ে একদম গ্রামে ঢুকে গেছি, কোনো ভ্যানে টোটোতে অনেক ভেতরে চলে যাই, তখন ভয় একটু হয়, তো সবার সাথে যোগাযোগ করি আর কি। মাঝে মাঝে যে একেবারেই ভয় পাই না তা না, তবে কঠিন কোনো সমস্যা ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত আসেনি।
1: আচ্ছা আচ্ছা,
2: কাটিয়ে উঠতে পেরেছি আর।
1: হ্যাঁ, সেটাই একটা মানে কোন এক শুভ শক্তি, মানে বিশেষ শুভ শক্তি সবসময় যেন রক্ষা করে যাচ্ছে
2: একদম, আর সেই সঙ্গে মনের জোর।
1: হ্যাঁ, এটা তো একটা বড় অস্ত্র যাকে বলে, এটা সকল মানুষেরই একটা বড় অস্ত্র, মনের জোর। মনের জোর থাকলে সব কাজই মানে পারছি না কিন্তু করে ফেলতে পারবো, এরকম টাইপের আর কি ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আর কি কি করে?
2: আর তো ঘর কোনা কাজ, যেগুলো সব মেয়েকেই করতে হয়, নিজের কাজ আমি নিজেই করি। অনেকেই যেমন কোনো কাজের লোক রাখে, আমার আবার সেটা পোষায় না কারোর কাজকর্ম করাটা, রেখেও দেখেছিলাম খুব একটা পছন্দ হয় না, আমি নিজে নিজের ঘরের কাজকর্ম করে সময় মতো বেরিয়েও যাই কাজে, কোনো সমস্যা হয় না।
1: আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে ছোটবেলায় তো আপনি বাবা মার ভীষণ আদরের ছিলেন, ভাই বোনেদেরও সকলের আদরের ছিলেন, তো সেই রকম বিশেষ কোনো ঘটনা?
2: তেমন ঘটনা বলতে
1: বেশ আনন্দের, বেদনাদায়ক তো একটা আছে, কিন্তু সেই মানে দুটোই একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন।
2: আনন্দের বলতে, আমার যখন মাধ্যমিকে আমার রেজাল্ট হলো, এটা একটা আমার মনে আছে, আমাদের পাড়ায়, আমি যে পাড়ায় থাকতাম শিব মন্দিরের একটা পাড়া বিধানপল্লী, সেখানে আমার আগে কোনোদিনও মাধ্যমিকে কেউ ফার্স্ট ডিভিশনে পাস করেনি।
1: আচ্ছা,
2: ছেলে মেয়ে তো আমার রেজাল্ট তখন কি হতো ওই মাধ্যমিক বোর্ডে, কিছুটা জানা যেত আগে থেকে, কিছু যারা ছিলেন আর কি ওখানে কাজকর্ম করতেন। এরকম একটা কাকু এসে বললো, তো সবাই এত খুশি হয়েছিল, আমার ভাই বোনরা তো মানে আমার ভাই তো পাগলের মতো চিৎকার করে করে সবাইকে বলছে ওই গোয়ালে উপর উঠে যে আমার দিদি এইবার প্রথমবার ফার্স্ট ডিভিশনে পাস করেছে আমাদের পাড়ায়। আর আমার ভাই বোনেরা প্রত্যেকে আলাদা আলাদা গিফট নিয়ে এসেছিল আমার জন্য, বাবা মা তো দিয়েই ছিল, আর ভাই বোনেরাও এই বিষয়টাকে ভীষণ ভাবে সবাই সেলিব্রেট করেছিল, এটা মনে আছে। তারপর আমি যখন পড়াশোনা শেষ করে যখন আমি দেরাদুনে গেলাম, একটা তো বিশেষ প্রশিক্ষণের দরকার হয় স্পেশাল টিচার হতে গেলে, শুধু নিজে স্পেশাল হলেই হয় না, তো ওই ট্রেনিংটা যখন আমি যাই, আমি তখন শুধু আমার বাড়ির লোক না পাড়ার লোকেরা পর্যন্ত আমাকে সবাই এসে যতভাবে সম্ভব উৎসাহিত করেছে, বিভিন্ন ভাবে গিফট দিয়ে ভরে দিয়েছে, মানে
1: মানে আদরে ভালোবাসায় ভরে গেছে একেবারে।
2: আবার যখন রেজাল্ট হলো ঠিক সেই অবস্থা, যেমন বাড়ির লোকেরা তেমনি পাড়ার লোকেরা। অন্যান্য মানুষদের যখন দেখি, আমার মতো ছেলেমেয়েরা অনেক কষ্টে আছে এখন, অনেক বাড়িতে গিয়েও দেখি, তখন আমার ভীষণ কষ্ট হয়, আর তাদের বাবা মাদেরকে আমি উৎসাহিত করি। মূলত এই জন্যই এই ফিল্ডে আমাকে আমার কোনেটা নিয়েছিলেন, যে আমি যেন অন্যদেরকে উৎসাহিত করতে পারি, বাবা মাদেরকে, যে এই ছেলেমেয়েরা ফেলনা নয়, অবহেলার নয়, এদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে, এদের যদি একটু সহযোগিতা করি, তাহলে ওরা অনেকটা এগিয়ে যেতে পারে। এই জন্যই আমাকে কোয়েন্টা নিয়েছিলেন এবং বলেও ছিলেন যে তুমি এই কাজটা করো এবং সবাইকে উৎসাহিত করো। তো আমার কাজটা একটু টাফ হলেও করে যাচ্ছি আনন্দের সঙ্গে।
1: আর মায়ের হাতের কি খেতে ভালো লাগে, আর আপনার কোনটা খেতে ভালো লাগে?
2: আমি তো নিরামিষ বেশি ভালোবাসি আমিষের চাইতে, আর আমার মা এখন তার অনেকটা বয়স আছেন, কিন্তু শুধু নিজেরটুকু যেটুকু করা সেটুকুনি করতে পারেন, দৈনন্দিন কাজকর্ম নিজেরটুকু। আর
1: মানে কোনটা বেশি পছন্দের, কোন খাবারটা?
2: আমার মা প্রত্যেকটা রান্না ভীষণ ভালো করতেন, এবং ওই যে পিঠে পায়েস বানিয়ে দিতেন, আমি যখনই বাড়িতে আসতাম আমি খুব ভালোবাসতাম খেতে, তো মা খুব যত্ন করে বানিয়ে দিতেন। প্রত্যেকটা রান্নাই আমার মায়ের ভীষণ ভালো, এখন মায়ের মতো করার চেষ্টা করি, এখনো মাকে ফোনে জিজ্ঞেস করে আমি অনেক রান্না করি।
1: আচ্ছা,
2: আর কিছু শাশুড়ি মায়েরও রান্না শিখে নিয়েছে ওনার কাছ থেকে।

0: আচ্ছা আচ্ছা, আর আপনি কোনটা বেশি ভালো বানান?
1: আমি যে কোনটা বেশি ভালো বানাই এই তো যারা খায় তো তারাই বলতে পারবে।
0: ও আচ্ছা আচ্ছা, তো এরপরে চলে আসছি আপনার বৈবাহিক জীবন সম্পর্কে। আপনি যে জীবন সঙ্গী পেলেন সেই ব্যাপারটা, তার আগে বলি যে আপনি তো ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করেছেন, তো তারপরে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করলেন, কোথা থেকে করলেন?
1: আমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। আমি কুচবিহার কলেজেই পড়াশোনা
0: কোন
1: করেছি।
0: বিষয়
1: আর্টস ছিল আমার, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলোই ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: পাস করেছি ওখানে কুচবিহার কলেজে।
0: আচ্ছা, তারপরে আপনি যে জীবন সঙ্গী হিসেবে যাকে পেলেন তার সম্পর্কে একটু বলুন।
1: আমি ওনাকে, আমি যেখানে পড়াশোনা করতাম সেখানে দুটো হোস্টেল ছিল, একটা গার্লস হোস্টেল, একটা বয়েজ হোস্টেল। তো এনারা বয়েজ হোস্টেলে থাকতেন, তো সেই সময় ওদের আসা যাওয়া থাকতো, কিছু কিছু প্রোগ্রাম আমাদের সঙ্গে থাকতো, যেমন খাওয়া দাওয়া, প্রেয়ার মিটিং, কালচারাল প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি একসঙ্গে ছিল। তো তখন দেখতাম ওর পারফরমেন্সগুলো, সেগুলো আমাকে মুগ্ধ করতো।
0: মানে শুনতেন?
1: হ্যাঁ শুনতাম, হ্যাঁ হ্যাঁ কান দিয়ে দেখতাম আর কি, শুনতাম তো ভালো লাগতো। তারপর তো আমরা জানিয়েছিলাম বাড়িতে, স্কুলেও সবাই জানতো, তারপর বাড়িতে জানিয়েছিলাম, বাড়িতেও উৎসাহিত হয়ে আমাদের দুজনকে এক করে দিয়েছে আইনি মতে।
0: আচ্ছা আচ্ছা, তারপরে ছেলে মেয়ে?
1: ছেলে মেয়ে আমরা নিইনি, কারণ নিজেদের এত বেশি সমস্যা, যেহেতু ব্লাইন্ডনেসটা অনেক ছোট, আমার তো অনেক ছোট থেকে, আর ওনার তো বাই বার্থ। তো ছোটবেলায় একটা জিনিস জেনেছিলাম কি, যে যারা নাকি এরকম দৃষ্টিহীনতার মধ্যে থাকে তাদের ছেলে মেয়ে হতে পারে, হলেও হতে পারে দৃষ্টিহীন, নাও হতে পারে বা আংশিক দৃষ্টিহীনও হতে পারে। তো আমরা চিন্তা করলাম যে আমরা দুজনেই যেহেতু বাইরে যাই, কাজকর্ম করি, আমাদের যদি ওই রকম একটা সন্তান জন্মায় তো আমরা নিজেদেরাই তো সমস্যার মধ্যে আছে, আমার একটা সমস্যাযুক্ত মানুষ নিয়ে আসবো না হলে খুব ভালো, কিন্তু যদি হয় ওরকম তাহলে তার চাপটা আমার ফ্যামিলিতেই পড়বে, আমার শাশুড়ি মাকে, আমাদের জন্য অনেক বেশি আরো।
0: তারপরে তো সেই মানুষটিও তো সমস্যাগ্রস্ত।
1: হ্যাঁ, সব চিন্তা করে আমরা বললাম যে না, আমাদের দরকার নেই, অনেক ছেলে মেয়েকে নিয়ে আমরা কাজ করছি, ওরাই আমাদের সন্তানের মতো।
0: আচ্ছা, তো বেশ, তো এবারে একটু গান শুনবো।
1: গান আসলে করি না প্রায়, তো খ্রিস্টান মিশনে স্কুলে বিভিন্ন রকম গান শেখাতো আমাদেরকে, যে গানগুলো প্রেয়ার মিটিং এ হতো সেগুলো এখনো করি আর ভালোও লাগে আমার, আর খ্রিস্ট ধর্মটাকে আমি আপন করে নিয়েছি। তো একটা খ্রিস্টীয় সঙ্গীত শোনাই হবে, খুব ছোট্ট চেষ্টা করি, আসলে আমি কোনো গানই খুব একটা পারি না।
0: নিশ্চয় নিশ্চয়ই, কোনো সমস্যা নেই,
1: ছোট্ট করে শোনাচ্ছি।

0: আচ্ছা, এই তো শুনলাম, ভালো লাগলো। আর এরকমই আপনি কি মানে বাইবেলের গান, বাইবেলের শ্লোক এসব পড়ে পড়েই বড় হয়েছেন নাকি?
1: হ্যাঁ, আছে প্রচুর বাইবেল আমার সঙ্গে, অনেক আছে, ঘরেই আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে অনেক সময়ই হয় যে আমরা হয়ে যাই আর কি, যে ধর্মের মানে কি খ্রিস্টীয় স্কুলে পড়াশুনো করে সেই ধর্মের বইপত্র পড়তে পড়তে আমরাও তার অনুরাগী হয়ে উঠি একরকম। সেই
1: আমার তো সেটাই হয়েছে।
0: হ্যাঁ, আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই বলে কিন্তু আমি খ্রিস্টান হয়ে যাইনি, কিন্তু খ্রিস্ট ধর্মটাকে আমরা ভালোবেসে ফেলেছি এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনার জীবনের এই যে স্ট্রাগল পিরিয়ডের কথা আপনি আমাদের শোনালেন, আপনার আনন্দের কথা শোনালেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আঢ্য শিলিগুড়ির সুভাষপল্লী অঞ্চলে চলে এসেছিলাম। আজ আমার সঙ্গে ছিলেন পপি সাহা পাঁচা মহাশয়া। উনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ছোটবেলায় বিশেষ অসুখে সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে উনি যে আবারও স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, এই যে উত্তরণের কথা, সেই উত্তরণের কথা আমরা শুনে নিলাম। আবারও কোনো দিন আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক 4:30। নমস্কার।
2: উত্তরণ অনুষ্ঠানে এতক্ষণ পপি সাহা পাঁজার সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন স্যাক্সোফোনে লঘুসঙ্গীতের সুর শুনবেন শিল্পী সমুদ্র নীল চট্টোপাধ্যায়।

এতক্ষণ স্যাক্সোফোনে লঘু সঙ্গীতের সুর শুনলেন। শিল্পী ছিলেন সমুদ্রনীল চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

মাসির কথা বলি তোদের। সমস্ত বৃন্দাবন সুষুপ্ত, সকলে ঘুমোচ্ছে, কিন্তু মাসির চোখে ঘুম নেই। সে শুধু রাধা রাধা বলে আমাকে ডাকছে। তাই বলছি, আমরা জানি যে ভোগী লোক যদি হয়, তার গাত্রমর্দন না করলে তার ঘুম আসে না। তো শ্রীকৃষ্ণ স্বয়ং গাত্রমর্দন করছে বাঁশির, নাহলে বাজছে কী করে? আর হয় কারোর যদি ক্ষুধা পায়, তার ঘুম আসে না। কিন্তু শ্রী

আমারে কোন কোন দুকুল গেল কোন মাসাবাসি সখীরে চণ্ডী দাস কয় সেই সে কারণ কান সর্বস্বী না রে আমি ভুল করেছি সর্বস্ব নয় সরে বস সরে সরে বস ওই সরেতে যে বস করেছে তাই বলছি তারে সরে।

লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনছেন রামকুমার চট্টোপাধ্যায়ের পরিবারের শিল্পী শান্তা দাস। 6:30 থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ 2026 ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলার ধারাবিবরণী পর্যায়ক্রমিকভাবে ইংরেজি এবং হিন্দিতে আপনারা শুনতে পাবেন আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে, এবং আমাদের আকাশবাণী শিলিগুড়ির অন্যান্য অনুষ্ঠান আপনারা শুনতে থাকবেন নিউজ অন AIR অ্যাপে। এখন কীর্তন শান্তা দাসের কণ্ঠে।

এতক্ষণ লোক পরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনলেন রামকুমার চট্টোপাধ্যায় এবং শান্তা দাসের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া গান পাপিয়া সরকারের কণ্ঠে।

ভাওয়াইয়া গান শুনলেন পাপিয়া সরকারের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণের বেতার রিপোর্টে আপনারা শুনবেন, পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন মন্ত্রী এবং শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বমানের পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে পর্যটন বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন। তার প্রধান উদ্যোগগুলির মধ্যে রয়েছে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পাহাড়ি অঞ্চলে যানজট নিরসন এবং শিল্পের অগ্রগতিতে বাধা না দিয়ে স্থানীয় চা বাগানগুলিকে সহায়তা করা। বাংলার পর্যটন সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে স্থান দেওয়ার লক্ষ্যে কৌশলগত প্রচারমূলক প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি আকাশবাণীর সঙ্গে কথা বলে জানালেন,
1: মোদি সরকারের 12 বছরের পূর্তি এবছরটা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এত বড় রদবদল, আপনি এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের পথ কতটা উন্মুক্ত হলো কাজ করার পক্ষে?
2: দেখুন, আমার গত 5 বছরের বিরোধী দলের জনপ্রতিনিধি হিসাবে যখন কাজ করেছি, তখন যেটা সব থেকে বড় সমস্যা মনে হয়েছিল সেটা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রের পারস্পরিক সম্পর্ক যত সৌহার্দ্যপূর্ণ হবে সেটা দেশের পক্ষেও মঙ্গলদায়ক, রাজ্যের পক্ষেও মঙ্গলদায়ক। আমাদের দেশে তিন ধরনের তালিকা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। রাজ্যের তালিকার মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে জমি রাজ্য প্রদান করে, কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে যে জমি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্পে রাজ্যের অসহযোগিতা কেন্দ্রের যে উন্নয়নমূলক প্রকল্প সেটাকে আটকে দিয়েছে। আর হচ্ছে কেন্দ্রের সরকার যে প্রকল্পগুলো রাজ্যে তারা শুরু করতে চেয়েছিলেন সেইগুলো কিন্তু এখানে হয়নি, যেরকম বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত সহ অনেক প্রকল্পগুলো। তো এবার আমরা আশা করছি যে এই প্রকল্পগুলো আমরা রাজ্যের মানুষকে এই প্রকল্পগুলো উপহার দিতে পারবো। আর মাননীয় প্রধানমন্ত্রীর এই 12 বছর নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে, ওনার স্লোগানই তো বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের কথা উনি বলেছেন, ফলে ভারত যে আজকে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা। ফলে সেই চিন্তাভাবনাকে সামনে রেখে দেশ যেমন এগিয়েছে, পশ্চিমবঙ্গ সেভাবে এগোবে।
1: অর্থনৈতিক পরিকাঠামো এখানে অনেক নয় ছয় হয়েছে পর্যটন শিল্পে, সেই জায়গাটা কাটিয়ে উঠে আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে কাজ করতে হবে।
2: দেখুন, যে কোনো সময় চ্যালেঞ্জ হচ্ছে একটা অত্যন্ত আমি বলবো প্রেরণাদায়ক বস্তু যেটাকে নিয়ে মানুষ কাজ করে। সামনে যদি চ্যালেঞ্জই না থাকে তাহলে কাজ করবার আগ্রহ কমে যায়। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের একটা আমি বলবো যে এতদিন যেভাবে এটা অবহেলিত হয়েছে ভবিষ্যতে থাকবে না, কেন পশ্চিমবঙ্গের মতন পর্যটন মানচিত্র আর কোনো রাজ্যে হয়তো এভাবে নেই। পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, ফলে এটাকে পুরোপুরি ব্যবহার করে পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বের বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরা হবে।
0: পশ্চিমবঙ্গ দিবস প্রতি বছর 20 জুন উদযাপিত হয়। 1947 সালের এই দিনে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ একটি পৃথক রাজ্য হিসেবে ভারতের

0: অংশ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দেশভাগের পূর্বে এই দিনে অবিভক্ত বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার বিধায়করা পৃথক বাংলা গঠনের পক্ষে ভোট দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ও সক্রিয় প্রচেষ্টায় বাংলার এই অংশটি ভারতে অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিমবঙ্গের জন্ম হয়। অন্যথায় পুরো বাংলাই পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো। রাজ্য জুড়ে এই দিনটি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং ইতিহাস পর্যালোচনার মাধ্যমে উদযাপিত করা হয়েছে। প্রাক্তন শিক্ষক সাধন পাল তার মন্তব্যে জানালেন,
1: সেই সময় প্রত্যেকেই, সেই সময় বাংলাতে যারা ছিলেন জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক, প্রত্যেকেই কিন্তু এটা অনুভব করতে লাগলেন। মূলত ৪৬-এর শেষ দিক থেকেই কিন্তু এই হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের দাবিটা কিন্তু উঠতে থাকে, ভাগ করতে হবে। শ্যামাপ্রসাদ একটা কথা বলেছিলেন যে দেশ ভাগ হবে কি হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু বাংলাকে ভাগ করতেই হবে, আলাদা দুটো প্রশাসন এখানটা তৈরি করতে হবে, এটা উনি বলেছিলেন। সেটা হচ্ছে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, এটা তৈরি করতেই হবে, এটা ওনার দাবি ছিল শ্যামাপ্রসাদের। যাই হোক, এটার ইতিহাসটা যদি আমরা দেখি, ক্রনোলজিটা দেখি, তাহলে মূলত ধরুন ৪৬-এর জানুয়ারি মাসে ওই আপনার আজাদ হিন্দ ফৌজের একজন মেজর জেনারেল এসি চ্যাটার্জি, উনি প্রথম বঙ্গভঙ্গের জন্য একটা সমিতি তৈরি করেছিলেন। এই সমিতি তৈরি করার পর কিন্তু
2: বঙ্গভঙ্গের পক্ষে, হ্যাঁ, বঙ্গভঙ্গ করার জন্য,
1: যাই হোক, তখন একটা সমিতি তৈরি করেছিলেন যাতে বঙ্গভঙ্গ করা যায়, বাংলা ভাগের পক্ষে একটা সমিতি তৈরি করেছিলেন। মানে হিন্দু হোমল্যান্ড তৈরি করার জন্য উনি একটা সমিতি তৈরি করেছিলেন, মেজর জেনারেল এসি চ্যাটার্জি। তাকে কিন্তু সবাই ব্যাপক সমর্থন জানিয়েছিল, মানে তখনকার সামাজিক পরিস্থিতিটা বলছি। ঠিক ফেব্রুয়ারি মাসে কিন্তু হিন্দু মহাসভা, বাংলার যে প্রাদেশিক সমিতি, তারা কিন্তু দাবি তোলে যে না, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ চাই, এটা করতেই হবে। হিন্দু মহাসভা একটা সংগঠিত দল ছিল, ওরা কিন্তু জেলায় জেলায় এই ব্যাপারে আন্দোলন গড়ে তুলল, আর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেল যে না, হিন্দু হোমল্যান্ড তৈরি করতেই হবে। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে। ২৯শে মার্চ ১৯৪৭ তখন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একটা ছিল, সেটা মূলত আমাদের ছোটো ছোটো দেশীয় রাজারা ছিল, বর্ধমানের রাজা ছিলেন, বিভিন্ন জায়গার রাজা ছিলেন, তাদের একটা অ্যাসোসিয়েশন ছিল। তার ৯৫তম বার্ষিক সম্মেলন হয়েছিল, সেই ৯৫তম বার্ষিক সম্মেলনও কিন্তু দাবি তোলা হয় যে হিন্দুদের জন্য একটা পৃথক প্রদেশ গঠন করতে হবে
2: বাংলাতে। এবং
1: হ্যাঁ, তাহলে দেখুন একটা আন্দোলন শুরু হয়ে গেল বিভিন্ন জায়গাতে, আমাদের সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু তখন দাবি তুলতে লাগলো। শুধু তাই নয়, সেখানটা যত ছোট ছোট সংগঠন ছিল, বিভিন্ন ক্লাব বলুন, বার অ্যাসোসিয়েশন বলুন, ডক্টরস অ্যাসোসিয়েশন বলুন, বিভিন্ন শিক্ষাকর্মীদের সংস্থা বলুন, এরকম ধরুন ১-১৫০ ছোট ছোট সংস্থা, তারাও কিন্তু তখন দাবি তুলল। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই তারাও কিন্তু দাবি তুললো যে না, হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা করতেই হবে, এটা কিন্তু থাকা যাবে। এই যে সারা বাংলা জুড়ে তখন কিন্তু একটা জাগরণ চলে এসেছিল, কিন্তু প্রত্যেকটা আন্দোলনই ছিল বিক্ষিপ্তভাবে বাংলার নানান স্থানে, সারা বাংলা জুড়ে, কিন্তু এদেরকে ইউনাইটেড কে করবে? আন্দোলনটা তো ইউনাইটেড করতে হবে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, নাহলে তার অধিকার তৈরি হবে না। এই প্ল্যাটফর্মে আনার কাজটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এইটা ছিল ওনার মূল কাজ,
2: নেতৃত্বে।
1: হ্যাঁ, নেতৃত্বটা উনি দিয়েছিলেন, তার জন্য উনি অনেকগুলো কাজ করেছিলেন। প্রথম হচ্ছে যে শুধু আন্দোলন করলে হবে না, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড চাই, কারণ ব্রিটিশরা, ব্রিটিশদের কাছে দাবি চাইতে গেলে মূলত কিছু অফিসিয়াল ডকুমেন্ট তাদের চাই। সেই জন্য প্রশান্তচন্দ্র মহানারবিলিশ তখন ছিলেন আইএসআইয়ের প্রতিষ্ঠাতা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।

0: মতামতে জানালেন,
1: প্রচুর গবেষণা করা দরকার, নতুন নতুন যুব সমাজের কাছে ওনার ইতিহাস তুলে ধরা দরকার, নাহলে আমাদের মনে হয় দীর্ঘদিন মনে হয় আমাদের ইতিহাসটাকে জানানো হয়নি সঠিকভাবে, মানে এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু
2: অবশ্যই দুর্ভাগ্য।
1: এবং এটা হওয়া নাহলে আমরা তো আমরা জানি, যদি ইতিহাস যদি আমরা না জানি তাহলে সেটা বিপর্যয় হয়। প্রকৃতপক্ষে আমরা যদি দর্শকের পর দর্শক দেখি একাডেমিক স্তরে, ভারত কিশোরীকে নিয়ে সেই অর্থে কিন্তু চর্চা করতে দেওয়া হয়নি, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা প্রতিনিয়ত হয়েছে। এবং এখনও কিছু কিছু যে আমরা নেতিবাচক যে প্রচারগুলো দেখি সেটাও কিন্তু হচ্ছে, কিন্তু ইতিহাস তো সবসময় সত্য কথা বলবে। তিনি যখন উপাচার্য ছিলেন, কাশী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন এবং গুরুকুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে যদি তার ভাষণ আমরা যদি প্রত্যক্ষ করি, লক্ষ্য করি, দেখি, তিনি সবসময় চেয়েছিলেন যে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ভারতবর্ষ থাকবে। এবং তিনি বলেছিলেন গুরুকুল বিশ্ববিদ্যালয়ে, হিন্দু অ্যান্ড মুসলিম উইল হ্যাভ টু লিভ টুগেদার ইন ইন্ডিয়া। কিন্তু যখন তিনি দেখলেন যে ধর্মের ভিত্তিতে দেশভাগ হচ্ছে এবং বাংলা এবং পাঞ্জাব দুটো প্রদেশেই পাকিস্তানের দিকে যাচ্ছে, একদম সেটেল হয়ে গেছে প্রায়, তখনই উল্কার মতো শ্যামাপ্রসাদ মুখার্জির আগমন ঘটেছিল, যে থিওরির উপর ভিত্তি করে জিন্না পাকিস্তান প্রস্তাব করেছিলেন, পাকিস্তানের দাবি করেছিলেন, সেটার উপর ভিত্তি করেই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা এবং পাঞ্জাব ভাগের দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন যে পূর্ববঙ্গ মুসলিম অধ্যুষিত এবং পশ্চিম পাঞ্জাবও তাই, তাহলে সেগুলো পাকিস্তানে যাক, আর পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠ এবং পূর্ব পাঞ্জাবও তাই, কারণ আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ইতিহাস ভারতীয় মূল সংস্কৃতির সঙ্গে হাজার হাজার বছর ধরে।
0: আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।

শুনলেন ডুয়ার্স দর্পণ, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে মেরে জীবন সাথী ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি।
1: আমি প্রাথমিক বালক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র জয়পাল বলছি। আমার রোল নাম্বার 31। প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মূল লক্ষ্য হল যোগের বহুবিধ উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যোগা দিবস এদেশে প্রথম শুরু করেছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 21 জুন 2015 সালে। প্রাথমিকভাবে ভারতে এই যোগা শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ একত্রিত হওয়া। যোগ ব্যায়াম মানুষের শরীর, মন এবং আত্মাকে সুস্থ ও শান্ত রাখতে সাহায্য করে। এটি ভারতের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী 5000 বছরের পুরনো অনুশীলন। যোগ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ যুজ থেকে, যার অর্থ যুক্ত করা বা এক করা।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: बताउनु भएको छ। अन्तर्राष्ट्रिय योग दिवसका अवसरमा आज नयाँ दिल्लीमा विभिन्न केन्द्रीय मन्त्रालय तथा विभागहरूले विशेष कार्यक्रम आयोजना गरेका छन्। संचार मन्त्रालय अन्तर्गतको दूर संचार विभागले संचार भवनमा योग सत्र आयोजना गरेको थियो। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन आज लद्दाखको लेहमा आयोजित अन्तर्राष्ट्रिय योग दिवस समारोहमा सहभागी हुनुभयो। यस अवसरमा उहाँले स्वस्थ सुखी र शान्तिपूर्ण समाज निर्माणका लागि योगलाई दैनिक जीवनको अभिन्न अंग बनाउन सबै नागरिकलाई आह्वान गर्नुभयो। उपराष्ट्रपतिले यो केवल शारीरिक व्यायाम मात्र नभई मानवताका लागि भारतले दिएको प्राचीन उपहार भएको बताउनुभयो। उहाँले वर्षौंको ध्यान तपस्या र आध्यात्मिक खोज मार्फत भारतका ऋषिहरूले शरीरलाई स्वस्थ मनलाई शान्त र आत्मालाई उन्नत बनाउने समग्र योग प्रणालीको विकास गरेको उल्लेख गर्नुभयो। यस वर्षको विषय स्वस्थ वृद्धावस्थाका लागि योगको चर्चा गर्दै श्री राधाकृष्णनले स्वस्थ सेवामा भएको प्रगति र बढ्दो औषध आयुले समाजका लागि नयाँ जिम्मेवारीहरू सृजना गरेको बताउनुभयो।
1: इन्टरनेशनल डे अफ योगा इज मोर देन अ सेलिब्रेशन अफ फिजिकल एक्सरसाइज, इट इज अ रिकग्निशन अफ एन्सियन्ट गिफ्ट फ्रॉम भारत to the humanity. We are specially proud that the global recognition of yoga, Honorable Prime Minister Shriman Narendra Modi ji has called upon the international community to adopt a day for yoga.
0: प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज कोलकातामा स्वदेशमै निर्मित भारतीय नौसेनाका तीन युद्धपोत आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक र आईएनएस अग्रय राष्ट्रलाई समर्पण गर्नुभएको छ। यस अवसरमा उहाँले भारत जहाज निर्माण क्षेत्रमा नयाँ सोच र नवीन दृष्टिकोणका साथ अघि बढ़िरहेको बताउनुभयो। प्रधानमन्त्री मोदीले हालका वर्षहरूमा केन्द्र सरकारले विभिन्न नीतिगत सुधार लागू गरेको तथा स्वदेशी निर्माण क्षमता बढ़ाउन विशेष कदम चालेको उल्लेख गर्नुभयो। उहाँले जहाजको मरमत सञ्चालन व्यवस्थापनलाई एउटा ठूलो राष्ट्रिय अभियानका रूपमा अघि बढ़ाइएको पनि बताउनुभयो। उहाँले यी युद्धपोत भारतीय नौसेनामा समावेश हुनु भारतको उज्जवल भविष्यको संकेत भएको उल्लेख गर्दै समुद्री क्षेत्र विकसित भारत निर्माणका लागि रोजगारीको महत्वपूर्ण आधार बन्न सक्ने धारणा व्यक्त गर्नुभयो। आगामी वर्षहरूमा लाखौं नयाँ रोजगारी सृजना हुने सम्भावना रहेको उहाँको भनाइ थियो। साथै रक्षा उत्पादनसँगै रक्षा निर्यातमा पनि अभूतपूर्व वृद्धि भएको प्रधानमन्त्रीले बताउनुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। नीट यूजी 2026 को पुनः परीक्षा आज कड़ा सुरक्षा व्यवस्थाका बीच सम्पन्न भएको छ। परीक्षा देशका 551 तथा विदेशका 14 शहरमा सञ्चालन गरिएको थियो। यसमा 22,79,000 भन्दा बढ़ी परीक्षार्थी सहभागिता भएका छन्। परीक्षाका लागि बहुस्तरीय सुरक्षा व्यवस्था अप्नाइएको थियो। परीक्षा दिउँसो 2 बजेदेखि साँझ 5:15 सञ्चालन भएको थियो। परीक्षा अंग्रेजी सहित 12 भारतीय भाषामा सम्पन्न भएको हो। राष्ट्रिय परीक्षा एजेन्सीले भ्रामक सूचना र कुनै पनि प्रकारको अनियमितता रोक्न सामाजिक सञ्जाल मञ्चहरूमा पनि निरन्तर निगरानी राखेको जनाएको छ। भारतले आगामी 25 र 26 जूनमा हरियाणामा ब्रिक्सको 11 ऊर्जा मन्त्री स्तरीय बैठकको अध्यक्षता गर्ने भएको छ। बैठकमा ब्रिक्सका सबै 11 सदस्य राष्ट्रका ऊर्जा मन्त्री तथा वरिष्ठ अधिकारीहरूको सहभागिता रहनेछ। बैठकमा ऊर्जा सुरक्षा तथा दिगो विकास, ऊर्जामा समान पहुँच र प्रविधि तथा नवप्रवर्तन लगायत तीन प्रमुख विषयमा विस्तृत छलफल गरिनेछ। यो बैठकले विकासशील राष्ट्रहरूको प्राथमिकतालाई अघि बढ़ाउन तथा समावेशी विश्वव्यापी ऊर्जा भविष्य निर्माणमा योगदान पुर्याउने दिशामा भारतका लागि महत्वपूर्ण अवसर प्रदान गर्ने अपेक्षा गरिएको छ। केन्द्रीय उपभोक्ता संरक्षण प्राविधिकरण सीसीपीएले खाद्य उत्पादन सम्बन्धी विज्ञापनमा 100% भन्ने शब्द प्रयोग गरी भ्रामक प्रचार तथा अनुचित व्यापार अभ्यास गरेको ठहर गर्दै स्टोरिया फुड्स एण्ड ब्रेभरेज प्राइभेट लिमिटेड र भेक्टर फूड स्पेसलाइज लिमिटेड दुवै कम्पनीलाई 1,00,000 रुपियाँ जरिवाना गरेको छ। प्राधिकरणले दुवै कम्पनीलाई आफ्ना उत्पादनको प्याकेजिङ वेबसाइट तथा सबै डिजिटल प्लेटफर्मबाट यस्ता दावी तत्काल हटाउन निर्देशन दिएको छ। सीसीपीएले 100% भन्ने शब्द सटीक र पूर्ण संख्यात्मक अभिव्यक्ति भएकाले यसलाई लापरवाहीपूर्वक अनुमानका आधारमा वा केवल बजार प्रवर्धनको नाराका रूपमा प्रयोग गर्न नमिल्ने स्पष्ट गरेको छ। मौसम विभागले आज पश्चिम बंगालको तराई क्षेत्र र सिक्किममा मुसलधारे वर्षाको सम्भावना रहेको जनाएको छ। विभागका अनुसार असम र मेघालयका केही स्थानमा पनि भारी वर्षा हुने सम्भावना छ। अरूणाचल प्रदेश, बिहार, तटीय कर्नाटक, केरल, लक्षद्वीप, नागाल्याण्ड, मणिपुर, मिजोरम, त्रिपुरा, ओडिसा, तामिलनाडु, पुदुचेरी र कराईकलमा पनि मुसलधारे वर्षाको सम्भावना रहेको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। राष्ट्रपतिले जबलपुर स्थित रानी दुर्गावती विश्वविद्यालयको 36 दीक्षान्त समारोहमा सहभागी भई उत्कृष्ट विद्यार्थीहरूलाई प्रदान गर्नुभयो स्वर्ण पदक। प्रधानमन्त्रीले आज उपराष्ट्रपति सीपी राधाकृष्णनको योग सम्बन्धी लेख साझा गर्नुभएको छ। नीट यूजी 2026 पुनः परीक्षा कड़ा सुरक्षा व्यवस्थाका बीच भएको छ सम्पन्न अनि भारतले आगामी 25 र 26।
2: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন, অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যিক। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
3: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and helps to keep lifestyle disease away.
2: সংস্কৃতিবন্তক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী

0: মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ড আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লে স্পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারতকে নারী শক্তিকে শৌর্যকে প্রতীক, সদৈব নারী শক্তিকে লিয়ে প্রেরণা কে স্রোত রহেঙ্গে। ইস বিশ্ববিদ্যালয় কে আসপাস কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হ্যায়। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগিদারী জনজাতীয় সমাজ ওর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকর ইন বর্গ কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়াপালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও শুনে লিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30টায় গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টা থেকে আবার শুনতে পাবেন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলার ধারা বিবরণী। পর্যায়ক্রমিকভাবে হিন্দি এবং ইংরেজিতে এই ধারা বিবরণী আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আপনারা শুনতে পাবেন আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান আপনারা শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য, আজকের বিষয়ে আন্তর্জাতিক যোগা দিবস, অংশগ্রহণে জয়িতা মজুমদার। তারপর শুনবেন আধুনিক গান উৎপলা সেনের কণ্ঠে। রাত 9:15 গজল হরিহরণের কণ্ঠে। 9:30 শিক্ষাঙ্গন থেকে আজ শুনবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আয়োজিত কুইজ এবং এক্সটেম্পো প্রতিযোগিতার অংশ। রাত 10টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানলা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10টায় ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। জলপাইগুড়ির উল্লাডাবড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত ২৫ জন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন।
1: বঙ্গাল কি এ পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করায়া, যাহা মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগিও নে যাহা যোগ পরম্পরা কো নই উঁচাইয়ো তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
0: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে।
1: যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। ১৯২০ সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া যোগকে আন্তর্জাতিক যোগ দিবস ১২তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন।
0: রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাসের কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা এএসআই এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, এনসিসি ও বিভিন্ন বিভাগের প্রায় ৫ শতাধিক অংশগ্রহণকারী। এএসআই এর রায়গঞ্জ সার্কেলের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগচর্চায় সামিল হন। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। রেড রোডে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কার। ওই রেলের সদর দপ্তর বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। চারটি ডিভিশন ও তিনটি ওয়ার্কশপ জুড়ে দিনটি পালিত হয়েছে। ২০,০০০ বেশি অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেন। কলকাতা মেট্রো রেলও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি ডিভিশনে যোগ দিবস উদযাপন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখাচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। কলকাতা সহ দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এর বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12:00 বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটের নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন,
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ বেলা 11:00 নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং খুনের মতো নানা অভিযোগে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 13টি মামলা রয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 4 জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে আগামী 7 দিনই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তীব্র বজ্রপাত ও 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে শুনবেন খেলার খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন সুস্বাস্থ্য। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় আন্তর্জাতিক যোগ দিবস, অংশগ্রহণে জয়িতা মজুমদার।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ভালো রাখার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন সুস্বাস্থ্য। আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ বলেছেন, অনুশীলনের মাধ্যমে যোগ আসে, যোগের মাধ্যমে জ্ঞান আসে, জ্ঞানের মাধ্যমে প্রেম আসে এবং প্রেমের মাধ্যমেই আনন্দ আসে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ ব্যায়াম আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য উপহার। যোগ ব্যায়াম মন ও দেহ, চিন্তাভাবনা এবং কর্মের ঐক্যকে মূর্ত করে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যা আমাদের স্বাস্থ্য এবং আমাদের মঙ্গলের জন্য মূল্যবান। জাতিসংঘ 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে। যোগব্যায়াম অনুশীলনের অনেক উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বছর এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, এই প্রতিপাদ্য বিষয় ঘোষণা করা হয়েছে এবং এটি একটি মহা উৎসব বলেও অভিহিত হয়েছে। আজ আমরা আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আলোচনা করব। স্টুডিওয় উপস্থিত ভারত সরকার কর্তৃক গৌরবজনক সম্মানে সম্মানিত ফুলবাড়ি নারায়ণা স্কুলের যোগা শিক্ষিকা জয়িতা মজুমদারের সাথে। নমস্কার ম্যাডাম।
5: নমস্কার, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।
4: ম্যাডাম, একদম প্রথমেই আপনার কাছে জেনে নেব, আন্তর্জাতিক যোগ দিবস কেন পালন করা হয়?
5: আন্তর্জাতিক যোগ দিবস পালনের মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী মানুষের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কারণ যোগ শুধু শরীরচর্চা নয়, এটি মন ও আত্মারও উন্নতি ঘটায়। আর আমাদের এই আধুনিক জীবনের মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য যোগ একটি কার্যকর উপায়। তাই মানুষকে এই প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করতেই এই দিবসটি পালন করা হয়।
4: আচ্ছা ম্যাডাম, এই 21 জুনকেই আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে কেন বেছে নেওয়া হয়েছে এবং কে এই দিবস পালনের জন্য প্রস্তাব দিয়েছিলেন?
5: কারণ 21 জুন হলো উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন, যাকে ইংরেজিতে বলা হয় সামার সলস্টিস। আর এই দিনটি আধ্যাত্মিক দৃষ্টিতেও খুব গুরুত্বপূর্ণ, কারণ যোগশাস্ত্র অনুসারে এটি যোগের গুরু পরম গুরু শিবের স্মরণে গুরুত্বপূর্ণ দিন। এই দিন নতুন সূচনা ও আধ্যাত্মিক শক্তিরও প্রতীক, তাই 21 জুনকেই আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2014 সালের জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন। তার এই প্রস্তাবে 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 177 দেশ সহমত প্রদান করে। মাত্র 90 দিনের মধ্যে জাতিসংঘ 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। আর এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দ্রুত গৃহীত প্রস্তাবগুলির একটি।
4: অনেকেই জানতে চান যোগ

0: আর যোগা, এই দুটো কি একই জিনিস না আলাদা?
1: খুব ভালো প্রশ্ন। অনেকের মনে এই সন্দেহটা থাকে। আসলে যোগ আর যোগা একেবারে এক জিনিস, শুধু ভাষার পার্থক্য। দুটোই এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে, যার মানে সংযোগ বা একত্রীকরণ। এইবার প্রশ্নটা হলো, সংযোগটি কিসের? সংযোগটি হলো শরীর, মন আর আত্মার, এই তিনটির মধ্যে ভারসাম্য তৈরি করাই হলো আসল যোগ। অনেকেই শুধু শরীরচর্চা ভাবেন, কিন্তু যোগ মানে নিজেকে নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, এমনকি সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত করা।
0: আচ্ছা, তাহলে এই যোগ মানে আসলে কি?
1: যোগ মানে হলো শরীর, মন আর নিঃশ্বাস, এই তিনটিকে একসঙ্গে নিয়ে চলা। যখন আমরা নিজের প্রতি সচেতন হই, নিঃশ্বাসের দিকে নজর দিই, তখনই যোগ শুরু হয়। যোগ মানে শুধু আসন নয়, যোগ মানে নিজেকে জানা, নিজেকে ভালোবাসা।
0: আচ্ছা, একটা বিষয়ে জানতে ভীষণ ইচ্ছে করছে। অনেকেই বলে থাকেন যে ঋষি পতঞ্জলি কোনো সাধারণ ঋষি ছিলেন না, তিনি আকাশ থেকে অঞ্জলিতে এসে পড়েছিলেন। এই গল্পটার পিছনে আধ্যাত্মিক ব্যাখ্যাটা একটু বলবেন?
1: এই গল্পটা খুবই আকর্ষণীয় এবং আমাদের যোগশাস্ত্রের ইতিহাসে এক বিশেষ স্থান রাখে। কথিত আছে, সেই সময় পৃথিবীতে সত্যিকারের যোগজ্ঞান ছিল না। অনেকে যোগ করেছিলেন, কিন্তু যোগের প্রকৃত লক্ষ্য, যেটা মনঃসংযম, আত্মশুদ্ধি, মুক্তি, এসব হারিয়ে যাচ্ছিল। তখন দেবতারা প্রার্থনা করেন যেন এমন এক সত্তা পৃথিবীতে আসে যে যোগকে তার আসল পথে ফিরিয়ে আনবে। এই প্রার্থনায় সাড়া দেন ভগবান বিষ্ণু। তিনি তার শেষ নাগের একটি অংশ পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেন। এই শেষ নাগই পরে জন্ম নেন ঋষি পতঞ্জলি রূপে। আর এখানেই আসে সেই সুন্দর গল্প। এক সাধ্বী ছিলেন, নাম গণিকা। তিনি ছিলেন একজন মহান সাধিকা এবং সূর্যের উপাসক। তার মনে প্রবল বাসনা ছিল একজন প্রকৃত শিষ্যের, যাকে তিনি তার তপস্যার জ্ঞান দিতে পারবেন। তো একদিন সূর্যাস্তের ঠিক আগে তিনি প্রার্থনার ভঙ্গিতে, যেটাকে আমরা অঞ্জলি মুদ্রাও বলে থাকি, জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেন। তখনই আকাশ থেকে এক দীপ্তমান শিশুরূপে পতিত হন ঋষি পতঞ্জলি, সরাসরি তার দুই হাতের অঞ্জলির মধ্যে। আর এই কারণেই তার নাম হয় পত, মানে পতন বা পড়া, আর অঞ্জলি মানে দুটি হাতের মুঠো বা প্রার্থনা পাত্র, সেইখান থেকেই নাম হয় পতঞ্জলি। আর এই কাহিনী শুধু কল্পকথা নয়, এটি যোগের আধ্যাত্মিক জন্মেরও প্রতীক। যেন আকাশ থেকে জ্ঞান নিজে এসে পড়েছে মানুষের প্রার্থনার মধ্যে।
0: আচ্ছা, যোগ চর্চা করলে কি কি উপকার হয়?
1: উপকার অনেক। শরীর নমনীয় হয়, শক্তি বাড়ে, হজম ভালো হয়, মানসিকভাবে মন শান্ত থাকে, স্ট্রেস কমে যায়, ঘুম ভালো হয়। ওভারঅল বলা যায় এটা ভারসাম্য আনে জীবন জুড়ে।
0: আচ্ছা ম্যাডাম, যোগসূত্র আসলে কি, এর গুরুত্বই বা কি?
1: যোগসূত্র হলো যোগশাস্ত্রের একটি মৌলিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার রচয়িতা হলেন ঋষি পতঞ্জলি। এটি প্রায় 2000 বছর আগের রচনা, কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক। যোগসূত্রে পতঞ্জলি মুনি ঋষি যোগকে শুধু শরীর চর্চা নয়, বরং এক গভীর মানসিক ও আত্মিক পথ হিসেবে উপস্থাপন করেছেন। এই গ্রন্থে মোট 195টি সূত্র আছে। ছোট ছোট বাক্যে তিনি বিশাল দর্শন ব্যাখ্যা করেছেন। আর এখানে তিনি যোগের 8টি ধাপ বা স্তরের কথা বলেছেন, যাকে বলা হয়েছে অষ্টাঙ্গ যোগ, যার এই 8টি ধাপ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এই অষ্টাঙ্গ পথ অনুসরণ করে একজন মানুষ তার চিন্তা, আচরণ, শরীর, নিঃশ্বাস ও মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারে এবং ধীরে ধীরে জীবনের চূড়ান্ত শান্তি বা মুক্তি লাভ করতে পারে। যোগসূত্র মূলত আমাদের শেখায়, যোগ মানে শুধু শরীর বাঁকানো নয়, বরং চিত্তের গতিতে নিয়ন্ত্রণ করা।

0: আচ্ছা, অনেকেই বলেন যে আমার শরীর তো খুব শক্ত, আমি তো যোগ করতে পারবো না। আপনি কি বলবেন এনাদের উদ্দেশ্যে?
1: এটাই তো মজার ব্যাপার, যাদের শরীর শক্ত তাদেরই যোগ সবচেয়ে বেশি দরকার। যোগ একটা

0: আচ্ছা,
1: তারপর অনেকে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায়ও ভোগেন। তো এই সমস্যা অনেকাংশেই আমাদের জীবনযাত্রা আর খাওয়া দাওয়ার সাথে জড়িত, তবে যোগ দিয়ে উপশমে সম্ভব। পবন মুক্তাসন খুব ভালো গ্যাস নির্গমন ও হজমে সাহায্য করে। তারপর অর্ধমৎস্যেন্দ্রাসন, উষ্ট্রাসন হজমতন্ত্র সক্রিয় করে তোলে। এই আসনগুলো করলে খাবার ঠিকভাবে হজম হয় এবং পেট ফুলে যাওয়ার মতো সমস্যাও কমে যায়।
0: আচ্ছা, সব বয়সের মানুষই কি যোগ করতে পারেন?
1: একদমই পারে। যোগ এমনভাবে গঠিত যে শিশুরা থেকে বৃদ্ধ সবাই নিজের উপযোগী করে তুলতে পারে।
0: আচ্ছা, তাহলে 8 থেকে 80 যে কোনো মানুষই এই যোগ অভ্যেস করতেই পারে?
1: নিশ্চয়ই।
0: অনেকেই বলেন যোগ করতে হলে নাকি আমিষ খাওয়া যাবে না, ব্রহ্মচর্য জীবন পালন করতে হবে, এটা কি সত্যি?
1: প্রথমেই বলি, যোগ কোনো ধর্মীয় রীতিনীতি নয়, এটি একটি জীবন পদ্ধতি যেখানে শরীর মন ও আত্মার মধ্যে সাম্য তৈরি করা হয়। এখন যোগ সূত্রে পতঞ্জলি মুনি অষ্টাঙ্গ যোগের মধ্যে যম নামক একটি স্তরে কিছু নৈতিক নিয়মের কথা বলেছেন, তার মধ্যে একটি হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানেই কিন্তু সন্ন্যাসী হওয়া নয় বা সংসার ত্যাগ করা নয়, এর গভীর অর্থ হলো ইন্দ্রিয় সংযম, মানসিক শুচিতা ও মধ্যপন্থা অবলম্বন। আর আমিষ আহারের কথা যদি বলি তাহলে সেটা একেবারে নিষিদ্ধ নয়, তবে যারা ধ্যান বা গভীর যোগ অভ্যাসে লিপ্ত হন তারা নিজের ইচ্ছায় সহজপাচ্য ও সাত্ত্বিক আহার বেছে নেন, কারণ ভারী ও রাজসিক খাওয়ার যেমন অতিরিক্ত ঝাল মাংসজাত খাওয়ার মনকে অস্থির করে তুলতে পারে।
0: আচ্ছা, একটা বিষয় শোনা যায় যে যোগ করলে নাকি ওজন কমে যায়, আর এখন তো ওজন কমাবার জন্য সব মানুষই ভীষণ রকম তৎপর, তাহলে যারা ওজন বাড়াতে চান তারা কি যোগ অভ্যেস করতে পারেন না, না শুধু যোগ তারাই করতে পারেন যারা ওজন কমাতে চান?
1: এই ভুল ধারণাটা অনেকের মধ্যেই আছে। সত্যি বলতে যোগ শুধু ওজন কমানোর জন্য নয়, বরং শারীরিক ভারসাম্যপূর্ণ সুস্থ ও প্রাণবন্ত রাখার জন্যও। যোগ মানে হলো ব্যালেন্স, অতিরিক্ত হলে তা কমানো আর ঘাটতি থাকলে তা বাড়ানো। যেমন কেউ যদি খুব রুগ্ন, দুর্বল বা ওজন কম থাকেন তাহলে যোগের মাধ্যমে হজম শক্তি বাড়ে, ক্ষুধা তৈরি হয় এবং শরীরে পুষ্টির শোষণ ভালো হয়, এর ফলে ধীরে ধীরে ওজন বাড়ে। কিন্তু সেটা ফ্যাট নয়, বরং পেশি শক্তি ও সঠিক গঠন। যেমন সূর্য নমস্কার, ভুজঙ্গ আসন, শলভাসন, এই আসনগুলি দেহকে শক্তিশালী করে এবং হজম ও রক্ত সঞ্চালন বাড়ায়, ওজন বৃদ্ধিতে সহায়তা করে। সুতরাং যোগ কেবলমাত্র ওজন কমানোর উপায় নয়, এটি এক ধরনের বডি রেগুলেটর বা শরীরের ভারসাম্য রক্ষাকারী উপায়। আপনার শরীরের যা প্রয়োজন যোগ সেই দিকেই নিয়ে যায়, সেটাই তার সৌন্দর্য।
0: আচ্ছা, যোগের একটা বিশেষ অঙ্গ হলো ধ্যান। অনেকেই বলেন যে ধ্যান শুরু করলে মনঃসংযোগের অভাব ঘটে, পুরনো কথা মনে পড়ে, বিভিন্ন রকম দুশ্চিন্তা এসে ভিড় করে। তাহলে যারা মনকে এক জায়গায় স্থির রাখতে পারেন না তারা কি ধ্যান করতে পারবেন না?
1: আসলে এই সমস্যাটা একেবারে স্বাভাবিক এবং প্রায় সবারই হয়, এমনকি যারা অনেক বছর ধ্যান করছেন তাদেরও শুরুতে হয়েছে। দেখুন, ধ্যান মানে মনকে জোর করে নিয়ন্ত্রণ করা নয়, বরং মন যতই ছুটে যায় তাকে বারবার ধীরে ধীরে ফিরিয়ে আনার অভ্যাসই ধ্যান। আমরা যদি শিশুকে হাঁটতে শেখাই সে তো একেবারেই হাঁটতে পারে না, বারবার পড়ে যায়, তেমনি ধ্যানেও মন বারবার ছুটে যায়, সেটাই স্বাভাবিক। কিন্তু ছেড়ে দিলে চলবে না, আস্তে আস্তে মনকে ফিরিয়ে আনতে হবে, সেই চেষ্টাই ধ্যান। তবে কিছু সহজ কৌশল বলি আপনাদের। শুরুতে 2-3 মিনিট চোখ বন্ধ করে শুয়ে নিঃশ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন, গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন, মাথায় যাই আসুক তাকে জোর করে তাড়াতে যাবেন না, শুধু খেয়াল করুন আর শ্বাসে ফিরে আসুন। চাইলে মন্ত্র জপ বা ওম ব্যবহার করতে পারেন, এতে মন এক জায়গায় স্থির হতে সুবিধা হবে।
0: আচ্ছা আচ্ছা, আমরা যখন ধ্যান করি ওম শব্দ উচ্চারণ করি, সেই ওম শব্দটি উচ্চারণ করার তাৎপর্য কি?
1: ওম বা ওম শব্দটি

0: ভারতীয় দর্শনই নয়, বিশ্বের নানা ধ্যানচর্চা ও আধ্যাত্মিকতায় ব্যবহৃত হয়েছে। এটি একটি ধ্বনি বিজ্ঞান ভিত্তিক শব্দ, যার প্রতিটি অক্ষর মানুষের শরীর, মন ও আত্মার গভীর স্তরে প্রভাব ফেলে। এটার যদি আমরা স্পেলিংটা দেখি, হয় এ ইউ এম, যার মধ্যে এ ধ্বনি জন্মের প্রতীক, ইউ হলো জীবনের প্রবাহ, আর এম হলো সমাপ্তি বা শূন্যতার অনুভব। এই শব্দটি এমনভাবে কেঁপে ওঠে যখন আমরা উচ্চারণ করি যে তা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মনকে স্থির করে।
1: আচ্ছা, যোগ অভ্যাস, এটা কি স্থানকাল পাত্রভেদে কোনো রকম নিয়ম আছে যে যোগ অভ্যাস করতে গেলে আমাদের একটি ঘরে একাই করতে হবে বা কোনো মাঠে করা যায়, এরকম কোনো ব্যাপার আছে?
0: দেখুন, যোগ চর্চা করার জন্য নিরিবিলি পরিবেশ সাহায্য করে, সেটা ঠিকই, তবে এটা কোনো বাধ্যবাধকতা নয়। আসলে যোগ মানে তো মনকে সংযত করা, নিজের ভেতরের সঙ্গে সংযোগ স্থাপন করা, এবং সেটা আপনি একা ঘরে হন বা ট্রেনে বসে থাকুন, যোগ তো মনের ব্যাপার, মন চাইলে যোগ সব জায়গায় সম্ভব। জগৎটাই যদি যোগ, তাহলে সবার মাঝে থাকলেও যোগ করা যায়। যেমন শ্বাস প্রশ্বাসের নিয়ম মেনে ধ্যান করা, নিজের কাজের মধ্যেও মাইন্ডফুলনেস বজায় রাখা, দাঁড়িয়ে থাকা বা বসে থাকা অবস্থাতেও কিছু সহজ আসন করা, এসবই যোগ। তবে হ্যাঁ, যদি আপনি শুরু করছেন বা গভীর ধ্যান করতে চাইছেন, তখন শান্ত পরিবেশে মনোযোগ ধরে রাখা সহজ হয়। কিন্তু অভ্যাস হলে যোগ আমাদের জীবনেই মিশে যায়, আর তখনই জায়গার দরকার পড়ে না, মন চাইলেই যোগ হয়।
1: একদম ঠিক বলেছেন। আমাদের এখন একটা রোগ ভীষণভাবে আমাদেরকে অশান্ত রাখে, তা হলো অনিদ্রা। এই অনিদ্রার কোনো উপশম কি পাওয়া যায় যোগের মাধ্যমে?
0: দেখুন, যোগ সব কিছুতেই সাহায্য করে, অবশ্যই এটাতেও সাহায্য করে। শবাসন, যোগ নিদ্রা আর ধ্যান, এগুলো খুব জরুরি যারা অনিদ্রায় ভুগছেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি কেউ 10 মিনিট চুপচাপ শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেয় বা হালকা করে ধ্যান করে, তাহলে ঘুমের মান অনেক ভালো হয়ে যায়। আর নিয়মিত প্রাণায়াম, বিশেষ করে অনুলোম বিলোম, মানসিক উদ্বেগ দূর করতেও খুব সাহায্য করে থাকে।
1: আচ্ছা, ডায়াবেটিস রোগে আমরা শুনি যে ডাক্তাররা প্রতিদিন সকালে হাঁটতে যাওয়ার কথা বলেন, যোগ অভ্যাস করলে এক্ষেত্রে কতটা আমাদের উপকার পাওয়া যায়?
0: হ্যাঁ, যোগ চর্চা নিয়মিত করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনাটা অনেকটাই সহজ হয়ে যায়। এটা শুধু শারীরিক কসরত নয়, এটা একটি জীবন পদ্ধতি। ডায়াবেটিস হলো এক ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার, মানে জীবনধারার সঙ্গে জড়িত সমস্যা। আর যোগ মানে এমন এক জীবনধারা বা শরীর, মন আর শ্বাস প্রশ্বাসের ভারসাম্য তৈরি করে। যেমন যোগ কিভাবে এবার ডায়াবেটিসকে সাহায্য করে সেটা বলি। যেমন প্যানক্রিয়াসকে সক্রিয় করে তোলে, কিছু আসন আছে যেমন ভুজঙ্গ আসন, ধনুর আসন, অর্ধমৎস্যেন্দ্র আসন ইত্যাদি আসন। এই আসনগুলো পেটের ভিতরের অঙ্গগুলিতে চাপ সৃষ্টি করে, যা ইনসুলিন নিঃসরণে সহায়তা করে। তারপর ধ্যান, প্রাণায়াম, অন্তর্মুখী হওয়া ডায়াবেটিস রোগের কর্টিসল কমায়। তারপরে যোগাসনে রক্ত চলাচল ভালো হয়, ফলে শরীরের কোষগুলো ইনসুলিন ভালোভাবে গ্রহণ করতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে, যোগ চর্চা নিয়মিত করতে হবে এবং চিকিৎসকদের পরামর্শও কিন্তু নিতে হবে। যোগ কোনো ম্যাজিক নয়, এটা অভ্যাস, অভ্যাসে আনলেই ফল চোখে পড়বে।
1: আচ্ছা ম্যাডাম, আমরা যোগ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, কিন্তু এখন একটু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যোগের উপকারিতা সম্পর্কে যদি জানান।
0: যোগের নানা রকম উপকারিতা আছে, শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা, আরও নানান রকম। কিছু শারীরিক উপকারিতা দিয়ে শুরু করছি। যেমন নমনীয়তা এবং পেশির শক্তি বৃদ্ধি করে, শারীরিক ভারসাম্য বজায় রাখে, হাঁটু এবং কোমর সহ বিভিন্ন জয়েন্টের সমস্যা কমায়, হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এরকম নানান রকম শারীরিক উপকারিতা আছে। তার সঙ্গে কিছু মানসিক উপকারিতা, যেমন স্ট্রেস এবং উদ্বেগ কমায়, মন শান্ত করে, মনোযোগ বাড়ায়, মানসিক স্বাস্থ্য উন্নত করে, ঘুমের মান উন্নত হয়, যেটা নিয়ে আমরা আগেও কথা বললাম, আত্মসচেতনতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, তার সঙ্গে হরমোনের ভারসাম্য বজায়

0: রাখে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, এরকম নানান রকম উপকারিতা আছে যোগের।
1: আমাদের যোগ দিবসের যে প্রতিপাদ্য বিষয় আছে, এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, এই বিষয়ে আপনি কি বলবেন?
0: এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, এই থিমটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এই পৃথিবীরই অংশ। আমার শরীর সুস্থ থাকলে আমি পরিবারকে ভালো রাখতে পারবো, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আর সমাজ সুস্থ থাকলে গড়ে উঠবে এক সুন্দর পৃথিবী। যোগ এমন একটি অনুশীলন যা শুধু ব্যক্তিগত স্বাস্থ্যই ঠিক রাখে না, আমাদের চিন্তা, মনোভাব এবং আচরণেও পরিবর্তন আনে। যখন আমরা নিয়মিত যোগ করি, তখন আমরা বেশি সহনশীল হই, প্রকৃতিকে ভালোবাসতে শিখি, খাদ্যাভ্যাস পরিবর্তন করি এবং জৈব জীবনধারার প্রতি আগ্রহী হই। এইভাবে এক একজন মানুষ থেকে শুরু করে যোগ গোটা সমাজে এক ইতিবাচক প্রভাব ফেলে, যা শেষ পর্যন্ত আমাদের পৃথিবীকেই সুস্থ রাখতে সাহায্য করে। আজকের দিনে যখন পরিবেশ দূষণ, মানসিক চাপ, রোগ আর অস্থিরতা বেড়েই চলেছে, তখন এই বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। যোগ মানে শুধু শরীর চর্চা নয়, এটি পৃথিবীর সঙ্গে এক বন্ধনের অনুভব। তাই এই থিম আমাদের আহ্বান জানায়, নিজেকে ভালোবাসুন, অন্যকেও ভালো রাখুন, প্রকৃতিকে রক্ষা করুন যোগের মাধ্যমে।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আজকে উপস্থিত হবার জন্য।
0: ধন্যবাদ।
1: আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা আজকে ভীষণভাবে উপকৃত হয়েছেন। নিয়মিত যোগ চর্চা করলে আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উপকৃত হতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে আলোচনা। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সরকার কর্তৃক গৌরবজনক সম্মানে সম্মানিত ফুলবাড়ী নারায়ণা স্কুলের যোগা শিক্ষিকা চৈতা মজুমদার। সুস্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান উৎপলা সেনের কণ্ঠে।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন উৎপলা সেনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি।
1: গুড মর্নিং এভরিওয়ান। ফ্রম ডিপ ব্রেথস টু গ্রেট ইয়োগা পোজেস, আর্মি পাবলিক স্কুল বেঙ্গুবি ডিড অ্যান অ্যামেজিং জব সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল ইয়োগা ডে টুডে। ইট ওয়াজ wonderful to see everyone out on the ground together, from our youngest students to our senior teachers. Everyone gave their best energy. A big thank you to our yoga teacher Mr. Asim Mondal from leading us so well. Thank you also to our school management and every single student and teacher who's joined into and make this morning so special. Yoga teaches us to stay fit, stay calm and look after one and another. Let's keep this healthy and happy feeling with us every day, both inside the classroom and at home. Thank you.
2: Shubhrobhat. Ami Srimati Ambalika Dash, শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। আজ 21 জুন, অন্যান্য বিদ্যালয়ের মতন আমাদের বিদ্যালয়েও বিশ্ব যোগা দিবস পালিত হলো। সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ সকাল 6টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। বিভিন্ন ভঙ্গিমায় যোগাচর্চা করা হলো, যোগাসন করা হলো এবং ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। কয়েকজন শিক্ষক শিক্ষিকাগণও যোগাচর্চায় অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগাচর্চার উপকারিতার বিভিন্ন দিক তার বক্তব্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। ছাত্রছাত্রীদের খেলাধুলার সাথে সাথে নিয়মিত যোগচর্চা করারও উৎসাহ দেওয়া হয়, এমনকি কি বিদ্যালয়ের সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত করার কথাও চিন্তাভাবনা করা হয়। আগামী দিনে যোগাচর্চা আরও

0: আমি রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠ শিলিগুড়ি পক্ষ থেকে সহশিক্ষিকা পূর্ণিমা কৈরি বলছি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সর্বরী ব্যানার্জি মহাশয়া এবং অন্যান্য সহশিক্ষিকা ছাত্রীবৃন্দ সকলে মিলে 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে সমস্ত ভারতবর্ষব্যাপী যেভাবে আড়ম্বরের সাথে পালন করা হয়েছে, আমরাও আমাদের বিদ্যালয়ে এই দিনটি সুন্দরভাবে উদযাপন করলাম। প্রকৃতি কিছু প্রতিকূল ছিল, কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে আমরা শিক্ষিকারা, ছাত্রীরা এবং অন্যান্য আরও সহকর্মী যারা আছেন সকলে আজকের এই দিনটি পালন করতে পেরেছি। মেয়েরা প্রথমেই সূর্য প্রণাম দিয়ে আজকের দিনটি শুরু করে। সূর্য প্রণাম আসন বা প্রাণায়ামের যে 12টি ধাপ থাকে সমস্তটাই মেয়েরা ভীষণ সুষ্ঠুভাবে করেছে। আমাদের বিদ্যালয়ে যোগার মেয়ে যারা আছে খুব ভালো যোগা করে, তাদের তত্ত্বাবধানে এই এই সূর্য প্রণাম এবং আরও অন্যান্য আসনগুলি মেয়েরা করেছিল, যেমন বৃক্ষাসন, উষ্ঠাসন, অর্ধকূর্মা আসন, আরও অনেকগুলি আসন মেয়েরা করেছে। তারপর 3 বার ওম চ্যান্টিং, ভস্ত্রিকা প্রাণায়াম, নাড়ি শোধন, এইগুলো শ্বাসের যে ব্রিদিং প্রাণায়ামা সেগুলোও মেয়েরা করেছে। সবশেষে 10 মিনিটের একটি ছোট্ট মেডিটেশন দিয়ে আজকে দিনটিকে আমরা উদযাপন করলাম।
1: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গজল শিল্পী হরিহরণ।

0: এতক্ষণ গজল শুনলেন হরিহরণের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন শিক্ষাঙ্গন থেকে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ শুনবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আয়োজিত কুইজ এবং এক্সটেম্পো প্রতিযোগিতা। অনুষ্ঠানটি উপস্থাপনায় মনোময় পাল।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি এই উপলক্ষে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আমরা এযাবৎ বহু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে যুব জাগরণ ভিত্তিক অনুষ্ঠানে ব্রতী হয়েছি। আমাদের আজকের গন্তব্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। আমরা পৌঁছে গেছি বাংলা বিভাগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এখানে সমবেত হয়েছে প্রচুর ছাত্রছাত্রীরা। আমরা এখন আমাদের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যক্রম সেটি শুরু করব।
2: আমি প্রথমেই বাংলা বিভাগের মাননীয় অধ্যাপিকা ডক্টর হাসনারা খাতুন মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য।
3: সকলকে শুভ অপরাহ্ন। উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা প্রাচীন বিভাগ হচ্ছে বাংলা বিভাগ। ফলে আমরা এই বিভাগের সঙ্গে আত্মিকভাবে জড়িত। আমরা চাইবো যে এই বিভাগের কথা গোটা ভারতবর্ষের মানুষ জানুক।
2: কুইজ প্রতিযোগিতার মূল পর্ব শুরু হতে চলেছে। এই পর্বের তোমাদের জন্য তিনটে রাউন্ড থাকবে। প্রথম রাউন্ড তোমাকে পার্সোনালিটিকে চিনতে হবে, আমি কে, হু অ্যাম আই। তোমাদেরকে প্রথম অপশন দেওয়া হবে, মানে ফার্স্ট ক্লু দেওয়া হবে। সেখানে যদি যে উত্তরটা দিতে পারবে, যদি সঠিক উত্তর হয় হাত তুলবে, উত্তর দেবে না হাত তুলবে। হাত তোলার পরে সঠিক উত্তর যে দেবে তার জন্য থাকবে +30 মার্কস, যদি ভুল উত্তর দেয় সে -30। হয়ে গেল, এবার সে কিন্তু লক হয়ে গেল, সে কিন্তু আর পরের ক্লুতে সুযোগ পাবে না। সেকেন্ড ক্লু যখন ঢুকবে বাকি চারটা টিম সুযোগ পাবে, সেই চারটে টিম যদি ডিরেক্ট অ্যান্সার দেয় তাহলে +20, আবার যদি ভুল অ্যান্সার দেয় -20। হয়ে গেল সেকেন্ড ক্লু। থার্ড ক্লু, যদি ডিরেক্ট উত্তর দাও +10, যদি ভুল উত্তর দাও -10। তোমরা যারা যারা রয়েছো তোমরা নিজেদের পরিচয় দেওয়া শুরু করো। প্রথমে টিম এ।
4: আমার নাম মিলন বর্মন, ফার্স্ট সেমিস্টার।
5: আমার নাম স্বপন বর্মন, সেমিস্টার ফার্স্ট।
2: টিম বি।
6: জেসমিনা পারভিন, থার্ড সেমিস্টার।
7: বিজয়া ঘোষ, থার্ড সেমিস্টার।
8: মারিয়াম খাতুন, থার্ড সেমিস্টার।
9: আমার নাম প্রত্যাশা সাহা, থার্ড সেমিস্টার।
2: টিম ডি।
10: মরিন্দম চৌধুরী, ফার্স্ট সেমিস্টার।
11: আমার নাম হানিফা মোহাম্মদ, ফার্স্ট সেমিস্টার।
2: টিম ই।
12: মনীষ দাম, প্রথম সেমিস্টার।
13: মনীষা কর্মকার, ফার্স্ট সেমিস্টার।
2: শুরু হচ্ছে কুইজ প্রতিযোগিতা, আমি কে। প্রথম প্রশ্ন, একটি কবিতার লাইন। পিতামহ, আমি সেই ভয়ের দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটি তারাও আজ। মনে হয় এক অমোঘ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার জেগে আছে, অন্ধকারে জেগে আছে মৌলিক নিষাদ, এই ভয়। কাল লেখা কবিতা। ফার্স্ট ক্লু, মনে হচ্ছে কেউ পারবে না। সেকেন্ড ক্লু, আমি 1973 সালে তারাশঙ্কর, 1974 সালে সাহিত্য একাডেমি এবং 1976 সালে আনন্দ পুরস্কারে ভূষিত হই। আমি 1973 সালে তারাশঙ্কর, 1974 সালে সাহিত্য একাডেমি এবং 1976 সালে আনন্দ পুরস্কারে ভূষিত হই, কেউ বলতে পারবে? থার্ড ক্লু, মন দিয়ে শোনো। নীল নির্জন অন্ধকার বারান্দা, প্রথম নায়ক নিরক্ত করবি, কলকাতার যিশু, আমার লেখা কাব্যগ্রন্থ। টিম ডি।
14: নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
2: সঠিক উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, +10। এবার প্রথম রাউন্ডে দ্বিতীয় প্রশ্ন, মন দিয়ে শোনো কবিতার লাইন, যে পারবে হাত তুলবে। আয়রে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ, জড়িয়ে হাতে কালকে উঠে গোখ্র নাগের পিত চাবুক, হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান, আয়রে চির তিক্ত প্রাণ, কার লেখা কবিতা? এবার সেকেন্ড ক্লু, 20 নম্বরের জন্য, আমার আবির্ভাব 1898 সালের 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
14: কাজী নজরুল ইসলাম।
2: টিম এ বলছে কাজী নজরুল ইসলাম। থার্ড ক্লুটা দিচ্ছি, বাংলা সঙ্গীত জগতের সঙ্গে আমার নাম জড়িয়ে রয়েছে, কবিতার জগতে আমি বিদ্রোহী কবি নামে প্রসিদ্ধ। সেকেন্ড ক্লু প্লাস 20, টিম এ। তৃতীয় প্রশ্ন, মন দিয়ে শোনো। হে ভারত, ভুলিও না নিচ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ, মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। টিম ই,
15: স্বামী বিবেকানন্দ।
2: ক্লু নাম্বার 2, আমার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য ভাববার কথা। ক্লু নাম্বার 3, সাহিত্যপ্রবর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে তার লেখায় হুতম অর্থাৎ কালীপ্রসন্ন সিংহের মতো দুঃসাহস ছিল, কিন্তু অশালীনতার নামগন্ধ ছিল না। প্রমথ চৌধুরীর মতো রসিকতা ছিল, কিন্তু বুদ্ধির মারপ্যাঁচ ছিল না। আবার কোথাও কোথাও তার চলিত ভাষায় অপূর্ব ধ্বনিগম্ভীর ক্লাসিক ঝংকার সঞ্চারিত হয়েছে। কেউ কেউ অন্য উত্তর দিতে চাও? সঠিক উত্তর টিম ই। কোশ্চেন নাম্বার 4, মন দিয়ে শোনো কবিতার লাইন। ক্লু নাম্বার 1, এসেছিল যারা উষর ধূসর মরুগিরি পথ বেয়ে, একদা যাদের শিবিরে সৈন্য ভারত গেছিল ছে, আজিকে তাহারা পরশী মোদের, মোদের বহিন ভাই, আমাদের বুকে বক্ত।

0: দেখো তাদের, আমাদের কোলে ঠাঁই, কাফের জবন টুটিয়া গিয়াছে, ছুটিয়া গিয়াছে ঘৃণা, মুসলিম বিনা ভারত বিকল, বিফল হিন্দু বিনা, মহামৈত্রীর গান বাজিছে আকাশে নবভারতের গরিমায় গরিয়ান। কার লেখা কবিতা? ক্লু নাম্বার ওয়ান। ক্লু নাম্বার টু, ট্রাম দুর্ঘটনায় আমার জীবনাবসান হয়।
1: জীবনানন্দ দাস।
0: সঠিক উত্তর জীবনানন্দ দাস। কোশ্চেন নাম্বার ফাইভ, আমি প্রথম বাঙালি যিনি সংস্কৃত সাহিত্যের ইতিহাস রচনা করেছিলাম। ক্লু নাম্বার ওয়ান, সঠিক উত্তর দিতে পারলে প্লাস থার্টি, যদি ভুল দাও মাইনাস থার্টি। কেউ পারবে? ক্লু নাম্বার টু, ক্লু নাম্বার টু, বিদ্যাসাগর চরিত আমার মৌলিক প্রবন্ধ।
2: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
0: সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। টিম সি পেয়ে গেল কুড়ি নম্বর। কোয়েশ্চেন নাম্বার সিক্স, ফার্স্ট ক্লু, আমি প্রধানত নাট্যকার এবং নাট্যাভিনেতা হলেও আগমনী, অকালবোধন, দোললীলা এবং মোহিনী প্রতিমা নামে বেশ কিছু গীতিকাব্য রচনা করেছি এবং অভিনয়ও করেছি। কেউ বলতে পারবে? ক্লু নাম্বার টু, ইংল্যান্ডের সুপ্রসিদ্ধ অভিনেতা গ্যারিকের সঙ্গে আমার তুলনা করা হয়। টিম ই,
1: গিরিশচন্দ্র ঘোষ।
0: সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ। আমাদের যে প্রথম রাউন্ড আমি কে, এই রাউন্ডটি এখানেই শেষ হলো। আমাদের স্কোরার তানিয়া তোমাদেরই মার্কসটা জানাচ্ছে।
3: টিম এ প্লাস টোয়েন্টি, টিম বি কোনো উত্তর দিতে পারেনি, জিরো, টিম সি প্লাস টোয়েন্টি, টিম ডি প্লাস টেন, টিম ই প্লাস সেভেন্টি।
0: অর্থাৎ সব থেকে এগিয়ে রয়েছে আমাদের কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের শেষে টিম ই। এবার কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে আমি নিয়মাবলীগুলো জানিয়ে দিচ্ছি। এই রাউন্ডটা হবে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে, ঠিক আছে? এই রাউন্ডে তোমাদের একবার ক্লকওয়াইজ ঘুরবে, এ বি সি ডি ই, তারপরে ই ডি সি বি এ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এই রাউন্ডে যারা সঠিক উত্তর দিতে পারবে প্লাস টেন, ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ, ঠিক আছে? এইভাবে করে ঘুরবে, একবার ক্লকওয়াইজ ঘুরবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ডিরেক্ট প্রশ্নের ক্ষেত্রে 10 সেকেন্ড, আর পাস প্রশ্নের ক্ষেত্রে 5 সেকেন্ড, ঠিক আছে? আমরা শুরু করতে চলেছি আমাদের কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব, দ্বিতীয় রাউন্ড, সাম্প্রতিক ঘটনাগুলি। প্রথম প্রশ্ন টিম এর জন্য, পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 কোন লেখিকা এই পুরস্কারে ভূষিতা হন? টিম বি, সি, ডি, ই। সঠিক উত্তর গীতাঞ্জলি শ্রী। টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ইসরোর বর্তমান চেয়ারম্যান তার নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি? টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন। টিম সি, ডি, ই। সঠিক উত্তর ভি নারায়ণন, ভি নারায়ণন। টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম এটিএম ট্রেন, সেই ট্রেনটির নাম কি? ভারতবর্ষের প্রথম এটিএম ট্রেন, মানে যেই ট্রেন থেকে তুমি টাকা তুলতে পারবে, ভারতবর্ষের প্রথম এটিএম ট্রেনের নাম কি? ডি,
2: বন্দে ভারত।
0: ভুল উত্তর, বন্দে ভারতে কোথায় এটিএম? না, নেই। মাইনাস ফাইভ। টিম ডি, টিম ই, টিম এ, বি। সঠিক উত্তর পঞ্চবটি এক্সপ্রেস, পঞ্চবটি এক্সপ্রেস। টিম ডি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, 2025 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা কে দখল করে? পুরুষদের একক, এ, বি, সি। সঠিক উত্তর কার্লোস আলকারাজ। টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, 18তম ব্রিক সম্মেলন, ব্রিক শীর্ষ সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হবে, কোন দেশে অনুষ্ঠিত হবে? খুব পরিচিত একটা দেশ, কোন দেশে অনুষ্ঠিত হবে? এ, বি,
3: মার্কিন যুক্তরাষ্ট্র।
0: ভুল উত্তর, মাইনাস ফাইভ। টিম সি, ডি। সঠিক উত্তর কে বলতে পারবে? সব থেকে পরিচিত দেশ ভারতবর্ষ। আচ্ছা, এবার আমরা ইয়ের থেকে ঘুরবো হিস্ট্রি নিয়ে। টিম ইয়ের জন্য ডিরেক্ট প্রশ্ন, লাইফ ডিভাইড।

0: এই গ্রন্থটির প্রণেতাকে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীকালে তার জীবনে আধ্যাত্মিকতার সঞ্চার হয়। লাইফ ডিভাইন গ্রন্থটির প্রণেতাকে সি বি এ অরবিন্দ ঘোষ, পরবর্তীকালে ঋষি অরবিন্দ। টিম বিয়ের জন্য ডিরেক্ট প্রশ্ন, আকবরনামা, আকবরনামা গ্রন্থটির প্রণেতাকে, এইটা কিন্তু সবাই মাধ্যমিকে পড়েছ, আকবরনামা গ্রন্থটির প্রণেতাকে। টিম সি, টিম বি, এ
1: আবুল ফজল,
0: সঠিক উত্তর আবুল ফজল, ক্লাস ফাইভ। টিম এ ক্লাস ফাইভ। তোমাদের জন্য ডিরেক্ট প্রশ্ন, হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়? শাস্ত্রীয় সঙ্গীত বিশেষত খেয়ালের তিনি নতুন করে উদ্গাতা। টিম বি, এ
1: আমির খসরু,
0: আমির খসরু সঠিক উত্তর। আসলে কার সভাকবি ছিলেন বলতে পারবা? আলাউদ্দিন খলজির সভাপতি সভাকবি ছিলেন। ক্লাস ফাইভ। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, নৌবিদ্রোহ, নৌবিদ্রোহ কোথায় হয়েছিল, কোন জাহাজে হয়েছিল? টিম এ, ই, ডি, সি, সঠিক উত্তরটা বলতে পারবে? নৌবিদ্রোহ মুম্বাইতে, তখন ছিল বোম্বে, বোম্বাইতে। কত খ্রিস্টাব্দে বলতে পারবে? জাহাজটার নাম কি বলতে পারবে? তলোয়ার। নেক্সট, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? সঠিক উত্তর মাদাম কাবা, ক্লাস টেন। আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো, দ্বিতীয় রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে জানাচ্ছে তানিয়া।
2: টিম এ 40, টিম বি -5, টিম সি 15, টিম ডি 10, টিম ই 70।
0: অর্থাৎ টিম বি এখনো 70 নম্বর নিয়ে এগিয়ে রয়েছে, টিম ই বাকিদেরকে আরো ভালো করে খেলতে হবে, তাই তো? লাস্ট রাউন্ড। তো আমরা শুরু করতে চলেছি আমাদের থার্ড রাউন্ড। প্রথম প্রশ্ন টিম এর জন্য, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
1: রয়্যাল বেঙ্গল টাইগার,
0: ভুল উত্তর। রয়্যাল বেঙ্গল টাইগার ভুল উত্তর, -5।
2: টিম মেছো বিড়াল,
0: সঠিক উত্তর মেছো বিড়াল, ক্লাস ফাইভ। টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
3: ছাতিম,
0: সঠিক উত্তর ছাতিম গাছ, ক্লাস টেন। টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
3: শিউলি,
0: সঠিক উত্তর শিউলি ফুল। টিম ডি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? ভুল উত্তর -5,
1: মাছরাঙ্গা,
0: সঠিক উত্তর মাছরাঙ্গা। টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি?
1: আম,
0: সঠিক উত্তর আম, ক্লাস টেন। এবার উল্টো দিক দিয়ে ঘুরবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। তোমাদের জন্য ডিরেক্ট প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে গঠিত হয়? কে বলতে পারবে? কলকাতা হাইকোর্ট 1862 সালে গঠিত হয়। কলকাতা হাইকোর্ট দিয়ের জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি? এটা একসময় ভারতবর্ষের দীর্ঘতম রেল স্টেশন ছিল, এখন সেকেন্ড দীর্ঘতম বলছি, কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি? খড়গপুর, ঠিক বলছো তো? সঠিক উত্তর খড়গপুর, ক্লাস টেন। টিম সি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয়? টিম বি
2: 1853,
0: একটুর জন্য ভুল হয়ে গেল, 1854। বিয়ের জন্য ডিরেক্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্যান? হ্যাঁ শিবপুর বোটানিক্যাল গার্ডেন, ক্লাস ফাইভ। এবার টিম এর জন্য ডিরেক্ট প্রশ্ন, কোন জেলাকে বাংলার অক্সফোর্ড বলা হয়?
1: নদিয়া,
0: সঠিক উত্তর নদিয়া জেলা, বাংলার অক্সফোর্ড। টিম আমাদের কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ হচ্ছে, তানিয়া এখন তোমাদেরকে সকলকে এই মার্কসটাকে জানিয়ে দেবে যে তোমরা কে কোথায় দাঁড়িয়ে রয়েছো এবং কে আকাশবাণী শিলিগুড়িতে অনুষ্ঠানের জন্য মনোনীত হচ্ছ।
2: টিম এ 55, টিম বি 5, টিম সি 25, টিম ডি 20, টিম ই 80।
0: তাহলে আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার পর চ্যাম্পিয়ন দল অনিশ দাম এবং অন্বেষা কর্মকার, জয় হাততালি। রানার্স টিম, টিম এ স্বপন বর্মন এবং মিলন বর্মন, সকলের জন্য জয় হাততালি। আজকের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স হচ্ছেন তারা, আমাদের আকাশবাণী শিলিগুড়িতে অনুষ্ঠান করার জন্য সুযোগ পাবেন। কুইজ প্রতিযোগিতা শেষ হলো, এবারে শুরু হতে চলেছে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। তো এইখানে তোমাদের জন্য খুব ইজি ইজি কিছু বিষয় দেওয়া আছে, তোমাদের দুটো করে চিরকুট তুলতে হবে এখান থেকে, সেখান থেকে তোমাদের পছন্দের একটা বিষয় নিয়ে বলবে, আরেকটা বিষয় রেখে দেবে, ঠিক আছে? তোমাদের জন্য সময় দেওয়া হচ্ছে 3 মিনিট। তো তোমাদের প্রতিযোগিতা শুরু হতে চলেছে।
3: প্রথম প্রতিযোগীর নাম দেবজিৎ দেবনাথ।
4: নমস্কার, আমি দেবজিৎ দেবনাথ, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্র, এমএতে। আমি আজকে কিছু কথা আমাদের শিক্ষা ব্যবস্থার উপর বলবো, বিশেষ করে যেটা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, আমরা নিজেরা যেটা ব্যক্তিগতভাবে সাফার করছি সেটা হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। তো কী এই সেমিস্টার ব্যবস্থা? আগে যখন অনেক বছর আগেকার মানে কথা আর কি, তো সেখানে দাঁড়িয়ে আমরা এক বছর পরে একটা মানে মেইন পরীক্ষা দিতাম, আর এখন হয়েছে 6 মাস পরপর, বা ওটাকে সেমিস্টার ভাগে ভাগ করা হয়েছে যে এক বছরে দুটো পরীক্ষা, এভাবে আমরা পরীক্ষা দিয়ে চলেছি। তো হচ্ছেটা কি, যখন আমরা ভর্তি হলাম বা বিভিন্ন সে যেটাই হোক, কলেজ হোক বা এমএ হোক, তো আমরা কম সময় পাচ্ছি জিনিসগুলোকে পড়ার জন্য। তো কীভাবে, যে জিনিসটাকে আমাকে বিস্তারিতভাবে আলোচনা করার দরকার ছিল, যেটাকে আমার এক বছর ধরে সেটা পরিচর্চা করা দরকার ছিল, আমাদের জ্ঞানটা সমৃদ্ধ করার দরকার ছিল, সেখানটারে খুব আমরা ন্যূনতমভাবে সময় পাচ্ছি সেটাকে গ্রহণ করার জন্য। কিছু কিছু ছাত্রছাত্রীদের বিশেষ করে তো তারা নিজে গ্রহণ করছে না, জাস্ট মুখস্থ করে চালিয়ে দিচ্ছে। তো সেটা করলে তো হলো না, আমরা সবাই এসেছি শিক্ষাটাকে ভালো করে রপ্ত করতে, বিশেষ করে যে যে সাবজেক্টটা পড়ছে তার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে লক্ষ্য থাকা দরকার, যে আমি পড়ছি এবং পরবর্তী আরেকজনকে যেন আমি সেই বিষয়টার উপর পড়াতে পারি। তো সেখানে দাঁড়িয়ে আমি জাস্ট মুখস্থ করে যদি আমি পেরিয়ে যাই, তো সেক্ষেত্রে তো আমার মানে প্রপার জ্ঞানটা আমাদের রপ্ত হচ্ছে না। আমি একটা বলে দিচ্ছি, এই এটা হচ্ছে, এটা হচ্ছে, হয়ে গেল, সেটা করলে হলো না। কী হচ্ছে তা সেই বিষয়টাকে অনুধাবন করা, এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই জায়গাটা একটা খুব বড় সমস্যার সম্মুখীন আমরা ব্যক্তিগতভাবে হচ্ছি, কেন যে আমি এখন একজন স্টুডেন্ট। তো সেখানে দাঁড়িয়ে আমরা সেই এত বড় একটা হিউজ সিলেবাস বা সেটাকে কভার করার জন্য উঠে পড়ে লেগেছি, আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে কমপ্লিট করার জন্য, কিন্তু আমরা রপ্ত করার চেষ্টা খুব কম জন করছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে আমরা ঠিকভাবে রপ্ত করার এবং সেমিস্টার সিস্টেমটাকে এভাবে আমরা আয়ত্ত করার চেষ্টা করব, কেন যে এখন তো উচ্চ মাধ্যমিকও সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্ততপক্ষে উচ্চশিক্ষার যে ব্যবস্থাটা সেটা যদি আমরা সঠিকভাবে, কেন যে ওইটুকু জ্ঞান আমাদের মধ্যে থাকাটা আমাদের একজন শিক্ষিতের পরিচয় মানদণ্ড হিসেবে আমরা ন্যূনতমভাবে দেখতেই পারি। তো সেখানে দাঁড়িয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে একটু দেখলে পরে আমাদের খুব ভালো হয়, কেন যে আমাদের জানা দরকার এবং জানা প্রয়োজন, জ্ঞান জিনিসটা আয়ত্ত করা, মুখস্থ করে ঝেড়ে দেওয়ার জিনিসটা নয়, এটুকুনি আমি বলতে চাই।
3: পরের প্রতিযোগী বিপাশা সাহা।
5: এখানে উপস্থিত অধ্যাপিকা মহাশয়দের আমার প্রণাম এবং আমার সকল বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, সহপাঠী ও ভাই বোনেদের শুভেচ্ছা। আমার আজকে তাৎক্ষণিক বক্তৃতার বিষয় বেকারত্ব। বেকারত্ব সম্পর্কে আমরা এখানে অনেক কিছুই এখন দেখতে পাচ্ছি এবং জানি, বর্তমানে যুব সমাজের কাছে সব থেকে বড় সমস্যাই বেকারত্ব। আমরা যে এতদূর এসেছি বা যেটুকু পড়াশোনা করেছি, এমএ পর্যন্ত এখন পড়ছি, এরপর আমরা কি করব, প্রতি মুহূর্তে সেই চিন্তা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। কারণ রেগুলার এসএসসি, নেট, সেট এগুলো ঠিকঠাক হচ্ছে না। শুধু এগুলোই নয়, চাকরি ক্ষেত্রে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত চাকরি হয়েছিল সেগুলোর ভবিষ্যৎ এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তাই বেকারত্ব এখন প্রতিটা ঘরের সমস্যা, প্রতিটা বাড়ির সমস্যা, যুবক সমাজের সমস্যা। আজকাল মেয়েরাও কখনো বেকার থাকতে চায় না, মেয়েরা চায় নিজেদের পায়ে দাঁড়াতে এবং স্বাবলম্বী হতে। তার জন্য তারা শিক্ষা গ্রহণ করছে, এমএ পর্যন্ত আসছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পর সঠিক চাকরির ব্যবস্থাকে আমাদের সরকার আমাদের জন্য করতে পেরেছে বা পারছে? বিগত বহু বছর ধরে আমরা দেখছি চাকরি ক্ষেত্রে হার কতটা কমছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, এর বাইরেও পুরো ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি বোর্ডগুলোতে ঠিকভাবে নিয়োগ হচ্ছে না, সেখানে অনেক ধরনের কারচুপি দেখা যাচ্ছে, এসব সমস্যা চলছে। এ ধরনের বড় বড় পরীক্ষাগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে বেকারত্ব জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে, বেকারত্বের সমস্যার সমাধান কি? এই প্রশ্নগুলো আমাদের সমাজে এখন ঘুরপাক খাচ্ছে। তবে হ্যাঁ, বেকারত্বের সমস্যার কিছুটা সমাধান এখন মানুষ নিজেদের মতো করে করে নিচ্ছে, নিজেদের মতো করে ব্যবসা করছে। মেয়েরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা সৃজনশীল কাজ হোক। সৃজনশীলতাই বর্তমানে আমাদের বেকারত্ব মেটানোর মূল উপায় হয়ে দাঁড়িয়েছে। সৃজনশীল কাজের মধ্য দিয়ে দিয়েই কিছু অর্থের উপার্জন হচ্ছে, কিন্তু সেটা দিয়ে কি

0: আমাদের সংসার চলে, আমরা আমাদের বাবা মাদের দেখতে চাই, তার জন্য অনেক অর্থের প্রয়োজন। চিকিৎসার ক্ষেত্রে অনেক ব্যয়বহুল জীবন, এখন সেই সামান্য অর্থ দিয়ে কোনোভাবেই জীবনটাকে সুন্দর করে সাজাতে পারছি না আমরা। তাই বেকারত্ব কমানোর জন্য একটা সরকারি চাকরি আমরা সবাই খুঁজছি, কিন্তু সেই চাকরিটা আমরা কোথায় গিয়ে কিভাবে পাবো তার সন্ধান আমরা পাচ্ছি না। বেকারত্বই হয়ে উঠেছে আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা। এর সমাধানের পথ প্রয়োজন এবং তার জন্য সরকারে এই বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন, কারণ যুবক সমাজে কিন্তু আগামী দিনে নাগরিক হয়ে উঠবে, তারাই আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আর দেশ এগোনোর জন্য অর্থনীতির ভীষণভাবে দরকার, অর্থের প্রয়োজন, আর সেটা যুবক সমাজ নিজেদের পরিশ্রমের মধ্য দিয়ে পাবে তাদের হাতে, এবং তার ফলেই দেশ এগোবে। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত তাৎক্ষণিক বক্তৃতা শেষ করছি। নমস্কার।
1: তৃতীয় প্রতিযোগী প্রিয়াঙ্কা সরকার।
2: নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা সরকার, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। উপস্থিত এখানে আমার বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং সহপাঠী ও ছোটদের আমার ভালোবাসা। আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হলো সলিল চৌধুরী। আশা করছি সকলেই জানো বিষয়টা। সলিল চৌধুরী এক নামে যদি আমরা বলি যে তিনি হচ্ছেন একজন সুরকার, তার গানের মাধ্যমে আমরা তাকে চিনি। তিনি মূলত তিনটি ভাষার সুর দিয়েছিলেন, তার ভিতরে হচ্ছে বাংলা, হিন্দি এবং হচ্ছে মালায়ালাম। তিনি প্রথমে বাংলা দিয়ে শুরু করেন এবং পরবর্তীতে তাকে হিন্দি ও মালায়ালাম ভাষায় আমরা পাই। বাংলায় চলচ্চিত্রে তিনি যোগ দেন, মূলত তিনি 22টি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন বাংলায় এবং হিন্দিতে 75-এর উপরে। এছাড়া তার বাংলা গান হচ্ছে ধিতাং ধিতাং এবং গুনগুন গুঞ্জন। ঠিক আছে, আমি এখানে আমার বক্তৃতা শেষ করছি।
1: পরবর্তী প্রতিযোগী বান্টি বর্মন।
3: নমস্কার, আমার নাম বান্টি বর্মন, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার থেকে বয়সে বড় যারা তাদের আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বিষয় হচ্ছে রিলসের চাহিদা। বর্তমান প্রজন্মকে আমরা মোটামুটিভাবে এই জেনজি প্রজন্মে প্রায় আমাদের হাতে মোবাইল আসার পর থেকেই আমরা দেখি যে এই রিলস আসক্ত, আমরা সকলেই এই রিলস আসক্ত। কোনো কিছু হচ্ছে, কোথাও যাচ্ছি তার জন্য রিলস, তারপরে বেড়াতে যাচ্ছি সেখানেও রিলস, পড়াশোনার ক্ষেত্রে মানে চারিদিকে রিলস। মানে এখন বর্তমান জীবন এখন এমন হয়ে গেছে যে রিলস ছাড়া কোনো কিছু নেই। এই রিলসটাকে কেউ বানাচ্ছে যে তাদের অর্থগত দিক থেকে কারোর লাভ হচ্ছে, এবং কেউ কেউ করছে শখে, এতে তাদের ক্ষতিও হচ্ছে। এটার যেমন একদিক দিয়ে ভালো দিক আছে, একদিক দিয়ে খারাপ দিকও আছে। ভালো দিক কি কি? অনেকে আছে যে হ্যাঁ, তাদের রিলসের বিষয়ে যেমন কেউ হাতের কাজ করতে ভালো জানে, তারা তাদের সেই দিকটি সেই রিলসের মাধ্যমে ফুটিয়ে তুলছে বা সেটা মানুষকে জানাচ্ছে, সেটাকে আরো সুন্দরভাবে রিলসের মাধ্যমে তৈরি করে তারা বাইরের লোকের কাছে পৌঁছে দিচ্ছে, যে তার একটা যে সুন্দর যে হাতের শিল্পকর্ম সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে এই রিলসের মাধ্যমে। আর অন্যদিকে এর খারাপ দিক হচ্ছে, কেউ কেউ এত তাদের রুচি এত খারাপ হয়ে যাচ্ছে যে তারা নিজেদের প্রচারের জন্য সেই রিলসটাকে খুব খারাপভাবে ব্যবহার করছে। মানে এ কারণে তাদের এমন কিছু ঘটনা ঘটছে যে পরবর্তী সময়ে তারা সমাজের কাছে ছোট হয়ে যাচ্ছে। তো যে কোনো জিনিসেরই দুটো দিক থাকে, একটা ভালো দিক একটা খারাপ দিক। কেউ কেউ আছে যে তাদের পরিবারের ভীষণ সমস্যার কারণে এই রিলসের মাধ্যমে তাদের অর্থগত দিক থেকে কিছু সামান্য উন্নতি হচ্ছে, যে কারণে তারা তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারছে। আর কেউ কেউ আছে শুধু শখে সেটাকে ব্যবহার করে, তাদের লাভের তো কিছুই হচ্ছে না, উল্টো তারা কি করছে যে তাদের একটা সম্মানের ক্ষেত্রে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে বা তাদের পরবর্তীতে নানান সমস্যার দিকে পৌঁছতে হচ্ছে। এরপর আমাদের প্রয়োজন যে যেন এর ভালো দিকটাই সবাই ব্যবহার করে বা এই ভালোটাকেই যেন সবাই নিতে পারে, এই রিলসের কারণে কোনোভাবে যেন কারোর কোনো খারাপ বা ক্ষতি না হয়, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।
1: পরের প্রতিযোগী রূপা বণিক।
4: নমস্কার, আমি রূপা বণিক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। এখানে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠদের জানাই প্রণাম, আমার সহপাঠী ও ভাই বোনদের জানাই আমার ভালোবাসা। আজকে আমার বক্তব্যের বিষয় বাংলার মেলা। আমাদের পশ্চিমবঙ্গ আমরা সকলেই জানি ঐতিহ্যবাহী একটি রাজ্য, যেখানে বহু প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্য লোকগীতি লোকগান লোকমেলা এসব নিয়েই চলে আসছে, যেটা এখনো পর্যন্ত খুব বেশি না চললেও তবুও এটি গ্রাম বাংলার দিকে এখনো ঠিক তেমনভাবেই প্রচলিত। শুধু গ্রাম বাংলা নয়, শহরেরও এখন অনেক জায়গাতেই এই মেলার প্রচলন দেখা যায়। মেলা শুধুমাত্র যে কোনো অনুষ্ঠান কেন্দ্রিক বা দোকান বাজার কেন্দ্রিক তা নয়, মেলা বলতে বোঝায় মানুষের মেলবন্ধন, যেখানে দূর দূর থেকে মানুষ আসে, তাদের মধ্যে একটি ঐতিহ্য একটি বন্ধন তৈরি হয়। মেলার মধ্যে অনেক ধরনের মেলা রয়েছে, যেমন চড়ক মেলা, গাজন উৎসব, রথের মেলা, এরকমই বিভিন্ন রকমের মেলা বাংলাতে প্রচলিত রয়েছে এখন অবধি। আচ্ছা, আমার বক্তব্য এখানে শেষ করছি।
1: বিদিতা কর্মকার।
5: নমস্কার, আমি বিদিতা কর্মকার, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং জুনিয়র ভাই বোনদের জানাই অনেক ভালোবাসা। আজ আমি এমন একটা বিষয় নিয়ে উপস্থাপন করব যেটা আমাদের সকলের জীবনের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই ধরি, সেটা হলো তেভাগা আন্দোলন। এই আন্দোলন মূলত হচ্ছে কৃষি ও জমিদারদের বিরুদ্ধে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। এই আন্দোলনের বিষয়বস্তু ছিল যে কৃষকরা তাদের নিজের মজুরি পাচ্ছিল না, তাদের উপরে যে সব শোষণ অত্যাচার, তাদের জমিদার বর্গের যে এক তৃতীয়াংশ যে বরাদ্দ করা হয়েছিল সেটা মানে অধিকাংশই এক তৃতীয়াংশ ভোগ করত বর্গের যোদ্ধা শ্রেণী না, যার ফলে জমিদারদের কোনো নির্দিষ্ট কোনো কিছু মানে মজুরি বলে কিছু থাকতো না। তো পরবর্তীতে জানা যায় যে দীনি মোহাম্মদ শাহ এদের নেতৃত্বে এই আন্দোলনের প্রচারটা আস্তে আস্তে শুরু হয়। শুধু এই আন্দোলনে শুধু কৃষকরা ছিল না, মানে মূলত ভারতবর্ষের সকল নিম্নভোগের শ্রেণীরাও এই আন্দোলনে যোগদান করে। তো এই আন্দোলনের মূল প্রেক্ষাপট হিসেবে রাজনৈতিক চেতনা সকলের মধ্যে জাগ্রত ঘটে, এমনকি নারীদের মধ্যেও সেই ভয়কে জয় করতে সক্ষম হয়। নারীরাও এই আন্দোলনের বিরুদ্ধে অংশ নেয়। কৃষকদের যে নির্দিষ্ট যে মজুরির পরিমাণ সেই এক তৃতীয়াংশ যোদ্ধাদের যে ভাগ সেই বিষয়টা আরো সচেষ্ট হয়, সেই বিষয়ে সক্রিয় হয়ে ওঠে, সেই বিষয়ে সুব্যবস্থাপনা একটা নেওয়া হয়। তো এই বর্তমান প্রজন্মে এই আন্দোলন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ, যে সেখানে আমাদের মানুষকে একটা শিক্ষা নিতে সাহায্য করেছে কিভাবে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়া যায়। ধন্যবাদ।
1: দুর্লভ সাহা।
6: নমস্কার, আমি দুর্লভ সাহা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বিষয় কাজী নজরুল ইসলামের 125 বছরের বয়সপূর্তি। 125 বছর ধরে তার সাহিত্য আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সমস্ত ব্যবস্থায় কিভাবে প্রভাব ফেলছে সেই বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই। কাজী নজরুল ইসলাম আমাদের বিভিন্নভাবেই আমাদের উপকৃত করেছে, কারণ তিনি তার সাহিত্য দ্বারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। তার বিভিন্ন গানের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন উপযোগী সামগ্রী আমরা পেয়েছিলাম, যেমন তার কিছু কিছু গান আছে, যেমন কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করে লোপাট। ধন্যবাদ।
7: তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বান্টি বর্মন, প্রথম স্থান অর্জন করেছেন বিপাশা সাহা। এছাড়াও যারা যারা আজকের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সকলকে আকাশবাণীর শিলিগুড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তোমাদের ভবিষ্যৎ জীবন আরও অনেক সুন্দর হোক। আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তোমাদের সকলের সহযোগিতায়, সকলের শুভেচ্ছায় খুবই সুন্দরভাবে এটি আয়োজিত হলো। আমি সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য ডক্টর উর্বী মুখোপাধ্যায় ম্যামকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য।
8: খুব সুন্দর একটা দিন আমরা সকলে কাটালাম আজকে, আর তার জন্য সমস্ত ধন্যবাদ প্রাপ্য অবশ্যই আকাশবাণীকে এবং আকাশবাণীর তরফে মনোময়বাবু এবং এনারা সকলে মিলে এই উদ্যোগটা না নিলে হয়তো এত সুন্দর একটা দিন তোমরা উপভোগ করতে পারতে না। নিজেকে চেনার, নিজেকে দেখার একটা সুযোগ ওনারা করে দিলেন। আমাদের মধ্যে কতটা খামতি রয়েছে, আমাদের আরও কতটা পথ চলতে হবে, কিভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, সেই জায়গাটা বোধহয় আজকে তোমরা অনেকটা চিনে ফেললে। এবং যারা আজকে প্রথম হয়েছো তাদেরকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আরও ভালো করো, আর যারা কিছু হতে পারোনি একদম মন খারাপ করবে না, তারা আগামী দিনে আরও ভালো করবে। এবং আগামী দিনে আমরা এই ধরনের আরও কিছু অনুষ্ঠান যাতে আকাশবাণীর সাথে করতে পারি আমাদের বিভাগের তরফ থেকে তাদের কাছেও আমাদের একটা আবেদন রইল, যদি কখনো কোনো সুযোগ হয় আপনারা নিশ্চয়ই বলবেন, আমরা সবসময় আপনাদের সাথে রয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আর তোমাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটাতে উপস্থিত থাকার জন্য। ভালো থেকো।
9: শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। আজ শুনলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত কুইজ এবং এক্সটেম্পো প্রতিযোগিতা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মনোময় পাল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানলা। নমস্কার শ্রোতা বন্ধুরা, মনের জানলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের এই ভারতবর্ষ প্রাচীন মুনি ঋষির দেশ, তপোবনের শান্ত নীরবতায় প্রকৃতির কোলে ছিল তাঁদের সংযমী জীবনচর্চা। আধ্যাত্মিক সেই জীবনচর্চায় গম্ভীর মন্ত্রোচ্চারণে মন্দ্রিত হতো আকাশ বাতাস। তরুণ শিক্ষার্থীরা আসত জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান চর্চার জন্য। গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হতো অপার জ্ঞান ভাণ্ডার। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলনের এক অপূর্ব সমন্বয়। সেই তখন থেকে যোগ সাধনার প্রচলন আমাদের এই ভারতবর্ষে। এ আমাদের গৌরবময় এক প্রাচীন ঐতিহ্য, যা আজ আমরা উপহার হিসেবে পেয়েছি। এ আমাদের এক অমূল্য সম্পদ। 5000-এরও বছরেরও বেশি প্রাচীন আমাদের যে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ, সেখানে প্রথম যোগের উল্লেখ পাওয়া যায়। যোগশাস্ত্রে ভগবান শিবকে আদি যোগী বলা হতো। তাই প্রাচীনকালে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে হিন্দু দর্শনের প্রাচীন শাখাগুলির মধ্যে যোগ ছিল একটি অন্যতম শাখা। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আমরা লাইনটি ধরতে পারলাম না। শ্রোতা বন্ধু যিনি ছিলেন তার সাথে কথা বলা হলো না। পরবর্তীতে তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন। যে কথা বলছিলাম, শরীর ও মনের ভারসাম্য বজায় রাখা এবং আত্ম উপলব্ধি অর্জন, এই ছিল যোগ সাধনার মূল মন্ত্র। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে বৈদিক যুগ হয়ে আজকের এই আধুনিক যুগে এই যোগ ব্যায়াম সমান প্রয়োজনীয়, সমান প্রাসঙ্গিক। আমরা এটা পেয়েছি আমাদের পূর্বসূরীদের কাছ থেকে। অমূল্য এ সম্পদকে আমাদের জানতে হবে, চিনতে হবে এবং বহন করে নিয়ে যেতে হবে আগামীর দিনে। আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। মনের জানলা অনুষ্ঠানে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা তো জানি সবাই, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে, ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হয়েছে এই দিনটি, যাতে একসাথে অনেক মানুষ এই চিন্তার মধ্যে দিয়ে, এই সচেতনতার মধ্যে দিয়ে নিজেদের জাগ্রত করতে পারেন এবং এই যোগ ব্যায়ামের এই যে অনুশীলনের এই রীতি, এর ধারাকে আমরা যাতে আমাদের জীবনের মধ্যে দিয়ে বহন করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। আকাশবাণী শিলিগুড়ির প্রতিনিধিরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্থানে গিয়ে সেখানে যোগ দিবস পালিত হয়েছে, তার টুকরো টুকরো অংশ তুলে নিয়ে এসেছেন এবং আমরা সারা দিন ধরে সেগুলো আপনাদের শুনিয়েছি, এবারও শুনে নেব সেরকমই ছোট্ট একটি অংশ।
1: নমস্কার, শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী নন্দিতা রক্ষিত বলছি। আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে ভোরবেলা একটি ছোট্ট অনুষ্ঠান পালিত হয়। ভোরবেলা 5:30 থেকে 5:45 মধ্যেই সকল শিক্ষিকাগণ এবং ছাত্রীরা উপস্থিত হয়ে যায়। অনুষ্ঠানের প্রথমেই আমাদের যে প্রধান শিক্ষিকা, উনি কিছু বক্তব্য রাখেন যোগব্যায়ামের উপকারিতা এবং তার যে ঐতিহ্য এই সম্পর্কে কিছু বলেন। এরপরে ছাত্রীরা যোগব্যায়াম প্রদর্শন করেন, তারপরে শিক্ষিকারাও তাদেরকে উৎসাহিত করতে প্রত্যেক শিক্ষিকাই কিছু না কিছু যোগব্যায়াম প্রদর্শন করেন। যেহেতু যোগব্যায়াম আমাদের পাঠ্য বিষয়ের একটি অংশ, তাই যোগব্যায়ামের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র এবং স্থান সবই আমাদের বিদ্যালয়ে নির্দিষ্ট করে রাখাই আছে। তাই নতুন করে বা আলাদা করে কোনো আয়োজন করতে হয়নি, এটা নিয়মিত এখানে পালন হয়। আজকে বিশেষভাবে পালন হওয়াতে ছাত্রীরা একটু বেশি উৎসাহিত ছিল এবং তারাও নিজেরাও কিছু কিছু বক্তব্য রাখে যা তাদের জানা আছে। আশা করি আজকের অনুষ্ঠান শিক্ষক ছাত্রীদের মধ্যে যোগব্যায়াম সম্পর্কে আরও বেশি উৎসাহ জন্মাবে এবং তারা নিজেকে সুস্থ রাখার জন্য আরেকটু বেশি করে যোগব্যায়াম অভ্যাস করবে।
0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: ভালো ভালো গান চালান।
0: হ্যাঁ, আমরা ভালো ভালো গানই তো চালানোর চেষ্টা করি সবসময়। আপনি শুনতে থাকুন আমাদের।

0: অনুষ্ঠান।
1: আচ্ছা,
0: আমরা একটা গান শুনে নেব, আশা ভোঁসলের কণ্ঠে আধুনিক গান।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি বেড়াজুদ্দিন পার্ক থেকে বলছি, নিতাই রায়।
0: হ্যাঁ, নিতাই বাবু বলুন।
1: তো আজকের যে প্রসঙ্গটা সেটা হলো জ্ঞান বা যোগ।
0: হুম
1: এই তো বৈদিক কাল থেকেই তো আমাদের এই যোগ চলে
0: হুম
1: আসছে,
0: আমাদের প্রাচীন ঐতিহ্য। হুম হুম
1: এটা আমাদের প্রাচীন ঐতিহ্য। আর এটাতে মানসিক, শারীরিক এবং শরীরচর্চার সমস্ত কিছু ভালো একটা পথ।
0: হুম
1: এইটা করলে মানুষের মন যেমন ভালো থাকে,
0: হুম
1: শরীর সুস্থ থাকে,
0: হুম
1: পড়াশোনা থেকে আরম্ভ করে সব কাজের অনেক উৎসাহ যোগায়,
0: ঠিক ঠিক
1: এবং ব্রেন এবং সুস্থ শরীর নিয়ে
0: হুম
1: সে চলতে পারে।
0: ঠিক ঠিক
1: তবে আরেকটা দিক, এটা প্রচলন করতে গেলে শুধু এইভাবেই হলেই হবে না, এটা আমাদের স্কুল কলেজে পাঠ্য বিষয় হতে হবে
0: হ্যাঁ,
1: এবং
0: এখন কিন্তু
1: সেখানে এই
0: নিতাইবাবু, নিতাইবাবু এখন কিন্তু বিদ্যালয়গুলোতে এটা বাধ্যতামূলক করেছে। প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন, প্রতিটি মানে সপ্তাহে যে কোনো একদিন, যেমন খেলাধুলোর জন্য হাতের হাতের কাজ থাকে, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, সেই সাথে কিন্তু যোগ ব্যায়ামেরও একটা নির্ধারিত থাকে, একটা একটা ক্লাস এটা অন্তর্গত করা হয়েছে।
1: সেখানে ভালো করে শিক্ষা দেওয়ারও একটা ব্যবস্থা থাকা দরকার,
0: হুম হুম হুম
1: এই ধরো
0: হ্যাঁ,
1: প্রশিক্ষকও থাকা দরকার, শুধু
0: প্রশিক্ষক,
1: ক্লাসেই হবে না।
0: প্রশিক্ষক বিদ্যালয়ে যদি নাও থাকেন, তাহলে বাইরে থেকে কোনো যোগা ইনস্ট্রাক্টর যিনি, তার মাধ্যমে সেই প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয়। অবশ্যই প্রশিক্ষক লাগবে, কারণ সঠিকভাবে
1: হ্যাঁ,
0: নির্দেশ দিতে
1: প্রশিক্ষণ
0: হবে।
1: না হলে
0: ঠিক ঠিক
1: সেটা
0: হুম হুম
1: ভালো প্রশিক্ষণ
0: হুম
1: পাবে না।
0: হুম হুম
1: হ্যাঁ, সেটা আমার বক্তব্য।
0: ঠিক ঠিক আপনি খুব ঠিক কথাই বলেছেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের
1: ভালো
0: অনুষ্ঠান।
1: থাকেন, সুস্থ থাকেন।
0: হুম যোগ ব্যায়াম আমাদেরকে সার্বিক সুস্থতা দেয়, মনঃসংযোগ বাড়ায়, মানসিক চাপ কমায়। আজকের যুগে তো ভীষণভাবে দরকার। যে পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা প্রতিদিন অতিবাহিত করি, ছোটদেরকে দেখলে

মাঝে মাঝে মায়া হয়, খেলাধুলোর মাঠ নেই ওদের, খেলাধুলোও নেই জীবনে, ওদের খালি পড়াশুনো আর এটা শিখছে ওটা শিখছে, সবই প্রথাগত শিক্ষা, তার বাইরে শুধুমাত্র মনের আনন্দে ছুটে বেড়ানো, খেলা, মনের আনন্দে কিছু একটা কাজ করা, সেসব যেন কোথায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এতটা চাপের মধ্যে দিয়ে এই যে ছোটরাও বড় হচ্ছে, ওদের তো দরকার এই চাপ থেকে মুক্ত করার জন্য। যোগ ব্যায়াম কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এই সব বিষয়ে, আর আমাদের জন্য তো বটেই। শরীরের সুস্থতা শুধু নয়, মানসিক চাপ কমাতে, উদ্বেগ কমাতে, মনঃসংযোগ বাড়াতে যোগব্যায়াম এক অমূল্য পথ আমাদের জন্য। সুস্থ সুন্দর এক পথে হাঁটার এই পদক্ষেপ হতে পারে যোগব্যায়াম। এবারে কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান।

আপনারা শুনছেন মনের জানলা লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নাম্বারটি তো আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, তবু বলে দিই আমরা নতুন শ্রোতা যারা আসবেন তাদের জন্য। আর কথা হচ্ছিল আজকে আন্তর্জাতিক যোগ দিবস, তাই যোগ ব্যায়াম নিয়েই কথা হচ্ছিল। আজ ভোরবেলা রাস্তায় বেরিয়ে বেশ একটা অন্যরকম লাগছিল, অন্যরকম একটা উৎসবের আবহ, এবং অধিকাংশ ক্ষেত্রেই চোখে পড়ছিল স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সাদা পোশাকে সজ্জিত হয়ে, বা বড়রাও বিভিন্ন প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো কর্ম প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রেই সাদা পোশাকে সজ্জিত হয়ে। আসলে সাদা রংটা তো শান্তির প্রতীক, আর যোগব্যায়াম মনকে শান্ত করে। তাছাড়া যোগব্যায়ামের সঙ্গে আধ্যাত্মিকতারও একটা সম্পর্ক আছে, তাই বোধহয় সাদা রং কিন্তু কোনো নির্দেশ নয়। আমরা নিজেরাই বোধহয় বেছে নিয়েছিলাম যে যোগ দিবসে সাদা পোশাক সবচাইতে উপযুক্ত। ভোরবেলার আবহে, সেই নরম আবহাওয়ায়, যদিও আমাদের এখানে আজ সকালে একটু বৃষ্টি হয়েছে, তবু সেই বৃষ্টি ভেজা সকালে বেশ লাগছিল। কিন্তু এভাবেই মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে উঠুক, এটাই আমাদের আজকের যোগ দিবস পালনের কিন্তু প্রধান উদ্দেশ্য। আমরা যারা কিছুটা জেনেছি তাদেরকে আরও জানতে হবে, আর যারা এখনও অতটা জানতে পারেননি বা জেনে উঠতে পারেননি তারাও জেনে নিন। শরীরকে সুস্থ রাখতে, মনকে সুস্থ রাখতে, মনকে সতেজ রাখতে, কর্মক্ষম থাকতে যোগব্যায়াম অতুলনীয়। এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

একুশে জুন এই দিনটিকেই কেন বেছে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে?

এই বিষয়টি নিয়ে বেশ কৌতূহল হলো। তো এটা নিয়ে একটুখানি পড়াশুনো করতে গিয়ে যে তথ্যটা জানতে পারলাম সেটা আপনাদের সাথেও একটু ভাগ করে নিই। আসলে আমাদের উত্তর গোলার্ধে ওই সবচেয়ে বড় দিন আজকের এই দিনটি, দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়। মনে পড়ে গেল সেই ছোটবেলায় ভূগোল ক্লাসে টিচাররা পড়াতেন ওই সৌরজগতের ছবিটা এঁকে, ওনারা বোঝাতেন যে সূর্য থেকে দূরত্ব কতটা কমছে বা বাড়ছে, সেই অনুযায়ী দিনের দৈর্ঘ্য বাড়ছে বা কমছে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। যাই হোক, তো আজকের দিনটি হচ্ছে সবচেয়ে বড় দিন, আর এই দিনটির বিশেষ একটি সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে। তাই আত্ম উন্নয়ন, আধ্যাত্মিক চর্চার জন্য আজকের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এবারে আনন্দ আশ্রম ছবির গান, কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে।

0: today amid tight security arrangements. The National Testing Agency, NTA, said more than 20 lakh candidates appeared for the re-examination at 5,440 centres in the country and 14 centres abroad. The examination was conducted in 13 languages, including Hindi and English. The NTA said that extensive arrangements were made for all candidates, including more than 10,000 persons with disabilities. In Tamil Nadu, 7 people have been killed and more than 70 workers affected after an ammonia gas leak at a seafood export company in Periyapalayam today. According to preliminary reports, the death toll may rise as rescue and medical operations continue. The NDRF, along with specialized chemical, biological and nuclear response teams, launched an immediate rescue operation and worked to contain the leak under strict safety protocols. Chief Minister C. Joseph Vijay ordered a high-level inquiry into the incident and directed a 3-member committee to submit report within 24 hours. The Chief Minister also announced an ex gratia of 2 lakh rupees for the families of each deceased. Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have expressed grief at the loss of lives in the ammonia gas leak incident at a seafood export unit in Tiruvallur, Tamil Nadu. In social media posts, Mr. Radhakrishnan and Mr. Modi extended their condolences to the bereaved families and prayed for the speedy recovery of those undergoing treatment. The International Day of Yoga is being observed throughout the globe today. Prime Minister Narendra Modi expressed gratitude to people around the world for making the International Day of Yoga 2026 a global celebration. In a social media post, the Prime Minister said it is encouraging to see yoga bringing together people from all walks of life across nations in the shared pursuit of wellness and good health. He expressed hope that the day would inspire more people to make yoga a part of their daily lives in the times to come. Indian women hockey team has lifted the FIH Women's Nations Cup for the second time, defeating hosts New Zealand 2-0 in the final in Auckland today. With this, the Indian team also secured entry to the FIH Women's Pro League. The team produced a stellar defensive display to protect the lead provided by Navneet Kaur and Sunilita Topo. Today's win also marked their return to the Pro League next season. Lalrissi Mai was awarded the player of the match, while Deepika finished as the joint top scorer with 6 goals to her name. Prime Minister Narendra Modi has congratulated the Indian team on their win and praised for their exceptional performance throughout the tournament. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 27 জুন শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই সাথে বজ্র বিদ্যুৎ। কোচবিহার জেলার 2-1টি স্থানে এবং সিকিমে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে পরবর্তী দুদিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, মাটি পরীক্ষা কিভাবে করব এ নিয়ে বলবেন ডক্টর সন্দীপ হেমব্রম, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, সিজোফ্রেনিয়া এ নিয়ে বলবেন ডক্টর কমল হোসেন, পিয়ালি রায়ের কণ্ঠে ভাওয়াইয়া গান 6:35, 6:45 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পের কণ্ঠে, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি বিভিন্ন শিল্পের কণ্ঠে, 8:30 লাইভ ফোন।

বারোটায় কথায় সুরে, একটায় মহিলা মজলিস, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এবং তারপর থাকবে সাইবার ক্রাইম থেকে বাঁচতে, এ বিষয়ে একটি আলোচনা। অংশগ্রহণ করবেন অম্লান সান্যাল। একটা বেজে ৪৫ মিনিটে ভাওয়াইয়া গান পিয়ালি রায়ের কণ্ঠে, বিকেল ৩টেতে শুনবেন গান পরম্পরা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। ৬:০৫ বান্দনবাদ চিন্তন, ৬:৩৫ রামচরিত মানুষ, ৬:৪৫ সঙ্গীত সরিতা, ভুলে বিসরে গীত ৭টায়, হাম হ্যাঁ রাহি পেয়ার কে ৭:৩০, ৮:১৫ ত্রিবেণী, ৮:৩০ চিত্রলোক, ৯টায় ইন্দ্রধনু, ১০টায় উজালে উনকে ইয়াদো কি, ১১টায় চয়নিকা, ১২:০৫ ইয়াদো কি মেহফিল, ১টায় সুরেলা সফর ত্রিবেণী, ২টোয় ২:৩০ বিবিধ সখী সাহেলি ৩টায়। আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। আমাদের স্টুডিও ঘুরিতে এখন সময় ১১:১৪। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ ৪২১.৯ মিটারে, অর্থাৎ ৭১১ কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।